বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, সকাল 7:59। আজ শুক্রবার, 2রা শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 2রা সফর 1448 হিজরি, 17ই জুলাই 2026 খ্রিস্টাব্দ। সুপ্রিয় শ্রোতা, শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে। একই সাথে শুনতে পাচ্ছেন এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমে। অনুষ্ঠান ঘোষণায় রয়েছি শারিকানুর পান্না এবং আমি আসমাউল হুসনা। প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন খান আল আমিন। প্রকৌশল সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ সাইফুজ্জামান এবং অভিজিৎ মণ্ডল। শ্রোতা বন্ধুরা, আমাদের পরবর্তী অনুষ্ঠান ইংরেজি সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে এবং এর পরপরই শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি বিলকিস আক্তার সিদ্দিকা। দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় গতকাল যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত হয়। 2024 সালের 16 জুলাই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ এবং চট্টগ্রামে কলেজ শিক্ষার্থী মোহাম্মদ ওয়াসিম আকরাম সহ কমপক্ষে 6 জন নিহত হন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দেন। খুলনায় দিবসটি পালন উপলক্ষে বিভাগীয় ও জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে। কর্মসূচীর অংশ হিসেবে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সংসদ সদস্য আমির এজাজ খান এতে প্রধান অতিথি ছিলেন। বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল হারুনের সভাপতিতে ডিআইজি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, পুলিশ কমিশনার মোহাম্মদ জাহেদুল হাসান, জেলা প্রশাসক মিস হুরে জান্নাত, পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, ওয়াসার চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান, শহীদ শেখ মোহাম্মদ সাকিব রায়হানের পিতা শেখ আজিজুর রহমান, মহানগর জামায়াত ইসলামের আমির অধ্যাপক মাহফুজুর রহমান সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জুলাই গণ অভ্যুত্থানে নিহত পরিবারের সদস্যগণ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে দিবসটি উপলক্ষে নগরীর শিববাড়ি শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা মুক্তিযোদ্ধা সংসদ জেলা ও মহানগর ইউনিট বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ হারুন, ডিআইজি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, জেলা প্রশাসক মিস হুরে জান্নাত, পুলিশ সুপার, ক্যাডিয়ার চেয়ারম্যান, ওয়াসার চেয়ারম্যান সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া জুলাই শহীদ দিবস উপলক্ষে নগরীর মসজিদ সমূহে বিশেষ মোনাজাত এবং মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে নিহতদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। খুলনা বিভাগের অন্যান্য জেলায়ও অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে জুলাই শহীদ দিবস পালিত হয়। সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব 2026 খুলনা মহানগরীর আর্য ধর্মসভা মন্দির প্রাঙ্গণে গতকাল উদ্বোধন করা হয়। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। এ উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, সকল ধর্মের মানুষের নিরাপদ আবাসস্থল হবে বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমান এমন একটি নিরাপদ দেশ গড়তে কাজ করছেন যেখানে বিশ্বাস, মর্যাদা ও নিরাপত্তাই হবে মূল মন্ত্র। প্রশাসক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে সম্মিলিতভাবে দেশকে এগিয়ে নিতে কাজ করার জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি দেব নারায়ণ দাসের সভাপতিতে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ মতুয়া মহাসংঘ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি সুব্রত ঠাকুর এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ইঞ্জিনিয়ার সত্যানন্দ দত্ত। আর্য ধর্মসভা মন্দির কমিটি ও গোপাল সেবাশ্রম সংঘ এর আয়োজন করে। এদিকে গোলকমণি শিশু পার্ক সারিকবাল রোড ধর্মসভা মন্দিরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের গতকাল উদ্বোধন করা হয়। পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান প্রধান অতিথি হিসেবে রথযাত্রা উৎসবের উদ্বোধন করেন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা মহানগর শাখার সভাপতি শ্রী শ্যামল হালদারের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ খালেদ, ডেপুটি পুলিশ কমিশনার শফিকুল ইসলাম, খুলনা সেবা শ্রম সংঘের অধ্যক্ষ স্বামী বিপ্রানন্দজি মহারাজ ও পূজা উদযাপন পরিষদ খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুণ্ডু সহ ভক্তবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া গোবিন্দ মন্দির থেকে রথযাত্রার উদ্বোধন করা হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরী প্রধান অতিথি হিসেবে এ রথযাত্রার উদ্বোধন করেন। এ উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, মাদক, মৌলবাদ, উগ্রবাদ মুক্ত সমাজ গঠনের সবচেয়ে কার্যকর হাতিয়ার হল সংস্কৃতি ও শিক্ষা। তাই ভবিষ্যৎ প্রজন্মকে মানবিক ও উন্নত নাগরিক হিসেবে গড়ে তুলতে সাংস্কৃতিক চর্চার কোন বিকল্প নেই। মন্ত্রী বলেন, অপসংস্কৃতি, অশ্লীলতা ও জীবন বিমুখ সংস্কৃতির বিস্তার রোধে সরকার সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে শিল্প, সংস্কৃতি ও ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। পর্যায়ক্রমে দেশের সব প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এ কার্যক্রম বাস্তবায়ন শুরু হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার ও আড়পাড়া গোবিন্দ মন্দিরের পুরোহিত সহ বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া এ উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা জগন্নাথ দেবের মন্দিরে পবিত্র গীতা, ভগবত পাঠ সহ জগন্নাথ দেব, সুভদ্রা ও বলরামের জীবনী নিয়ে আলোচনা করা হয়। পরে মন্দির প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব এতে প্রধান অতিথি ছিলেন। এছাড়া এ উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মায়ের বাড়িতে গিয়ে শেষ হয়। বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদকের সামনে রেখে খুলনা সার্কিট হাউস মাঠে চলছে বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। সুন্দরবন পশ্চিম বন বিভাগের স্টল সহ মেলায় মোট 62টি স্টল খোলা হয়েছে। বৃক্ষমেলা প্রতিদিন সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত রয়েছে। নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত একজন বলেন, মেলার পঞ্চম দিনে ফলদ 579টি, বনজ 145টি, ঔষধি 97টি, শোভাবর্ধনকারী 49টি, ফলের 422টি ও অন্যান্য 135টি গাছের চারা বিক্রি হয়েছে। মোট 3,23,500 টাকার চারা বিক্রি হয়েছে। জেলা প্রশাসন এবং খুলনা সুন্দরবন পশ্চিম বন বিভাগ যৌথভাবে এর আয়োজন করেছে। খেলার খবর ফুটবল। মেহেরপুর জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে গতকাল 2টি খেলা পৃথক ভেন্যুতে অনুষ্ঠিত হয়। এতে সদর উপজেলার ঝাউবাড়িয়া সত্যাসন্ধ ক্লাব মাঠে বুড়িপোতা ইউনিয়ন 3-0 গোলে কুতুবপুর ইউনিয়নকে এবং গাংনে জোরপুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে পৌরসভা দল 2-0 গোলে ধানখোলা ইউনিয়নকে পরাজিত করেছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, রাজশাহী, পাবনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন জুলাই গণঅভ্যুত্থান 2024 বিষয়ক গ্রন্থনাবদ্ধ বিশেষ অনুষ্ঠান জুলাই 36। গ্রন্থনায় NAM সারওয়ারে আক্তার।
2: সমাজে, দেশে, ইতিহাসে মাঝে মাঝে কিছু ঘটনা ঘটে যা সময়ের আবর্ত ছাড়িয়ে সর্বকালীন হয়ে ওঠে। নির্দিষ্ট দিনক্ষণ তারিখের সীমা ছাড়িয়ে সেসব ঘটনা প্রতিনিধিত্ব করে সাধারণ মানুষের নিত্যতায়। সমতা আর বৈষম্যমুক্ত পদ্ধতিতে নিয়োগের ছোট্ট একটি দাবি ধীরে ধীরে কিভাবে সকল অনাচার আর স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে মানুষের তীব্র প্রতিবাদের প্রতিবিম্ব হয়ে ওঠে তার সুস্পষ্ট সাক্ষী 2024 জুলাই আগস্টের ঘটনাপঞ্জি। শান্তিপূর্ণ প্রতিবাদ কিভাবে স্ফুলিঙ্গের মতো ফুঁসে ওঠে তা সে সময় কেবল বাংলাদেশ নয়, বিশ্ব অবলোকন করেছে। বাংলাদেশের ইতিহাসে 2024 মধ্য জুলাই থেকে আগস্ট অবধি ঘটে যাওয়া ঘটনাগুলো কেবল আত্মত্যাগ, প্রতিবাদ, ক্ষোভ, সংগ্রাম আর সত্যের সর্বজন বিদিত হওয়ার উপলক্ষ নয়, তা জাতির এক নতুন অভ্যুদয়ের প্রতিসাক্ষী। সেই ঐতিহাসিক সত্যের মাঝেই জন্ম নেয়া জুলাই 36 শব্দপুঞ্জ, তাই জাতির এক সার্বজনীন আবেগের নাম। এই আবেগের প্রতি সম্মান জানিয়েই 2024 গণ আন্দোলনে সামিল সকলের স্মরণে আজ থেকে পথ চলা শুরু করছি আমাদের বিশেষ আয়োজন জুলাই 36 অনুষ্ঠান নিয়ে। ধারাবর্ণনায় আজ আপনাদের সাথে আছি আমি আসমাউল হোসনা। প্রিয় শ্রোতা, শুভেচ্ছা। জুলাই 36 এমন একটি তারিখ যা ক্যালেন্ডারে নেই, তবু ইতিহাসে আছে। এটি একটি প্রতীক, এমন একটি সময়ের প্রতীক যখন বাংলাদেশের লাখো তরুণ তরুণী বিশ্বাস করেছিলেন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ালে ইতিহাসের গতিপথও বদলে যেতে পারে। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে তাদের দাবি ছিল নিয়োগ ব্যবস্থায় আরও সমতা, স্বচ্ছতা এবং মেধার মূল্যায়ন নিশ্চিত করা। প্রথম দিকে ক্যাম্পাসে ক্যাম্পাসে চলছিল শান্তিপূর্ণ কর্মসূচি, স্লোগান ছিল, মিছিল ছিল, আলোচনা আহ্বান ছিল। কিন্তু দিন যত গড়াতে থাকে পরিস্থিতিও তত জটিল হয়ে ওঠে। এই জটিলতার জন্ম হয় তৎকালীন সরকারের দম্ভ আর স্বৈরাচারী মনোভাবের কারণে, সাধারণ শিক্ষার্থী আর তাদের আবেগের প্রতি তাচ্ছিল্যের কারণে। সংঘর্ষ বাড়ে, দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ছড়িয়ে পড়ে, প্রাণহানির ঘটনা মানুষের হৃদয়কে ভারী করে তোলে। শুধু শিক্ষার্থীরাই নয়, অভিভাবক, শিক্ষক, পেশাজীবী অনেকেই উদ্বিগ্ন হয়ে ওঠেন। তখন আন্দোলন আরেকটি শুধু দাবির মধ্যে সীমাবদ্ধ থাকেনি, অনেকের কাছে এটি হয়ে ওঠে ন্যায় বিচার, জবাবদিহিতা এবং নাগরিক অধিকারের প্রশ্ন। বন্ধুরা, কিছু ঘটনা থাকে যা শুধু রাজনীতির বিষয় নয়, সেগুলো হয়ে ওঠে মানুষের স্মৃতির অংশ। যে তরুণটি বুক ভরা স্বপ্ন নিয়ে রাস্তায় নেমেছিল, যে মা সারা রাত সন্তানের ফেরার অপেক্ষায় ছিলেন, যে চিকিৎসক আহত মানুষকে বাঁচানোর চেষ্টা করেছেন, যে সাংবাদিক ঝুঁকি নিয়ে সত্য তুলে ধরেছেন, আর যে সাধারণ মানুষ প্রতিদিন উৎকণ্ঠার মধ্য দিয়ে দিন কাটিয়েছেন, তাদের প্রত্যেকের গল্প মিলেই তৈরি হয়েছে 2024 সালের জুলাইয়ের ইতিহাস। শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন জুলাইয়ের স্মৃতিচারণ।
3: কোটা আন্দোলনের শুরু থেকে, আপনি তো শুরুর দিকে যেহেতু যোদ্ধা, শুরু থেকে নিজেকে কিভাবে যুক্ত করলেন, কখন মনে করলেন যে আন্দোলনে আপনাকে নিজেকে যুক্ত হওয়া দরকার?
4: আমি সিনথিয়া জাহিন আয়েশা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক এবং সদস্য কেন্দ্রীয় নির্বাহী কমিটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এখানে আসলে একটা বিষয় উল্লেখ্য যে শুরুর দিকতে যেমনটা বিগত সময় হতো যে বাংলাদেশ নিয়ে যে কোনো একটা ষড়যন্ত্র কিংবা কোনো একটা বিষয়ে ঘটনা ঘটলে আসলে ওই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য নতুন করে একটা পাতানো একটা কিছু দেখানো হতো, সেটা হোক ছোটখাটো আন্দোলন কিংবা দাবি আদায়ের যাত্রা, যে কোনো কিছু এভাবে দেখানো হতো। যখন আসলে এই কোটা আন্দোলনের প্রেক্ষিতে আসলে শুরুর দিকটা যখন বাংলা ব্লকেট কর্মসূচি চলছিল, এর কিছু আগের সময় আমরা দেখেছি যে বাংলাদেশের বুক চিরে ভারতের একটা রেল সংযোগ যাবে, এ ধরনের একটা নিউজ আমাদের সবাই জানেন। তো আমি খুব বেশি কনফিউজ ছিলাম যে আসলে এই রেল সংযোগের ব্যাপারটাকে কি ধামাচাপা দেওয়ার জন্য আবার নতুন করে কোনো দাবি আদায়ের নাটক মঞ্চস্থ করা হচ্ছে কিনা। তো আমি আসলে ওই সময়টাতে, বিশেষ করে জুলাইয়ের 7-8 তারিখ বলি বা 5-6 তারিখ থেকে, একটু অবজার্ভ করছিলাম যে আসলে এই ঘটনাটা কি। তো যখন একটা পর্যায়ে মনে হলো যে না, এটা আসলে সত্যিকার অর্থে আমাদের নতুন করে রাস্তায় নামা, আমাদের দাবি আদায় যেটা বলি সেটার জন্য, তো তখন আসলে আমি সর্বপ্রথম 10 জুলাই, আমার ক্যাম্পাস হচ্ছে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, তো সেখান থেকে আমরা বেশ কিছু মেয়েদেরকে একত্রিত করে আমরা সর্বপ্রথম বক্সিবাজার মোড়টা, 8 রাস্তার যে মোড়টা ছিল, তো ওখানে একটা ব্লকেট দিয়ে কিছুক্ষণ রাখি। তো আমরা যেহেতু মানে খুব বেশি প্রিপারেশন নিয়ে বাংলা ব্লকেটে অংশগ্রহণ করিনি, তো সেই প্রেক্ষিতে আমাদের কাছে হ্যাং মাইকটা আসলে ছিল না, তো পুরো 8 রাস্তাটা ব্লক করে রাখাটা আমাদের জন্য খুব টাফ হচ্ছিল। এবং আমি একটা পর্যায়ে, তখনকার আমাদের যে গ্রুপ ছিল জুলাই আন্দোলনে কোটা পুনর্বহাল চলবে না বা এ টাইপের একটা গ্রুপ ছিল, তো ওইখানে আমি একটা পোস্টও করেছিলাম যে বক্সিবাজার মোড় ব্লকেট, আমাদের হ্যান্ড মাইক নেই, কেউ আশেপাশে থাকলে আমাদেরকে সহযোগিতা করেন। তো চারপাশ থেকে আসলে মানুষজন যেভাবে আর কি রিক্সা, গাড়ি, মোটরসাইকেল নিয়ে ঢুকতে চাচ্ছিল, তো আমরা মেয়েরা ছিলাম, আমরা আসলে প্রথম দিন যেহেতু ওই সময় রাজপথে নেমেছিলাম, তো আমরা খুব বেশি প্রিপেয়ার্ড ছিলাম না এবং বুঝে উঠতে পারছিলাম না যে কিভাবে এটাকে কন্টিনিউ করব খুব বেশি সময়। তো তখন আমরা ওই জায়গাটায় খুব বেশি সময় স্টে করতে না পেরে আমরা চানখারপুল মুড়ে এসে আর কি অবস্থান নিই। সেখানে শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজের ভাইয়েরা ছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ভাইয়েরা ছিল, এবং আমরা সারাদিন আসলে 10 তারিখে প্রথম যেদিন আমরা যুক্ত হয়েছিলাম, যে আমরা চানখারপুলে অবস্থান করে বাংলা ব্লকেট কর্মসূচির মধ্য দিয়ে আসলে আমাদের, আমি বেসিক্যালি যদি বলি, আমার জার্নিটা শুরু।
3: আচ্ছা, জুলাই বিপ্লব তো অনেক রক্তাক্ত বিপ্লব ছিল, এটা নর্মাল শুধু আন্দোলন মিছিলের মধ্যে ছিল না। এই অবস্থার মধ্যে মেয়ে হিসেবে আপনি ফ্যামিলি সাপোর্ট কিভাবে পেয়েছেন? এটা তো অবশ্যই একটা মানে শুধু তো আপনার রাস্তাই মানে আন্দোলন, আপনার তো হয়তো ফ্যামিলির মধ্যে পারিবারিকভাবেও একটা ইস্যু। এই অবস্থায় কেমন কি সাপোর্ট পেয়েছেন বা কেমন কি?
4: শুরুর দিকটা যখন বলছিলাম যে আমি বাংলা ব্লকের কর্মসূচিতে কিভাবে অংশগ্রহণ নিই, এর পরবর্তীতে টানা 11-12-13 তারিখ আমরা শাহবাগ টিএসসি কেন্দ্রিক মুভমেন্টগুলোয় অংশগ্রহণ করি, তো তখন আসলে বাসায় বলতাম যে আমরা আসলে এই যে কোটা সংস্কার আন্দোলন বা কোটা নিয়ে যে মুভমেন্টটা হচ্ছে সেখানে অংশগ্রহণ করছি কিংবা সেখানে আমি প্রতিনিয়ত যাচ্ছি, উপস্থিত হচ্ছি। তো এই বিষয়টা তখন আসলে পরিবার থেকে খুব উৎসাহ দিত যে না, আমাদের আসলে এই জিনিসটা নিয়ে কথা বলা উচিত, এবং এই যে বৈষম্যর একটা বাংলাদেশ তৈরির একটা প্রথম যে ধাপটা এই কোটার মাধ্যমে শুরু হয় সেইটাকে বিলোপের জন্য আমাদের আসলে কথা বলা উচিত, কারণ এখান থেকেই আসলে অযোগ্যরা একটা ক্ষমতাসীন জায়গায় আসিত হয় এবং সেখান থেকেই আসলে বাক স্বাধীনতা থেকে শুরু করে মানুষের অন্য অন্য স্বাধীনতাগুলো হরণ করার প্রচেষ্টা করা হয়। তো এই বিষয়গুলো মাথায় রেখে যখন রাস্তায় নামছিলাম তখন আসলে পরিবার থেকে বেশ সাপোর্ট করছিল, কারণ তখনও আন্দোলনে খুব বেশি আমাদের বাধা প্রদান কিংবা অ্যাটাকের কোনো আমরা দেখিনি। শুরুর দিকটা যখন সাপোর্ট করছিল, আমরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করি। আপনারা জানেন যে 14 তারিখ আমরা আসলে যে পদযাত্রার মাধ্যমে রাষ্ট্রপতির কাছে একটা স্মারকলিপি জমা দেওয়া হয়। এই স্মারকলিপি জমা দেওয়ার পরে আমরা খুব ক্লান্ত, মানে আমরা যখন মানে বিকেল দিকটায় বাসায় যাই, বাসায় যাওয়ার পরে ফ্রেশ ট্রেশ হয়ে সন্ধ্যার দিকে আবার দেখি একটা বয়ান যে আমাদেরকে রাজাকার বলে গালি দেওয়া হলো। তো এইটার প্রেক্ষিতে যখন আমরা আবার হচ্ছে 14 জুলাই রাতে মেয়েরা বিভিন্ন হলের তালা ভেঙে বেরিয়ে গেল, এরপরে আমরা 15 তারিখ যখন রাস্তায় বের হলাম, সেখানে মেয়েদের উপরে কি নৃশংস হামলা হয়েছে, এবং মেয়ে না শুধু টোটাল আন্দোলনকারীদের উপর কিভাবে নৃশংস হামলা করেছে, একটা বর্বরতা চালিয়েছে সেটা সবাই জানি। তো সেই হামলায় আমি আহত হই। ওই যে আমার সেখানে আহত হওয়া, হসপিটালে থাকা, এবং এই হসপিটাল থেকে ওই হসপিটালে, এক হসপিটালেও ট্রিটমেন্ট নিতে পারিনি, মানে হসপিটালও চেঞ্জ করতে হয়েছে, তো এই বিষয়গুলো আসলে টোটালি পরিবারের কেউ জানত না। পরিবারের যখন কেউ, আমি যখন ইসলামী ব্যাংক হসপিটালে ভর্তি এই 15 জুলাই আহত হয়ে, তখন বাসা থেকে আমার আম্মু ফোন করেছে, এবং আমি ওই যে ভিডিও কল, আমি হচ্ছে ফোনটাকে একটু উপরের কাছে ধরে, মানে শুধু যাতে আমার মুখ দেখা যায়, চারপাশ না দেখা যায়, মুখ ধরে কি অবস্থা কি আছো, আমি হ্যাঁ আম্মু আমি বাসায় আছি, শরীর ভালো লাগতেছে না, তোমার সাথে পরে কথা বলি, বা এভাবে করে এড়িয়ে নিয়ে যাওয়া। ইভেন আমি যে আন্দোলনে আহত পর্যন্ত হয়েছি এটা আমার পরিবার জেনেছে জুলাই আন্দোলনের পরে। আরেকটা বিষয় আপনি যেটা বললেন যে কেমন সাপোর্টটা আমরা লাস্টের দিকের কথা যদি বলি, যখন একদম নির্বিচারে গুলি চলছে, আমাদের হলগুলো বন্ধ হয়ে গেছে, আমার বাসা সাভারে, তখন আসলে বাসা থেকে বারবার বলছিল কেন বাসায় যাচ্ছি না, কিন্তু আমার মাথার মধ্যে চিন্তা যে বাসায় গেলে এই গুলির মুখে কোনো মাতা সন্তানকে বের হতে দিবে না, কিন্তু আমার তো মুভমেন্টে যেতে হবে এনি হাউ। সেই জায়গা থেকে আসলে আমি বাসায় যাইনি, এবং আমাদের হলের যে বড় আপু কিংবা সাবলেটে অন্যান্য জায়গায় থেকেছি, তখন আসলে বাসা থেকে খুব প্রেশার ছিল যে কেন বাসায় যাচ্ছি না, বাসা থেকে তারাও খুব ট্রমাটাইজ ছিল, এবং একটা পর্যায়ে যখন আসলে আমাকে থামাতে পারেনি, বাসায়ও নিতে পারেনি, আমি কোথায় আছি সেই লোকেশন দিচ্ছি না, তারা যে আমাকে নিতে আসবে সেটার কোনো সুযোগ আমি রাখছি না, তখন আসলে একটা পর্যায়ে আম্মু বাধ্য হয়ে বলেছিল, আমার মনে আছে 18 জুলাই, 17 জুলাই হল বন্ধ হওয়ার পর 18 জুলাই আম্মু বলেছিল যে যদি আসলে মুভমেন্টে বের হই, আন্দোলনে বের হই, অ্যাটলিস্ট যাতে তাকে বলে বের হই, কেননা তখন নেটওয়ার্ক 18 তারিখের পরে, সন্ধ্যার পরে নেটওয়ার্ক বন্ধ হয়ে গেছিল, তো বলেছিল যে যাতে অ্যাটলিস্ট বলে বের হই, কারণ কোনোভাবে খোঁজ রাখতে পারছে না, যদি আমাকে খুঁজে না পায় অ্যাটলিস্ট লাশটা খুঁজতে কোনো হসপিটাল বা মর্গে ওনারা খুঁজবে। তো এই কথাটা আমার মানে ওয়ালেও শেয়ার করা ছিল যে আম্মুর এই কথাটা। তো ওই কথার পরে আসলে জীবনের মায়া খুব একটা ছিল না, যে একটা মা যখন বলে যে আমার লাশ খুঁজতে যাবে, তখন আসলে আমার জানের মায়াটা কোথায়। তো এই জায়গা থেকে আসলে পরিবারের সাপোর্টটাও শেষের দিকেও খুব ভালো ছিল, মাঝখানে বাধা দিয়েছে কারণ একটা ভয় ভীতি আশঙ্কা ছিল, সব মিলিয়ে তাদের একটা বড় সাপোর্ট আমার সাথে ছিল।
3: ধন্যবাদ।
2: প্রিয় শ্রোতা, শুনলেন ট্রান্সক্রিপশন সার্ভিস ঢাকা থেকে রেকর্ডকৃত জুলাই গণ অভ্যুত্থান 2024 নিয়ে বিশেষ সাক্ষাৎকার। শ্রোতা বন্ধুরা, আজ জুলাই 36 শুধু একটি নাম নয়, এটি সাহসের প্রতীক, এটি প্রতিবাদের প্রতীক, এটি আত্মত্যাগের প্রতীক, এটি আমাদের মনে করিয়ে দেয় ইতিহাস কখনো কখনো ক্যালেন্ডারের হিসেব মেনে চলে না, মানুষের সংগ্রামই তখন সময়ের নতুন সংজ্ঞা লিখে দেয়। শ্রোতাবন্ধুরা, সময় বদলায়, সরকার বদলায়, প্রজন্ম বদলায়, কিন্তু ইতিহাস আমাদের একটি কথাই বারবার শেখায়, যে জাতি তার অতীতকে মনে রাখে সেই জাতিই ভবিষ্যৎকে আরও ভালোভাবে নির্মাণ করতে পারে। তাই জুলাই 36 শুধু স্মরণ করার জন্য নয়, এটি শেখারও একটি উপলক্ষ, যেন আমরা ভবিষ্যতে এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে পারি যেখানে মত প্রকাশের স্বাধীনতা, ন্যায় বিচার, সহনশীলতা এবং মানবিকতা হবে আমাদের সবচেয়ে বড় শক্তি।
1: এতক্ষণ জুলাই গণ অভ্যুত্থান 2024 বিষয়ক গ্রন্থনাবদ্ধ বিশেষ অনুষ্ঠান জুলাই 36 শুনলেন। উপস্থাপনায় ছিলেন আসমাউল হুসনা, তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ শাহিদুল ইসলাম, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা। বাংলাদেশ বেতার খুলনা। বর্ষা মানেই শুধু বৃষ্টির আনন্দ নয়, বর্ষা মানেই নতুন জীবনের সূচনা, আর এই সময়টি গাছ লাগানোর সবচেয়ে উপযুক্ত সময়। একটি গাছ শুধু ছায়া বা ফলই দেয় না, দেয় নির্মল বাতাস, রক্ষা করে পরিবেশ, কমায় তাপমাত্রা এবং সুন্দর করে আমাদের পৃথিবীটাকে। তাই আসুন এই বর্ষায় আমরা প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগাই। আজকের এই ছোট্ট উদ্যোগই আগামী দিনের সবুজ, সুন্দর ও নিরাপদ বাংলাদেশ গড়ার পথে বড় একটি পদক্ষেপ হয়ে দাঁড়াবে। আসুন এই বর্ষায় অন্তত একটি গাছ লাগাই, নিজের জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য।
2: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে। একই সাথে শুনতে পাচ্ছেন এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমে। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন শুরু হচ্ছে পবিত্র কুরআন শিক্ষার আসর, পরিচালনায় কারি মোহাম্মদ ইকরামুল কবির।
5: সালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। প্রিয় শ্রোতা, পবিত্র কোরআন শিক্ষার আসরের পক্ষ হতে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে এরশাদ করেন, তোমরা কোরআনুল কারিমকে তাজউদ সহকারে বিশুদ্ধভাবে তিলাওয়াত করো। আর তাজউদ হলো মাখরাজ, সিফাত, মাদ, গুন্নাহ, পর, বারিক, ওয়াকফ, ইয়াদার সাথে তিলাওয়াত করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দান করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর পড়িবে, উহার বিনিময়ে সে একটি নেকি লাভ করিবে এবং একটি নেকির সওয়াব 10টি নেকির সমান হইবে। আমি এই কথা বলি না যে পুরা আলিফ লাম মিম একটি অক্ষর, বরং এখানে আলিফ এক অক্ষর, লাম এক অক্ষর এবং মিম এক অক্ষর, প্রত্যেকটি অক্ষরে 10টি করে নেকি দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তাজউদ সহকারে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন।
6: আমিন।
5: ছোট্ট বন্ধুরা, আজকে তোমরা সূরাতুল বুরুজ মাস্ক করবে এবং তাজউদ সম্পর্কে জানবে। তো আমাদের পিছনে যে সূরাটি ছিল সূরাতুল লাইল, এই সূরাটি আমি এক একজনের কাছ থেকে শুনব, তোমরা সুন্দরভাবে তিলাওয়াত করে আমাকে শোনাবে। সর্বপ্রথম শোনাবে মোহাম্মদ আবিদ হাসান।
6: بسم الله الرحمن الرحيم
5: أعوذ بالله আবার বলো সুন্দর করে
6: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن

0: জিম শক্ত করে সুন্দর করে বলো,
1: ওয়ান্নাহারি ইযা তাজাল্লা।

0: সাদ,
1: সাদ,
0: সাদ এবং সিন এই দুইটা হরফ পাশাপাশি অনেক সময় দেখা যায় সমান উচ্চারণ হয়, কিন্তু সাদ মোটা সিন পাতলা। এই জন্য যখন সাদ উচ্চারণ করব তখন খেয়াল করব যাতে সিন না শোনা যায়। যখন উচ্চারণ করব তখন সাদের যে মাখরাজ আছে এই মাখরাজ থেকে সাদ হরফটি উচ্চারণ করব। সাদ,
1: সাদ,
0: ওয়াসাদ্দাক,
1: ওয়াসাদ্দাক।

0: إِنَّ عَلَيْنَا
1: لَلْهُدَى
0: لَلْهُدَى

0: মাশাআল্লাহ, আরো সুন্দর করে তিলাওয়াত করতে হবে, এবং যে হরফের জন্য যে নির্দিষ্ট মাখরাজ আছে এই মাখরাজ অনুযায়ী হরফগুলো উচ্চারণ করতে হবে, এবং তেলাওয়াতের সময়ও খেয়াল রাখতে হবে যাতে মাখরাজ ছুটে না যায়। এবার তেলাওয়াত করবে মোহাম্মদ আব্দুল্লাহ।
1: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم।

0: الهدى وإن لنا للآخرة والأولى فأنذرتكم نارا تلظى
1: فأنذرتكم
0: نارا تلظى لا يصلاها إلا الأشقى الذي كذب وتولى وسيجنبها الأتقى
1: وسيو واو زبر و واو زبر
0: و
1: زبر الشماي دوي ঠোঁট খোলা থাকবে পেশের সময় দুই ঠোঁট গোল হবে জেরের সময় দুই ঠোঁট নিম্নগামী হবে তার মানে সিন জবর সা সিন জের সি সিন পেশ সু সিন জবর সা
0: সিন জবর সা
1: সিন জবর সা
0: সিন জবর সা
1: সিন জের সি
0: সিন জের সি
1: সিন পেশ সু
0: সিন পেশ সু
1: এবার ওয়াও যখন বলবো ওয়াও জবর ওয়া
0: ওয়াও জবর ওয়া
1: ওয়াও জের উই
0: ওয়াও জের উই
1: ওয়াও পেশ উ
0: ওয়াও পেশ উ
1: ওয়াসায়ু
0: ওয়াসায়ু ওয়াসায়ুজান্নাবুহা আল আতকা আল্লাযী ইউতী মালাহু ইয়াতাযাক্কা

0: الأعلى ولسوف يرضى. صدق الله العلي العظيم.
1: ما شاء الله. আরো সুন্দর করতে হবে তেলাওয়াতের ভিতরে, মাখরাজ সুন্দরভাবে আদায় যখন আমি করব তখন তেলাওয়াত সুন্দর হয়ে যাবে। এর ভিতরে মাখরাজ আছে, সিফাত আছে, মূলত তাজবীদ সুন্দর করা, সুন্দরভাবে আরো মেহনত বেশি বেশি করতে হবে। এবার তেলাওয়াত শোনাবে মোহাম্মদ উবাইদুল্লাহ মাহমুদ।
0: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والليل إذا يغشى.
1: أبار.
0: والليل إذا يغشى.
1: واو الزبر. এখন আমি যদি বলি ওয়াল্লাইলি তখন দুই ঠোঁট মিশে যাচ্ছে, কিন্তু দুই ঠোঁট মিশবে না, দুই ঠোঁট গোল করে মধ্যে একটু ফাঁকা করে ওয়াও
0: ওয়াও
1: ওয়াল্লাইলি
0: ওয়াল্লাইলি
1: ওয়াল্লাইলি যখন হয়ে যাবে তখন ভুল হবে, এটা বলা যাবে না। ওয়াল্লাইলি, ওয়াও পাতলা, লামও পাতলা,

واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى وأما

লাহু ইয়াতাযাক্কা, এরকম যদি বলা হয় তাহলে যা মোটা হয়ে যাবে। আল্লাযী ইউতী মালাহু ইয়াতাযাক্কা,

0: ولا ولسوف يرضى. صدق الله العظيم.
1: ما شاء الله. আরো সুন্দর করে তেলাওয়াত করতে হবে এবং মাখরাজের দিকে খেয়াল রাখতে হবে, মূলত মাখরাজ সিফাত এগুলোর উপরে আরো বেশি খেয়াল করতে হবে। যখন মাস্ক করব ওই সময় খেয়াল করে ধরতে হবে, খেয়াল রাখতে হবে কোন হরফটা কীভাবে আমি উচ্চারণ করি। সামনে যে সবকটি থাকবে সুরাতুল বুরুজ, এই সুরাটি আমি এখন মাস্ক করব, আমার সাথে তোমরা সবাই মাস্ক করবে।

0: محيط
1: والله من ورائهم محيط
0: بل هو قرآن مجيد
1: بل

0: صدق الله العظيم.
1: صدق الله العظيم.
0: আজ এ পর্যন্ত আপনারা যে যেখান থেকে আমাদের এ অনুষ্ঠান শুনছেন, আল্লাহ তাআলা সবাইকে দুনিয়া ও আখিরাতের কামিয়াবি দান করুন।
1: আমিন।
0: প্রিয় শ্রোতা, প্রশ্ন ও মতামত থাকলে চিঠি যোগে আমাদেরকে জানাতে পারবেন। চিঠি পাঠানোর ঠিকানা: প্রযোজক পবিত্র কোরআন শিক্ষার আসর, পরযত্নে আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার খুলনা, 9000। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু।
1: ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ও বারাকাতু।
2: পবিত্র কোরআন শিক্ষার আসর শেষ হল। পরিচালনা করলেন কারি ইকরামুল কবির। সম্পাদনায় ছিলেন খন্দকার অহিদুজ্জামান, তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ শাহিদুল ইসলাম। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল। আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলো হার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগা হার্জে। এবং আমাদের এই আয়োজন আপনারা বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকেও শুনতে পাচ্ছেন।

বাংলাদেশ বেতার খুলনা। পবিত্রতা ইমানের অঙ্গ। নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকি এবং অপরকেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে উৎসাহিত করি। বাংলাদেশ বেতার খুলনা। কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশ সংবাদ, যা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি আঞ্জুমান আরা। জাতীয় যুব দিবস পূর্বের ন্যায় প্রতিবছর পহেলা নভেম্বর উদযাপনের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গতকাল সচিবালয়ের জনপ্রশাসন সভাকক্ষে মন্ত্রী পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে জানানো হয়, অন্তর্বর্তী সরকারের মেয়াদে উপদেষ্টা পরিষদের বৈঠকে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস একত্রে একই তারিখে অর্থাৎ 12ই আগস্ট উদযাপন করার সিদ্ধান্ত প্রদান করা হয়। তবে বর্ষাকাল হওয়ায় গত বছর দিবস দুটি উপলক্ষে আয়োজিত যুব র্যালি, যুব সমাবেশ এবং যুব মেলা সফলভাবে সম্পাদন করা সম্ভব হয়নি। এজন্য মন্ত্রিসভা 12ই আগস্ট আন্তর্জাতিক যুব দিবস এবং 1লা নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের প্রস্তাব অনুমোদন করে। সাম্প্রতিক বন্যা, পরবর্তী পরিস্থিতি এবং পরীক্ষার্থীদের যাতায়াতের অসুবিধার বিষয়টি বিবেচনা করে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং এর আওতাধীন মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের চলমান HSC ও সমমানের অবশিষ্ট পরীক্ষাগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। গতকাল বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ডের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থগিত হওয়া এই পরীক্ষাসমূহের সংশোধিত সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এতে আরও বলা হয়, চট্টগ্রাম শিক্ষা বোর্ড ব্যতীত দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের HSC ও সমমানের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। এবারে জুলাই 24 গণ অভ্যুত্থানের ওপর বিশেষ পরিবেশনা।

স্বৈরাচারের শৃঙ্খল ভেঙে সমতার বাংলাদেশ গড়তে জুলাই গণ অভ্যুত্থানে যারা রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন তাদের অন্যতম সম্মুখ সারির যোদ্ধা ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। তবে এই বিজয়ের আড়ালে লুকিয়ে আছে অন্ধকার কারাগারে নির্মম পুলিশি নির্যাতনের গল্প। সেই দুঃসহ দিনগুলোর ক্ষত নিয়ে আমাদের

0: লোহার শলাকার ওপারে তখন কেবল নিকষ কালো অন্ধকার, আর বাইরে নতুন ভোরের অপেক্ষায় ছটফট করছে এক অবরুদ্ধ দেশ। ফ্যাসিবাদের ভিত কাঁপিয়ে দেওয়া জুলাইয়ের সেই উত্তাল দিনগুলোতে রাজপথের অগ্রভাগে ছিল জাতীয়তাবাদী ছাত্রদল। জুলাই আগস্ট আন্দোলন ও ছাত্রদল নেতাকর্মীদের উপর হওয়া বর্বর পুলিশি নির্যাতনের বর্ণনা দিচ্ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হান্নান তালুকদার।
1: যখন আমাদেরকে ধরে নিয়ে যায়, যে টিমটা আসছিল 18 জনের টিম, টর্চার করা হয়েছে আমাদেরকে, সপ্তাহ হারুনের নির্দেশে হয়েছে। টর্চার গুলো মূলত ছিল ফাঁসির আসামিকে যেভাবে নিয়ে যাওয়া হয়তো, ফাঁসি দেওয়ার আগে যেভাবে জমটুপি পরে চোখ বাঁধে পিছন দিয়ে হ্যান্ডকাপ লাগিয়ে ওইভাবে আমাদেরকে নিয়ে যাওয়া হইতো, নিয়ে গিয়ে আমাদেরকে টর্চার করা হইতো।
0: শুধু পুলিশ হেফাজত নয়, মিথ্যা ও বানুয়াট মামলায় গ্রেফতার করা ছাত্রদল নেতাদের কারাগারেও করা হতো নির্যাতন, দেয়া হতো না চিকিৎসা সেবা, বলছিলেন আবু হান্নান তালুকদার।
1: আমরা জেলেও ভাবে চিকিৎসা পাই নাই, 24 ঘন্টায় লক আপ ছিল। তারপর দেশ যে দ্বিতীয়বার স্বাধীন হইল 5 তারিখ, স্বৈররানী হাসিনা পতনের পর আমরা 6 তারিখ বের হই, 6 তারিখ রাত 1টার পর আমরা বের হই।
0: শৃঙ্খল দিয়ে যারা কণ্ঠ রোধ করতে চেয়েছিল, ইতিহাস তাদের ক্ষমা করেনি। অত্যাচারের সেই নির্মম চাবুক আজ পরাজিত, আর বিজয়ীর বেশে দাঁড়িয়ে বুক ভরে শ্বাস নিচ্ছে বাংলাদেশ। ক্ষমতার অলিন্দে বসে যারা এই তরুণদের ওপর মধ্যযুগীয় বর্বরতা চালিয়েছিল, তাদের বিচার নিশ্চিত করাই এখন নতুন বাংলাদেশের সবচেয়ে বড় দাবি। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
2: খেলার খবর ক্রিকেট। আজ বুলাওয়েতে স্বাগতিক জিম্বাবুয়ে এবং বাংলাদেশের মধ্যে দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বিকেল 4:30 খেলা শুরু হবে। 3-ম্যাচ সিরিজে জিম্বাবুয়ে 1-0 এগিয়ে রয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর ওড়িশা, পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
3: শ্রোতা বন্ধুরা, শুভ সকাল। আমাদের স্টুডিও ঘড়িতে এখন সময় সকাল 9:05, আর আপনি শুনছেন বাংলাদেশ বেতার খুলনা।

আজকের এই বৃষ্টিস্নাত সকালটাকে আরও রাঙিয়ে দিতে হাজির হয়েছি রূপালীর আয়োজনে। আর রূপালীর আয়োজন মানেই যেখানে থাকছে বাংলা ছায়াছবির সেই চিরচেনা হৃদয় ছুঁয়ে যাওয়া গানগুলো। সাথে আছি আমি সারিকা নিরুপান্না, প্রকৌশল সহযোগিতায় আছেন মোহাম্মদ সাইফুজ্জামান, আমাদের সাথে অধিবেশন তত্ত্বাবধানে আছেন আসমাউল হুসনা। আমাদের এই আয়োজনে কিন্তু বরাবরের মতো আপনি ফোন ইনে আমাদের সাথে যোগাযোগ করে আপনার পছন্দের গানগুলো জানাতে পারবেন 01974121970 এই নাম্বারে। তবে সিনেমার এই গানের ভুবনে প্রতিটি সুর প্রতিটি লাইন যেন গল্প বলে, ভালোবাসার কখনো বেদনার আবার কখনো আমাদের জীবনের, সেই রকমভাবেই কিন্তু আজকে আমরা আবার চলে যাব গানের গান শুরু করব। প্রথম গানটি আমরা শুনব মোস্তফা ভাই ছায়াছবি থেকে নেওয়া, গানটিতে কণ্ঠ দিয়েছেন কনক চাপা এবং খালিদ হাসান মিলু।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন রূপালীর আয়োজনে, শুনছেন আপনাদের পছন্দের ছায়াছবির গান।
1: আচ্ছা, এবারে আমরা শুনব খবর আছে ছায়াছবি থেকে গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন এস ডি রুবেল এবং সাবিনা চৌধুরী।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন রূপালীর আয়োজনে, আপনাদের পছন্দের গানগুলো শুনছেন, আর এই মুহূর্তে আপনাদের অনুরোধগুলো জেনে নেওয়ার জন্য আমরা চলে যাব ফোন ইন পর্বে। ফোন করতে পারেন 01974121970 এই নম্বরটিতে। আমাদের একজন বন্ধু নিশ্চয়ই যুক্ত হয়ে গিয়েছেন,
1: আমাদের সাথে ফোন চলে এসেছে, কে আছেন আমাদের সাথে?
2: নমস্কার,
1: আদাব বন্ধু, কার সাথে কথা বলছি?
2: জ্ঞানেন্দ্র পাল বলছি, ফতেপুর থেকে, মহেশপুর, ঝিনাইদহ। দিদি আপনারা সবাই ভালো আছেন তো?
1: আমরা সকলেই খুব ভালো আছি।
2: দোয়া করি, যাই হোক, ছায়া ছবির নাম হইল জুনমন কসাই। এই জুনমন কসাই ওই ছবি থেকে একটি ওই ছবি থেকে একটি গান শুনবেন, আর আপনারা ভালো থাকুন দিদি।
0: অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ ফোন করার জন্য। সাথেই থাকুন, নিশ্চয়ই আপনার পছন্দের ছায়াছবি থেকে গান শোনাতে চেষ্টা করব।
1: আমাদের কাছে আরো একজন বন্ধুর ফোন চলে এসেছে, জেনে নিব কে আছেন।
2: ওয়ালাইকুম
1: আসসালাম বন্ধু, কার সাথে কথা বলছি?
2: কথা বলছিলাম মোহাম্মদ মাহিদুল ইসলাম, ডুমুরিয়া থেকে।
1: জি বন্ধু বলুন।
2: আমি গান শুনতে চাই, কি দিয়া মন কাড়িলা এই গানটি।
0: আচ্ছা ঠিক আছে বন্ধু, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। সাথেই থাকুন, আপনার পছন্দের গানটি আমরা শোনাতে চেষ্টা করব। আর একজন বন্ধু যুক্ত হয়ে গিয়েছেন, কে রয়েছেন এই মুহূর্তে? জি বন্ধু বলুন, রাজু বলুন। কোন ছায়াছবি? লাঠি ছায়াছবি দেখি, যে কোনো গান? আচ্ছা ঠিক আছে,
1: ধন্যবাদ বন্ধু, আমরা অবশ্যই শোনাবো আপনার পছন্দের গানটি। আমাদের কাছে ফোন করবার ঠিকানাটা আমরা বলে দিচ্ছি, 01974121970 এই নাম্বারে। কে আছেন সাথে এবার?
3: দিদি নমস্কার,
1: আদাব বন্ধু, কার সাথে কথা বলছি?
3: দিদি আমার শরীর খুব খারাপ, আমাকে দোয়া করবেন। খোকন চন্দ্র দিবেলা কাঁচা রাজবাড়িতে বলছি।
1: অবশ্যই বন্ধু,
0: তো সুস্থ হয়ে যান সেই প্রত্যাশা রইল। কোন ছায়াছবি কোন গানটি শুনতে চান? অনেক ধন্যবাদ ফোন করার জন্য, সাথেই থাকুন, আর আপনার দ্রুত সুস্থতা কামনা করছি।
1: আমাদের বন্ধুরা সুস্থ থাকলে কিন্তু আমাদেরও মন ভালো এবং আমাদের অনুষ্ঠানটাও কিন্তু ভালো যায়, এটাই বন্ধুরাই আমাদের বলতে গেলে অনুষ্ঠানের প্রাণ। কে আছেন সাথে এবারে?
4: আমি বুলবুল আহমেদ, কাজীপাড়া ধামারা থেকে। আপু, ছায়াছবির নাম রিক্সাওয়ালার প্রেম। রিক্সাওয়ালার প্রেম ছায়াছবি থেকে আসিফের কণ্ঠে গানের কথা, আমি রিক্সাওয়ালা নাইকো খুদার জ্বালা, অবশ্যই শোনাবেন গানটা।
0: ঠিক আছে বুলবুল ভাই, ধন্যবাদ ফোন করার জন্য, সাথেই থাকুন, অবশ্যই পছন্দের ছায়াছবি থেকে আপনাকে পছন্দের গানটি আমরা শোনাতে চেষ্টা করব। নিচ্ছি পরবর্তী ফোন কল, কে রয়েছেন?
1: ওয়ালাইকুম আসসালাম।
5: আপু ভালো আছে?
1: জি আমরা সকলেই ভালো আছি ভাই, কার সাথে কথা বলছি?
5: সকলে ভালো থাকে দোয়া করি। কথা বলছি মোহাম্মদ জাফর পালোয়ান, সভাপতি কাকচিড়া বাজার জেলা বরগুনা। আপু,
1: জি
5: জি আপু, আমি গান শুনতে চাচ্ছি ছবি শেষ ঠিকানা।
0: ঠিক আছে বন্ধু, ধন্যবাদ ফোন করার জন্য, সাথেই থাকুন, অবশ্যই শোনাবো। প্রিয় বন্ধুরা, সরাসরি ফোন ইন পর্বে আপনাদের সাথে কথা হচ্ছে 01974121970 এই নম্বরটিতে। আরো একটি ফোন কল চলে এসেছে, কে রয়েছেন?
6: হ্যালো দিদি, শুভ সকাল।
0: শুভ সকাল,
6: আমি নিখিল বিশ্বাস, উত্তর বিলবাবলা, আরঞ্জাটা খুলনা।
0: জি বন্ধু বলুন, কোন ছায়াছবির কোন গানটি শুনতে চান?
6: দিদি আমার গান শোনাবেন সরস্বতী পুত্রবধূ।
0: আচ্ছা ঠিক আছে বন্ধু, ধন্যবাদ ফোন করার জন্য, অবশ্যই আপনাদের গান আমাদের তালিকায় থাকে এবং আপনাদের পছন্দের গান দিয়ে আমরা তালিকা সাজিয়ে থাকি, সাথে থাকুন, নিশ্চয়ই শুনতে পাবেন।
1: আচ্ছা আমাদের কাছে যেহেতু আরো একটি ফোন চলে এসেছে, আমরা এবারের মতো ফোনটি নিয়ে নিতে পারি, কে আছেন সাথে?
7: হ্যালো, আসসালাম আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম বন্ধু, কার সাথে কথা বলছি? আচ্ছা অনেক দূরের থেকে বন্ধু, জি বন্ধু বলুন।
7: অনেকদিন হচ্ছে বাড়িতে গান শোনানো হচ্ছে না, আমার অনুরোধে আপু আমাকে একটা গান শোনাবেন, সবার উপরে প্রেম। সবার উপরে প্রেম ছবি থেকে মনির কানো কনক সাপার কণ্ঠে, সুখে আমার বুক বেসে যায় ভালোবাসার কন্যায়, সারা জীবন বাঁচবো আমি এই সুখেরই বন্যায়।
0: চমৎকার একটি গানের অনুরোধ করেছেন গ্যাস ভাই, ধন্যবাদ ফোন করার জন্য, আপনার অনুরোধেও আমরা গানটি আরো একবার শুনবো সেই প্রত্যাশা করছি। আর বন্ধুরা আপাতত আমরা ফোন ইন থেকে বিদায় নিচ্ছি, যদি সময় পাই আরো একবার চেষ্টা করবো বন্ধুদের সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য। তো গানের কাছে চলে যাই আমরা।
1: হ্যাঁ আমরা এবারে গান শুনবো হৃদয় আমার নাম, এই ছায়াছবি থেকে মমতাজের কণ্ঠে।

0: বন্ধুরা, আপনারা হৃদয় আমার নাম ছাশবি থেকে মমতাজের কণ্ঠে গানটি শুনছিলেন। এবারে থাকছে বধু তুমি কার, এই ছাশবি থেকে গান। আমাদের কাছে কিছুক্ষণ আগে একটা বন্ধু কিন্তু
1: অনুরোধ করেছিলেন, কিন্তু বন্ধু রিঙ্কুর কণ্ঠে গান শুনতে চেয়েছিলেন। বন্ধুর গানটি পরে শোনাবো, কিন্তু আজকে রয়েছে
0: আমাদের কাছে আজকে যে গানটি রয়েছে তার শিল্পী হচ্ছে মুহিন এবং সোনিয়া। তো বন্ধু সহ বাকি যে বন্ধুরা আমাদের কাছে এই ছবির গান শুনতে চেয়েছিলেন, সবার জন্য থাকছে আপনাদের পছন্দের গানটি।

শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন রূপালি রায়জনে আপনাদের পছন্দের ছায়াছবির গান শুনছেন। আমরা আবারও গানের কাছে চলে যেতে চাই, আর এবারে বন্ধুদেরকে শোনাবো ঢাকাইয়া মাস্তান, এই ছায়াছবির গান কনক চাপা ও এন্দ্র কিশোরের কণ্ঠে। আর গানটির পরেই আমরা ফিরে আসবো ফোনের নিয়ে, সাথেই থাকুন।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন রূপালীর আয়োজনে, আপনাদের পছন্দের গানগুলো শুনছেন। আর এই মুহূর্তে আমরা আরো একবার চলে যাব আপনাদের সাথে সরাসরি কথা বলার জন্য। 01974 1217 এই নম্বরটিতে ফোনও চলে এসেছে। কে রয়েছেন?
1: কে আছেন আমাদের সাথে? শুভ সকাল, কার সাথে কথা বলছি? জি লাভলি, বলুন। আমাদের কাছে ফোন করবার ফোন নাম্বারটি আবারও বলে দিচ্ছি, 01974 1217 এই নাম্বারে আমরা অপেক্ষায় আছি আপনাদের ফোন ইনের।
0: আর এই মুহূর্তে কিন্তু সারা দেশে অনেক বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাট অনেক পিচ্ছিল, আমাদেরকে সবাইকে অনেক সাবধানে গাড়ি চালাতে হবে। সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, এটি কিন্তু মাথায় রাখতে হবে। আর অনেক জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়েছে, সেই জায়গাগুলোতে আমরা চেষ্টা করব নিরাপদ পানি পান করার জন্য একটু সাবধানে এবং সতর্ক থাকতে, এবং যারা বাড়িতে শিশু এবং বয়স্ক রয়েছেন তাদের প্রতি একটু বিশেষ যত্ন নিতে। আর কথা বলতে বলতে ফোনও চলে এসেছে, কে রয়েছেন?
2: নমস্কার দিদি।
0: জি আদাব,
2: কথা বলছি মোল্লাহাট থেকে, মিষ্টির দোকানদার সুনীল।
0: আচ্ছা আচ্ছা, মিষ্টির দোকানদার সুনীল। জি বন্ধু বলুন।
2: আমাকে শোনাবেন অশিলা ছায়াছবি থেকে সুবীর নন্দীর কণ্ঠে, কত যে তোমাকে বেশি ভালো সে কথা তুমি যদি জানতে।
0: ঠিক আছে, আহা, মিষ্টির কথা শুনে তো আমার আর মন চাইছে এখনই বন্ধুর দোকানে চলে যাই।
1: আচ্ছা, আমরা চলে যাব পরের বন্ধুর কাছে। কে আছেন আমাদের সাথে এখন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম বন্ধু। আমরা ভালো আছি বন্ধু, আপনি কেমন আছেন? আচ্ছা, কার সাথে কথা বলছি?
3: আমার নাম রশিদ মাস্টার।
1: জি বন্ধু, কোথা থেকে বলছেন আমাদের সাথে?
3: হাবিবপুর জীবননগর। হাবিবপুর জীবননগর?
0: জীবননগর কোথা থেকে? জেলার নামটি বলুন বন্ধু। হ্যালো,
3: চুয়াডাঙ্গা।
0: জীবননগর, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি বন্ধু। বলুন কোন ছায়াছবির কোন গানটি শুনতে চান?
3: আব্দুল আলমের কণ্ঠে যে কোনো গান শুনবেন।
0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে,
1: অসংখ্য ধন্যবাদ বন্ধু। আব্দুল আলমের কণ্ঠে গান শুনতে চেয়েছেন, অবশ্যই শোনানোর চেষ্টা থাকবে। আমাদের কাছে আরো একজন বন্ধুর ফোন চলে এসেছে, এবারে কোন বন্ধু আমাদের সাথে রয়েছেন? হ্যালো,
4: হ্যালো আপু। আদাব।
1: আদাব আপু, কার সাথে কথা বলছি?
4: আমি ডুমুরিয়া থেকে মুক্তা বলছি।
1: জি মুক্তা বলুন।
4: আমি গান শুনতে চাই বেঈমান ছবি থেকে, কনক চাঁপার কণ্ঠে, আজ বড় শিখে দুটি চোখে জল এসে যায়।
1: আচ্ছা,
0: চমৎকার একটি গানের অনুরোধ বন্ধু করেছেন, অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। নিশ্চয়ই আপনার পছন্দের গান আমরা শোনাবো।
1: আচ্ছা, আমাদের সাথে আরো একজন বন্ধু সংযুক্ত হয়েছে, কে আছেন সাথে? হ্যালো,
5: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
5: কথা বলছি মোসাম্মদ নুটিকাতুন মাদারসুর কুষ্টিয়া থেকে।
1: জি বন্ধু বলুন।
5: আমাকে গান শোনাবেন মাটির ফুল ছবি।
1: হুম হুম।
5: আনোরা মিনুর কণ্ঠে সোনা দানা দামি গহনা।
1: আচ্ছা,
0: আলমারা মিনুর কণ্ঠে সেই জনপ্রিয় গানটি শুনতে চেয়েছেন, ধন্যবাদ বিউটি ফোন করার জন্য, সাথে থাকুন। আর আমরা নেব ফোন ইনের শেষ ফোনটি, কে রয়েছেন?
6: হ্যালো,
0: জি শুভ সকাল।
6: বন্ধু পলাশ কুমার।
0: হ্যাঁ সেটাই তো দেখতে পাচ্ছি, পলাশ কেমন আছেন? আমরা তো সবাই অনেক বেশি ভালো আছি, আর এই মুহূর্তে আপনাদের সাথে কথা হচ্ছে আরো বেশি ভালো থাকছি আর কি। তাই? আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, একদিন দেখা হয়ে যাবে। পলাশ, কোন গানের অনুরোধ আজকে? জি জি
6: দিদি, ছবির নাম হচ্ছে টিপ টিপ বৃষ্টি। এই ছবি থেকে হিরেন্দু কিশোরের কণ্ঠে, আমার ভালোবাসা দিয়েছে আমার
1: আমাদেরও দেখা হবে। আমরা চলে যাব গানে আবারও, এইবারে গানটি শুনবো বর্তমান ছায়াছবি থেকে, আর গানটিতে কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ এবং কনক চাঁপা।

0: বর্তমান সরকার আগামী 5 বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এ খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে। তারা জানে যে খাল কাটলেই পানি আসলেই 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এতর বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে। এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্তু খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গমাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রেই আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম,
2: খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, পাঁচ মাইল, দশ মাইল, পনেরো মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে, সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: বারোই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে।
3: শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন রূপালীর আয়োজনে। চলে যাবো আয়োজনের সবশেষ গানটিতে। বন্ধুদেরকে শোনাবো
4: আজকে শেষ গানটি হচ্ছে কনকচাপার কণ্ঠে শুনবার, আর এই গানটি নেওয়া হয়েছে দুই স্বামী এক বধূ এই ছবি থেকে।

0: শ্রোতা বন্ধুরা শুনছিলেন দুই বধু এক স্বামী ছায়াছবির গান। আর এই চমৎকার গানটি শুনতে শুনতে আজকের মতো রূপালীর আয়োজন থেকে বিদায় নিতে হচ্ছে। আবারও কথা হবে আগামী দিন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি হুসনা
1: এবং আমি শারিকা।
0: গানগুলো সংকলন করেছেন মর্জিনা আক্তার এবং অনুষ্ঠানটি তত্ত্বাবধানে মোহাম্মদ মামুন আক্তার। বন্ধুরা আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। শুভ সকাল।

বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান ঘোষণায় ছিলাম আমি শারিকা নূর পান্না, অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন আসমাউল হুসনা, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন খান আলামিন, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ সাইফুজ্জামান এবং অভিজিৎ মণ্ডল। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি।

ছিলাম আমি শারিকানুর পান্না, অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন আসমাউল হুসনা, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন খান আলামিন, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ সাইফুজ্জামান এবং অভিজিৎ মণ্ডল। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন, সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি।

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, বেলা 11:59। শুরু হলো আমাদের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকেও শুনতে পাচ্ছেন। অনুষ্ঠান ঘোষণায় আছি আমি সারিকা নূর পান্না, অধিবেশন তত্ত্বাবধানে আছেন আসমাউল হুসনা, প্রকৌশল তত্ত্বাবধানে আছেন খান আলামিন, প্রকৌশল সহযোগিতায় আছেন মোহাম্মদ সাইফুজ্জামান এবং অভিজিৎ মণ্ডল। শুরুতেই বাংলায় সংবাদ শুনবেন, যা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

আসসালামু আলাইকুম। দুপুর ১২টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি মোহাম্মদ আব্দুল্লাহিল মাহমুদ। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের টেকসই ও স্থিতিশীল উত্তরণ নিশ্চিতে ইউরোপীয় ইউনিয়ন ইইউ এবং G77 অ্যান্ড চায়না তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে। জাতিসংঘ সদর দপ্তরে সফররত বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে ইইউর প্রতিনিধি দল এবং G77 অ্যান্ড চায়নার চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধির সঙ্গে পৃথক বৈঠকে এ সমর্থন পুনর্ব্যক্ত করা হয়। বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক রূপান্তর, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, জ্বালানি খাতের চ্যালেঞ্জ এবং চলমান কাঠামোগত সংস্কারের সফল বাস্তবায়নের স্বার্থে অতিরিক্ত সময় প্রয়োজন। জবাবে ইইউ প্রতিনিধি দল এ প্রক্রিয়ায় সরকারি ও বেসরকারি খাতের মধ্যে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্বের উপর গুরুত্ব আরোপ করেন। G77 অ্যান্ড চায়না তার সদস্য রাষ্ট্রগুলোর জন্য বাংলাদেশের এলডিসি উত্তরণ কৌশল বিষয়ে একটি বিশেষ ব্রিফিংয়ের আয়োজন প্রস্তাব দেন। সাম্প্রতিক বন্যা পরবর্তী পরিস্থিতি এবং পরীক্ষার্থীদের যাতায়াতের অসুবিধার বিষয়টি বিবেচনা করে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে চলমান HSC ও সমমানের অবশিষ্ট পরীক্ষাগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। গতকাল বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ডের এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থগিত হওয়া এই পরীক্ষার সময়ের সংশোধিত সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এতে আরও বলা হয়, চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের HSC ও সমমানের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। দেশে বৈদেশিক মুদ্রা রিজার্ভ 36.66 বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF নির্ধারিত গণনা পদ্ধতি অনুসারে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ 31.97 বিলিয়ন মার্কিন ডলার। গতকাল বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানায়। ইরান তাদের হুতি মিত্রদের দিয়ে লোহিত সাগরের প্রবেশ পথে অবস্থিত বাব আল মানদেব প্রণালী বন্ধ করে দেওয়ার ইঙ্গিত দিয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কয়েকটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, ওয়াশিংটন ইরানের বিদ্যুৎ অবকাঠামোয় হামলার হুমকি দিলে হুতিকে বাব আল মানদেব প্রণালী বন্ধ করে দিতে বলেছে তেহরান। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলকে কেন্দ্র করে সংকট চলাকালে বাব আল মানদেব প্রণালী বন্ধ করে দেওয়ার ইঙ্গিতে বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে আন্তর্জাতিক জ্বালানি সংস্থার নির্বাহী পরিচালক ফাথি বিরল আশঙ্কা ব্যক্ত করে বলেছেন, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বৃদ্ধি না পেলে বিশ্বব্যাপী জ্বালানি সংকট দেখা দিতে পারে। লেবানন, সিরিয়া ও গাজায় সেনা মোতায়েন রাখার সিদ্ধান্ত বহাল রেখেছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস গতকাল মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে টেলিফোনে আলাপকালে একথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সিরিয়া ও লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের আহ্বান জানানোর প্রেক্ষাপটে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী এ সিদ্ধান্তের কথা জানালেন। খেলার খবর ক্রিকেট। আজ বুনায়ুতে স্বাগতিক জিম্বাবুয়ে এবং বাংলাদেশের মধ্যে দ্বিতীয় টি-20 ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বিকেল 4:30টায় খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। সিরিজে টিকে থাকতে হলে বাংলাদেশের এই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই। তিন ম্যাচ সিরিজে জিম্বাবুয়ে 1-0 এগিয়ে রয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত।

0: সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছরা নৌকা ও ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আজ সন্ধে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1টায় ইংরেজিতে।
1: প্রিয় শ্রোতা, শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা, সঞ্চালনায় সোহানা সিরাজ।

0: ফিফা 2026 অলমোস্ট শেষের দিকে,
1: এতক্ষণ বাংলায় সংবাদ এবং আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। বাংলাদেশ বেতার খুলনা জানিয়ে দিচ্ছি আজকের চলতি অনুষ্ঠানের অনুষ্ঠান পরিচিতি। বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের জাতীয় ক্রিকেট দলের মধ্যকার টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। উক্ত খেলার চলতি ধারা বিবরণী সরাসরি ঢাকা কেন্দ্র থেকে সম্প্রচার করে শোনানো হবে বিকেল 4:30। দুপুর 2:30 শুনবেন নাটক প্রতিফল, রচনায় মুন্সী মোস্তাক আহমেদ বাবু, প্রযোজনায় শেখ আব্দুল মান্নান। বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞান প্রতরঙ্গ শুনবেন বেলা 1:05। ধর্মীয় ম্যাগাজিন অনুষ্ঠান সিরাতুল মুস্তাকিম শুনবেন বিকেল 3:30। জানিয়ে দিচ্ছি সঙ্গীত অনুষ্ঠানের সময়সূচি। দেশের গান শুনবেন দুপুর 12:15। হামদ এবং নাথ শুনতে পারবেন দুপুর 12:20, দুপুর 12:40 এবং বিকেল 3:05। ছায়াছবির গান শুনবেন বিকেল 4:05। এছাড়া FM 88.8 মেগাহার্টজে NHK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন আজকের চলতি অনুষ্ঠানের অনুষ্ঠান পরিচিতি।

0: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি নাসিমা আক্তার। দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় গতকাল যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত হয়। 2024 সালের 16 জুলাই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ এবং চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী মোহাম্মদ ওয়াসিম আকরাম সহ কমপক্ষে 6 জন নিহত হন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দেন। খুলনায় দিবসটি পালন উপলক্ষে বিভাগীয় ও জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির অংশ হিসেবে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সংসদ সদস্য আমির এজাজ খানেতে প্রধান অতিথি ছিলেন। বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে ডিআইজি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, জেলা প্রশাসক মেজহুর জান্নাত, পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, ওয়াসা চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান, শহীদ শেখ মোহাম্মদ সাকিব রেহানের পিতা শেখ আজিজুর রহমান ও মহানগর জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাহফুজুর রহমান সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা জুলাই গণ অভ্যুত্থানে নিহত পরিবারের সদস্যগণ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে অতিথিরা নগরীর শিববাড়ির শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া জুলাই শহীদ দিবস উপলক্ষে নগরীর মসজিদ সমূহে বিশেষ মোনাজাত এবং মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে নিহতদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। খুলনা বিভাগের অন্যান্য জেলায়ও অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে জুলাই শহীদ দিবস পালিত হয়। সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব 2026 খুলনা মহানগরীর আর্য ধর্মসভা মন্দির প্রাঙ্গণে গতকাল উদ্বোধন করা হয়। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। এ উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, সকল ধর্মের মানুষের নিরাপদ আবাসস্থল হবে বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমান এমন একটি নিরাপদ দেশ গড়তে কাজ করছেন যেখানে বিশ্বাস, মর্যাদা এবং নিরাপত্তাই হবে মূল মন্ত্র। প্রশাসক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে সম্মিলিতভাবে দেশকে এগিয়ে নিতে কাজ করার জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। রথযাত্রা উদযাপন কমিটির সভাপতির সভাপতিত্বে বাংলাদেশ মতুয়া মহাসংঘ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি এ সময় উপস্থিত ছিলেন। এদিকে গোলক মণি শিশু পার্ক স্যার ইকবাল রোড ধর্মসভা মন্দিরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের গতকাল উদ্বোধন করা হয়। পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান প্রধান অতিথি হিসেবে এই রথযাত্রা উৎসবের উদ্বোধন করেন। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেছেন, খুলনা অঞ্চল বিদেশি বিনিয়োগকারীদের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠছে। ভৌগোলিক গুরুত্ব, সহজ ও সস্তা শ্রমশক্তি, মংলা বন্দরের সুবিধা, পদ্মা সেতু ও রূপসা রেল সেতুর সংযোগ এবং অবকাঠামোগত উন্নয়নের বিবেচনায় এই অঞ্চলে আন্তর্জাতিক মানের বিনোদন কেন্দ্র, শিল্প প্রতিষ্ঠান, হোটেল এবং আইটি পার্ক স্থাপনের যৌথ অংশীদারিত্বে গড়ে তোলার এখনই সময়। তিনি গতকাল খুলনা রূপসা উপজেলা ও বাগেরহাটের বিভিন্ন স্থান পরিদর্শন শেষে মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ও কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে একথা বলেন। চেয়ারম্যান বলেন, মংলা বন্দর ও প্রস্তাবিত রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কাছাকাছি অবস্থান এবং আধুনিক যোগাযোগ ব্যবস্থার কারণে খুলনাকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবচেয়ে সম্ভাবনাময় অর্থনৈতিক হাব হতে পারে। কেডি এর প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ সাবিরুল আলম ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মুজিবুর রহমান সহ কেডি এর ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়িক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, জুলাইয়ের মূল চেতনা ছিল বৈষম্যহীন, ন্যায় বিচার ভিত্তিক, মানবিক, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা। সেই বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে আবু সাইদ ওয়াসিমের মতো সাহসী যুবকেরা প্রতিরোধের দেয়াল তুলে স্বৈরাচারের ভিতকে কাঁপিয়ে দিয়েছিল। তিনি গতকাল জুলাই আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জেলা ছাত্রদল আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতা একথা বলেন। নার্গিস বেগম বলেন, স্থিতিশীল সরকার না থাকলে জনগণের কোনো দাবি পূরণ করা সম্ভব নয়। সেই কারণে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে জনগণের দেয়া ওয়াদা পূরণে কাজ করে যাচ্ছেন। জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। সরকারের কৃষক বান্ধব উদ্যোগের অংশ হিসেবে গতকাল সাতক্ষীরা দেভাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের কোমরপুর কৃষি ব্লক 1, 2 ও 3 নম্বর ওয়ার্ডে অনলাইন ভিত্তিক মোবাইল অ্যাপের মাধ্যমে কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। উপসহকারী কৃষি কর্মকর্তাগণ কৃষকদের বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করবেন। প্রতিটি পরিবারের জন্য একটি করে কৃষক কার্ড প্রদান করা হবে। খেলার খবর ফুটবল। খুলনা দিঘলিয়ার হাজি সাইমুদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে বেগম খালেদা জিয়া স্মৃতি 15 দলীয় আন্ত ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের গতকাল 13খাদার সাচিদাহ ইউনিয়নে 1-0 গোলে আজগড়া ইউনিয়নকে পরাজিত করেছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যে 6টা 5 মিনিটে ইংরেজিতে।
0: বাংলাদেশ বেতার খুলনা আমন্ত্রণ জানাচ্ছি দেশের গান শোনার জন্য। প্রথম গানটি শুনবেন এম এ খালিক ও মুশারফ শবনমের কণ্ঠে। গানটির গীতিকার গোলাম সরোয়ার সালক।

শ্রোতা বন্ধুরা, আপনারা দেশের গানটি শুনলেন এম এ খালেক ও মোশারত শবনমের কণ্ঠে। খুলনা আমন্ত্রণ জানাচ্ছি হামদু নাচ শোনার জন্য।

এতক্ষণ মোহাম্মদ আমিরুল ইসলামের কণ্ঠে হামদ ও নাত শুনলেন গীতিকার কাজী নজরুল ইসলাম, বাংলাদেশ বেতার খুলনা। মানুষের সঙ্গে অবজ্ঞাসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভ ভরে চলিও না। নিশ্চয়ই আল্লাহ তাআলা দাম্ভিক এবং অহংকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চলনে মন্থপথনা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্ন স্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। আল কোরআন সূরা লোকমান আয়াত 18-19। প্রিয় শ্রোতা, এখন খুলনা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী পবিত্র জুমার নামাজের আজান এবং দোয়া শুনবেন।

0: اللهم رب هذه الدعوة التامة الصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যে ব্যক্তি নম্রতার গুণ হতে বঞ্চিত সে সমস্ত কল্যাণ হতে বঞ্চিত। যে ব্যক্তি আগে সালাম প্রদান করে সে অহংকারমুক্ত। মুমিন ব্যক্তি যখন মুমিনদের সাথে সাক্ষাৎ করে, তাকে সালাম প্রদান করে এবং তার সাথে মুসাফা করে, তখন উভয়ের গুণা এমনভাবে ঝরে পড়ে যেমন গাছ হতে পাতা ঝরে পড়ে। আলহাদিস। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন আল্লাপাকিশানে হামদ মোহাম্মদ ফজল হকের কণ্ঠে। কথা সাজিয়েছেন আজিজুর রহমান।

হরদাহে সৃষ্টি যখন ধুকে ধুকে মারে, হরদাহে সৃষ্টি যখন ধুকে ধুকে মারে, তোমার দয়া তখন জানি বৃষ্টি হয়ে ঝরে, তোমার দয়া তখন জানি বৃষ্টি হয়ে ঝরে, তোমার দয়ায় যাই মুছে যায়।

ফুল মাটি সবই তোমার দান, আধার রাতে চন্দ্র তারা আলো দিয়ে যায়, আধার রাতে চন্দ্র তারা আলো দিয়ে যায়, সূর্য শিখায় তোমার দয়া বিশ্ববাসী পায়, সূর্য শিখায় তোমার দয়া বিশ্ববাসী পায়, সর্বজীবে পরাণ ভরে গায় যে গুণ গান, শুনিল আকাশ শ্যামল মাটি সবই তোমার দান, আপন রূপে মহান তুমি সর্ব

প্রিয়তা, এতক্ষণ আপনারা হামদ ও নাচ শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয়তা, কিছুক্ষণের মধ্যেই নিজের সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: Cautionary signal number 3. Repeat, local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to come close to the coast and proceed with caution till further notice. Meanwhile, forecast valid till 6 this evening says there are chances of rain or thunder showers with temporary south-southwesterly gusty or squally wind at a speed of 45 to 60 km per hour over the regions of Dhaka, Faridpur, Madripur, Jashore, Kushtia, Khulna, Borishal, Potokhali, Noakhali, Kumilla, Chattogram, Coxsabazar, and Sylhet. River poles in these areas are to host cautionary signal number 1. And that's the end of the news. Our next bulletin will be at 2 this afternoon in Bangla.
1: Adokhun. ঢাকা কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হলো। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, আমাদের স্টুডিওর ঘড়িতে সময় বেলা 1:05 মিনিট। বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা।

সকলের কাছে যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান শুনছেন সকলকে প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা। শুরু করছি বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। প্রিয় শ্রোতা, সূচিতে রয়েছে প্রতিদিনকার মতন জনপ্রিয় ছায়াছবির গান, আর গান তো শোনাবই, তো গানের ফাঁকে ফাঁকে আপনাদের সঙ্গে আমরা কথা বলবো মাধ্যম হচ্ছে ফোন। প্রিয় শ্রোতা, আজ জুম্মার নামাজ, এ কারণেই আমরা বেলা দুটোর বাংলা সংবাদের পর আপনাদের সঙ্গে ফোনে যোগাযোগ করব। এই তো, আর উপস্থাপনার দায়িত্বে রয়েছে আমি ইশরাত জাহান, প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ সাইফুজ্জামান। তো আর কথা বলছি না, চলে যাচ্ছি আয়োজনে, মূল আয়োজনে। তুমি আমার, এই ছায়াছবির গান শোনাবো কনক চাপা ও আগুনের কণ্ঠে।

আপনারা ছায়াছবির গান শুনছেন, প্রচার হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে অবুঝ মনের ভালোবাসা ছায়াছবির গান শোনাবো খালিদ হাসান মিলু ও সাবিনা ইয়াসমিনের কণ্ঠে।

0: বন্যার সময় সাপের উপদ্রব বাড়ে, কারণ পানি তাদের গর্ত ও আবাসে প্রবেশ করে। এই সময় সাপ নিরাপদ আশ্রয়ের সন্ধানে লোকালয় ও ঘরের ভিতর ঢুকে পড়ে। সাপের উপদ্রব থেকে বাঁচতে ঘর বাড়ি পরিষ্কার রাখুন, ফাটল বন্ধ করুন এবং খাটে ঘুমান। সাপে কাটলে আতঙ্কিত না হয়ে রোগীকে স্থির রেখে দ্রুত হাসপাতালে দিন। বন্যা ও বর্ষাকালে সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়া একটি সাধারণ সমস্যা। নিরাপদ আশ্রয়ের সন্ধানে সাপ ঘর বাড়ি ও শুকনো জায়গায় আশ্রয় নেয়। এই পরিস্থিতিতে নিরাপদ থাকতে বাড়ির চারপাশের ঝোপঝাড় পরিষ্কার রাখুন এবং দেয়াল বা মেঝের ফাটল বা গর্তগুলো বন্ধ করে দিন। রাতে ও অন্ধকারে চলাচলের সময় অবশ্যই টর্চ লাইট ব্যবহার করুন। ঘরের ভিতরে সামান্য আলোর ব্যবস্থা রাখুন। মাটিতে না ঘুমিয়ে সম্ভব হলে খাটে বা উঁচু স্থানে ঘুমান এবং ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। বন্যা কবলিত এলাকায় জুতো বা গামবুট পরার আগে তা ভালোভাবে ঝেড়ে দিন, কারণ এগুলোতে সাপ লুকিয়ে থাকতে পারে। বাড়িতে সাপ দেখলে আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রাখুন এবং সাপে আঘাত করা বা তাড়ানোর চেষ্টা করবেন না। সাপে কাটলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি। সাপে কাটলে আক্রান্ত ব্যক্তিকে আতঙ্কিত হতে দেবেন না এবং আক্রান্ত অঙ্গ হাত বা পা যতটা সম্ভব স্থির বা নড়াচড়াবিহীন রাখুন। সময় নষ্ট না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে বা হাসপাতালে নিয়ে যেতে হবে। সাপে কাটার স্থানে কোনো ধরনের বাঁধন দেবেন না বা ব্লেড দিয়ে কাটবেন না। স্বাস্থ্য অধিদপ্তর বন্যা দুর্গত এলাকায় জরুরি চিকিৎসা এবং অ্যান্টিভেনম নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দিয়ে থাকে। প্রয়োজনে সরকারি হাসপাতালের সহায়তা নিন।
1: আপনারা ছায়াছবির গান শুনছেন, প্রচার হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে রাজবধু ছায়াছবির গান শোনাব সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোরের কণ্ঠে, নেশা লাগিল রে।

আসলে ভালোবাসার কথা বলতে কখনো দ্বিধাদ্বন্দ্ব হয় না। আপনার প্রিয় মানুষটিকে যদি আপনি মনে প্রাণে অন্তর দিয়ে যদি ভালোই বাসেন, তাহলে মহান সৃষ্টিকর্তাকেও বলা যায়, হে আল্লাহ, আমি তোমায় ভালোবাসি আর তো ভালোবাসার মানুষ। তো বন্ধুরা, ভালোবাসাকে ঘিরে এমন একটি গান এবারে শোনাব, সুবীন নন্দীর কণ্ঠে, আবদুল্লাহ ছায়াছবি থেকে নেওয়া হয়েছে।

0: বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এই খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে, এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে। তারা জানে যে খাল কাটলে পানি আসলে 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে, আর আপনাদের যে আয় সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এত বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে, এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্ত খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গমাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রে আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, পাঁচ মাইল, দশ মাইল, পনেরো মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে, সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। 49 বছরের পথ চলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে উনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন, এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফল কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য, সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেলল, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতিবৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশ আমরা 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই।
3: প্রিয় শ্রোতা, আপনারা ছায়াছবির গান শুনছেন, প্রচার হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে মাটির ফুল ছায়াছবির গান শোনাবো আলম আর আমিনুর কণ্ঠে।

প্রিয় শ্রোতা, আপনারা ছায়াছবির গান শুনছেন। প্রচার হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। শুনলেন কনকচাপা ও কনকচাপার কণ্ঠে ফুলের মতো বউ এই ছায়াছবি থেকে গান। এবারে শোনাব হৃদয় শুধু তোমার জন্য। এই ছায়াছবি থেকে নেওয়া হয়েছে কনকচাপা ও মনির খানের কণ্ঠে।

প্রিয় শ্রোতা, গান শুনতে শুনতে সময় হয়েছে বাংলা সংবাদের। বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা, এখন বেলা দুটোর বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

আসসালামু আলাইকুম। দুপুর দুটো বাংলাদেশ বেতার খবর পড়ছি এস এম খায়রুল আলম। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের টেকসই ও স্থিতিশীল উত্তর নিশ্চিতে ইউরোপীয় ইউনিয়ন, ইউইউ এবং G77 অ্যান্ড চায়না তাদের সমর্থন পূর্ণ ব্যক্ত করেছে। জাতিসংঘ সদর দপ্তরে সফররত বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে ইউই প্রতিনিধি দল এবং G77 অ্যান্ড চায়নার চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধির সঙ্গে বৈঠক এ সমর্থন পূর্ণ ব্যক্ত করা হয়। বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক রূপান্তর, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, জ্বালানি খাতের চ্যালেঞ্জ এবং চলমান কাঠামোগত সংস্কারের সফল বাস্তবায়নের স্বার্থে অতিরিক্ত সময় প্রয়োজন। জবাবে ইউ প্রতিনিধি দল এ প্রক্রিয়ায় সরকারি বেসরকারি খাতের মধ্যে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্বের উপর গুরুত্বারোপ করেন। G77 অ্যান্ড চায়না তাদের সদস্য রাষ্ট্রগুলোর জন্য বাংলাদেশের LDC উত্তরণ কৌশল বিষয়ে একটি বিশেষ ব্রিফিং আয়োজনের প্রস্তাব দেয়। গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর অন্তর্ভুক্তিমূলক সাশ্রয়ী জলবায়ু, সহনশীল ও টেকসই নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করেছেন। জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নিউ আরবান এজেন্ডার মধ্যমেয়াদী পর্যালোচনা বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ নগরায়নকে অর্থনৈতিক প্রবৃত্তি, সামাজিক অন্তর্ভুক্তি ও জলবায়ু সহনশীলতা জোরদারের একটি গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হিসেবে বিবেচনা করে। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সবার আগে বাংলাদেশ নীতির আওতায় সরকার নতুন নগর কর্মসূচি ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সমন্বিত স্থানীয় পরিকল্পনা, সাশ্রয়ী আবাসনের সুযোগ সম্প্রসারণ, স্থানীয় শাসন শক্তিশালীকরণ ও নগর অবকাঠামোর উন্নয়নে কাজ করছে। সাম্প্রতিক বন্যা পরবর্তী পরিস্থিতি এবং পরীক্ষা দিতে যাতায়াতের অসুবিধা বিবেচনা করে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে চলমান HSC ও সমমানের অবশিষ্ট পরীক্ষাগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। গতকাল বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ডের এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থগিত হওয়া এই পরীক্ষাসমূহের সংশোধিত সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এতে আরও বলা হয়, চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের HSC ও সমমানের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। নারী শিশু নির্যাতন দমন আইনের মামলায় ডেট রেফারেন্স ও আপিল অগ্রাধিকার ভিত্তিতে শুনানির পর গত এক মাসে 10টি রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। দেশে নারী শিশু নির্যাতনের কয়েকটি নির্মম ঘটনার প্রেক্ষাপটে অগ্রাধিকার ভিত্তিতে শুধু নারী শিশু নির্যাতন দমন আইনের মামলায় মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন ও আপিল শুনানির জন্য গত 10 জুন একটি বিশেষ হাইকোর্ট বেঞ্চ গঠন করে দেন প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরী। এই বেঞ্চে মামলা পরিচালনার জন্য রাষ্ট্রপক্ষের আইনজীবীদের নিয়ে একটি বিশেষ টিমও গঠন করা হয়। পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন বিভিন্ন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর কথা জানিয়েছে ইরান। ইরানি সামরিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের টানা ষষ্ঠ রাতের বোমা হামলার পর তেহরান এই পাল্টা হামলা চালায়। ইরানের সংবাদপত্র মাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সর্বশেষ বোমা হামলায় 5টি সেতুতে আঘাত আনা হয়। এতে অন্তত 7 জন নিহত হন। এছাড়া উপকূলীয় শহর বন্দর খামিরেল স্টেশন এবং দক্ষিণ পূর্ব ইরানে ইরান শাহর বিমানবন্দরও এই হামলার লক্ষ্যবস্তু ছিল। খেলার খবর ক্রিকেট। আজ বোলাভিতে স্বাগতিক জিম্বাবুয়ে এবং বাংলাদেশের মধ্যে দ্বিতীয় টি-20 ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বিকেল 4:30 খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উৎতর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে। এতে বর্তমানে উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন বিহার ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তরবঙ্গ শহর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা সকল নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে
পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সম্মুখে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 3টায়।

থেকে আবারও ফিরে এলাম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে প্রচারিত বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গে। শ্রোতা, আপনারা শুনছিলেন ছায়াছবির গান। অনুষ্ঠানে এবারে রয়েছে প্রবাল চৌধুরীর কণ্ঠে বাদশা ছায়াছবির গান।

0: করছেন মাকসুদুল হাসান পরশ। তো দেখে নেব প্রথমে কোন শ্রোতা ফোন করেছেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।
1: আপা মনি ভালো আছেন?
0: হ্যাঁ ভালো আছি। জি, কে বলছেন?
1: আমি বুলবুল আহমেদ, কাজীপাড়া ভাড়ামারা থেকে। আপু
0: বলুন।
1: ছায়াছবির নাম তুমি শুধু তুমি। এই তুমি শুধু তুমি ছায়াছবি থেকে রুনা লায়লা নবিশের কণ্ঠে গানের কথা, এই বুকেরই মাঝে সকাল সাধে বলতে শোনাবেন।
0: আচ্ছা, সাথে থাকবেন এবং অনুষ্ঠান অবশ্যই আপনার পছন্দের গানটি শুনতে পাবেন। ধন্যবাদ। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভালো আছি, কে বলছেন কোথা থেকে? জি বলুন। জি, আরেকবার বলুন। আচ্ছা, সাথে থাকতে হবে তবে আপনার গান শুনতে পাবেন, সাথে না থাকলে কিন্তু শুনতে পাবেন না। আজ জুমার নামাজের কারণে বেলা দুটোর সংবাদের পরে আপনাদের সঙ্গে আমরা ফোনে যুক্ত হলাম। ধন্যবাদ। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভালো আছি। জি, পাংশা থেকে। জি জি বলুন। আচ্ছা, ফোনের কাছে একটু জোরে একটু কথা বলতে হবে। হ্যালো, অগ্নি সাক্ষী। জি জি, অগ্নি সাক্ষী। জি, আচ্ছা আচ্ছা,
1: ভালো থাকবেন, খোদা হাফেজ।
0: আচ্ছা আচ্ছা, সাথে থাকবেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।
2: আমি জনি বলছি, মান্দরতলা মহেশপুর ঝিনাইদহ থেকে।
0: জি, ঝিনাইদহ থেকে বলুন।
2: আমি আপনার সাথে থেকে একটু গান শুনতে চাই।
0: জি, গানের কোনো কথা আছে কি?
2: আমার রুফের ক্লাস মানে।
0: আচ্ছা, বাংলাদেশ বেতারের সাথে থাকতে হবে কিন্তু। হ্যালো,
3: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
3: শুভ দুপুর।
0: শুভ দুপুর, কে বলছেন?
3: কোথা থেকে?
0: হ্যাঁ জি ভালো আছি। কোথা থেকে বলছেন, কে বলছেন?
3: কথা বলতেছি মোহাম্মদ ইসলামউদ্দিন, গ্রাম শাহবাজপুর, শৈলকুপা, ঝিনাইদহ থেকে।
0: জি বলুন, ঝিনাইদহ থেকে।
3: আপু আমাকে শোনাবেন তাদের মতো বউ।
0: জি,
3: তাদের মতো বউ সাথে থেকে
0: আপনার অনুষ্ঠান শুনতে পাবেন, আপনার গানও শুনতে পাবেন এবং আপনার নাম গান সবই শুনতে পাবেন। হ্যালো, জি বলুন। হ্যালো, জি জি বলুন, পছন্দের? আচ্ছা আচ্ছা, বিদ্যালয় মধ্যে অনেক সুন্দর একটি গানের অনুরোধ করেছেন আমাদের শ্রোতা। বাংলাদেশ বেতারের সাথে থাকবেন এবং সব অনুষ্ঠান শুনবেন, তবে আপনার গান শুনতে পাবেন। ধন্যবাদ। হ্যালো, জি নমস্কার।
4: আমি জ্ঞানেন্দ্র পাল বলছি, ফতেপুর থেকে।
0: জি,
4: মহেশপুর ঝিনাইদহ।
0: জি,
4: প্রথম ফোন আপনাদের বিভিন্ন কথা বলছেন, লাইনটা কেটে গেল এক সেকেন্ডের জন্য। যাই হোক, ভালো থাকুন আপনারা। ছবির নাম হলো কৃষি ভরা নাগিন।
0: আচ্ছা, ধন্যবাদ। বাংলাদেশ বেতারের সাথে থাকবেন এবং অপেক্ষায় থাকবেন আপনার পছন্দের গানটি শোনার জন্য। ধন্যবাদ। হ্যালো, হ্যালো, হ্যালো, হ্যাঁ খোকন চন্দ্র। জি বলুন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ খোকন চন্দ্র। জি বলুন। সাত ভাই চম্পা জি, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বাংলাদেশ বেতারের সাথে থেকে অপেক্ষা করে আপনার পছন্দের গানটি শোনার জন্য ধন্যবাদ। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।
5: আব্দুল মজিদ বলছি, শৈলগাড়ি কুষ্টিয়া থেকে।
0: আব্দুল মজিদ জি বলুন, শৈলগাড়ি কুষ্টিয়া থেকে জি বলুন। অংশীদার ছবির গান শুনতে চেয়েছেন জি জি। আচ্ছা আচ্ছা, সাথে থাকবেন, ধন্যবাদ। আরেকটি ফোন কল নিব, এরপর আবার গানে যাব। হ্যাঁ হ্যালো, অনেক সাড়া দিয়েছে শ্রোতারা। ওয়ালাইকুম আসসালাম। আমাদের শ্রোতারা অনেক সাড়া দিয়েছে ফোনে। আচ্ছা আচ্ছা আচ্ছা,
6: কথা বলতেছিলাম রাজমিস্ত্রি।
0: হ্যাঁ,
6: মোহাম্মদ আব্দুস সামাদ।
0: হ্যাঁ,
6: সাতরবাজার
0: বলমারি। আচ্ছা আচ্ছা,
6: ফরিদপুর থেকে।
0: আচ্ছা আচ্ছা,
6: কি সাথে ভালো আছেন না?
0: জি ভালো আছি জি।
6: ভাই আমাকে গান শোনাবেন হচ্ছে রাজা রানী বাচ্চা।
0: আচ্ছা, বাংলাদেশ বেতারের সাথে থাকতে হবে কিন্তু গান শুনতে গেলে। আচ্ছা ধন্যবাদ। তো প্রিয় শ্রোতা, আজকের মতো ফোন ইন পর্ব থেকে বিদায় নিচ্ছি, চলে যাচ্ছি ছায়াছবির গানে। শ্রোতা, এবারই শোনাবো মধুমিলন, ছায়াছবির গান ফেরদাউসি রহমানের কণ্ঠে।

প্রিয় শ্রোতা, আমরা এখন সময় হয়েছে ফোন ইন পর্বে আপনাদের সঙ্গে কথা বলবার। নম্বরটি 0197412197। শ্রোতা, প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ সাইফুজ্জামান এবং অভিজিৎ মণ্ডল, ঘোষণায় ইশরাত জাহান এবং অধিবেশন তত্ত্বাবধান।

প্রিয় শ্রোতা, আপনারা ছায়াছবির গান শুনছেন। এবারে হৃদয় থেকে হৃদয় ছায়াছবির গান শোনাব কিরণ মজুমদার ও চন্দনা মজুমদারের কণ্ঠে।

প্রিয় শ্রোতা, এই গানটি সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেল। বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ অনুষ্ঠান আপনারা আবারও শুনতে পারবেন আগামীকাল ঠিক বেলা 1টা বেজে 5 মিনিটে। ততক্ষণ

0: বাংলাদেশ বেতার খুলনা।
1: বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের নাটক প্রতিফল, রচনা মুন্সি মুস্তাক আহমেদ বাবু, প্রযোজনা শেখ আব্দুল মান্নান, নাট্যানুষ্ঠান প্রতিফল।

0: অঞ্জু, সত্যি তুই আমার আসল বন্ধু। তুই ছাড়া তো কেউ আমার একটা টাকাও ধার দিল না। তুই আমার এত ভালোবাসিস কেন? আমার চাপতে দেরি কিন্তু তোর দিতে দেরি হলো না।
1: আরে বেকুব, বন্ধু তো বন্ধুর জন্য, তা না হলে কিসের বন্ধু? এই চ্যাংরা
2: গুরু,
1: আরো মাল ঢাল, গ্লাস খালি, চোখে দেখতে পারতেছিস না? এই চ্যাংরা
2: গুরু,
1: জুয়াই জিতা মাল পড়ি কি এরিছিস? হ্যাঁ, ওগুলো পকেটে ভর, বাড়ি চাইয়ে আবার দিবি।
2: আচ্ছা,
1: একটা টাকাও সরাবি নে।
2: আচ্ছা,
1: তুই তো ভালো করেই জানিস আমি যাতে বাতাল হলেও তালে কিন্তু ঠিক আছে। তাই করছি, ওয়ান্টে একটা টাকা সরালি তোর বারোটা বাজায় দেবো।
0: তোর বারোটা বাজায় দেবো।
3: তার বারোটা বাজবে? তা তুই সময়কালে বুঝবি নি।
1: কি হলো, মনে মনে কি করছিস?
3: কিছু না গুরু, কিছু না।
1: চল, দেরি করে আর কাজ নেই, অনেক রাত হয়ে এলো। এত রাত্রি আমার বউ আবার দরজা খুলতে যাবে না। শোন রবিন, তুই লাল পানিটা শেষ করে তারপর বাড়ি চলে যাস কেন? আমরা খেলাম।

0: আপনি তো বাড়ির নাগালের মধ্যে চলে আসছেন, আমার তো একলা এত রাত্রি বাড়ি ফিরতে হবে না, ভয় করতেছে। কতিলাম কি নোটের মধ্যে আমারে যদি কয়টা দিতেন, তাহলে আমি ওই সামনের গলির দোকানতে একটা দেশি ছোট শিশি কিনে নিয়ে খাতি খাতি গেলি রাস্তায় আর ভয় পাবো না। তাই কতিলাম কি এহেনতে দুই টাকা দিতেন যদি।
1: তুই একটা বেকু, কথা বেশি করছিস
0: গুরু।
1: আবার টাহার ব্যাগ দে,
0: এই নেন।
1: কত টাকা কলি?
0: কমেরও 200 টাকা ওলি হবে না,
1: এই নে ধর। শোন, কালকে সকাল 10টার মধ্যে আমার দোকানে চলে আসবি।
0: আচ্ছা গুরু।
1: রবীন্দ্রের ডাহি নিয়ে আসবি।
0: আচ্ছা
1: যা, এখন যা। আদাম্যে রবীন, সুন্দরী বুদ্ধিমতী বউ ঘরে থাকার পরও মদ খাইয়ে টাকা উড়াও, ফুর্তি আরো। ধার নিয়ে 50,000 টাকা তুমি শোধ করতে পারবা না? তোমার মতো মাতাল রেখে আমি খালি খালি টাকা ধার দিছি, আমার কি পাগলে পাইছে? তুমি ধার শোধ করতে না পারে পলায়ে যাবা, আর তখনই তোমার রূপসী বউ মঞ্জুরে আমি নিয়ে আসবো। মঞ্জু মানে আমার আদরের বউ। কি রে ট্যাংরা, তুই কিছু করছিস না যা?
0: গুরু, আপনি বিরাট মানুষ। আমি চললাম 200 টাকা, আপনি দিলেন 500 টাকা। এই ফিলানে মঞ্জুরি আনতে পারলে।

0: তুই যা,
1: আচ্ছা।
0: আমার মেলা দেরি হয়ে গেল।
2: কিরা, এত এত এত মোটা লাগতেছে যে, একে সার পাইয়ে মনে হচ্ছে হাসি গিয়ে বাড়ি আইসে পারলাম না, তার মধ্যে সার পায়ের সঙ্গে ধাক্কা ধাক্কে।
3: এই হিডা, হিডা রে, রাতের বেলা এ তো মনে হচ্ছে গরু চুরি করতে আইছে। ও মা, মা, এত রাত্রি কি আইছে? দেখো দি, কোয়ঙ্কার চোর আইসে গরু চুরি করার চেষ্টা করতেছে। ওই শালা চোর, দাঁড়া, মজা
2: দেখাতেছি। কিরা হাসি, তুমি আমারে চিনতেছ না? আমি আইছি তোমার এক নজর দেখার জন্য। হাসি, তোমারে যে আমি কত ভালোবাসি, আর তুমি আমারে গরু চোর করছো।
3: বদমাইশ, মাতালের বাচ্চা, মাতলামি করার আর জায়গা পাও না? এত রাত্রি এখানে আইসো মাতলামি করতে? তোর মাতলামি আর ভালোবাসা আমি গুচাই দিচ্ছি। ও মা, মা, শীঘ্রই ওঠো, বড় ভাই রে কো ঠ্যাঙা নিয়ে আসতি, ট্যাংরারে মাইরে ল্যাংড়া করে দিতি।
2: হাসি, তোমারে আমি ভালোবাসি, তুমি আমারে মাইরে ল্যাংড়া করে দিতে করছো।
3: ওই মাতাল ট্যাংরা, এবার তুই মারা পড়বি, ভালো চাস তো এনতে দূর হ।
2: তুমি যখন করতিস ঠিক আছে, আমি যাচ্ছি। তুমি আমার হাসি, তোমারে আমি কত ভালোবাসি, তোমারে আমি খুব ভালোবাসি হাসি।
3: মাতালের বাচ্চা, দূর হ, নিপাত যা, বিহায়াক পায় ভালোবাসি, তোর ভালোবাসায় ঝাঁটা মারি।
0: বেকুব রবিন, কাজ এরো না, কর্ম এরো না, বসে বসে খাও। সুন্দরী শিক্ষিত বউ কত কষ্ট হইরে হাঁস মুরগি গরু ছাগল পুষে সংসার চালায়, আর তুমি সেনতে পয়সা এনে মদ গিলা ফুর্তি। আর তুই ওই বউয়ের যোগ্য স্বামী না, ওর যোগ্য আমি রঞ্জু। তোর বউ মঞ্জু আমার বউ বলি মানাবে নে। আমার টাকা পয়সা থাকলে হবে কি? আসলে কপালটাই খারাপ। তা না বলি, এতদিন বিয়ে করলাম, সোয়াল মেয়ে তো অলই না, উপরন্তু বউটা বিয়ারে হয়ে রয়েছে। ওই যে বেকু প্রবীণ আসতেছে, আয় আয়। তোর কথায় ভাবছিলাম, করছিলাম কি, তোর বউ কালকে তোর কিছু কইনি? তুই যে ভরপুর মাল খাইয়ে বুধয়ে ঘরে গেলি।
1: না, একদম কিছু যে কইনি তা না, একটু গরম হইল। আমি তখন কলাম কি, মঞ্জু, আমি এইসব ছাড়িয়ে ব্যবসা বাণিজ্য তরবানি। আরো কলাম, ফইরহাটেতে মাছ আর মুরগি কিনে আইনি, একটা চালান ঢাকায় দিতে পারলেই হয়, ব্যাস, মাত্র দুই তিন দিনের মধ্যে হাজার হাজার টাকা লাভ। তখন আমাকে টাকা খাই কি যা।
0: এ ট্যাংরা যা, একটা বিদেশি লাল পানি, শোন, স্কটল্যান্ডের টানিস খাইয়ে পরান্ডা একটু ঠান্ডা এরি। এই নে টাকা, দেরি হারিস নে, আমরা আস্তানায় চললাম। চল চল রবিন, চল।
1: না দোস্ত, এখন তো আমি এইসব সাইবর্ষার খাবো নানি। তাহলে মঞ্জু একেবারে লঙ্কা কাণ্ড বাদায় দেবে নি?
0: আরে ধুর, ও লঙ্কা কাণ্ড বাদালি তুই কুরুক্ষেত্র বাদায় দিবি? আরে ওঠ ওঠ, আরে ব্যবসা শুরু করলি তখন তো আর পাগলা পানি খাওয়ার সময় পাবি না।
1: না রে দোস্ত, তুই আমারে মাফ করে দিস, আমি এই পদে সরে দাঁড়াতে না পারলি মঞ্জু আমার জীবন থেকে সরে দাঁড়াবে না, আমি তা সহ্য করতে পারবো না নি।
0: তাহলে তুই আন কোয়ানে যাবি?
1: কলাম তো ফইরার যাব, মাছ মুরগি শুভরি এগুলো কেনার জন্য যোগাযোগ এত্তি, তোরে এনে আসলাম শুধু দেখা এত্তি। আমি যাই দোস্ত, পরে আস। পরে
0: বাদাই মে রবিন, এখন বউয়ের কথা মতো ভালো মানুষ হতিস, সারা দেশের কবুতর খাইয়ে বিড়াল তুমি এখন সাধু সাজিস। যা বেটা যা, দেখা যাক মঞ্জুরে তুই কিভাবে ঘরে রাখিস, কি ডাকার জীবনের তে সরে দাঁড়ায় তা দেখা যাবে।
4: আদাব দাদা, আমাকে আপনি ডেকেছেন শুনে সব কাজ ফেলে দৌড়ে চলে এলাম।

0: দাদা, এ কি জানো একটা সুসংবাদ দিবেন?
1: তোর কি মনে হয় আমি ইয়ার কি মারতি তোরে ডাহিছি?
0: না না দাদা, আমি আপনাকে খুব সম্মান করি। আপনার দোকান হতে কত মাল বাকি খেয়েছি, তাও আপনি কখনো একটা পয়সাও চাননি। আর আপনি তো আমার দাদার মতো, আপনি কেন আমার সাথে ইয়ার কি মারতে যাবেন?
1: শোন, একটা গোপন সুসংবাদ। তোর ভগ্নিপতি, আরে ওই যে রবিন, আমার কাছে তে 50,000 টাকা ধার নেছে। তা ওতই টাকা মদ খায় উড়ে দেবে নে। তাহার আইছে তোর বুনির দারে, ওই যে কি জানি নাম, ওই যে মনে হতিছে না,
0: ও আমার বোনের নাম মঞ্জু,
1: মঞ্জু, মঞ্জু দত্ত। ওর কাছে 50,000 টাহার আইছে তোর ভগ্নিপতি। তুই যাইয়ে ওই টাহা 2-3 দিনের জন্য ধার চাবি, না দিয়ে টাহা তোর বোন আর পারবে না নে। আর শোন গোপন কথা, মংলায় বিদেশি মাল, স্কটল্যান্ডের কয়েক কার্টুন আছে মইনুলের কাছে। ওই মালগুলো তুই আইনে ঢাকায় চালান করতে পারলি, এবারে রাতারাতি বড় লোক, তখন তোর আর ঠেহাই কিনা। যা যা যা, দেরি এরিস নে, জলদি এরে যা।
0: আচ্ছা আচ্ছা দাদা, আমি এখনই যাচ্ছি।
1: ওই টাকরা কিরে বলো রে গুটি চাইল না
2: গুরু? আপনার ব্রেনটা হেভি গুরু, ও কি এর চেনবে আপনারে? আমি চিনি আপনার, আপনার মনে মনে সাফ কি বগল মে ই
1: কি কলি, বুঝলাম না। মানে শোন, যা করছি তুই ভুলে এসব কথা কারো কাছে কবি নে।
2: না না গুরু,
1: রবিনের বউ প্রীতি আমি ছুটো বানি, সন্তোষের বোন মঞ্জুর কাছে তে সব টাকাগুলো আনতে পারলি, ব্যাস কেল্লা পথে। তারপর সন্তোষের বিদেশি মদ সহ পুলিশকে ধরাই দেব, ও যাবে জেলে, ব্যাস। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার ঘুঘু তোমার বধিবে পরাণ। তারপর রবিন, তুই ওই টাকা ফেরত দিতে না পারলি তোরে মাইরে জেলে ঢুকবো। স্ট্যাম্পে সই করে তুই টাহা নিছিস, শোধ দিতে না পারলি ওর সুন্দরী বউ মঞ্জুর আমি নিয়ে আসবানি। মঞ্জু, তুমি শুধুই রঞ্জুর। ট্যাংরা
2: গুরু,
1: আমি হলাম পাকা তীরন্দাজ, এক তীরে তুই পাখি শিকার করি।
2: গুরু আপনার মেলা ব্রেন্ড আছে গুরু।
1: কি কলি?
2: ব্রেন্ড?
1: আরে ব্রেন্ড না, ব্রেন মানে মস্তিষ্ক, যেটা মেধাও বুদ্ধিরে বুঝো। দেখ রবিন গেছে ফকিরাট, এই ফাঁকে সন্তুষ্টে পাঠাইছে ওর বোন, মানে রবিনের বউয়ের কাছে তে পটায় পটায় 50,000 টাকা বাগায় আনতে পারলি, বুঝলি?
2: হয়
1: ওই টাকা রবিন আর কোনোদিন সুমন্দি সন্তোষের কাছে তে আদায় করতে পারবে না। এইটা হলো ব্রেড মানে বেদা, বুঝছি?
2: হয় গুরু।
0: মঞ্জু, এই মঞ্জু, তোরা গেলি কোথায়?
3: আরে দাদা যে, কি কেমন আছো? বৌদি ভালো আছে তো?
0: আর বলিস রে, খুব সমস্যার মধ্যে আছি। কিছুদিনের জন্য লাখখানেক টাকার খুব দরকার। এই টাকার জন্য একেবারে আমার ব্যবসা লাটে উঠেছে, আর ব্যবসাটা ধরে রাখতে না পারলে আমার আর কোনো পথ থাকবে না বাঁচার। তাই বলছিলাম কি, তুই যদি লাখখানেক টাকা ধার দিতে পারতিস তাহলে খুব ভালো হতো।
3: লাখখানেক টাকা
0: না, যদি না থাকে অন্তত 1,050 টাকা এই কয়েকদিনের জন্য যদি ধার দিতিস, তাহলে ওই চালানের মালগুলো ছাড়াই নিয়ে আসে, আমি ব্যবসা করে তোকে টাকাটা ফেরত দিতে পারতাম।
3: দাদা তুমি তো জানো আমার গয়নাগাটি যা ছিল সব তো ব্যবসা করার নামে খুইয়েছে, এখন আমার নিজের কোনো কানাকড়িও নেই।
0: শুনলাম ওর বন্ধু রঞ্জু ওর কাছ থেকে মোটা অঙ্কের টাকা ধার নিয়েছে ব্যবসা করার জন্য।
3: হ্যাঁ তুমি ঠিকই শুনেছ, ও এতদিন পরে আবার নতুন করে ব্যবসা করবে এই চিন্তাভাবনা করছে, তাই তো ওর বন্ধুর কাছ থেকে 50,000 টাকা ধার নিয়ে এসেছে। 7-8 দিনের মধ্যে ও আবার নতুন করে ব্যবসা করবে, তাই তো তোড়জোড় করছে। ও আমাকে খুব বিশ্বাস করে কি না, তাই টাকাগুলো গচ্ছিত রেখেছে।
0: তাহলে তুই এক কাজ কর বোন, আমাকে মাত্র এই 2 দিনের জন্য টাকাটা ধার হিসেবে দে, এতে আমার অনেক উপকার হবে। ঠিক 2 দিন পর, ওই মানে পরশুদিন, তো টাকাটা ফেরত দিয়ে দেব, সেই সাথে কিছু লাভও দেব।
3: না দাদা, আমার লাভের দরকার নেই। আমি শুধু ভাবছি তুমি যদি পরশুদিন টাকাটা ফেরত দিতে না পারো, তাহলে আমার বিপদের কুল কিনারা থাকবে না। ওকে না জানিয়ে ওর টাকা তোমাকে ধার দেওয়া একরকম অন্যায়। পরশুদিন টাকা ফেরত দিতে ব্যর্থ হলে আমার কি উপায় হবে একবার ভাবো তো। তাছাড়া ও গেছে ফকিরহাটে মাছ ও মুরগি পাইকারি কেনার জন্য আড়তদারদের সঙ্গে আলাপ করতে।
0: আমি কথা দিচ্ছি পরশুদিন ঠিক তোর টাকা ফেরত দিয়ে দেব, এর কোনো হেরফের হবে না। তুই এক কাজ কর, আমাকে টাকাগুলো ধার দিয়ে আমাকে বাঁচাবোন।
3: দেখো দাদা, আমাদের বাবা বেঁচে নেই, তাই তোমাকে বাবার মতো সম্মান করি, তোমাকে মান্য করি।
0: মঞ্জুরে, তোকে কোলে পিঠে করে মানুষ করেছি, তুই সে কথা ভুলে গেলি বোন? আমার চেয়ে তোকে কে বেশি ভালোবাসে বল? আমি সবসময় তোর সুখী জীবন কামনা করি, কিন্তু কি করব বল, আমার তো সামর্থ্য নেই যে তোর জন্য আমি কিছু করব।
3: এসব কথা থাক দাদা, বসো দেখি, এই না গুনে দেখো। হে ঈশ্বর, তুমি রক্ষা করো। দাদা, তুমি কিন্তু কোনোভাবেই ভুল করো না, যদি টাকা দিতে দেরি করো তাহলে ও কিন্তু আমাকে বাঁচতে দেবে না।
0: না না, তোকে কথা দিলাম বোন, কাটায় কাটায় ঠিক পরশুদিন তোর টাকা ফেরত দিয়ে যাব। বোন আমার, তুই কোনো চিন্তা করিস না, আমি এখন উঠি। হ্যাঁ বোন, আসি।
4: মঞ্জু, এ মঞ্জু, কোয়ানে গেলে?
3: কি হয়েছে এত তাড়াতাড়ি ফকিরহাট থেকে চলে এলে যে?
4: হয় আসলাম, করছি কি, শনিবার সকালে ওই টানিয়ে আমি ফকিরহাট যাব, ব্যাপারীদের সাথে কথাবার্তা কই আইসি, আমার চালান ওরা রেডি এরি রাখবে না, শুধু টাকা পরিশোধ করলি সাদা মাছ আর মুরগির চালান ধার কাওয়ারান বাজারে নিয়ে যাতে পারবানি।
3: শনিবারে দরকার?
4: হয়, তা হঠাৎ এরকম করে চমকাই উঠলে কেন, কোনো সমস্যা হয়েছে নাকি?
3: না মানে তেমন কিছু না, এমনি আর কি। ওরে বাবা রে, আমার মাথাটা ঘুরতেছে। ওরে বাবা, এ কি জিনজিম করছে?
4: এ কি, এ দুই মাথা ঘুরে পড়ে গেল। মঞ্জু, এই মঞ্জু, আরে কি হয়েছে, কি হয়েছে তোমার মঞ্জু? দেখি তো সহিমুহি একটু পানি ছিটে জ্ঞান ফেরে নাই।
3: মাথাটা এখনো ঝিমঝিম করছে, মাগো কথা বলতে কষ্ট হচ্ছে।
4: ঠিক আছে, তুমি শুয়ে থাকো, আমি আসতেছি। এই নাও, এই দুধটুকু খাইয়ে নাও, খাও। আচ্ছা এবার কও দি, তোমার কি হয়েছে, কি হলো, সুবেরি রইছো কে? সত্যি রে কৌদি, ওই টাহার কথা কওয়া মাত্র তুমি মাথা ঘুরে পড়ে গেলে কেন, কারণটা কি?
3: আমি ভীষণ ভুল করেছি, যে ভুলের কোনো শেষ নেই।
4: ভুল করিছো মানে? বুঝলাম না, পরিষ্কারই রে ঘটনাটা খুলে কৌদি, আমার কিন্তু মেলা টেনশন হচ্ছে।
3: আমি ওই টাকাগুলো,
4: হ্যাঁ মানে ওই টাকাগুলো কি এরিছো?
3: ওই টাকাগুলো আমার দাদারে মাত্র 2 দিনের জন্য ধার দিয়েছিলাম, কিন্তু দাদার ব্যবসায় ধস নামার কারণে ওই টাকা আর ফেরত দিতে পারবে না।
4: সর্বনাশ, তুমি এ কি এরিছো, এখন উপায় কি? আমারে না জানাই তুমি একে কেন করলে, তুমি জানতে না আমি ব্যবসায়ীর জন্য রঞ্জুর কাছে বহু কষ্ট এরে সুদ দেওয়ার কথা কয়ে স্ট্যাম্পে সই দিয়ে টাকা ধার নিয়ে আইছি, আর তুমি কি না সেই টাকা আমারে না জানায় তোমার দাদারে ধার দিছো। এ তুমি কি এরিছো, এ তুমি কি এরিছো, তোমার ভাবা উচিত ছিল তোমার দাদা ঠিক সময় মতো যদি টাকা দিতে না পারে তখন কি হবে। এখন আমি কোনো কথা শুনতে চাই নি, কালকের মধ্যে যেমন এরি পারো আমার টাকা এনে দেবা, আর তা না হলে তোমারে বিক্রি করা ছাড়া আমার কোনো পথ নেই, মনে থাকে যান কথা।
3: তুমি এত জঘন্য কথা বলতে পারলে আমি ভাবতেও পারছি না।
4: আরে ওসব ভাবা ভাবি থুয়ে ভালোই ভালো আমার টাকাগুলো ফেরত নিয়ে আসো, যাইয়ে যাও এক্ষুনি যাও দাদার কাছে, ওটা ওটা করছি, যাও।
5: ব্যাপার ঠাকুরছি, তুমি এত সকালে হঠাৎ?
6: দাদা কোথায় বৌদি?
5: ও তো আজ কদিন হলো বাড়ি নেই। তবে ওই যে ট্যাংরা এসে বলে গেল তারে নাকি পুলিশে ধরেছে কি সব অবৈধ মালসহ। এখন যে কি বিপদে পড়েছি, কি করব ভেবে পাচ্ছি না। তুমি এসে ভালোই করেছ, আমি তো এখন মরতে বসেছি।
6: তুমি একা মরতে বসনি বৌদি, আমিও মরতে বসেছি। কারণ দাদা যে 50,000 টাকা ধার এনেছিল, ওই টাকা কালকের মধ্যে রবিনকে ফেরত দিতে না পারলে আমার মরণ ছাড়া আর কোনো পথ নেই। ও বলেছে আমাকে বিক্রি করে টাকা উসুল করে নেবে।
5: কি সর্বনাশের কথা এসব তুমি কি বলছো ঠাকুরজি?
6: সর্বনাশের আর কিছুই বাকি নেই বৌদি, তাই কালকের মধ্যে টাকা ফেরত দিতেই হবে। যদি না দিতে পারি তাহলে আমার আর বাঁচার আশা নেই বৌদি, আমার আর বাঁচার আশা নেই, আমি চললাম।
7: টাকা ফেরত আনিস কি? কথা খুঁজছ না কেন? আমি ঠিক জানতাম ওই টাকা আদায়েরা এত সহজ না, এর জন্য অনেক কাঠখড় পোড়াতে হবে। এখন আমার সাফ সাফ কথা শোন, তোর দাদা যদি ওই টাকা ফেরত না দিয়ে যায় তাহলে তোরে বিক্রি এড়িয়ে দেব, এটাই আমার শেষ কথা। আমি যাতিছি, ফিরে যখন আসবো এহেবারে কেতার সঙ্গে নিয়ে আসবানে। তুই তো জানিস আমি জুয়ারি মাতাল ছিলাম, চাইলাম ব্যবসায়ী রে ভালো হতি, কিন্তু তোর জন্য আর তা অলো না। আমি যাতিছি, তুই তৈরি হয়ে থাইস।
6: না, কোনো কিছু ভেবে পাচ্ছি না। এ কি হতে কি হয়ে গেল, কেন এই করুণ পরিণতি? ওর কাছে আজ আমি মূল্যহীন, অর্থহীন, হায়রে নিয়তি। কিন্তু আমাদের অতীত দিনগুলো ছিল কি মধুর, দুজনে মইন নদীর পাড়ে বসে। এই তুমি সারা জীবন আমাকে তোমার বাহুডোরে আগলে রাখতে পারবে তো?
7: কেন পারবো না, বিশ্বাস করো তোমারে আমি ভালোবাসি, আর ভালোবাসবান অনন্তকাল।
6: এই কি অনন্তকাল ভালোবাসার নমুনা? কিচ্ছু ভালো লাগছে না।
5: যাই, ময়ূর নদীর পাড়ে যেয়ে একটু ঘুরে আসি। এই তো ময়ূর নদী, নির্জীব, প্রাণহীন, স্রোতহীন, এ কি বেহাল দশা হয়েছে! স্বার্থপর মানুষগুলো ময়ূর নদীকে তিল তিল করে নিঃশেষ করে দিয়েছে। এরা গলা টিপে হত্যা করেছে ময়ূর নদীর মতো অনেক নদীকে। অথচ এই ময়ূর নদী একসময় ছিল প্রাণবন্ত, প্রমত্ত ছিল। এই নদীর গল্লামারির ঘাটেই আসতো বড় বড় সওদাগরী নৌকা। হায় রে ময়ূর নদী, তোমার এই করুণ দুর্দশায় তুমি ব্যথিত, তাই তো তুমি ক্রন্দিত স্বরে বলতে চাও। এর চেয়ে নিষ্ঠুরতা আর নির্মমতা কি হতে পারে? তোমার অপারগতার সুযোগে লোভী নোংরা পিচাসেরা এখনো তোমার বক্ষ বিদীর্ণ করছে, অবিরত নিক্ষেপ করছে আবর্জনার স্তূপ আর অজস্র পলিথিন ব্যাগ। কিন্তু এই অর্বাচীনরা জানে না নিষ্ঠুরতম এই জঘন্য অপকর্মের জন্য ওদের একদিন চরম মূল্য দিতে হবে।
7: কি হলো, তুই টাকা আদায় করে নিয়ে আইছিস?
6: না, ওই টাকা এখন আর ফেরত পাওয়া যাবে না, ওই বিষয়টা এখন বাদ দাও।
7: তাহলে তো তোরও চিরকালের জন্য বাদ করে দিতে হয়।
6: তোমার বাদ দেওয়ার পরও আমি করি না।
7: তাই নাই? হ্যাঁ, তাহলে কার পরো হরিস? তুই কার পরো হরিস? এত বড় সাহস তোর? দাঁড়া দাঁড়া, তোর মজা দেখাচ্ছি। তোরে আমি এই লোহার রড দিয়ে আজকে মারি।
6: ওকে তো কারেন্টে ধরেছে, এখন আমি কি দিয়ে ছাড়াই? হাতের কাছে তো কোনো কিছুই পাচ্ছি না যেটা দিয়ে ছাড়িয়ে ফেলবো। এখন এখন আমি কি করবো? তাড়াতাড়ি তাড়াতাড়ি যে মেন সুইচ অফ করতে হবে।
5: হে ভগবান, হে কি হলো, হে কি।

0: মিসেস মঞ্জু,
1: ইয়েস স্যার,
0: আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে ইউডি মামলা রেকর্ড করার জন্য। হাবিলদার, ডেড বডি পোস্টমর্টমের জন্য গাড়িতে তোলার ব্যবস্থা করেন।
2: স্যার,
3: গুরু গুরু সর্বনাশ হয়ে গেছে গুরু। ওই শালা রবিন, ওর বৌরে লোহা লড়তে মারতে যাইয়ে কারেন্টের ধরা খেয়ে মরিছে গুরু। ঝামেলা বাইতে গেছে গুরু। ওই আপনার ধার দিয়া 50,000 টাকার ভেলকি বাজি নিয়ে
2: সোজা কথা সহজ করে কয়ে ফেলা। এ তো দেখছি ঘটনা পেঁচ খেয়ে গেছে, আমার তাহা মনে আর ফেরত পাবো না।
3: আপনি কষছেন কি গুরু? পেরেন্ট খাটায় কথা কন, রবিন শালা তো মরে বাইছে গেছে, এখন আপনি আর আমি মরিছি গুরু। ওই রবিনীর বউ মঞ্জু থানায় গেছে কেস করতে, আর আপনি কষছেন টাহা ফেরত পার কথা, এখন ফাঁসিতে ঝুলতে হয় কিনা তাই দেখেন গুরু।
0: তাছাড়া তোমাদের বিরুদ্ধে মাদক মামলা সহ নারী পাচার, জোড়া কারবারির অজস্র অভিযোগ আছে। হাবিলদার,
2: ঘটনা মেস খাইছে, কি হতে কি হয়ে গেল?
0: বলিষ্ঠ ও দায়বদ্ধ তদন্তের স্বার্থে আপনাকে যে কোনো সময় প্রয়োজন হতে পারে।

এইসব মানুষরূপী শয়তানগুলোর কারণে সামান্য কয়টা টাকার দেনা পাওনার জটিলতার আবর্তে নিপতিত হয়ে নিজের ক্রোধ ও ভুলের জন্য অকালে মরতে হলো রবিনকে। আমার জীবনটা ছেয়ে গেল অনিশ্চয়তার অন্ধকারে। হায়রে ভগবান, এ কি ছিল কপালে! কর্মের প্রতিফল সবাইকেই ভোগ করতে হয়।

0: এতক্ষণ প্রতিফল নাটকের অভিনয় শুনলেন, রচনা মুন্সী মুস্তাক আহমেদ বাবু। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রবীন, কাজী মুনির হোসেন, মঞ্জু, সেহেলি আন্নান ছন্দা, সন্তোষ, মোহাম্মদ মঈনুদ্দিন ঢালী, মিথিলা, আফরুজা জেসমিন বিথি, রঞ্জু, কামরুল ইসলাম কাজল, ট্যাংরা, মোহাম্মদ ফয়সাল খান শাহেনশা, হাসি, তন্নি ব্যানার্জি, দারোগা, বাসুদেব বিশ্বাস বাবলা, শব্দ সংযোজনা মোহাম্মদ আরিফুল আলম, সম্পাদনা মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার, এবং নাটকটি প্রযোজনা করেছেন শেখ আব্দুল মান্নান।
1: নাটকটি পুনঃ প্রচারিত হল। শ্রোতা বন্ধুরা, আগামী শুক্রবার বেলা 2:30 শুনবেন নাটক শিউলিমালা। কাহিনী কাজী নজরুল ইসলাম, বেতার নাট্যরূপ ফজলুল করিম, প্রযোজনা মোহাম্মদ শেখ মিজানুর রহমান। নাটকটি শোনার আমন্ত্রণ রইল। বাংলাদেশ বেতার খুলনা, এখন বিকেল 3:00 বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রেবেকা ইয়াসমিন। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের টেকসই ও স্থিতিশীল উত্তরণ নিশ্চিতে ইউরোপীয় ইউনিয়ন, ইইউ এবং G77 অ্যান্ড চায়না তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে। জাতিসংঘ সদর দপ্তরে সফররত বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে ইইউর প্রতিনিধি দল এবং G77 অ্যান্ড চায়নার চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ে স্থায়ী প্রতিনিধির সঙ্গে পৃথক বৈঠকে এই সমর্থন পুনর্ব্যক্ত করা হয়। বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক রূপান্তর, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, জ্বালানি খাতের চ্যালেঞ্জ এবং চলমান কাঠামোগত সংস্কারের সফল বাস্তবায়নের স্বার্থে অতিরিক্ত সময় প্রয়োজন। জবাবে ইইউ প্রতিনিধি দল এ প্রক্রিয়ায় সরকারি ও বেসরকারি খাতের মধ্যে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্বের উপর গুরুত্ব আরোপ করেন। G77 অ্যান্ড চায়না তার সদস্য রাষ্ট্রগুলোর জন্য বাংলাদেশের LDC উত্তরণ কৌশল বিষয়ে একটি বিশেষ ব্রিফিং এর আয়োজনের প্রস্তাব দেয়। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চট্টগ্রামে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজও শুরু হয়েছে। আজ সকালে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, চট্টগ্রামে বন্যায় প্রায় 7 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতোমধ্যে 1 লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। তিনি বলেন, পুনর্বাসন কার্যক্রম পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত সরকারি সহায়তা অব্যাহত থাকবে। বন্যার কারণে অনেক সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, এগুলো দ্রুত মেরামতের জন্য এরই মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে এবং কিছু সড়কে ইতোমধ্যে কাজও শুরু হয়েছে। সাম্প্রতিক বন্যা পরবর্তী পরিস্থিতি এবং পরীক্ষার্থীদের যাতায়াতের অসুবিধার বিষয়টি বিবেচনা করে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চলমান HSC ও সমমানের অবশিষ্ট পরীক্ষাগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। গতকাল বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ডের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থগিত হওয়া এই পরীক্ষাসমূহের সংশোধিত সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এতে আরও বলা হয়, চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের HSC ও সমমানের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ $36.66 বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF নির্ধারিত গণনা পদ্ধতি অনুসারে বৈদেশিক মুদ্রার এই রিজার্ভের পরিমাণ $31.97 বিলিয়ন। গতকাল বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানায়। পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন বিভিন্ন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইরানি সামরিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের টানা ষষ্ঠ রাতের বোমা হামলার পর তেহরান এ পাল্টা হামলা চালায়। ইরানের সংবাদ মাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সর্বশেষ বোমা হামলায় 5টি সেতুতে আঘাত আনা হয়। এতে অন্তত 7 জন নিহত হয়। এছাড়া উপকূলীয় শহর বন্দর খামিরের রেল স্টেশন এবং দক্ষিণ পূর্ব ইরানের ইরান শাহর বিমানবন্দরও এই হামলায় লক্ষ্যবস্তু ছিল। খেলার খবর ক্রিকেট। আজ বুলাওয়েতে স্বাগতিক জিম্বাবুয়ে এবং বাংলাদেশের মধ্যে দ্বিতীয় T20 ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বিকেল 4:30 খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। 3-ম্যাচ সিরিজে জিম্বাবুয়ে 1-0 এগিয়ে রয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে। এটি বর্তমানে উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও সকল ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: বাংলাদেশ বেতার খুলনা। এখন আল্লাহ পাকের শানে হামদ এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে নাত শুনবেন।

কাজী রোজ হাসরে সহজ সরল দিয়েছো তোমার যে পথের সন্ধান।

সহজ সরল দিয়েছো তোমার যে পথের সন্ধান।

অবাধ্য যারা পাপি বুজদিল, করিও না সেই মিছিলে শামিল। এই মোনাজাত করিও কবুল, হে পালক সকলে তুমি রহমান, তুমি যে রহিম, কাজী রোজ হাসরে তুমি রহমান, তুমি যে রহিম।

0: এতক্ষণ আল্লাহ পাকের শানে হামদ এবং নাতে রাসুল শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, শুরু হচ্ছে সাপ্তাহিক ধর্মীয় ম্যাগাজিন অনুষ্ঠান সিরাতুল মুস্তাকিম। পরিচালনা করছেন মুফতি সিফাতুল্লাহ।
1: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুল্লাহ আল আলিয়্যিল আযীম ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, প্রিয় শ্রোতা, দেশে এবং দেশের বাইরে দূরে বা কাছে যে যেখানেই অবস্থান করে বাংলাদেশ বেতার খুলনার সাথে যুক্ত হয়ে আমাদের আয়োজন শুনছেন, সকলকেই বাংলাদেশ বেতার খুলনার পক্ষ থেকে জানাই অনেক অনেক মোবারকবাদ ও শুভেচ্ছা। শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় সাপ্তাহিক ধর্মীয় ম্যাগাজিন অনুষ্ঠান সিরাতুল মুস্তাকিম। চলুন শ্রোতা বন্ধু, কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনার পর্বে ফিরে যাই। ইসলামের দৃষ্টিতে হক আদায়ের গুরুত্ব ফজিলত। ইসলামে নিঃসন্দেহে হকের বিভিন্ন স্তর রয়েছে। পিতামাতা, স্ত্রী, সন্তান, প্রতিবেশী, গ্রাম, রাষ্ট্র, আন্তর্জাতিক বিভিন্ন পর্যায়ে মানুষের হক রয়েছে এবং সেই হকগুলো আদায় করার ও রয়েছে বিভিন্ন ফজিলত। এমনই গুরুত্বপূর্ণ বিষয় আজ আলোচনা শুনব। আলোচনা করার জন্য আমাদের সাথে যুক্ত আছেন মাওলানা আহমেদ হাসান ফেরদাউস।
2: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, মানুষের উপর অর্পিত দায়িত্বকে দুই ভাগে ভাগ করা হয়েছে, হাক্কুল্লাহ তথা আল্লাহর হক এবং হাক্কুল ইবাদ তথা বান্দার হক। সমস্ত সৃষ্টি আল্লাহকে একক সত্তা মেনে নিয়ে একমাত্র তারই ইবাদত করবে, এটা আল্লাহর হক। অনুরূপভাবে এক সৃষ্টি অন্য সৃষ্টির প্রতি দায়িত্ব পালন করবে, তার হক যথাযথভাবে আদায় করবে, এটা বান্দার হক। আর তা করলেই পরকারে লাভ করবে প্রতিদান এবং শান্তিময় জীবন। মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জরুরি হক হলো আল্লাহর হক, আর আল্লাহর রহমত ব্যতীত কারো জীবন ধারণ ও বেঁচে থাকাও সম্ভব নয়, তাই তার হক আদায় করা আবশ্যক। শায়খ উসাইমিন রহমতুল্লাহ আলহি বলেন, আল্লাহ যদি চোখের এক পলক পরিমাণ সময় তার অনুগ্রহ ছিনিয়ে নেন তবে তুমি তখনই ধ্বংস হয়ে যাবে, তেমনি তিনি যদি তোমার নিকট থেকে এক মুহূর্ত তার রহমত বন্ধ করে রাখেন তবে তুমি জীবিত থাকতে পারবে না। অতএব তোমার প্রতি যখন আল্লাহর এরূপ অনুগ্রহ ও রহমত রয়েছে, সে কারণে তোমার উপরও আল্লাহ সর্ববৃহৎ অধিকার রয়েছে। মুআজ রাদিয়াল্লাহু আনহুতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বান্দার উপর আল্লাহর হক হলো বান্দা তার ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরিক করবে না, আর আল্লাহর উপর বান্দার হক হলো তার ইবাদতে কাউকে শরিক না করলে আল্লাহ তাকে শাস্তি দিবেন না। বুখারী। হাফেজ ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা স্বীয় বান্দাদেরকে একমাত্র তারই ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, সুতরাং যে ব্যক্তি শুধুমাত্র তার ইবাদত করবে এবং তার সাথে অন্য কাউকে শরিক করবে না তাকে তিনি উত্তম পূর্ণ পুরস্কার প্রদান করবেন, আর যারা তার সাথে অন্য কাউকে শরিক করবে তাকে তিনি কঠিন শাস্তি প্রদান করবেন। আল্লাহর হক বা অধিকার হল আল্লাহর প্রতি ঈমান আনা, ঈমানের উপর দৃঢ় থাকা, ইখলাসের সঙ্গে ইবাদত করা, নামাজ আদায় করা, যাকাত প্রদান করা, সিয়াম পালন করা, হজ পালন করা, তাওবা করা, আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা, আল্লাহর উপর ভরসা করা, আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে ভালোবাসা ইত্যাদি। ইসলামী শরিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে হাক্কুল ইবাদ, যা বান্দার অধিকার হিসেবে পরিচিত। হাক্কুল্লাহ তথা আল্লাহর অধিকার আদায়ে বান্দার কোনো ত্রুটি থাকলে মহান আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু হাক্কুল ইবাদ তথা বান্দার হক লঙ্ঘনে যদি বান্দা ক্ষমা না করে তাহলে আল্লাহও তাকে ক্ষমা করবেন না। মানুষের হক বা অধিকার হচ্ছে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে ভালোবাসা, সবার সেবা করা, সাহায্য সহযোগিতা করা, অভাবী মানুষকে সহায়তা করা, বস্ত্রহীনকে পোশাক প্রদান করা, অন্নহীনকে খাবার দেয়া, মানুষের পাওনা পরিশোধ করা ইত্যাদি। একজন মুসলিমের জন্য অন্য মুসলিমের সঙ্গে দেখা হওয়া মাত্র যে হক আদায় করতে হয় তা হচ্ছে সালাম ও সৌজন্য বিনিময় করা। সালাম বিনিময় শুধু একজন মুসলিমের সঙ্গে অন্য মুসলিমের হক আদায় নয়, এর মাধ্যমে সম্প্রীতি বাড়ে এবং শত্রুতা কমে। তাছাড়া পরিবার, সমাজ ও মানব সেবাও হল হাক্কুল ইবাদের অন্যতম দিক। হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দুনিয়ায় অপরের একটি প্রয়োজন মিটিয়ে দেবে পরকালে আল্লাহ তার 100 প্রয়োজন পূরণ করে দিবেন, এবং বান্দার দুঃখ দুর্দশায় কেউ সহযোগিতার হাত বাড়ালে আল্লাহ তার প্রতি করুণার দৃষ্টি দেন। মুসলিম। মানুষকে কষ্ট দেওয়া গুনাহের কাজ, সেটা কথা, কাজ কিংবা অন্য যে কোনো মাধ্যমে হোক না কেন, প্রকৃত মুমিন মুসলমান কাউকে কষ্ট দিতে পারে না, সে সবসময় মানুষের কল্যাণ কামনা করবে, মানুষের ভালো চাইবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি প্রকৃত মুসলিম যার জিহ্বা ও হাত থেকে সব মুসলিম নিরাপদ থাকে। বুখারী। সৌহার্দ ও ভ্রাতৃত্বের বন্ধন প্রতিষ্ঠার প্রতি গুরুত্ব প্রদানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা পরস্পর হিংসা করো না, ধোঁকাবাজি করো না, বিদ্বেষ পোষণ করো না, একে অপরের ক্ষতি করার উদ্দেশ্যে অগোচরে শত্রুতা করো না, এবং একে অন্যের ক্রয় বিক্রয়ের উপর ক্রয় বিক্রয়ের চেষ্টা করবে না। তোমরা আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে থাকো এ অধিকার আদায়ে সবার সচেষ্ট থাকা উচিত। কোনো কারণে যদি তা লঙ্ঘিত হয় তাহলে জীবিতাবস্থায় সঙ্গে সঙ্গে এর হক পূর্ণ করা আবশ্যক। তবেই দুনিয়ার জীবন মঙ্গলময় হবে, তেমনি আখেরাত হবে কল্যাণকর। আল্লাহ আমাদের সব ধরনের হক আদায়ের তৌফিক দিন, আমিন।
1: শ্রোতাবন্ধু, এখন শুনব ইসলামের অর্ধেক জ্ঞান, যেই জ্ঞানের মধ্যে নিহিত ইলমুল ফারায়েজ তথা উত্তরাধিকার জ্ঞান, সেই প্রসঙ্গে আলোচনা শুনব। আলোচনা করছেন আমাদের আজকের অতিথি মাওলানা মুফতি জাকারিয়া শেখ।
3: ইসলামের উত্তরাধিকার সম্পর্কিত জ্ঞানকে আরবিতে বলা হয় ফারায়েজ, যা ফরিজাতুনের বহুবচন। এর অর্থ হল নির্ধারিত অংশ, নির্দিষ্ট ভাগ, উত্তরাধিকার শাস্ত্র। পরিভাষায় ফারায়েজ হচ্ছে ফিকাহ ও হিসাব শাস্ত্রের ওইসব নিয়ম কানুন জানার নাম যার দ্বারা মৃত ব্যক্তির উত্তরাধিকারীদের মধ্যে সম্পদের বণ্টন নীতি সম্পর্কে জানা যায়। এই জ্ঞানকে ইলমুল ফারায়েজ শাস্ত্র বলা হয়। ইলমুল ফারায়েজ শিক্ষার প্রতি গুরুত্বারোপ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তাআল্লামুল ফারায়েজ ফা ইন্নাহা নিসফুল ইলম, তোমরা ফারায়েজ শিক্ষা করো এবং জনগণকে তা শিক্ষা দাও, কেননা এটা জ্ঞানের অর্ধেক। আলবদরুল মুনির 7 নম্বর খণ্ড 186 নম্বর পৃষ্ঠা। ইলমুল ফারায়েজকে জ্ঞানের অর্ধেক বলার অনেক কারণ রয়েছে। তার মধ্যে একটি কারণ হল ইসলামের অন্য অন্য বিষয় শরিয়াতের 4টি দলিল তথা কোরআন হাদিস ইজমা ও কিয়াস থেকে নির্ধারিত হলেও ইলমুল ফারায়েজ শুধু 2টি দলিল তথা কোরআন ও হাদিস থেকে নির্ধারিত হয়েছে। ইলমুল ফারায়েজকে বাংলায় উত্তরাধিকার শাস্ত্র বা উত্তরাধিকার বিজ্ঞান বলা হয়। ইলমুল ফারায়েজের কয়েকটি গুরুত্বপূর্ণ পরিভাষা হল আসহাবুল ফারায়েজ বা জাবিল ফুরুজ, আসাবা জাবিল আরহাম। জাবিল ফুরুজ অর্থ হল নির্ধারিত অংশের মালিকগণ। পরিভাষায় জাবিল ফুরুজ বলা হয় তাদের যাদের নির্ধারিত অংশের কথা কোরআনে বর্ণিত হয়েছে। যদি মৃত ব্যক্তির কোনো সন্তান থাকে তাহলে পিতামাতার জন্য অর্থাৎ উভয়ের প্রত্যেকের জন্য তার পরিত্যক্ত সম্পত্তি হতে সুদুস রয়েছে, অর্থাৎ ষষ্ঠ অংশ রয়েছে। আর যদি তার কোনো সন্তান না থাকে এবং শুধু পিতামাতাই তার উত্তরাধিকারী হয় তাহলে তার মাতার জন্য রয়েছে 1/3 অংশ, এবং যদি তার ভাই থাকে তাহলে সে যা ওসিয়াত করে গেছে সে ওসিয়াত ও ঋণ আদায়ের পর তার মাতার জন্য 1/6 অংশ রয়েছে। তোমাদের পিতা ও তোমাদের পুত্রের মধ্যে কে তোমাদের অধিক উপকারী তা তোমরা জানো না, এটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত বিধান, নিশ্চয়ই আল্লাহ মহাজ্ঞানী। ইসলামের উত্তরাধিকার আইনের নির্ধারিত অংশ প্রাপ্তরা হল মোট 12 জন, তাদের মধ্যে 4 জন পুরুষ এবং বাকি 8 জন নারী। পুরুষ 4 জন হল পিতা, দাদা, বৈপিত্রীয় ভাই, স্বামী, আর 8 জন নারী হল স্ত্রী, কন্যা, পৌত্রী, সহদার বোন, বৈমাতৃয় বোন, বৈপিত্রীয় বোন, মাতা, দাদি, নানি। ইসলামের এই উত্তরাধিকার আইন মহান আল্লাহর পক্ষ থেকে মুসলিম জাতির প্রতি এক বিশেষ রহমত স্বরূপ, কারণ নির্দিষ্ট উত্তরাধিকার আইন না থাকলে মুসলমানদের মৃত্যুর পর তার পরিত্যক্ত সম্পত্তির উত্তরাধিকার নিয়ে তারা দ্বন্দ্বে লিপ্ত হতো। তাই ইলমুল ফারায়েজের জ্ঞান অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একে জ্ঞানের অর্ধেক বলেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন।
1: এজন্য এই ক্ষেত্রগুলোতে আমরা পরামর্শ দিয়ে থাকি যে আপনারা বিজ্ঞ আলেম বা কোনো বিজ্ঞ মুফতির কাছে আপনাদের উত্তরাধিকার বা রেখে যাওয়া ব্যক্তিবর্গের নাম লিখে উত্তরাধিকার চাইলে অবশ্যই তারা বন্টনটি করে দেবে শরীয়তসম্মতভাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। শ্রোতা বন্ধু, এখন শুনব ইখলাস ও ইস্তিখলাসের মধ্যে পার্থক্য ও আকাবীরদের আমল। এই প্রসঙ্গে আলোচনা করার জন্য আমাদের সাথে যুক্ত আছেন মুফতি মাহফুজুর রহমান।
4: ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله وبعد وعلى آله وأصحابه أجمعين الذين لا يخافون في الله لومة لائم إخلاص হলো সকল অপবিত্রতা থেকে একটি কাজকে পবিত্র করা যাতে তা সম্পূর্ণরূপে সর্বশক্তিমান আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। কোনো পার্থিব উদ্দেশ্য বা লোক দেখানোর কোনো আকাঙ্ক্ষা যেন না থাকে। অন্যদিকে ইস্তিখলাস হলো বস্তুগত বা আধ্যাত্মিক, যে কোনো একটি জিনিস থেকে অন্য একটি জিনিসের নিষ্কাশন বা উৎপত্তি ঘটানো, যাতে কর্মটি সম্পূর্ণরূপে সর্বশক্তিমান আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, পার্থিব কোনো উদ্দেশ্য বা লোক দেখানোর ইচ্ছা না থাকে। আর ইস্তিখলাস হল একটি জিনিস অন্য জিনিস থেকে আহরণ বা উৎপন্ন করাকে বোঝায়। এটি যেমন বস্তুগত হতে পারে, আবার আধ্যাত্মিকও হতে পারে। বস্তুগত যেমন কোনো জলপাই অথবা কোনো দানাদার কোনো বস্তু থেকে তেল আহরণ করা, বের করা, বা দুধ থেকে মাখন বের করা, এটা বস্তুগত উদাহরণ। আর আধ্যাত্মিক যেমন কোনো গল্প বা ঘটনা থেকে কোনো নীতিকথা বের করা আমলের জন্য, বা হাদিস থেকে বা কোনো আসার থেকে কোনো শিক্ষা, আমল বা প্রেরণা বের করে নিজের জীবনে বাস্তবায়িত করা। এর পারিভাষিক অর্থের ক্ষেত্রে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, স্বেচ্ছায় একমাত্র আল্লাহর উদ্দেশ্যে ইবাদাত নিবেদনকে ইখলাস বলে। আল্লামা জুরজানি রাহিমাহুল্লাহ বলেছেন, অন্তরকে পরিষ্কার করার জন্য সকল দূষিত পদার্থের মিশ্রণ থেকে মুক্ত করা, এটি হলো অন্তরের ইখলাস। আকাবিরিনদের জীবনে ব্যাপকভাবে ইখলাসের প্রভাব লক্ষ্য করা যায়। আমরা এক্ষেত্রে একটি ঘটনা উল্লেখ করছি। একজন তালিবুল ইলম ইমাম আবু ইয়ালা হাম্বলি রাহিমাহুল্লাহর কাছে এসে হাম্বলি মাজহাব শেখার আগ্রহ প্রকাশ করলেন। ইমাম আবু ইয়ালা তাকে জিজ্ঞেস করলেন, তোমার বাড়ি কোথায়? সে তার ঠিকানা জানালো। এরপর ইমাম যা বললেন তা স্বর্ণ অক্ষরে লিখে রাখার মতো একটি বিষয়। তিনি উল্লেখ করলেন, তোমার শহরের অধিবাসীরা সকলে শাফি মাজহাবের অধ্যয়ন করে, তুমি তা থেকে সরে গিয়ে আমাদের মাজহাবের দিকে কেন ঝুঁকলে? সে বলল, আমি আমার মাজহাব থেকে সরেছি শুধুই আপনার প্রতি আগ্রহী হয়ে। তখন কাজী আবু ইয়ালা বললেন, এটা ঠিক হবে না, কারণ যখন তুমি তোমার শহরে ইমাম আহমদের মাজহাবের উপর থাকবে আর দেশের বাকি অধিবাসীরা শাফি মাজহাবের উপর থাকবে, তখন তুমি এমন কাউকে পাবে না যে তোমার সাথে পাঠ পুনরাবৃত্তি করবে কিংবা তোমার একজন অন্যজনকে পড়াশোনাবে, আর তুমি এর উপযুক্ত হবে যে তুমি বিরোধ উস্কে দেবে এবং বিবাদের সূত্রপাত ঘটাবে, বরং তোমার শাফি মাজহাবের উপর থাকা বাঞ্ছনীয় হবে, যেহেতু তোমার শহরের অধিবাসীরা তার উপর রয়েছে, এটাই অধিক যুক্তিযুক্ত হবে। এরপর তিনি তাকে শায়খ আবু ইসহাকের সান্নিধ্যে যাওয়ার পরামর্শ দিলেন এবং তার পরামর্শ মোতাবেক সে চলেও গেল, যিনি ছিলেন শাফি মাজহাবের অনুসারী। তো এখানে বড় একটি বিষয় লক্ষণীয়, সেটি হলো একজন মাজহাবের প্রতিনিধিত্বকারী ইমাম তার কাছে সেই মাজহাব শিখতে আসলেও তিনি নিজের মাজহাবের দিক থেকে হাম্বলি মাজহাবের হওয়া সত্ত্বেও তিনি শাফি মাজহাবকে প্রাধান্য দিলেন আল্লাহর সন্তুষ্টির জন্য, এবং কতটুকু ইখলাস দিলে রেখে তারা চলতেন যে তার শহরে অন্য অন্য অধিবাসী এবং আশপাশে যারা আছে তারা শাফি মাজহাব মেনে চলছেন, তো সেখান থেকে বের হয়ে তার মাজহাব অন্বেষণ করলে ফিতনা সৃষ্টি হতে পারে, তো আল্লাহর সন্তুষ্টির জন্য এত বড় ইখলাস নিয়ে তিনি আবার সেদিকেই তাকে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরেকটি ঘটনা আমরা উল্লেখ করতে পারি। খলিফা আবু জাফর মানসুর ইমাম মালিকের সামনে মুয়াত্তা পেশ করে এদাবে জানালেন, তিনি সারা দেশে এটাকে ব্যাপক করে দিতে চান এবং বিচারক ও মুফতিদের এর আলোকে বিচার কার্য করা এবং ফতোয়া প্রদানে বাধ্য করতে চান। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই এই কাজে তাকে বাধা দিলেন এবং তিনি বললেন, রসুলের হাদিস বিভিন্ন সাহাবির মাধ্যমে বিভিন্নভাবে লোকদের কাছে পৌঁছে গিয়েছে, তারা সে তার উপর আমলে লিপ্ত আছে, সুতরাং তার থেকে বের করে এই কিতাবের প্রতি উদ্বুদ্ধ করা এটা ঠিক হবে না। উনিও এখানে খোদাভীতি এবং ইখলাস, দ্বীনের প্রতি একনিষ্ঠতা, আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিয়েছেন। যুগে যুগে ওলামাই কিরামের দীন শিখার পথে যে ইখলাস, আল্লাহর সন্তুষ্টি এবং একনিষ্ঠতা, তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হল আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে উল্লেখিত হয়েছে যে তিনি 17 বছর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সহচর্য গ্রহণ করেছেন, কোনোদিন তার সঙ্গে ফজরের নামাজ ছুটেনি, কোনোদিন এর ব্যতিক্রমও হয়নি, এমনকি ঈদ উল ফিতর, ঈদ উল আজহার দিনও নয়। তিনি তার নিজের একটি ঘটনা এভাবে বর্ণনা করেছেন যে, আমরা আবু ইউসুফ রাহিমাহুল্লাহর কথা বলছি, তিনি বলেন যে, আমার এক সন্তানের মৃত্যু হল, আমি তার দাফন কাফনের দায়িত্ব আত্মীয় স্বজন ও পাড়াপড়শির উপর ন্যস্ত করি। তিনি এমনটা কেন করলেন তার কারণও তিনি নিজেই উল্লেখ করেছেন। তিনি বলেন, শুধু এ আশঙ্কায় যে আবু হানিফা রাহিমাহুল্লাহ এর নিকট থেকে এমন কোনো বিষয় আমার ছুটে যাবে যার আফসোস আর কখনো শেষ হবে না। অর্থাৎ কতটুকু ইখলাসের সাথে তারা ইলমে দিন অন্বেষণের ব্যাপারে পাগল পারা ছিলেন যে সন্তানের দাফন কাফনে শরিক হলে এমন কোন ইলমের বিষয় ছুটে যেতে পারে যার কারণে আজীবন তিনি আফসোস করবেন, এজন্য সন্তানের দাফন কাফনের দায়িত্ব এলাকাবাসীর উপর ছেড়েছেন, আত্মীয় স্বজনের উপর ছেড়েছেন। কত বড় ইখলাসের পরিচয় তারা দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের অনুসরণ করার তৌফিক দান করেন।
1: শ্রোতা বন্ধু, এখন শুনবো হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন থেকে শিক্ষা। আলোচনা করছেন মুফতি আবুল খায়ের।
5: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ইয়ামানের সেই সুঠামদেহী যুবক জাবির বিন আবদুল্লাহ বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত জারির ইবনে আবদুল্লাহ ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় পাত্র। হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসলাম কবুলের পর এমন কখনো হয়নি যে আমি আমার প্রিয়তম রাসূলের সাথে দেখা করতে এসেছি আর তিনি সাক্ষাৎ দেননি। তিনি সব সময় আমাকে ভালোবাসতেন, খুব স্নেহ করতেন। তিনি আমাকে দেখলে মুস্কি হাসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতেন, জারির, তুমি অনেক সুন্দর, আল্লাহ তাআলা তোমাকে অনেক সৌন্দর্য দিয়েছেন, এবার তুমি নিজের আখলাকও সুন্দর করো। অন্য এক বর্ণনায় এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, জারির আমার পরিবারের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে ভালোবাসতেন, আমরা তার গৌরবময় জীবন থেকে কিছু জেনে নিই। তার নাম জারির, পিতার নাম আব্দুল্লাহ। তিনি ইয়ামানের বিখ্যাত বাজিলা গোত্রের লোক ছিলেন, ফলে তার নামের সাথে বাজালিও যোগ করা হতো। তার উপনাম আবু আমর, কারো মতে আবু আব্দুল্লাহ। তিনি নিজ গোত্রের একজন মান্যগণ্য নেতা ছিলেন, ছিলেন প্রখর বুদ্ধিমান এবং অসাধারণ রূপবান। তার সৌন্দর্যের কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহু বলতেন, জারির হচ্ছে এ উম্মতের ইউসুফ। তার জন্মসাল নিয়ে সুস্পষ্ট তথ্য পাওয়া যায় না। হযরত জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলাহু ছিলেন ইসলামের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র এবং মহান সাহাবী। তার জীবন ছিল অনুকরণীয় আদর্শে পরিপূর্ণ। হযরত জারির রাদিয়াল্লাহু তাআলাহু ইসলাম গ্রহণের পর জীবনের শেষ দিন পর্যন্ত ইসলামের প্রতি অবিচল ছিলেন। প্রতিকূল পরিস্থিতিতেও তিনি দ্বীনের উপর অটল ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তিনি যে জ্ঞান অর্জন করেছিলেন, তা তিনি নিজের জীবনে কাজে লাগিয়েছেন এবং অন্যদেরকেও সেই জ্ঞান বিতরণে উৎসাহিত করেছেন। তার নেতৃত্ব গুণ এবং প্রশাসনিক দক্ষতা ছিল অসাধারণ। তিনি যে কোনো পরিস্থিতি অত্যন্ত দক্ষতার সাথে সামাল দিতে পারতেন। তার বিচক্ষণতা এবং দূরদর্শিতার কারণে তিনি অনেক কঠিন সমস্যার সমাধান সহজেই করতে পারতেন এবং সবসময় মানুষের কল্যাণের কথা চিন্তা করতেন। তিনি সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতেন। তিনি আল্লাহর পথে সম্পদ ও শ্রম ব্যয় করতে দ্বিধা করেননি। তিনি শুধু যুদ্ধে অংশগ্রহণ করেননি, বরং দ্বীনের প্রচারেও তিনি অনেক কষ্ট সহ্য করেছেন। তার আমানতদারি এবং বিশ্বস্ততার কারণে সবাই তাকে শ্রদ্ধা করত এবং ভালোবাসত এবং সব সময় সুন্নাহ মোতাবেক জীবন যাপন করতেন। তার প্রতিটি পদক্ষেপেই আমাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
1: এখন শুনবেন মাসলা মাসাইল নিয়ে সাজানো আপনাদের পাঠানো বিভিন্ন প্রশ্নের উত্তর। আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছেন হযরত মাওলানা মুফতি সাইদ হুসাইন। প্রথম প্রশ্ন করেছেন মোহাম্মদ সিরাজুল ইসলাম কাশিয়ানী গোপালগঞ্জ থেকে। আপনি জানতে চেয়েছেন, কেউ যদি ঘুম থেকে উঠতে না পারে, এই অজুহাতে প্রতিদিন ফজরের নামাজ না পড়ে, বাকি চার ওয়াক্ত ঠিকমতো আদায় করে, তাহলে সেই ব্যক্তি কেমন গুনাহগার হবে?
6: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। মহান আল্লাহ তাআলা সূরা নিসার 103 নম্বর আয়াতে ইরশাদ করেন, নিশ্চয় নামাজ মুমিনদের উপর ফরজ করা হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে। ফজরের নামাজের জন্য নির্দিষ্ট সময় হল সুবহে সাদিক থেকে সূর্য ওঠার পূর্ব পর্যন্ত। সুতরাং কেউ যদি ইচ্ছাকৃতভাবে বা অলসতা করে এই সময়ের মধ্যে ফজরের নামাজ আদায় না করে, তাহলে সে মারাত্মক কবিরা গুনাহ করল, যা তার জন্য জাহান্নামের শাস্তিকে অবধারিত করবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মুনাফিকদের উপর ফজরের নামাজ এবং এশার নামাজ অপেক্ষা অধিক ভারী নামাজ আর নেই। যদি তারা এর ফজিলত ও গুরুত্ব জানত, তবে হামাগুড়ি দিয়ে হলেও অবশ্যই মসজিদে উপস্থিত হত। অন্য একটা হাদিসের মধ্যে হযরত জুহাইর উমারা ইবনে রুআইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বে অর্থাৎ ফজরের ও আসরের নামাজ আদায় করবে, বিশেষ করে এই দুই ওয়াক্ত নামাজের কথা নবীজি বলেছেন, পাঁচ ওয়াক্ত নামাজ তো অবশ্যই পড়বে, বিশেষ করে এই দুই ওয়াক্ত নামাজকে গুরুত্ব সহকারে আদায় করবে, সে কখনো জাহান্নামে প্রবেশ করবে না। সুতরাং অন্যান্য চার ওয়াক্ত নামাজের মতোই ফজরের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফরজ নামাজ। প্রকৃত মোমেন কখনো এটা অলসতা করতে পারে না।
1: এটি আসলে অত্যন্ত দুঃখজনক একটি অজুহাত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। প্রশ্ন করেছে মোহাম্মদ আল আমিন হাউজিং রোড কুষ্টিয়া থেকে। আপনি লিখেছেন, আমি খুলনায় একটি মাদ্রাসায় শিক্ষকতা করি, মাদ্রাসাতেই থাকি, আমার বাড়ি কুষ্টিয়া, আমার পরিবার সন্তান সকলেই কুষ্টিয়াতে থাকে, আমি প্রায় প্রতি সপ্তাহেই বাড়িতে যাই, আবার অনেক সময় দুই সপ্তাহ বা এক মাস পরেও যাই। আমার চাকরিস্থল মাদ্রাসায় যদি 15 দিনের কম অবস্থানের নিয়তে থাকি, তাহলে আমি মুকিম নাকি মুসাফির? বিস্তারিত জানালে উপকৃত হতাম।
6: চাকরি বা ব্যবসার কারণে কোনো ব্যক্তি যদি কোথাও অবস্থান করে, এমন অবস্থান যে সেখানে তার প্রয়োজনীয় কাপড় আছে, সামানাপত্র আছে, সেখানে তার পরিবার না থাকলেও যদি সেখানেই সর্বদা থাকার নিয়ত থাকে তাহলে সেটি শরীয়তের দৃষ্টিকোণ থেকে স্থায়ী আবাসস্থলের হুকুমে চলে আসে। এক্ষেত্রে যদিও পরিবার নিয়ে অবস্থান না করে তবেও সেই ব্যক্তি সেখানে অবস্থানকালে মুকিম বলেই বিবেচিত হবে, মুসাফির নয়। সুতরাং যেহেতু আপনি খুলনায় মাদ্রাসায় পড়ান আর এখানে আপনি দীর্ঘদিন থাকার নিয়ত করেছেন, তাই গ্রামের বাড়ি থেকে যখন আপনি রওনা করে খুলনার প্রবেশ পথে প্রবেশ করবেন তখনই আপনি মুকিম বলে বিবেচিত হবেন। এক্ষেত্রে খুলনায় মাদ্রাসায় থাকা অবস্থায় আপনাকে পূর্ণাঙ্গ নামাজ পড়তে হবে, মুসাফির হিসেবে আপনি কসর করতে পারবেন না। তবে জীবনে একবার হলেও আপনাকে একটানা 15 দিন কমপক্ষে চাকরির স্থলে আপনাকে থাকতে হবে। তাহলে এই চাকরির স্থল আপনার যতদিন আপনি চাকরি করবেন আপনি মুকিম বলেই বিবেচিত হবেন।
1: এবারে প্রশ্ন করেছেন মোহাম্মদ জুবাইর আহমদ, যশোর সদর যশোর থেকে। আপনি লিখেছেন, হাদিস শরীফে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে ভয়াবহ পরিণতির কথা বলা হয়েছে। আমার জানা বিষয় হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বলতে কি বোঝায়?
6: আত্মীয় স্বজন থেকে বিমুখ হয়ে থাকা, সামর্থ্য থাকার পরেও তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ না করা, তাদের সুখে দুঃখে শরিক না হওয়া, এই সকল অবস্থা হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। যে কোনো ব্যক্তি যদি আমার সাথে সম্পর্ক রাখে তাহলে আমি তার সাথে রাখি, কেউ যদি না রাখে আমি রাখি না, এটাকে আত্মীয়তার সম্পর্ক বলে না। বরং কোনো ব্যক্তি যদি আমার সাথে সম্পর্ক ছিন্নও করে তারপর আমি আখেরাতের জন্য আল্লাহ তাআলাকে খুশি করার জন্য তার সাথে আমি সম্পর্ক বজায় রাখব, এটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার একটা গুরুত্বপূর্ণ উপায়। আল্লাহ তাআলা আমাদের সকল।
1: এবারে প্রশ্ন করেছেন মোহাম্মদ আব্দুল কাদের, দিঘলিয়া বাজার খুলনা থেকে। আপনি লিখেছেন, আমি প্রতিদিন ঈশান নামাজের পর বিতির পড়ে ঘুমিয়ে পড়ি, তবে মাঝে মাঝে ঘুম থেকে জাগ্রত হলে সময় থাকলে তাহাজ্জুদ আদায় করি। অনেকে বলে থাকে বিতির রাতের শেষ নামাজ, এর পরে কোনো নামাজ পড়া যাবে না। এখন বিতিরের পরে তাহাজ্জুদ নামাজ পড়াটা কি আমার জন্য ঠিক হচ্ছে?
6: প্রিয় শ্রোতা, বিতিরের পরে সুন্নত বা নফল নামাজ পড়া এটি শরীয়তের দৃষ্টিতে নিষিদ্ধ জিনিস না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ দ্বারা প্রমাণিত। যেমন হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 রাকাত নফল নামাজ পড়ার পর তিনি 3 রাকাত বিতির পড়তেন, বুখারী রাওয়ায়েতে যেরকম এসেছে, তারপর বসে 2 রাকাত নফল পড়তেন, এরপর যখন রুকু করার ইচ্ছা করতেন তখন নবীজি দাঁড়িয়ে যেতেন এবং রুকু করতেন। কাজে বিতিরের পরে সুন্নত বা নফল নামাজ পড়তে শরীয়তে কোনো বাধা নিষেধ নাই।
1: প্রশ্ন করেছেন মোহাম্মদ আকরাম হোসেন, নিউ মার্কেট সাতক্ষীরা থেকে। আপনি লিখেছেন, অজু ব্যতীত গিলাফ সহকারে কোরআন মজিদ ধরা কি জায়েজ আছে? যারা দোকানে পবিত্র কোরআনের কপি বিক্রি করে তাদের পক্ষে তো সর্বদা অজুর সাথে থাকা সম্ভব নয়, তাহলে তারা কি করবে?
6: অজু না থাকা অবস্থায় এমন বস্তু দ্বারা কোরআন স্পর্শ করা জায়েজ আছে যা ব্যক্তির শরীরের পরিহিত বা কোরআনের সাথে একদম লেগে না থাকে, যেমন গিলাফ বা আলাদা কোনো কাপড় দিয়ে পবিত্র কোরআন স্পর্শ করা। এভাবে অজু ব্যতীত কোরআন স্পর্শ করা জায়েজ আছে, কিন্তু যে কাপড় ব্যক্তি তার শরীরে পরিধান করে আছে বা যে বস্তু পবিত্র কোরআনের সাথে একেবারে লেগে আছে যা পৃথক করা যায় না, যেমন মলাট, এই সকল ক্ষেত্রে অজু ছাড়া পবিত্র কোরআন স্পর্শ করা জায়েজ নেই। আর যারা দোকানে পবিত্র কোরআনের কপি বিক্রি করেন তাদের উচিত হল পৃথক একটা পবিত্র কাপড় রাখা, যখন ক্রেতা কোনো কোরআনুল কারিমের কপি দেখতে আসবেন, কিনতে আসবেন, তখন তিনি কাপড়টা পেঁচিয়ে ধরে কোরআনকে দেখাবেন।
1: জি, এবারে প্রশ্ন করেছেন মোসাম্মদ আয়েশা আক্তার, নিরালা আবাসিক এলাকা খুলনা থেকে। আপনি লিখেছেন, আমাদের এলাকায় অনেক নারীদেরকে দেখা যায় তাদের মাথার চুল মাথার উপরের দিকে উঁচু করে ঝুঁটি বাঁধে, এভাবে চুল বাঁধলে কি কোনো গুনাহ হবে?
6: মাথার উপরের দিকে উঁচু করে ঝুঁটি করে চুল বাঁধা একটি জাহান্নামী নারীদের আলামত, এটি গুনাহের কাজ, এভাবে চুল বাঁধা নিষেধ, তাই এভাবে চুল বাঁধা অবশ্যই আমাদেরকে পরিহার করতে হবে। তবে যদি পিঠের দিকে ঢালু অবস্থায় চুল ঝুঁটি করা বা বাঁধা হয় তাহলে তা জায়েজ আছে, এতে কোনো সমস্যা নেই, দূর থেকে এটা বোঝা যাবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, 2 প্রকার মানুষ জাহান্নামী হবে, আমি তাদেরকে জীবিত অবস্থায় দেখিনি। এক প্রকার ওই সমস্ত মানুষ যাদের নিকট গরুর লেজের ন্যায় চাবুক থাকবে, তারা এর দ্বারা লোকদেরকে প্রহার করবে। আর দ্বিতীয় প্রকার ওই সমস্ত মহিলা যারা বস্ত্র পরিহিতা কিন্তু বিবস্ত্র, আকর্ষণকারিণী এবং আকৃষ্টা, যাদের মাথার খোপা বুকটি উটের উঁচু চোটের মতো,
1: যেরকম থাকে,
6: তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না, জান্নাতের সুঘ্রাণও পাবে না। অথচ জান্নাতের সুঘ্রাণ অনেক দূর থেকে অনুভব করা যায়।
1: সুতরাং এই বিষয়টি আমাদের পরিহার করা উচিত। এবারে প্রশ্ন করেছেন মোহাম্মদ আবু তাহের আদনান, বড় বাজার চুয়াডাঙ্গা থেকে। আপনি লিখেছেন, আমি রাস্তায় চলা অবস্থায় অনেক মানুষকে সালাম দেই, কিন্তু তারা অনেক ক্ষেত্রে সালামের জবাব দেয় না, আবার জবাব দেয় কিনা তাও বুঝতে পারি না। আমার জানা বিষয় হলো, সালামের জবাব না দিলেও আমি কি সালাম দেওয়ার সওয়াব পাব?
6: প্রিয় শ্রোতা, অবশ্যই আপনি সালাম দেওয়ার সওয়াব পাবেন। সালাম দেওয়া একটি গুরুত্বপূর্ণ সুন্নত আমল, আর সালামের জবাব দেওয়া ভিন্ন আরেকটি আমল। সুতরাং কেউ যদি আপনার সালামের জবাব প্রদান করুক অথবা না করুক, আপনি আপনার সালাম দেওয়ার কারণে অবশ্যই পূর্ণাঙ্গ নেকি পাবেন ইনশা আল্লাহ। মুসনাদে আহমদ কিতাবের মধ্যে এসেছে 22192 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আগে সালাম দেয় সে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অতি প্রিয় এবং উত্তম ব্যক্তি।
1: এবারে প্রশ্ন করেছেন মোহাম্মদ আবুল কাসেম কাটাখালী খুলনা থেকে। আপনি লিখেছেন, এক ব্যক্তি নামাজে দাঁড়াতে পারেন কিন্তু বসতে পারেন না, রুকু পর্যন্ত ঝুঁকতে পারেন কিন্তু বসে সিজদা আদায় করতে পারেন না, তিনি কিভাবে নামাজ আদায় করবেন?
6: সেই ব্যক্তি চেয়ারে বসে নামাজ আদায় করবেন, ইমাম যখন কিরাত পড়েন তখন তিনি দাঁড়িয়ে থাকবেন, আর যখন রুকু সিজদা দেওয়ার সময় হবে তখন চেয়ারে বসে ইশারা করে রুকু সিজদা করবেন। এক্ষেত্রে রুকুতে ঝুঁকার তুলনায় সিজদাতে একটু বেশি ঝুঁকতে হবে। এই ব্যক্তির যেহেতু দাঁড়ানোর সামর্থ্য আছে, যোগ্যতা আছে, তিনি যদি নামাজে না দাঁড়িয়ে পুরা নামাজটাই চেয়ারে বসে পড়েন তাহলে তার নামাজ আদায় হবে না। অনেকেই যারা চেয়ারে বসে নামাজ পড়েন এই মশলাটা তাদের অবগত নাই, তিনি মনে করেন যেহেতু আমি রুকু করতে পারি না, সিজদা করতে পারি না, আমি পুরা নামাজটাই বসে পড়তে পারি, কিন্তু তার নামাজ যে হচ্ছে না তিনি তা জানেন না। কারণ শরীয়তের বিধান হলো যেই ফরজটুকু তিনি আদায় করতে পারেন ওই ফরজটুকু তাকে ওইভাবে আদায় করতে হবে, এরপরে যেটা পারছেন না অপারক সেক্ষেত্রে বিকল্প ব্যবস্থা আছে।
1: আমাদের শেষ প্রশ্ন প্রশ্ন করেছেন মুসাম্মাত রাবেয়া আক্তার, নিরালা আবাসিক এলাকা খুলনা থেকে। আপনি লিখেছেন, আমাদের এলাকায় একটি কথা প্রচলিত আছে, বাবার মৃত্যুর পর মেয়েরা বাবার সম্পদের ভিটে বাড়ি থেকে কোনো অংশ পায় না, বরং শুধুমাত্র ফসলি জমিতে অংশ পায়। এই বিষয়ে আসলে ইসলামী শরিয়ত কি বলে, বিস্তারিত জানতে চাই।
6: প্রিয় শ্রোতাবন, আপনাদের এলাকার এই প্রচলনটি সম্পূর্ণরূপে ইসলামী শরিয়তের উল্টো। ছেলে যেমন বাবার পরিত্যক্ত সম্পদের স্থাবর অস্থাবর সকল কিছু থেকে অংশ পায়, মেয়েরাও বাবা রেখে যাওয়া সকল সম্পদ থেকে অংশ পাবে। যদিও ছেলের তুলনায় মেয়ে অর্ধেক পায়, কিন্তু অংশীদার হিসেবে সকল সম্পদের সমান অধিকার আছে। সুতরাং ভিটে থেকে পাবে না বা স্থাবর সম্পদ থেকে পাবে না এমন দাবি করা অনার্থক এবং শরীয়ত বহির্ভূত। সূরা নিসার 7 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, পিতামাতা ও আত্মীয় স্বজনদের পরিত্যক্ত সম্পত্তিতে পুরুষদেরও অংশ আছে এবং পিতামাতা ও আত্মীয় স্বজনদের পরিত্যক্ত সম্পত্তিতে নারীদেরও অংশ আছে, অল্প হোক বা বেশি এই অংশ নির্ধারিত। আল্লাহ তাআলা যে অংশ নির্ধারণ করেছেন পৃথিবীর সমাজ পৃথিবীর মানুষ তা কখনো বাতিল করতে পারে না।
0: এতক্ষণ সাপ্তাহিক ধর্মীয় ম্যাগাজিন অনুষ্ঠান সিরাতুল মুস্তাকিম শুনলেন, পরিচালনা করলেন মুফতি সিফাতুল্লাহ, সম্পাদনায় শেখ ইলিয়াস আহমেদ, তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম, প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা। অনুষ্ঠানটি পুনঃ প্রচারিত হল বাংলাদেশ বেতার খুলনা। এখন বিকেল 4টায় বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি ঝর্ণা আলমগীর। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের টেকসই ও স্থিতিশীল উত্তরণ নিশ্চিতে ইউরোপীয় ইউনিয়ন, ইইউ এবং G77 অ্যান্ড চায়না তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে। জাতিসংঘ সদর দপ্তরে সফররত বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সঙ্গে ইইউর প্রতিনিধি দল এবং G77 অ্যান্ড চায়নার চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধির সঙ্গে পৃথক বৈঠকে এ সমর্থন পুনর্ব্যক্ত করা হয়। বৈঠকে বাণিজ্য মন্ত্রী বলেন, বাংলাদেশে চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক রূপান্তর, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, জ্বালানি খাতের চ্যালেঞ্জ এবং চলমান কাঠামোগত সংস্কারের সফল বাস্তবায়নের স্বার্থে অতিরিক্ত সময় প্রয়োজন। জবাবে ইইউ প্রতিনিধি দল এ প্রক্রিয়ায় সরকারি ও বেসরকারি খাতের মধ্যে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্বের ওপর গুরুত্ব আরোপ করেন। G77 অ্যান্ড চায়না তার সদস্য রাষ্ট্রগুলোর জন্য বাংলাদেশের LDC উত্তরণ কৌশল বিষয়ে একটি বিশেষ ব্রিফিং আয়োজনের প্রস্তাব দেয়। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চট্টগ্রামে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজও শুরু হয়েছে। আজ সকালে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, চট্টগ্রামে বন্যায় প্রায় 7 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ইতিমধ্যে 1 লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। তিনি বলেন, পুনর্বাসন কার্যক্রম পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত সরকারি সহায়তা অব্যাহত থাকবে। বন্যার কারণে অনেক সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, এগুলো দ্রুত মেরামতের জন্য এরই মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে এবং কিছু সড়কে ইতিমধ্যে কাজও শুরু হয়েছে। সাম্প্রতিক বন্যা পরবর্তী পরিস্থিতি এবং পরীক্ষার্থীদের যাতায়াতের অসুবিধার বিষয়টি বিবেচনা করে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চলমান HSC ও সমমানের অবশিষ্ট পরীক্ষাগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। গতকাল বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ডের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থগিত হওয়া এই পরীক্ষাসমূহের সংশোধিত সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এতে আরও বলা হয়, চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের HSC ও সমমানের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। নারী শিশু নির্যাতন দমন আইনের মামলায় ডেথ রেফারেন্স ও আপিল অগ্রাধিকার ভিত্তিতে শুনানির পর গত 1 মাসে 10টি রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। দেশে নারী শিশু নির্যাতনের কয়েকটি নির্মম ঘটনার প্রেক্ষাপটে অগ্রাধিকার ভিত্তিতে শুধু নারী শিশু নির্যাতন দমন আইনে মামলায় মৃত্যু দণ্ডাদেশ অনুমোদন ও আপিল শুনানির জন্য গত 10 জুন একটি বিশেষ হাইকোর্ট বেঞ্চ গঠন করে দেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ 36.66 বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF নির্ধারিত গণনা পদ্ধতি অনুসারে বৈদেশিক মুদ্রার এ রিজার্ভের পরিমাণ 31.97 বিলিয়ন মার্কিন ডলার। গতকাল বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানায়। পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন বিভিন্ন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইরানি সামরিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের টানা 6ষ্ঠ রাতের বোমা হামলার পর তেহরান এই পাল্টা হামলা চালায়। ইরানের সংবাদ মাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সর্বশেষ বোমা হামলায় 5টি সেতুতে আঘাত হানা হয়। এতে অন্তত 7 জন নিহত হন। এছাড়া উপকূলীয় শহর বন্দর খামিরের রেল স্টেশন এবং দক্ষিণ পূর্ব ইরানে ইরান শাহর বিমানবন্দরও এই হামলার লক্ষ্যবস্তু ছিল। খেলার খবর ক্রিকেট। আজ বুলাওয়েতে স্বাগতিক জিম্বাবুয়ে এবং বাংলাদেশের মধ্যে দ্বিতীয় টি-20 ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বিকেল 4:30 খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। 3 ম্যাচ সিরিজে জিম্বাবুয়ে 1-0 এগিয়ে রয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে। এটি বর্তমানে উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সমুদ্রবন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়োহাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সকল নৌকা ট্রলারসমূহকে উপকূলে কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল পাঁচটায় ইংরেজিতে।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে বিকেল চারটের বাংলা সংবাদ রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন ছায়াছবির গান। প্রথমে শোনাব প্রাণ সজনী ছায়াছবির গান এন্ড্রু কিশোরের কণ্ঠে।

আপনারা ছায়াছবির গান শুনছেন। এবারে দুই পয়সার আলতা ছবির গান শোনাব মিতালী মুখার্জির কণ্ঠে।

0: এবারে নালিশ ছবির গান শোনাব রথীন্দ্রনাথ রায়ের কণ্ঠে।
1: খোদার ঘরে নালিশ করতে দিন।

0: শেষ হলো ছায়াছবির গান। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, কিছুক্ষণের মধ্যে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের জাতীয় ক্রিকেট দলের মধ্যকার টি টোয়েন্টি ক্রিকেট খেলার চলতি ধারা বিবরণী সরাসরি ঢাকা কেন্দ্রের মাধ্যমে সম্প্রচার করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্জে, FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। শ্রোতা, এখন শুনবেন দেশের গান। খেলা শুরু হওয়া মাত্রই আমরা আপনাদেরকে নিয়ে যাব ঢাকা বেতার কেন্দ্রে।
1: বনাম জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের মধ্যকার দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট খেলার চলতি ধারা বিবরণী সম্প্রচার করা হবে। খেলার চলতি ধারা বিবরণী বাণিজ্যিক কার্যক্রম মধ্যম তরঙ্গ 630 কিলোহার্স, FM 104 মেগাহার্স, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম FM 88.8 মেগাহার্স, বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট ও রংপুর FM 88.8 মেগাহার্স, কক্সবাজার FM 100.8 মেগাহার্স, বরিশাল FM 105.2 মেগাহার্স, ঠাকুরগাঁও, ময়মনসিংহ, গোপালগঞ্জ ও বান্দরবান FM 92 মেগাহার্স, কুমিল্লা FM 103.6 মেগাহার্স এবং রাঙ্গামাটি FM 103.2 মেগাহার্জে একযোগে সম্প্রচার করা হবে। এছাড়াও খেলার চলতি ধারা বিবরণী বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ ও বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd থেকেও সরাসরি সম্প্রচার করা হবে। শ্রোতা বন্ধুরা, এখন আপনাদের নিয়ে যাচ্ছি বাংলাদেশ বেতারের কমেন্ট্রি বক্সে।
2: আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, বাংলাদেশ বেতারের পক্ষে আমি আলফাজউদ্দিন আহমেদ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যে অনুষ্ঠানরত টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচের ধারাভাষ্যে আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশ দল জিম্বাবুয়েতে রয়েছে এবং এর আগে তারা ওডিআইয়ের একটি সিরিজ খেলেছে 3 ম্যাচের এবং সেখানে বাংলাদেশ 1-2 ম্যাচে হেরেছে। অর্থাৎ বাংলাদেশ 1টি ম্যাচ জিতেছিল শেষ ম্যাচ এবং তার আগে 2টি ম্যাচ কিন্তু হেরে সিরিজ আগেই জিত নিয়েছিল জিম্বাবুয়ে। এরপরে শুরু হয়েছে টি টোয়েন্টি সিরিজ এবং টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল 15 তারিখে এবং সেদিন বাংলাদেশ কিন্তু 36 রান ডেফিসিট রেখে, অর্থাৎ 36 রানের ব্যবধানে পরাজিত হয়। টসে জিতে সেদিন প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ এবং ব্যাট করতে পাঠিয়েছিল জিম্বাবুয়েকে। তারা তাদের নির্ধারিত 20 ওভারে করেছিল 170 রান, কিন্তু বাংলাদেশ সেটা করতে পারে নাই এবং 36 রানের ব্যবধানে সেই ম্যাচ সেদিন আমরা হেরে গেছিলাম। আজকে কিন্তু দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে একই মাঠে, অর্থাৎ বুলাওয়ে স্পোর্টস ক্লাব মাঠে এবং এখানে আমরা এর আগেও দেখেছি যে জিম্বাবুয়ের 2টি ভেন্যু, একটি হল হারারে এবং অপরটি হল বুলাওয়ে। এটা বুলাওয়েতে অনুষ্ঠিত হচ্ছে এবং আজকে ইতিমধ্যে কিন্তু টস হয়ে গেছে। আজকে টসে জয়লাভ করেছে জিম্বাবুয়ের অধিনায়ক এবং সিকান্দার রাজা, তিনি সিদ্ধান্ত নিয়েছেন প্রথমে তারা আজকে ফিল্ডিং করবেন। সুতরাং বাংলাদেশ দলকে আজকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ তারা জানিয়েছেন। টসের কথা আপনাদেরকে জানালাম, দল উভয় দলে কারা খেলছেন আজকে সে নামগুলো আপনাকে জানিয়ে দিচ্ছি। বাংলাদেশ দলে রয়েছেন তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তৌহিদ হৃদয় ক্যাপ্টেন, নুরুল হাসান সোহান আছেন, ইয়াসির আলী রব্বি, মাহাদি হাসান, রিশাদ হোসেন আজকে দলে ঢুকেছেন, আছেন মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ এবং নাহিদ রানা। পক্ষান্তরে জিম্বাবুয়ে দলে আজকে যারা খেলছেন সেখানে আছেন ব্রায়ান বেনেট, আছেন মারুমানি, আছেন মায়ার, সিকিন্দার রাজা, রায়ান বার্ল, আছেন সুম্বা, ক্লাইভ মাডান্ডে উইকেট কিপার, আছেন মুসিকাওয়া, আছেন ব্রায়ড ইভান্স, রিচার্ডিন গ্যারাভা এবং ব্লেসিং মোজারাবানি। শক্ত দল আমরা জানি এবং এই দলের বিরুদ্ধে বাংলাদেশ দল কিন্তু বেশি স্ট্রাগল করছে এবারে, সে কথা অবশ্যই বলতে হবে। আপনাদেরকে জানিয়ে দিই আমরা 3 জন আজকে আপনাদের সাথে যুক্ত থাকব এই সারা ম্যাচ জুড়ে। আমার সঙ্গে আজকে রয়েছেন আপনাদের অত্যন্ত প্রিয় প্রান্ত দাস অনয় এবং মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, এর সাথে আমি আলফাজউদ্দিন আহমেদ। আমাদের সকলের পক্ষ থেকে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই খেলা অনুষ্ঠিত শুরু হয়ে যাবে, আপনারা জানেন 4:30 প্রথম বলটি ডেলিভারি হওয়ার কথা। আজকের এই অনুষ্ঠানের যারা পিছনে কাজ করছেন সেখানে রয়েছেন সার্বিক নির্দেশনায় শ্যামল চৌধুরী, নির্দেশনায় নাজমুস সাকিব, তত্ত্বাবধানে মোহাম্মদ রফিকউদ্দিন আকান্দ এবং আজকের অনুষ্ঠান প্রযোজনা করছেন যথারীতি মোহাম্মদ আহসান হাবিব। চমৎকার মাঠ আমরা জানি এবং এই মাঠের পিচটা কিন্তু একটু ট্রিকি, যে কারণে কিন্তু খুব বেশি সুবিধা আমরা করতে পারছি না এবং ব্যাটিংয়ের যে আমাদের একটা কি বলবো দুর্যোগ বা একটা বিপর্যয় সেটা কিন্তু ক্রমাগতভাবে চলেই যাচ্ছে। আজকে সেই জায়গা থেকে বেরিয়ে না আসতে পারলে কিন্তু এই সিরিজটাও কিন্তু আজকেই হাতছাড়া হয়ে যাবে। অর্থাৎ আজকের ম্যাচটা বাংলাদেশের জন্য ডু অর ডাই ম্যাচ। আজকের ম্যাচ জিততে পারলে হয়তোবা 19 তারিখে যে ম্যাচটি রয়েছে সেটি হয়ে দাঁড়াবে ফাইনাল এই সিরিজের, কিন্তু তার আগের কাজটা আগে করতে হবে, অর্থাৎ আজকের ম্যাচটা জিতে নিতে হবে এবং সেটার জন্য বাংলাদেশকে যেহেতু তারা আগে ব্যাট করছেন একটা ফর্মিডেবল টোটাল স্কোরবোর্ডে পুট আপ করতে হবে। অর্থাৎ যদি আমরা ধরি যে প্রথম ম্যাচে যে স্ট্যান্ডার্ড ছিল সেখানে জিম্বাবুয়ে যদি 170 রান করে থাকে নিশ্চিতভাবেই সামথিং অ্যাবাভ 170 আমাদের কাছে করতেই হবে, অর্থাৎ 180, 90 বা 200 রান যদি বাংলাদেশ দল করতে পারে তাহলে হয়তোবা বলবো যে ভালো একটা টোটাল করা সম্ভব হয়েছে এবং এই ম্যাচটা হয়তো আমরা জিতব। কিছু দিক যেগুলো আমাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করতেই হয় সেটা হচ্ছে যে বাংলাদেশ দল আমরা যে দেখেছি মোটামুটিভাবে নিয়ন্ত্রণ নিয়ে ফেলে, বেশ কিছু উইকেট প্রাথমিক অবস্থায় তারা দখল করেছে, একসময় মনে হয়েছে বাংলাদেশ দল আজকে বোধহয় অল্প রানই আটকে রাখতে পারবে জিম্বাবুয়েকে, কিন্তু শেষের দিকে গিয়ে আমরা দেখেছি সবসময় আমরা কিন্তু বেশি রান কনসিড করে ফেলেছি, এমনকি শেষ ওভারে গিয়ে লাস্ট ম্যাচে আমরা 12 রান কনসিড করেছি, পরপর 3টি 4 খেয়েছিল, সেদিন নাহিদ রানা বল করছিলেন। আমরা নিশ্চিতভাবে বলব মুস্তাফিজকে দারুণভাবে আমরা মিস করছি, তার কারণ ডেথ ওভার বোলিংয়ে বোধ হয় মুস্তাফিজের চাইতে বড় নাম এখন আর টি টোয়েন্টিতে গ্লোবালি কেউ আছে বলে আমার মনে হয় না। বিশ্বের সকলেই মুস্তাফিজের কথা বলেন, আমার মনে হয় মুস্তাফিজ নেই বলে আমাদেরকে কিন্তু একটু স্ট্রাগল করতে হচ্ছে। যাই হোক, আমাদের পেস বোলিংয়ে যে ব্যাটারি সেটা কিন্তু যথেষ্ট সুনাম ইতিমধ্যে অর্জন করেছে, একটু অভিজ্ঞতার কমতি বা ঘাটতি রয়েছে বিশেষ করে নাহিদ রানার মধ্যে, একেবারে তরুণ তবে দারুণ উইকেট টেকিং একজন বোলার এটা অবশ্যই বলতে হবে, রেকর্ডের পর রেকর্ড তিনি করছেন, এবছরের চলতি সিজনে তিনি সবচেয়ে বেশি উইকেট দখল করেছেন, সুতরাং তার কাছ থেকে প্রত্যাশা তিনি যেমন কিনা উইকেট দখল করতে পারেন তেমন কিনা মাথা খাটিয়ে শেষের দিকে যদি ডেথ ওভারে তাকে বল করতে হয় তাহলে একটু মিতব্যয়ী কীভাবে হওয়া যায় সেই জিনিসগুলোকে রপ্ত করতে হবে এবং সেইভাবে তিনি আজকে হয়তোবা বোলিং করবেন। পক্ষান্তরে আমরা বলব যে জিম্বাবুয়ে দল যারা মানে সাম্প্রতিক অতীতেও ব্যাট হাতে খুব ভালো তারা ছিল না, এখন কেমন যেন একটা কম্প্যাক্ট টিম তারা হয়েছে, আমি বলব যারাই খেলতে যাচ্ছে জিম্বাবুয়েতে তারাই কিন্তু স্ট্রাগল করছে, সুতরাং এই দলের বিরুদ্ধে ভালো করতে হলে কিছু তো করতেই হবে। আমার মনে হয় আমাদের বোলিংটা আর একটু টাইট হতে হবে, ফিল্ডিংটা আর একটু বেটার হতে হবে, আমরা সময় বুঝে কশন যে করার জায়গাগুলো লিকেজগুলো যাতে বেশিক্ষণ না হয়ে যায়, একটা দুটো তিনটে ওভার যদি লিকেজ হয়ে যায় আমরা যদি সেই জায়গাগুলো না থামাতে পারি তাহলে কিন্তু এটা ক্ষতি হয়েই যাবে। আমরা জানি টি টোয়েন্টি ফর্মেটের ক্রিকেট কিন্তু অত্যন্ত ছোট সময়ের মধ্যে সবকিছু করতে হয়, ওডিআই বা টেস্ট ক্রিকেটে যেরকম রিকভারি একটা সুযোগ থাকে, রিবিল্ড করার একটা সুযোগ থাকে, টি টোয়েন্টি ক্রিকেটে সেই সুযোগ কিন্তু নেই। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে প্রান্তর দাস অনায়, আমার মনে হয় তার কাছ থেকে কিছু মন্তব্য অন্তত পক্ষে শুনব।
3: ধন্যবাদ শ্রদ্ধেয় আলফাজউদ্দিন, অনেকদিন পরে বেতারে যুক্ত হতে পেরেছি আবারও, এবং একটা বিশ্বকাপের মৌসুম চলছে, ফুটবল বিশ্বকাপ চলছে এবং সেই ফুটবল বিশ্বকাপের মধ্যে এই জিম্বাবুয়ে সিরিজটার হয়তো শুধু টুকটাক খবরই সবাই রাখছেন, একদম ইনডেপথ বা একটু ভিতরে ঢুকে প্রত্যেকের খেলা দেখাটা বা উদযাপন করাটা খুব একটা হয়ে উঠছে না হয়তো। অপরদিকে বাংলাদেশও যে খুব একটা বেশি উদযাপনের মুহূর্ত মানে আমাদেরকে উপহার দিতে পেরেছে এমনও বলতে পারছি না, টেস্ট সিরিজটা হার, ওয়ান ডে সিরিজটাও 2-1 ব্যবধানে হার এবং টি টোয়েন্টি সিরিজ আমরা দাঁড়িয়ে আছি সিরিজ হারের একদম মুখে। আলফাজউদ্দিন আপনি বলছিলেন স্যার যে এই জিম্বাবুয়ে দলটা অবশ্যই একটি অননুমেয় খানিকটা, যে কখন ভালো করে ফেলে কখন খারাপ করে ফেলে বোঝা মুশকিল এবং বলা মুশকিল। রিসেন্ট মোস্ট পারফরমেন্সে জিম্বাবুয়ে বেশ কয়েকটা বড় বড় দলকে হারিয়েছে, তারা একটু একটু ধারাবাহিকতায় ফিরছে এই দলটা এবং এই ধারাবাহিকতায় ফেরার পেছনে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বিশ্বজুড়ে কয়েকজন প্লেয়ারের টি টোয়েন্টিতে ফরম্যাটে স্পেশালি, আমি যদি সিকান্দার রাজার কথা বলি তাহলে তিনি টি টোয়েন্টির ফেরিওয়ালাই বলা যায়, জিম্বাবুয়ের একমাত্র ক্রিকেটার যিনি সব ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে অভ্যস্ত, সো তার এই অন্তর্ভুক্তিটা জিম্বাবুয়ে দলটাতে বিশেষ করে টি টোয়েন্টি দলটাতে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখছে, টি টোয়েন্টিতে স্পেশালি একটু এগিয়ে যাওয়া ভালো মতো। এবং তার পাশাপাশি যদি মুজারাবানির কথা বলি, ব্লেসিং মুজারাবানি আরসিবি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তিনি টাইটেল উইনিং দলের সদস্য ছিলেন, তারপরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে তিনি কয়েকটা ম্যাচ খেলেছেন আইপিএলে, সো সবকিছু মিলিয়ে তারও কিন্তু ওই মানে অভিজ্ঞতার ঝুলিটা বেশ ভালো। ব্রায়ান বেনেটকে নিয়ে কথা বলতে হয়, বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে, বেশ ভালো ব্যাটিং করে ম্যাচ জিতিয়েছেন। রায়ান বার্ল আরেকজন টি টোয়েন্টির ফেরিওয়ালা বলা যায়। সো সবকিছু মিলিয়ে জিম্বাবুয়েও কিন্তু একটা গোছানো অবস্থায় আস্তে আস্তে যাচ্ছে। এই অবস্থায় একটু আপস অ্যান্ড ডাউন হতেই পারে, বাট বাংলাদেশের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু অনেক বেশি চোখে পড়ছে, বিকজ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারিনি আমরা। সো সেই বিশ্বকাপ না খেলে এসে এখন আমরা কিন্তু ওই বিশ্বকাপ না খেলার শূন্যতাটা পূরণ করতে চাচ্ছি পরবর্তী বিশ্বকাপে খেলার আগে, যাতে ঠিকঠাক মতো একটা শেপে দাঁড়িয়ে যাই। সো ওই শেপে দাঁড়িয়ে আমরা একটু ধুঁকছি নিঃসন্দেহে। তানজিদ তামিম এবং সাইফ দুজন নেমে গেছেন প্রথমে ব্যাট করতে বাংলাদেশের হয়ে, বিকজ জিম্বাবুয়ে টসে জিতে বোলিংটা বেছে নিয়েছেন। আমরা জানি যে আফ্রিকান কন্ডিশন বা জিম্বাবুয়ান কন্ডিশনে সকালের সময়টাতে উইকেট একটু ময়শ্চার থাকে, একটু সেখানে সুইং থাকে, বাট সেই সুইং কন্ডিশনেও একজন স্পিনারের হাতে বল তুলে দেওয়া হয়েছে। রাইট আর্ম অফ স্পিন দিয়ে শুরু হলো প্রথম বলটা, সেখানে লেগ স্টাম্পের একটু ওপরে হালকা একটা বাউন্স ক্যারি ছিল সেখানে, বাট সেই জায়গাটাতে ভালো নেগোসিয়েট করেছেন সাইফ। ব্রায়ান বেনেট যার কথা বলছিলাম তিনি বল হাতে নিয়েছেন অফ স্পিনার। তানজিদ তামিমকে দেখি অপর প্রান্তে কিনা জিম্বাবুয়ে ভাবলো যে একটা ফাটকা খেলেই দেখি।
2: ঠিক তাই, ওভারের পরের বল এবার কিন্তু আগে থেকে নিজের শেপ করলেন, নিজের জায়গাটাকে একটু বানিয়ে নিলেন অফ স্ট্যাম্পের উপরে একটু সাফল করে, এবং একটা ভালো শট খেলেছেন অবশ্যই বলতে হবে। শর্ট ফাইন লেগে যে ফিল্ডার ছিল তার মাথার উপর দিয়ে এক ড্রপ দুই ড্রপ এবং শেষ পর্যন্ত সীমানা পেরিয়ে চার রান দিয়েই কিন্তু ইনিংসটা উদ্বোধন করলেন এখানে সাইফ হাসান। আরও বেশি চার দরকার হবে আজকে, আজকে ম্যাচ জিততে হলে আগেই বলেছি যে 180-190 রান নিশ্চিতভাবেই করতে হবে, এবং সেই সাথে আমার মনে হয় বোলিং এবং ফিল্ডিংটাকেও সাপোর্ট সেভাবে দিতে হবে। একটা ভালো ম্যাচ হবে একথা বলার অপেক্ষা রাখে না। দ্বিতীয় বলটি করার জন্য নিজের জায়গায় বেনেট রানা অফ স্টাম্পের বাইরে, এবারে কিন্তু ছোট্ট একটা বাঁক ছিল, একটু খাটো লেন্থে ছিল, সঙ্গে সঙ্গে যে সুযোগটা তাকে অফার করা হয়েছিল সেটা কিন্তু ঠিক মতনই কাজে লাগালেন, পাঠিয়ে দিলেন স্কোয়ার লেগ দিয়ে সীমানার বাইরে চার রান।
3: ইয়েস, চারটা রান, আরো ব্যাক টু ব্যাক বাউন্ডারি বলতে হচ্ছে। বেনেট একটু বেশি আত্মবিশ্বাসী হয়ে গিয়েছিলেন, একদম কাটল এন্থের একটা বল আম্পায়ারের ঠিক পাশ দিয়ে, যে লেগ আম্পায়ার সে লেগ আম্পায়ারের পাশ দিয়ে গেছে বলটা, ফিল্ডার ঝাঁপিয়ে পড়েও বলটাকে কিন্তু আটকাতে পারেননি। সাইফ পরপর দুটো বাউন্ডারি হাঁকিয়েছেন, খুবই জলদি হয়ে যায় যদি আমি বলে ফেলি যে ব্রায়ান বেনেটের এই ফাটকাটা কাজে লাগেনি, বিকজ ওভারটা পড়ে আছে। চতুর্থ বল নিয়ে আসছেন, ভালো কামব্যাক, ভালো কামব্যাক, একটু বাক নিয়ে ভেতরের দিকে ঢুকছিল বলটা, এবং বেনেটের এই বলটাও সাইফ দেখে শুনে উইকেটের উপর এসে তারপর কিন্তু নেগোসিয়েট করেছেন, নামিয়ে খেলেছেন ডট বল। জিম্বাবুয়ে অপরিবর্তিত একটা একাদশ নিয়ে নেমেছেন। অপরদিকে বাংলাদেশের একটা পরিবর্তন, সে কথা পরে আসছি, লেগ স্টাম্পের বাইরে দিয়ে বলটা চলে গেছে গুডলেন্থের বল, এবং সেটা ছেড়ে দিয়েছেন অনুমিত হবেই সাইফ, একটা ওয়াইডের সংকেত দেবেন আম্পায়ার। নাসুম আহমেদকে রিপ্লেস করেছেন রিশাদ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন লিমন, দুঃখিত। সো খুবই গুরুত্বপূর্ণ পরিবর্তন, তাই না?
2: খুব ঠিক তাই, আসলে লেগ স্পিনার আনা হয়েছে অফ স্পিনার জায়গায়, পরের বলটি হলে এবারে কিন্তু অফ স্ট্যাম্পের বাইরে ফেলেছিলেন, বেশ ভালো একটা বাউন্স ছিল অবশ্যই বলতে হবে, সাবধান ছিলেন আমি বলবো সাইফ, সে কারণে নেগোসিয়েট করতে পেরেছেন। গালির দিকে বল গেছে, কুড়িয়ে ফেরত দেওয়া হলো, কোন রান কিন্তু হলো না। নতুন বল, নতুন বল, ফ্রেশ পিচ, এর মধ্যে কিন্তু যথেষ্ট টার্ন এবং বাউন্স দুটোই পাচ্ছেন, এবং এটা তারা জানেন বলেই কিন্তু স্পিনারটাকে এনেছেন।
3: পরবর্তী বল লেগ স্টাম্পের উপরে আবারও খানিকটা উঠে গিয়েছিল, যখন সাইফ আবারও কিন্তু ওই যে ব্যাটটা ঘুরিয়ে লেগ সাইডে ঠেলে একটা রান নিতে গিয়েছিলেন, বাট বিপদ মুক্তই সেখানে মাটিতে ড্রপ খেয়ে গেছে ফিল্ডারের কাছে, কোন রান নয়, এক ওভার শেষে নয় বিনা উইকেটে বাংলাদেশের সংগ্রহ এই মুহূর্তে। পিচটা নিয়ে যদি কথা বলতে চাই, আপনি পিচ নিয়ে কথা বলছিলেন একটু আগে আলফাসুদ্দিন স্যার, যে এই পিচটা একটু ট্রিকি ডেফিনেটলি, এবং এই পিচেও পরিবর্তন এসেছে। আমরা একটা পিচ গত ম্যাচ সাথে যে খেলা হয়েছিল টি টোয়েন্টি তার চেয়ে ভিন্ন পিচে খেলা হচ্ছে, একটা পিচ সামনে এগিয়ে গেছে, এবং সেখানে দেখা গেছে যে একটু ঘাসের আবরণ দেখা গেছে এবং সারফেসটা একটু রোল অন করা বেশ ভালো মতো। সো এরকম রোল অন পিচে আপনি অবশ্যই বেশ ভালো কন্ডিশন আশা করতে পারেন ব্যাটিং এর জন্য। প্রথম দিকে হয়তো ওই যে সুইংগুলোর একটু নেগোসিয়েট করে দেখে শুনে খেললে এই পিচে টিকে থাকলে তারপরে কিন্তু ব্যাটে বলে আসবে শট, এবং এরকম মানে হাই স্কোরিং একটা পিচ অবশ্যই আমাদের জন্য খুব তাৎপর্যপূর্ণ, কারণ সামনে টি টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখে আমাদের এরকম পিচেও কিন্তু অভ্যস্ত হতে হবে, যে পিচে একটু ঘাসের চোয়া আছে, রোল অন করা আছে, স্কিড করে বল আসবে ব্যাটে বলে। রিচার্ড এনগারাভা পরবর্তী বোলার, 95 ম্যাচে 118টা উইকেট নিয়েছেন, এভারেস্টাও বেশ ভালো 21-এর কাছাকাছি। সো তার কাছ থেকে অনেকটাই কিন্তু আশা করে জিম্বাবুয়ে, ওয়ান অফ দ্য টপ বোলার্স টি টোয়েন্টি সেট আপে এই জিম্বাবুয়ান দলের। সো তিনি আসছেন সেখানে তানজিদ তামিম এখন স্ট্রাইকে, প্রথম বল বেশ ভালো মতো নেগোসিয়েট করেছেন, একটা ব্যাক অফ হ্যান্ড ডেলিভারি, একটু স্লো ডেলিভারিগুলোই তিনি বেশি করতে পছন্দ করেন, দেখে শুনে তানজিদ তামিম ব্লক করেছেন, ডট দিয়ে শুরু হলো এনগারাভার ওভারটা।
2: দারুণ একটা রেল বেড়েছিল অবশ্যই বলতে হবে, বেশ টল ল্যাঙ্কি ফিগার, এবং সিম বোলারদের জন্য যেরকম একটা ফিগার দরকার হয় সেই জিনিসটা তার রয়েছে। সুতরাং তিনি কিছু বিচলিত করবেন ব্যাটারদেরকে, এটাই তাদের দলের প্রত্যাশা। সেক্ষেত্রে আমাদের ব্যাটাররা কতটা আস্থার সাথে খেলতে পারবে এইটাই দেখবার বিষয়। এই যুদ্ধটাই কিন্তু হচ্ছে, বিশেষ করে আমাদের ওপেনিং স্ট্যান্ডগুলো খুব ভালো করছে না, আশা করি যে আজকে বোধ হয় আমাদেরকে ভুল প্রমাণ করবেন তারা। বলতে বলতে পরের বল, এবারে কিন্তু ব্যাকআপ ফিল্ডিং ডেলিভারি, জায়গায় দাঁড়িয়ে অনেকটা কাট করার মতন খেলেন, গালিতে ফিল্ডার রয়েছে সরাসরি তার কাছেই গেল, কোনো রান কিন্তু এই বল থেকে হলো না। পরপর দুটি ডট বল আদায় করে নিয়েছেন এনগারাহা এই ওভারে।
3: অবশ্যই তানজিদ তামিম প্রথম টি টোয়েন্টিতে খুব ভালো ব্যাটিং করতে পারেননি, আউট হয়ে গেছেন, বাট এনগারাভা প্রথম টি টোয়েন্টিতে চারটা উইকেট নিয়েছেন তিনি, এবং যার মধ্যে তানজিদ তামিমের উইকেটটাও ছিল। সো পারফেক্ট একটা ম্যাচ আপ উইকেটে, মানে ক্রিকেটে সবসময় ম্যাচ আপের কথা সবসময় বলা হয় যে কোন ব্যাটারটা আপনাকে খেলতে একটু অস্বস্তিতে থাকবে, এবং এই যে কারণে কিন্তু এনগারাভাকে একদম শুরুতেই নিয়ে আসা। তানজিদ তামিম আবারও উইকেট টু উইকেট একটা বল গুড লেন্থের, খুব একটা বেশি ওঠেনি, এবং সামনের পায়ে ভর করেই একটা ডিফেন্সিভ পুশ করেছে, কোন রান আসবে না ডট।
2: অনেক একটা কথা অবশ্যই বলতে হবে যে নতুন বলটা একেবারে যে শুরুতে কোন স্পেস যাতে ব্যাটারকে না দেওয়া হয় সেভাবেই বোলিং কিন্তু করছেন। তিনটি বলে কিন্তু একেবারে অন অ্যাটাকিং দ্য স্টাম্প, ব্যাটারকে কোন লিবার্টি দেওয়া হয়নি, ডিফেন্ড করতে বাধ্য করা হয়েছে। সুতরাং ইজ রিয়েলি তারা জানে যে এই মাঠে পরিপূর্ণভাবে কিভাবে আটকে রাখতে হবে এবং কি বোলিংটা তাদের করতে হবে, সেই জায়গা দিয়ে তারা কিন্তু একটু অ্যাডভান্টেজের জায়গাতেই রয়েছে অবশ্যই বলতে হবে। যাই হোক, আজকে ম্যাচ জিততে হবে বাংলাদেশকে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। ওভারের পরের বল করলেন, এবারে আবারও মিডল স্টাম্পের উপরে জাস্ট চমৎকারভাবে ঘুরিয়েছেন, মিড উইকেটে ফিল্ডিং হলো, জানি না এক রান হয়েছে কি না, হ্যাঁ একটি রান হয়েছে, এক রানের জন্য স্থান পরিবর্তন হয়েছে, একটি রান বেড়েছে, দলীয় সংগ্রহ 10 বিনা উইকেটে। আমরা দ্বিতীয় ওভারে রয়েছি।
3: অবশ্যই পিচের কথা বলছিলাম যে এই পিচটা রোলন করা হয়েছে, গ্রাস মানে ঘাস খুব একটা বেশি নেই, সো এরকম উইকেট যখন এক্সপোজ হয় আরও দিন যখন যায় তখন এই উইকেটটা কিন্তু একটু সবুজাভাবটা মিশে গিয়ে সেখানে একদমই ধূসর একটা ভাব হয়, এবং এরকম উইকেটে যদি ক্র্যাক বা ওই যে খাদগুলো আছে সেগুলো না বের হয়ে যায়, এক্সপোজ না হয়ে যায় রোদের মধ্যে, তাহলে কিন্তু ব্যাটিং করাটা বেশ ইজিয়ার হয়। সো বাংলাদেশকে ওই সময়টুক পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। সাইফ একদমই অ্যাক্রস দ্য ফিটে খেলেছেন, একদমই ক্রস ভাবেই তার পাটা তার পা দুটো সামনে ছিল উইকেটের, এবং ব্যাট দিয়ে বেশ ভালো মতো ব্লক করেছেন এনগারাভার। আরো একটা গুড লেন্থ ডেলিভারি, স্লো ডেলিভারির কথা বলছিলাম আমরা অনেক, এনগারাভার কিন্তু শক্তিমত্তার জায়গায় এটা, শুরু থেকেই তিনি অফ কাটার একটু স্লোয়ার লেগ কাটার এগুলো দিতে পছন্দ করেন, এবং তার জোনটাও কিন্তু বেশ নির্দিষ্ট, তিনি সেই গুড লেন্থ উইকেট টু উইকেট এই জোনটাতে বারবার ব্যাটারদের পরীক্ষা নেন। টি টোয়েন্টিতে এই পরীক্ষাটা কিন্তু খুব বেশি কঠিন হয়ে যায়। শেষ বল নিয়ে আসছেন এনগারাভা, অফ স্টাম্পের একটু বাইরে আলতো করে একটা লেড কাট করার চেষ্টা সাইফের, কিন্তু গালি অঞ্চলের ফিল্ডারটাকে পার করতে পারলেন না, ভেরি গুড ফিল্ড সেট আপ বলতে হচ্ছে। প্রথম ওভারে 9 রানের পরে এই ওভারে মাত্র একটা রান, 10 বিনা উইকেটে 2 ওভার শেষে, এটাই কি আলফাজউদ্দিন স্যার, আমি যদি বলি যে ব্যাটিং এর যে দৈন্যদশা, এই যে সিঙ্গেল বের করতে না পারা, এই যে প্রথম ওভারে 9 এর পরে দ্বিতীয় ওভারে মাত্র একটা রান পিছিয়ে গেলাম।
2: ঠিক তাই, আসলে ওই একটা কথা অবশ্যই বলতে হবে যে আমরা একটু বিশ্বকাপ ফুটবল চলছে, ফুটবলে যেরকম দেখি যে শুরুতে আগের ম্যাচটাই আমরা দেখলাম যেটা আর্জেন্টিনা এবং ইংল্যান্ড, যে কেউ কাউকে স্পেস দেব না, এখানেও ঠিক মনে হলো যে বোলার একটু স্পেস দিতে চাচ্ছেন না, ব্যাটারকে আটকে রাখার জন্য যা কিছু করার দরকার সেটা কিন্তু এই ওভার জুড়েই তিনি করেছেন এবং সক্ষম হয়েছেন, যে কারণে কিন্তু রান আসে নাই। ফলে বলতে হবে যে বেটার ওভার ফর জিম্বাবুয়ে অবশ্যই বলতে হবে, প্রথম ওভারে যে রানটি পাওয়া গেছিল সেই অ্যাডভান্টেজটা কিন্তু রাখা সম্ভব। যাই হোক, বাংলাদেশকে ফিরতে হবে। সিকিন্দার রাজা কিন্তু চলে এসেছেন, রোটেট করছেন বোলারদেরকে, 135 ম্যাচ খেলেছেন, যথেষ্ট অভিজ্ঞ আপনারা বুঝতেই পারছেন, 107 উইকেট তার ঝুলিতে, দারুণ একজন ক্রিকেটার, 18 রানে 5 উইকেট সর্বোচ্চ সর্বসেরা বোলিং ইকোনমি 6.90, টি টোয়েন্টির অনুসারে আমি বলব মোটামুটি বেশ ভালো যাচ্ছেন প্রথম বলটি করার জন্য। রাউন্ড দ্য উইকেট বল করলেন বাঁহাতি ব্যাটারের বিরুদ্ধে, চমৎকার একটা ড্রাইভ, ডিপে একজন ফিল্ডার রাখা হয়েছে লং অফের দিকে, সেখান থেকে বল কুড়িয়ে ফেরত দেওয়ার আগেই এক রানের জন্য স্থান পরিবর্তন ব্যাটারদের মধ্যে, একটি রান এক্ষেত্রে পেলেন তানজিদ তামিম, তিনি পৌঁছালেন 2 রানে, দলের সংগ্রহ বাংলাদেশ 11 বিনা উইকেটে।
3: ইয়েস, সে কথাটা বলছিলাম যে স্পেস না দেওয়া এবং সেখান থেকে প্রতিপক্ষকে আপনি যখনই ব্যাটিং এ অনেকটুকু পরিমাণ স্পেস দিয়ে দেবেন। এবার কিন্তু হাওয়া ভাসিয়ে খেলার চেষ্টা করার ড্রাইভটা সাইফের, ভাগ্য বলতে হবে, একদমই ফুলার লেন্থের বল বানিয়ে খেলেছেন, বল হচ্ছে বাউন্ডারির দিকে, শেষ পর্যন্ত আই গেস ফিল্ডারটা জয় হয়ে গেছে, বলটা একদমই স্লো আউটফিল্ডের কারণে, আউটফিল্ডটা কিন্তু খানিকটা স্লো, যদিও কাভারার ফিল্ডারটা একটু হাতটা ছুঁয়ে গিয়েছিল তার বলটা ক্যাচটা ধরার সময়, এই কারণে স্লো হয়ে যায় এবং তারপরে বলটা যখন একদম সীমানা দূরের কাছে তখনই দুর্দান্তভাবে লাফ দিয়ে বলটা কিন্তু সীমানার এপারেই রাখতে সক্ষম হয়েছে কিনা ফিল্ডার, না বল এবং হাত ফিল্ডারের হাত দুটোই ছুঁয়ে গেছে দড়ি এবং শেষ পর্যন্ত আম্পায়ার হয়তো জানিয়ে দেবেন যে ইয়েস আপনারা বলতে পারেন এটা হচ্ছে একটা বাউন্ডারি, প্রথম বাউন্ডারিটা ইনফ্যাক্ট তৃতীয় বাউন্ডারি সাইফের এবং বাংলাদেশেরও এই ইনিংসে তৃতীয় বাউন্ডারি হবে কিনা। হ্যাঁ
2: ইয়েস
3: বাউন্ডারি
2: ইয়েস, এটা দারুণ একটা প্রতিযোগিতা ছিল অবশ্যই বলতে হবে, দারুণ একটা এফোর্টও ছিল সেখানে, কিন্তু ভাগ্য বাংলাদেশের পক্ষেই ছিল যে কারণে একেবারে স্কার্টিং এর কাছাকাছি গিয়ে আমাদেরকে বিভ্রান্তই করেছিল প্রথমে, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে না চার পেয়ে গেছেন। সুতরাং স্কোর বোর্ডের পরিবর্তন 15 বিনা উইকেটে যাচ্ছেন রাজা, অবৈধ উইকেটে রান হাতি ব্যাটারের বিরুদ্ধে চমৎকার একটা লেংথে বলটাকে করেছেন, দেখে শুনে খেলার একটা চেষ্টা রয়েছে সাইফের মধ্যে এটা বোঝাই গেল, সে কারণে তিনি ঝুঁকি না নিয়ে বলটাকে কিন্তু ব্লক করলেন, কোন রান কিন্তু এ বল থেকে আসলো না। হ্যাঁ এক্সট্রা কাভার দিয়ে একটা চমৎকার ড্রাইভ করেছিলেন জোরের উপরে, শরীরটাকে ভাসিয়ে দিয়ে ক্যাচটা নেয়ার চেষ্টা করেছিলেন কিন্তু সম্ভব হয়নি, এই ফাঁকে কিন্তু আরও একটি বল হয়ে গেল সরাসরি পয়েন্টের দিকে গেছে, ফিল্ডার একজন সেখানে আসেন, সুতরাং এবারও কিন্তু কোনো রান হলো না। স্পিনার
3: ঠেকিয়েছেন বটে কিন্তু একটা রান আটকাতে পারলেন না সাইফ, সেই ফাঁকে একটা রান নিয়ে নিয়েছেন আরো একটা রান, সেখানে যোগ হলো বাংলাদেশের স্কোর বোর্ডে 16 বিনা উইকেটে এই মুহূর্তে বাংলাদেশের সংগ্রহ। তৃতীয় ওভারে খেলা চলছে, তানজিদ তামিম স্ট্রাইকে থাকবেন এই মুহূর্তে, সিকান্দার রাজা টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল এখন পর্যন্ত আউট করতে পারেননি, 135 স্ট্রাইক রেটে তানজিদ তামিম কিন্তু ব্যাটিং করেছেন, বাট তাও তার জন্য একটা স্লিপ এনে রাখা হয়েছে, তানজিদ তামিম হাওয়া ভাসিয়ে একদম স্ট্রেট ড্রাইভ, বলটা কিন্তু এক দুই ড্রপে চলে গেল সে লং অন বাউন্ডারির দিকে, তানজিদ তামিমের ব্যাটে প্রথম বাউন্ডারি।
2: ঠিক তাই, দারুণ একটা শট অবশ্যই বলতে হবে, অফার করেছিলেন যে মারো দেখি আমাকে, তার কারণে হাফ বল লেংথে সে বলটা ছিল, কিন্তু বাঁহাতি তানজিদ তামিম যথেষ্ট আস্থা নিয়েই বলটাকে মেরেছেন আমি বলবো, এবং ওই জায়গাটা খুব কোনো ফিল্ডারও ছিলেন না, বল কিন্তু চলে গেছে ওই লং অন সীমানার বাইরে, চার রান, চারটি ভ্যালুয়েবল রানস অবশ্যই বলতে হবে। সেকেন্দার রাজার ওভার কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে, সুতরাং 3 ওভারের খেলা কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে, স্কোর বোর্ডে আমার মনে হয় 19
3: প্রথম বলেই তাকে চার হাঁকিয়ে দিয়েছেন, একটা স্লিপ ছিল তার জন্য, সেখানে অবশ্যই চ্যালেঞ্জটা ছিল যে আসো হিট করো এরকম একটা ব্যাপার, শর্ট থার্ড একজন ফিল্ডার দাঁড়িয়ে আছে সাইফের জন্য, আবারও কিন্তু চলে আসলেন নতুন বোলার, না আগের বোলার ইয়ান কারাভা এসে কিন্তু এবং সাইফ খুব সুন্দর মতো কবজির মোচড়ে ঘুরিয়েছেন এবং উইকেটের পেছন থেকে সেই হুক করে দিয়েছেন বাউন্ডারিটার দিকে বলটা তাক করে, এক দুই ড্রপে চারটা রান পেয়ে যাবেন সাইফ, শর্ট ফাইনাল ছিল তার জন্য, একটা শর্ট থার্ড ছিল, উদ্দেশ্য তো একদমই স্পষ্ট যে গা বরাবর লেগ সাইডে বোলিংটা করবেন এবং একটা বল শর্ট খেলতে গিয়ে সাইফ সেই ক্যাচটা উঠিয়ে দেবেন শর্ট থার্ড বা শর্ট ফাইনে।
2: দারুণ একটা যুদ্ধ চলছে একথা অবশ্যই বলতে হবে, এবং বাংলাদেশের ব্যাটাররা কিন্তু চ্যালেঞ্জটা গ্রহণ করেছেন, আজকে কিন্তু ঠিক করেছেন যে ম্যাচ জেতার জন্য যা করার দরকার সেটা আমরা করবো, বলতে বলতে পরের বল অপসটা বাইরে চমৎকার একটা স্কোয়ার ড্রাইভ, ক্যাচ ছিল কি আমি জানি না, এক ড্রপ হয়তো সেখানে গেছিল ওই স্কোয়ার অফ দ্য উইকেটে যে ফিল্ডারটা ছিল সরাসরি তার কাছে, না আমার মনে হয় ক্যাচ ছিল, আমার মনে হয় ক্যাচ ছিল, কিন্তু তিনি সেটা রাখতে পারেননি, পরবর্তীতে এক রানের জন্য জায়গা বদলে হলো, মিল্টন সুম্বা তার কাছে গেছিল এই বলটি, আমার মনে হয় ক্যাচই হবে, সুতরাং তার নামটাও দেখানো হলো, হু ইজ দি কালপ্রিট, ইয়েস জোরের উপরে ছিল, ভালো একটা ক্যাচ অবশ্যই বলতে হবে, ডাউন হিজ থ্রোট, কিন্তু সে বলটা তিনি রাখতে পারেননি, ক্যাচ মিস করলেন আবারও বলতে হবে, এটা কিন্তু একটা কি বলবো
3: লোপ্পা ক্যাচ বাই লোপিং প্র্যাকটিস এরকম একটা বলা যায় যে একদম উইকেটের অফ স্টাম্পের এত বাইরে এনগারাভা কিন্তু
2: রেগুলেশনটা
3: দিয়েছিলেন, একদমই টপটা দিয়েছিলেন সাইফকে এবং বলছিলেন যে আসো মারো একটা শট, কারণ অফসাইডের পুরো প্যাকড ফিল্ড সেটআপ, সো চ্যালেঞ্জটা নিলেও সাইফ খুব ভালো মতো নিতে পারেননি শেষ পর্যন্ত, শর্ট ফাইনালে আছে তানজিদ তামিমের জন্য, একদম সুইং করে ভেতরে ঢুকে গেছে এনগারাভার বলটা ওভার দ্য উইকেটে, বাঁহাতি গিয়ে বোলিংটা করলেন এবং আই গেস লেগ বাই সূত্রে তানজিদ তামিম এই রানটা পাবেন খুব সম্ভবত, ইয়েস লেগ বাই সূত্রেই সে রানটা পেয়েছে, ঘোরাতে গিয়েছিলেন লেগ সাইডে বলটা লেগে গিয়েছে সেটা অফ সাইডে, সো আরো একটা রান 26 বিনা উইকেটে 3.3 ওভারে বাংলাদেশের সংগ্রহ এই মুহূর্তে, চার চারটা বাউন্ডারি পাঁচটা বাউন্ডারি ইনফ্যাক্ট চলে এসছে এই ইনিংসে, চারটা সেখানে সাইফের একটা তানজিদ তামিমের, সো পুরো টুর্নামেন্ট নিয়ে যদি কথা বলতে হয়, যে জিম্বাবুয়ে সফরটা বাংলাদেশের জন্য কোনো অ্যাসিড টেস্ট ছিল না, আমি বলবো একটা ভালো পরীক্ষার জায়গা ছিল, প্ল্যাটফর্ম ছিল নিজেদেরকে আর একটু শান্তিত করার। উইকেট টু উইকেট একদমই অফ স্টাম্পের একদম ওপরে ডিপ লাইনে বলটা করেছেন এনগারাভা। সাইফ কোনো ঝুঁকি নিলেন না, ব্যাক অফ অলেন বলটাকে বেশ ভালো মতো নামিয়ে খেলেছেন। ব্যাক অফ অলেন ডেলিভারিগুলোতে বাংলাদেশি ব্যাটারদের যে দুর্বলতাটা আমরা এই পুরো সিরিজেই দেখলাম, যে জিম্বাবুয়ে বোলাররা কিভাবে গা বরাবর ব্যাক অফ অলেন কিংবা সেই বাউন্সার ঠুকে গেছেন এবং বারবার ব্যাটাররা কিন্তু ওই শটগুলো খেলতে গিয়ে আউট হয়েছেন। সামনের বিশ্বকাপ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে, যেখানে আপনাকে এই বলগুলোই ফেস করতে হবে বড় বড় মাঠে।
2: ঠিক তাই, আমার মনে হয় খুব আগেই জিম্বাবুয়ে ঠিক হোমওয়ার্ক করে বুঝে নিয়েছিল যে ব্যাটারদের দুর্বলতা কোন জায়গায়। পরের বল এবারে কিন্তু আগের থেকে সাবধান করে একেবারে অফ স্টাম্পের বাইরে চলে গেছিলেন, কিন্তু সেটাও বুঝে নিয়েছিলেন এনগারাভা। তিনি অফ স্টাম্পের আরও বাইরে দিয়ে বল দিলেন, আমার মনে হয় পিচের বাইরে দিয়ে বলটা গেছে, যে কারণে এখন ওয়াইড চাচ্ছেন আমার মনে হয় সাইফ হাসান। দেখি আম্পায়ার কিছু বলেন কিনা, কিন্তু এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত সেরকম আসেনি। রান যা ছিল তাই, অর্থাৎ এই বলটিকে একটি লিগ্যাল ডেলিভারি কিন্তু এখন পর্যন্ত বলা হচ্ছে। যদিও সাইফ বারবারই কিছু কথাও বলছেন আম্পায়ারের দিকে, কিন্তু শেষ পর্যন্ত সাইফের সিদ্ধান্তে বোধহয় আম্পায়ার কিছু করলেন না, এটাকে একটা লিগ্যাল ডেলিভারি হিসেবেই মানা হলো। একেবারে আমি বলবো যে পিচটা থাকে, সেই পিচের একেবারে বাইরে দিয়ে বলটা করেছেন, এবং সাইফ যেহেতু অফ স্টাম্পের দিকে সফল করে আগেই চলে গেছিলেন এবং সেটা তিনি দেখে ফেলেছিলেন বোলার, সেই জন্য এই ঘটনা। যাই হোক, আমার মনে হয় আম্পায়ার টিভি আম্পায়ারের কাছে বোধহয় সিদ্ধান্তের জন্য জিনিসটা পাঠিয়েছেন, সবাই সেজন্য সেই অপেক্ষায় আমরা রয়েছি। স্কোরবোর্ডে 26 বিনা উইকেটে বাংলাদেশ দলের দুজন উদ্বোধনী ব্যাটার আজকে অন্তত পক্ষে বেশ মনোযোগী হয়ে আমরা ওনাকে খেলেছেন এ পর্যন্ত বা খেলছেন সেটা বলতেই হবে। তবে জিম্বাবুয়ে বিন্দুমাত্র ছাড় দিচ্ছে না। এ পর্যন্ত যে কজন বোলার এসছেন প্রত্যেকেই কিন্তু বুদ্ধিমত্তার সাথে বল করেছেন, উইকেট নেয়ার চেষ্টা করেছেন এবং সেটাকে ডিফাই করে কিন্তু বেশ কিছু রান হয়েছে। সাইফ হাসানের কাছ থেকে বেশ কয়েকটা চার আমরা দেখেছি, তিন চারটা চার তার ব্যাট থেকে এসছে, একটি চার তানজিদ হাসান তামিমের ব্যাট থেকেও কিন্তু এসছে। এখনও কিন্তু সিদ্ধান্তটি আসছে না। আমরা যদি রিপ্লে দেখি দেখতে পাবো, দেখেন অফ স্টাম্পের বাইরে এবং সে কিন্তু একেবারে অন দ্য গ্রিন গ্রাস বলটাকে ফেলেছে। এখন এটাকে যদিও বলতে হবে যতখানি সফল করেছিল তাতে কিন্তু তার রিচের মধ্যে বল চলে গেছে,
3: অনেক স্ট্রেস করেছিল সেখানে, সেই ওয়াইড লাইনের উপরে চলে গেছিলেন সাইফ হাসান, এবং যার কারণে ও না শেষ পর্যন্ত ওয়াইড দেওয়া হলো, বিকজ বলটা পিচেরও বাইরে পড়ে গেছে। সো এই কারণে কিন্তু হয়তো পিচের ওপর বা ভিতরের দিকে থাকলে তখন হয়তো একটা বাঁচা বেঁচে যেতেন, বাট এনগারাভাকে অবশ্যই বাহবা দিতে হয়, তিনি ব্যাটারকে শেষ পর্যন্ত লক্ষ্য করছিলেন, ফলো করছিলেন এবং তিনি দেখেছিলেন যে আগেই কিন্তু একটা স্কুপের পজিশনে চলে গিয়েছিলেন সাইফ, যার কারণে বলটাকেই তার রিচের বাইরে নিয়ে যেতে চেয়েছিলেন। টোপটাতে পা দেননি, সেই লেগ স্টাম্পের ওপরে একটা ফুল টস, একটা আলতো ফুল টস বা ফুলার লেন্থের বল দিয়ে বসেননি। গুড ট্রাই ডেফিনেটলি এনগারাভা। পরবর্তী বল নিয়ে আসছেন তিনি, সামনে সাইফ, কোন স্লিপ এখনো নেই, ইয়েস শর্ট থার্ড ফিল্ডারটাই আছে, শর্ট ফাইনালেও আছে, সেই বলটাকে আবার করা হবে কিনা, ইয়েস অফ স্টাম্পের বাইরে বলটা করা হয়েছে, এবার একটু জোরের উপরে করেছেন অবশ্য, কিন্তু সেটা বেশ ভালো মতোই জোরে গেছে কিপারের গ্লাভসকে ফাঁকি দিয়ে, কি ইয়েস এবার কিন্তু কিপারের গ্লাভসকে ফাঁকি দিয়ে বলটা
2: বাই হয়ে গেছে,
3: আই থিঙ্ক ইয়েস পাঁচটা রান হয়ে গেছে সেখানে এবং চলে গেছে বাউন্ডারি লাইনের দিকে, কি সেই জিনিসটাই আমরা বারবার দেখে নিচ্ছি। বেশ আচমকে একটা বল করেছেন এনগারাভা, সাধারণত তার গতিটা কিন্তু খুব একটা বেশি হয় না, সেটা 130, 125, 132 এই এভারেজ স্পিডেই থাকে, কিন্তু এই বলটা গত বলটার পরে বেশ বেশ স্পিডেই কিন্তু এসেছিল সেখানে। সো কোনো রান নয়, কিপারের কাছেই গেছে বলটা, সো সেখানে না একটা রান হয়েছে সেখানে সাইফ, তিনি সরে গিয়ে এবার তানজিদ তামিম স্ট্রাইকে এসছেন, আলতো একটা লেট কাট সেখানে শর্ট থার্ডের ফিল্ডারের কাছে গেছে বল গড়িয়ে, কোনো রান পাবেন না এক্ষেত্রে তানজিদ তামিম। 28 দলীয় সংগ্রহ বিনা উইকেটে বাংলাদেশ 4 ওভার শেষে,
2: মোটামুটি ভাবে ভালো একটা রান রেট এই মুহূর্তে মেনটেন করা হচ্ছে আমি বলবো, 4-7 রান করে করা হচ্ছে, ইটস নট ব্যাড। তবে আরও রান রেট বাড়বে, উইকেট পার্টনারশিপটা যদি একটু বড় করা যায় অবশ্যই সেটা হবে, এবং বোলাররা ইনিশিয়াল বোলার যারা রয়েছেন তাদেরকে আরও একটু যদি ফ্রাস্ট্রেট করা যায়, বলটা যদি একটু পুরনো হয়, পিচটা যেহেতু বিশ্বাস করে একটু পুরনো হয়, একটু ময়েশ্চার মুক্ত হয়, যেটা একটু আগে অনার বলছিল যে এই পিচটা মোটামুটিভাবে যেভাবে ঘাস সহ রোল করা রয়েছে এটা কিন্তু পরে ব্যাটারদের জন্য বেশ ব্যাটিং ফ্রেন্ডলি হয়ে যাবে, যদি কিনা ক্র্যাকগুলো ওপেন আপ না করে। আমার মনে হয় যেহেতু খুব শর্টার ফরম্যাটের ক্রিকেট, ক্র্যাকগুলো এত তাড়াতাড়ি ওপেন আপ হওয়ার সম্ভাবনা বোধহয় খুব কম, সুতরাং ভালো একটা উইকেট রয়েছে এবং এই উইকেটে একটা বড় রান না করতে পারলে কিন্তু সেটা ডিফেন্ড করা কঠিন।
3: আর জিম্বাবুয়ের এই কন্ডিশনেও খুব একটা যে করারত পড়ে বাংলাদেশের মতো, বাংলাদেশে হলে আমরা মনে করতাম যে সেখানে একটু ভালো ফাটল, উইন্ডার চলছে এখন, রাইট?
2: ঠিক তাই, ব্লেসিং মুজারবানিকে আনা হয়েছে। 91 ম্যাচ 110 উইকেট তিনি পেয়েছেন, খুবই ভালো একজন বোলার অবশ্যই বলতে হবে। অনয় আপনাদেরকে জানিয়েছে সেও কিন্তু যথেষ্ট ফ্র্যাঞ্চাইজি লিগ ইতিমধ্যে খেলেছে। শেষ মুহূর্তে আমরা দেখেছিলাম গত সিজনে কলকাতা নাইট রাইডার্স আমাদের মুস্তাফিজের জায়গায় আবার রিক্রুট করেছিল, নতুন করে প্রথম বল, এবার কিন্তু রক্ষণাত্মকভাবে খেলেছেন, বল গেছে পয়েন্টের দিকে, কোন ফিল্ডার ওই জায়গায় রাখা হয়নি, সুতরাং এবারের মতন এক রানের জন্য স্থান পরিবর্তন হল, একটি রান পেলেন সাইফ, সাইফের রান বাড়লো, দলের রান শেষ সাথে একটি বাড়লো। মুজারবানি যথেষ্ট ভালো বোলার এটা বলতেই হবে, এবং সবসময় বাংলাদেশ ব্যাটারদেরকে কিন্তু তিনি বিভ্রান্ত করেন বা ট্রাবল করেন।
3: তার যে হাইট, তার যে উচ্চতাটা আছে, সেই উচ্চতা কাজে লাগিয়ে তিনি কিন্তু বেশ ভালো বাউন্স ক্যারি করতে পারেন, এবং সেটা যদি একটু জোরের উপরে হয়, তার মানে স্পেশালিটিটাও এরকম যে জিম্বাবুয়ের বাকি বোলারদের মতো খুব একটা বেশি স্লো অফ কাটার এরকম বলগুলো তিনি করেন না, একটু গতি কমিয়ে যে বল করেন বাকিরা, তিনি কিন্তু সেই গতির সাথে কোনো আপোষ করেন না, এবং তার বলগুলো 135 কিলোমিটারের উপরে থাকে ইউজুয়ালি, সো সেখান থেকে তাকে খেলাটা ডিফিকাল্ট হয়ে যায় অফ স্টাম্পের বাইরে। এবারে খুব একটা কঠিন হলো না সেটা তানজিদ তামিমের জন্য, অফ স্টাম্পের এত বাইরের বল, কাভার ড্রাইভ করেছেন, দর্শনীয় কাভার ড্রাইভ, মাটি কামড়ে বল চলে গেল সেখানে এক্সট্রা কাভার অঞ্চলের দিকে। তানজিদ তামিম যখন ছন্দে থাকেন তখন তার জন্য এই কাভার ড্রাইভটা যেন একদমই পানি ভাত হয়ে যায়।
2: অনয় এটা কিন্তু হাফ বলে লেংথে পিচ করেছিলেন, অ্যাঙ্গেল একটা ডেলিভারি ছিল অবশ্যই বলতে হবে, ব্যাক অফ লেংথে হয়তো ডেলিভারিটা দেওয়ার ইচ্ছা ছিল সেটা করতে পারেননি, এবং আর্মসটাকে ফ্রি করার সুযোগ পেয়ে গেছেন এবার কিন্তু তানজিদ তামিম, এবং যেটা তুমি বলছিলে এগুলো তিনি কখনো মিস করেন না। এবং যখন একজন বাঁহাতি ফিল্ডার ব্যাটার ওই ড্রাইভটা করেন, কাভার ড্রাইভ করেন, তখন ইট বিকামস মোর অ্যান্ড মোর এলিগেন্ট। সেরকম একটা শট দেখলাম, যাচ্ছেন মুজারবানি ওভারের পরে বল, এবার একটুখানি ফ্লাশ করে উপরে আটার চেষ্টা, কিন্তু বল দিলেন লেগ স্ট্যাম্পের উপরে, জায়গায় দাঁড়িয়ে বলটাকে ফ্লিক করে।
0: প্রিয় শ্রোতা, আপনারা শুনছিলেন বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের জাতীয় ক্রিকেট দলের মধ্যকার টি-20 ক্রিকেট খেলা চলতি ধারা বিবরণী ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হচ্ছে। শ্রোতা, এখন আসরের নামাজের আজান। নিশ্চয় সাফল্য লাভ করবে সে যে পবিত্র আর যে প্রতিপালকের নাম স্মরণ করে এবং নামাজ আদায় করে, আল কোরআন। বাংলাদেশ বেতার খুলনা এখন প্রচারিত হচ্ছে আসরের নামাজের আজান এবং দোয়া।

0: آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: গোপনে দান সৎকা করা আল্লাহ তাআলার ক্রোধকে প্রশমিত করে। আল হাদিস। প্রিয় শ্রোতা, এখন সম্প্রচারিত খেলার বাকি অংশ শুনবেন।
3: এই পর্যন্ত যতগুলো পেসারই বোলিংটা করেছেন তারাই কিন্তু বেসিক্যালি সেই স্পেসটা দিয়েছেন উইকেটের চারপাশে, অফ স্টাম্পেরা তো বাইরে বল দিয়েছেন যে সেখান থেকে পিক করাটা ইজি হয়ে গেছে বাংলাদেশের ব্যাটারদের। সো ব্র্যাড ইভান্স সেই পথেই হাঁটেন কিনা দেখার বিষয়। প্রথম বলটাতে বেশ ভালো খাবি খেয়েছেন তিনি, সাইফ বেশ ভালো ব্যাটিং করছেন। এই বলটাতেও একটা ব্যাক অফ অ্যান্ড ডেলিভারি, কিন্তু একটু স্লোয়ার, যার কারণে সাইফ দেখে শুনে পুল শটটা খেললেন। সেই ডিপ স্কোয়ার লেগের অঞ্চলের দিকে যাবে, সেখানে কোনো রান পাবেন মানে চার ছয় পাবেন না, বাট একটা রান নিয়ে জায়গাটা পরিবর্তন করেছেন সেখানে সাইফ।
4: বেশ কিছু ভুল ভ্রান্তি আমার মনে হয় ইভান্সের ওভারেই আমরা দেখলাম, তার কারণ ইভান্স এই ওভারে ঠিক মতন লেংথটাকে কিন্তু খুঁজে পাচ্ছেন না বলতে হবে। কিছু বল তিনি খাটো লেংথে দিয়েছেন, কিছু বল তিনি হাফ বলই দিয়েছেন, স্টাম্পের বাইরে যে বলটা দিয়েছিলেন সেটাকে ছক্কা মেরেছেন। সুতরাং কিছু সুযোগ কিন্তু এই ওভারে দিয়ে ফেলেছেন ইভান্স। তৃতীয় বল নিয়ে তিনি যাচ্ছেন প্রস্তুত দক্ষিণ তানজিদ তামিম, তিনিও অ্যাটাকিং মুডে এগিয়ে এসেছিলেন, যে তিনিও ভাবছিলেন যে আমি একটা কিছু পাবো, কিন্তু না, এবারে একটু ব্যাক অফ লেংথ ডেলিভারি, রাইজ করলো বলটাকে, প্রায় বুকের কাছে চলে এসেছিল, সেটাকে ডিফেন্ড করতে বাধ্য হলেন, শর্ট মিড উইকেট থেকে বল ফিল্ডিং হয়েছে, কোনো রান কিন্তু এ বলে হলো না। সুতরাং ব্যাটে বলের যে যুদ্ধ সেটা বেশ জমে উঠেছে কথা বলতেই হবে, এবং মোটামুটিভাবে দুটি দলই চাচ্ছে একটু নাকটা এগিয়ে নিতে। হয়তো জিম্বাবুয়ের সুযোগ এসেছিল, একাধিক ক্যাচ কিন্তু তারা পেয়েছিল, ক্যাচগুলো নিতে পারলে কিন্তু বাংলাদেশ এতক্ষণে টু ডাউন হতে পারত,
3: করতে পারেননি। সেই ব্র্যাড ইভান্স যিনি কিনা ক্যাচ ফেলেছিলেন, তিনি এসেছেন বোলিং করতে, এবারে লেগ স্টাম্পের অনেকটা বাইরে, এবং সেই বাউন্সার দিয়েছেন লক্ষ্যভ্রষ্টভাবে। তানজিদ তামিম জাস্ট ঘুরিয়ে সেই শটটা মেরেছেন, আবার একটা হুক শট, এবং সেই হুক শটটাকে পাঠিয়েছেন সেই লং লেগ অঞ্চলের উপর দিয়ে, জাস্ট একটা বাউন্স এবং চারটা রান। ইয়াস, চারটা রান পেয়ে যাবেন সেক্ষেত্রে, অর্থাৎ যে ক্যাচটা মিস করেছিলেন ব্র্যাড ইভান্স সেটার প্রায়শ্চিত্ত করবেন কি, এই ওভারে একটা ছক্কা হজম করেছেন এবং তারপরে তানজিদ তামিমের কাছে একটা আবার বাউন্ডারিও হজম করলেন। নট আ গুড আউটিং ফর ব্র্যাড ইভান্স এখন পর্যন্ত।
4: ঠিক তাই, আজকে একটু ভালো যাচ্ছে না ব্র্যাড ইভান্সের, তবে খুব ইউটিলিটি ক্রিকেটার অবশ্যই বলতে হবে। তবে আজকে কেন যেন ভাগ্য তার সঙ্গ দিচ্ছে না এটা বলতেই হবে। এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাটাররা যথেষ্ট প্রিভেল করে খেলছেন এটাই বলতে হবে। বলতে বলতে পরের বল এবারে কিন্তু আরও দুটি রান হয়ে গেল, রান হয়ে গেছে, গুড রানিং বিটুইন দ্য উইকেট অবশ্যই বলতে হবে। এবং সেই সাথেই ছ ওভারের খেলা শেষ হয়েছে, অর্থাৎ পাওয়ার প্লেট ছ ওভার শেষ হয়েছে, স্কোর বোর্ডে 54 বিনা উইকেটে। ভেরি গুড স্টার্ট, ভেরি গুড ফাউন্ডেশন লেড বাই দি টু ওপেনার্স অফ বাংলাদেশ, কথা বলতেই হবে। কিন্তু এর উপরে ইমারত করতে হবে, অর্থাৎ এই সুযোগটাকে কাজে লাগাতে হবে, দুজন ব্যাটারকে আরও ম্যাচটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, এবং একটা ভালো পার্টনারশিপ গড়তে হবে। বুঝতে হবে যেহেতু তারা আজকে তারাই সেট ডাউন করেছেন, সেটেল ডাউন করেছেন, আজকে তাদের ব্যাটেরই কিন্তু রান আসবে। সুতরাং বড় ইনিংসটা, ডিপ ইনটু দ্য ইনিংস তাদেরকে খেলার পরিকল্পনা নিতে হবে, তাহলেই কিন্তু রান বাড়বে। তাহলে এই পার্টনারশিপ ভেঙে গেলে, আবারও কুইক উইকেটস পড়ে গেলে কিন্তু সেই ব্যাটিং বিপর্যয় যে গল্প সেটা আমার মনে হয় রিপিট হতে পারে। সুতরাং একটা ভালো উদ্বোধনী জুটি এখন পর্যন্ত হয়েছে, এই ম্যাচটাকে আগে টেনে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু তাদের ওপরেই।
3: নিঃসন্দেহে 50 রান পূর্ণ হয়ে গেছে বাংলাদেশের 6 ওভারে 54 রান সেই পাওয়ার প্লেটার মধ্যে, এবং বোলার প্রায় সবাই ব্যবহার করে ফেলেছেন সেখানে বলাই যায়। যে ব্র্যাড ইভান্স, তারপরে হচ্ছে রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি, সিকান্দার রাজা বোলিং করেছেন, ব্রায়ান বেনেটো একবার হাত ঘুরেছেন, ব্র্যাড ইভান্স যার কথা বললাম একটু আগে, সো সেখানেও তিনি করেছেন। সো সবকিছু মিলিয়ে বোলিংটা এখন পর্যন্ত ক্লিক করেনি জিম্বাবুয়ের, বাট আমরা প্রথম ম্যাচেও দেখেছি যে কিভাবে তারা কামব্যাকটা করেছে। মুজারাবানি বোলিংটা কন্টিনিউ করে যাবেন, উইকেট টু উইকেট ডেলিভারি, সেখানে কোনো রান পাবেন না সাইফ, কোনো স্পেস যেহেতু পাননি, বেশ নামিয়ে খেলতে হয়েছে তাকে সেই ব্যাক অফ অ্যান্ড ডেলিভারিটাকে। সো আরও একটা ডট বল, ব্রায়ান বেনেট থেকে মারুমানি, ডায়ান মায়ার্স, সিকান্দার রাজা, রায়ান বার্ল, মিল্টন শুম্বা, তাসিঙ্গা মুসকাওয়া, ব্র্যাড ইভান্স, ক্লাইভ মাদান্দে, রিচার্ড এনগারাভ এবং ব্লেসিং মুজারাবানি, এই হচ্ছে তাদের একাদশটা। অর্থাৎ তারা কোনো চেঞ্জ এখানে করেননি, প্রথম টি টোয়েন্টির মতোই বাংলাদেশের যে একটা পরিবর্তন যেটা বলছিলাম, রিশাদ হোসেন লিমন তাকে নিয়ে আসা হয়েছে পরবর্তী বল। মুজারাবানি লেগ স্টাম্পের ওপরে করেছেন ফ্লিক অফ দ্য রিস্টে, বেশ ভালো মতো খেলেছেন লেগ সাইডে ঘুরিয়ে সাইফ, একটা রানের বেশি পাবেন না। প্রবলেমটা আমরা যেটা ফেস করি বারবার গিয়ে সেটা হচ্ছে ওই যে মিডল অর্ডারটাতে, প্রথমের দিকে হয়তো সাইফ তানজিদ কোনো না কোনোভাবে একটা স্টার্ট এনে দেন, এবং টি টোয়েন্টিতে আমার বিশ্বাস যে আপনি যদি ওপেনিং পার্টনারশিপে খুব একটা রান নাও পান, ধরেন আপনার দুজন ওপেনার মিলে 10-12 বলে 30 রান করে দিয়ে গেল, এটাই আমার জন্য এনাফ, আমার কাছে কিন্তু আর কিছু লাগে না। খেলাটা খেলে দিতে হয় সেই ওয়ান ডাউনে নামা প্লেয়ারকে, এবং স্পেশালি মিডল অর্ডার থেকে শুরু করে ফিনিশার রোলে যারা আছেন তাদেরকে। সো আমরা সেই ফিনিশার রোলে গত ম্যাচে যদিও আমরা ইয়াসির আলী রাব্বিকে দেখেছি একটা ভালো ইনিংস খেলেছেন, বাট ওই যে ধারাবাহিকতা তাকে যে আমরা কতবার দেখলাম, এলেন গেলেন, নুরুল সোহান তাকেও আমরা দেখলাম যে এলেন গেলেন, সো ওই এলেন গেলেনের সময় কিন্তু আর নেই অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে আগামী বছরে, কিন্তু 2028 সালে, দুই বছর পরে কিন্তু বিশ্বকাপ।
4: বলতে বলতে পরের বল এবারে কিন্তু অন দি হিপ ছিল, সঙ্গে সঙ্গে একটু উঁচু হয়ে বলটাকে খেলে দিয়েছেন ডিপ, ফাইন লেগ থেকে দৌড়ে এসে বল কুড়িয়ে যতক্ষণে ফেরত দেওয়া হলো ততক্ষণে অনায়াসে একটি রান, এই রানটি পেয়েছেন এক্ষেত্রে তানজিদ তামিম না, হ্যাঁ এক রান পেয়েছেন তিনি, তার সংগ্রহ বেড়ে হয়েছে 21, দলের সংগ্রহ সেই সাথে বেড়েছে একটি রানে। সুতরাং ব্যাট বলের যুদ্ধটা চলছে, হাফ আমি বলবো না, অ্যাটলিস্ট বলা যেতে পারে 30% অব দ্য ম্যাচ এখনও পর্যন্ত ভালোই গেছে বাংলাদেশের জন্য, কিন্তু আগের যে কাজগুলো সেগুলো আরও একটু কঠিন। এই এই আগেই বলেছি এই সুযোগের সদ্ব্যবহার তাদের করতে হবে এবং ইনিংসটাকে বড় করতে হবে।
3: নিঃসন্দেহে পরবর্তী বল নিয়ে আসেন মুজারাবানি, লেগ সাইডে ঘোরালেও একটা রানের বেশি পাবেন না সেক্ষেত্রে সাইফ, আর একটা রান বাড়ল এবং ব্র্যাড ইভান্সের সেই ক্যাচ মিসটাই আই থিঙ্ক যে পাওয়ার প্লেতে সবচেয়ে বড় আলোচিত ঘটনা আমি বলবো হয়ে আছে, বাট সেখানে অবশ্যই সাইফের কিছু দুর্দান্ত শট এবং সেই শটগুলোতে তারা যে 6 ওভারে 50 অর্ধ রান করে ফেলেছে, সো এইটাই কিন্তু বলা যায় যে ফুল এই সেই পাওয়ার প্লেটার হাইলাইটস, যে কিভাবে আপনি খেলবেন, আপনি চান্স দেবেন অবশ্য, ফিল্ডাররা যদি সেই চান্সটা মিস করেন আপনাকে সেই চান্সটাকে ক্যাপিটালাইজ করতে হবে, ব্যবহার করতে হবে একটা বড় ইনিংস খেলতে। সো দুজনেই কিন্তু প্ল্যাটফর্মটা পেয়ে গেছেন এই মুহূর্তে। মুজারাবানি আসছেন পরবর্তী বল, বেশ ভালো মতোই কিন্তু রিসিভড হয়েছেন তানজিদ তামিম, একটু নিচু হয়ে গিয়েছিল যতটুকু পরিমাণে হাইট আশা করেছিলেন বা উচ্চতা আশা করেছিলেন, সেখানে তানজিদ তামিম সেখানে পাননি সেই উচ্চতাটা, এবং অফ স্টাম্পের একদমই করিডোর অফ আনসার্টেনটি, অনিশ্চিত যে করিডোরটা, সেদিক দিয়ে বলটা গেছে কিপারের কাছে, এবং এই কারণে তানজিদ তামিমও একটু হাঁটু গেড়ে বসে পড়েছেন একটু অফ ব্যালেন্স হয়ে, কোনো রান পাবেন না এক্ষেত্রে। ডট বল কোনো বিপদও হয়নি, আপিল করলেও কিপার, সেই কিপারের আপিলে সাড়া দেননি আম্পায়ার, সো ভালো বাঁচা বেঁচে গেছেন 57 বিনা উইকেটে বাংলাদেশ।
4: ঠিক তাই, শেষ বলটি করবেন মুজারাবানি, এই ওভার থেকে কিন্তু খুব বেশি রান নেওয়া সম্ভব হয়নি, গুড কাম ব্যাক বাই জিম্বাবুয়ে এটা বলতেই হবে। মুজারাবানি যাচ্ছেন আবারও অ্যাঙ্গেল সৃষ্টি করলেন, লেগ স্ট্যাম্পের ওপরে ছিল বাইরে দিয়ে আমি বলবো, সেটাকে সুযোগের সদ্ব্যবহার করতে পারলেন না, উইকেট রক্ষক গ্লাসবন্দি করে অযথায় একটা আমার মনে হয় আপিল করছেন ওয়াইড বলটাকে, যাতে আম্পায়ার না ডাকেন, সেই রকম একটা প্রচেষ্টা কিন্তু হয়নি, শেষ পর্যন্ত ওয়াইড কিন্তু আম্পায়ার ডেকেছেন। তার কারণ নিয়মই আছে যে এনিথিং দ্য ডাউন দ্য লেগ শর্ট ফর্ম অফ দ্য ক্রিকেটে ওয়াইড ডাকা হবে 58 স্কোরবোর্ডে, এবং এই বলটাকে আবারও নতুনভাবে করতে হবে মুজারাবানিকে। সুযোগ আছে তানজিদ তামিমের জন্য যে এই বল যেটা তিনি আগেরবারে মিস করেছেন, কিছু করতে পারেননি, এই বলে হয়তো সেটাকে ক্যাপিটালাইজ করতে পারেন কিনা। যাচ্ছেন মুজারাবানি ওভারের শেষ বলটি করার জন্য, প্রস্তুত কিন্তু তানজিদ তামিম, এবারে অফ স্টাম্পের ওপরে ব্যাক অফ লেং ডেলিভারি খেলেছেন কাবা পয়েন্টের দিকে, ফিল্ডার যতক্ষণে বল কুড়িয়ে ফেরত দিলেন ব্যাটাররা ততক্ষণে স্থান পরিবর্তন করলেন, কিন্তু ফিল্ডার তো দাঁড়িয়ে থাকবে না, ফিল্ডার বল কুড়িয়ে নিয়ে স্টাম্প ভাঙার একটা চেষ্টা, সরাসরি বল স্টাম্পে না লেগে যে ব্যাটার এই এন্ডে ঢুকছিলেন তার একেবারে পায়ে গিয়ে লাগলো, অ্যাঙ্কেলের ওই জায়গাটায় যে জায়গাটা প্যাড কাভার করে না সেরকম জায়গায়, এবং সে কারণে তিনি কিন্তু বেশ আঘাত পেয়েছেন, আহত হয়েছেন এটা বলতেই হবে। রাজা এগিয়ে গিয়ে তাকে একটু সহানুভূতি দেখাচ্ছেন, কিন্তু যিনি আঘাত পাওয়ার তিনি তো আঘাত পেয়েই গেছেন, তবে এটা ক্রিকেটে হয়েই যায়, ভেরি মাচ আনইনটেনশনাল আমি বলবো, তার কারণ ফিল্ডাররা তো আর চেষ্টা করবেই স্টাম্পে লাগাতে, এবং সেই জিনিসটাতে এসে করার চেষ্টা করেছে। 7 ওভার শেষে 59 বাংলাদেশ, সুতরাং খেলা কিন্তু এগিয়ে যাচ্ছে, দেখা যাক প্রজেক্ট স্কোর অনেক কিছুই হতে পারে, এখানে বলছে যে 9 করে করতে পারলে 76 হবে, এরকমভাবেই রান কিন্তু এই মুহূর্তে হচ্ছে, কিন্তু এর চেয়েও একটু বেশি করতে হবে আমার মনে হচ্ছে। দেখা যাক সেই কাজটি বাংলাদেশের ব্যাটাররা ডেলিভার করতে পারেন কিনা আগামীতে, এগুলোই আপনাদের সাথে বলার জন্য যুক্ত থাকবো আমরা সকলে।
3: প্রজেক্টের স্কোরটা এই মুহূর্তে বেশ হেলদি, বেশ স্বাস্থ্যবান দেখাচ্ছে, 179-69 এই রেটে তুলতে থাকলে রান, বাট 9 করে তুলতে থাকলে 176, সেখানে 11 করে তুলতে পারলে 200 ক্রস করে যাবে বাংলাদেশ। সো সেই জায়গাটাতেই আমার মনে হয় এই দুই ব্যাটারের লক্ষ্য থাকা উচিত, যে একটা ফাউন্ডেশন তৈরি করে যাওয়া, এবং সেটা মানে অল ওভার ক্রিকেটে, আমি যদি টেস্ট ক্রিকেট বলি, ওডিআই ক্রিকেট বলি, কিংবা টি টোয়েন্টি, সব জায়গায়। টি টোয়েন্টিতে আমরা যতই বলি না কেন পিকনিক ক্রিকেট, বাট সেই পিকনিক ক্রিকেটটা এখন এত সিরিয়াস হয়ে গেছে যে সেই সিরিয়াসনেস থেকেই কিন্তু প্লেয়াররা খুবই মানে বেশ গম্ভীরভাবে নেওয়া শুরু করেছে এই ফরম্যাটটাকে।
4: রায়ান বার্ড এখন সবচেয়ে বেশি হাই এফিশিয়েন্সি ডিমান্ড করছে,
3: এক্স্যাক্টলি, যে আপনি যত বেশি পাওয়ারফুল ব্যাটিং করতে পারেন, পাওয়ারফুল বোলিং করতে পারেন এবং একজন কম্প্যাক্ট অলরাউন্ডার হতে পারেন, তখনই কিন্তু আপনার শুধুমাত্র যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে নয়, আন্তর্জাতিক ম্যাচ ছাপিয়ে সেখানে ফ্র্যাঞ্চাইজি লীগ, এই যে এত এত ফ্র্যাঞ্চাইজি লীগ, সেখানে আপনি কত টাকা পাবেন সেখানে তারও কিন্তু চাহিদা হয়ে যাচ্ছে। লেগ ব্রেক নিয়ে চলে এসছেন রায়ান বার্ড, সেখানে 60টার উপরে উইকেট আছে তার ইন্টারন্যাশনাল ক্রিকেটে, সো অবশ্যই সেখান থেকে একটা ভালো এক্সপিরিয়েন্স। তার পাশাপাশি বিপিএলটা যেহেতু ভালো মতো তিনি খেলেছেন প্রায় শেষ দুটো সিজনে, খুব ভালো মতো জানেন এই প্লেয়ারদের কিভাবে বোলিংটা করতে হয়। প্রথম বলটা ডাউন দ্য লেগ ওয়াইড, পরের বলটা হাওয়ায় ভাসিয়ে খেলেছেন তানজিদ তামিম, হাটু করে একটা স্লগ সুইপের মতো খেলতে গেলেও স্ট্রেইট খেলেছেন, বাট সেই লং অনের ফিল্ডার দৌড়ে এসে বলটা হাতে রাখতে পারলেন না। আবার কি ব্র্যাড ইভান্স নাকি? আজকে আপনি মানে বলা যায় যে একটা মানে ব্রেকে যখন ব্রেক পাবেন কোনো, তখন একটা ছটকা দিয়ে বসেন, কারণ দিনটা আপনার একদম ভালো যাচ্ছে না।
4: আসলে ব্র্যাড ইভান্সকে যেন ক্যাচগুলো আজকে চেজ করছে, যেখানে ব্র্যাড ইভান্স সেখানেই ক্যাচ যাচ্ছে, আবারও তিনি মিস করেছেন, তবে চার হয়নি। যাই হোক, যাচ্ছেন ওভারে, পরে বল করার জন্য বার এবারে লেংথে ফেলেছেন বলটাকে, এবং গুগলি টাইপের ছিল, আর্মার ছিল আমি বলবো, অফ স্টাম্পের ওপরে পিছনে পায়ে গিয়ে আস্তে করে পুশ করেছেন মিড অফের দিকে। এক রানের স্থান পরিবর্তন হলো। তানজিদ তামিম একটি রান পেয়েছেন, তিনি 25 রানে পৌঁছে গেছেন দলের সংগ্রহ বাংলাদেশ 63 বিনা উইকেটে। সাইফ হাসান স্ট্রাইকে,
3: পরবর্তী বল নিয়ে আসছেন, সেক্ষেত্রে রায়ান বার্ড, বার্ডের কথা বলছিলাম, রাজশাহীর হয়ে খেলে গেছেন বিপিএলটা তিনি, এবং বেশ ভালো একটা সময় কাটিয়েছেন এই বিপিএলটাতে। সো তার অলরাউন্ডার পারফরমেন্সের দিকে কিন্তু জিম্বাবুয়ে তাকিয়ে থাকে সবসময়। পরবর্তী বল আলতো একটা গুগলি, একদমই উইকেটের অফ থার্ড স্টাম্পের ঠিক একটু বাইরে, এবং সেখান থেকেই ব্যাটটা নামিয়ে সেখানে ভালো মতো ডিফেন্স করেছেন সাইফ, কোনো রান পাবেন না। ডট বল আবার আসছেন রায়ান বার্ড, কোনো স্লিপ এখনও নেই, থাকার কথাও না যেহেতু পাওয়ার প্লে শেষ, বাট স্টিল আমি এরকম লেগ স্পিন নিয়ে আসলে একটু টেম্পটেড হয়ে যায় যে একটা স্লিপ আনলে কি ক্ষতি হতো লেগ স্টাম্পের, অফ স্টাম্পের উপরে। আবারও সাইফ প্রিডিটারমাইন্ড ভাবেই শটটা খেলেছেন, এবারে জায়গা করেছেন স্টাম্পটাকে এক্সপোজ করে লেগ সাইডে সরে গেছেন, বাট রায়ান বার্ডকে তার বুদ্ধিমত্তাকে সেলুট জানাতেই হয়। উইকেট টু উইকেটেই তিনি থেকেছেন, তিনি কিন্তু সাইফকে ফলো করেননি, নিজের শক্তিমত্তার জায়গাতে থেকেছেন।

0: পালামিগুলো, যেমন কিনা মাথায় বুদ্ধি রাখেন বল করার সময়, ঠিক একই রকম ভাবে ব্যাট হাতে যথেষ্ট শক্তি তার রয়েছে, আমরা দেখেছি ছক্কা মারতে যথেষ্ট পারদর্শী, যাচ্ছেন এই মুহূর্তে ওভারের পরে বলটা করেছেন, আগের থেকে কিন্তু একটু শাফল করে অফ স্টাম্পের ওপরে গিয়ে দাঁড়িয়েছেন এবারে তানজিদ তামিম, এবং বলটাকে পুল করেছেন সজোরে বল মিড উইকেটের ওপর দিয়ে বাঁচতে বাঁচতে সীমানার বাইরে ছক্কা, অনেকটা প্ল্যান করে মেরেছেন অবশ্য বলতে হবে যে এবার আমি তোমাকে দেখছি, এইরকম একটা ভাব তার এক্সপ্রেশন ছিল এবং সাকসেসফুল তিনি হয়েছেন অবশ্যই বলতে হবে। ফলে 70 এই ওভারের খেলা শেষে বাংলাদেশ বিনা উইকেটে, বেশ একটা হ্যাপি স্টার্ট, হ্যাপি একটা পজিশনে বাংলাদেশ দল গেছে। আমার মনে হয় তারা জানেন বাংলাদেশের যারা সমর্থক রয়েছেন তাদের কথা, তাদের মন যেন না ভাঙে সেদিকে একটু খেয়াল করতে হবে। এর আগের ম্যাচে আমরা হেরেছি, এই ম্যাচটা আমাদেরকে জিততেই হবে, জিততে পারলে সিরিজটা বেঁচে থাকবে, শেষ ম্যাচটা তখন ফাইনাল ম্যাচ হবে, সব অঙ্কগুলো কিন্তু সামনে রয়েছে। আশা করব বাংলাদেশের ব্যাটাররা সেদিকে সেই কথাগুলো মনে রেখেই মানে খেলছেন, ব্যাক হোম বিরাট একটা সমর্থক গোষ্ঠী যে তাদের সাথে রয়েছে, তাদের অনুভূতি তাদের সাথে রয়েছে, এটা অবশ্যই তাদেরকে বুঝতে হবে।
1: এবং বুঝতে হবে যে আজকে কিন্তু খেলা নেই কোনো বিশ্বকাপের, তো সব নজর কিন্তু আজকে অ্যাটলিস্ট এই টি টোয়েন্টিতে থাকবে অবশ্যই, যারা মানে রাত জেগে খেলা দেখেন এবং খেলা ফলো করেন, এবং আমার তো ডেফিনেটলি ফলো করতে হয় ধারাভাষ্যের কারণে, সো সবাই আমি শিওর আজকে যে বাংলাদেশের জয়ের জন্য মুখিয়ে থাকবে, সো এই সিরিজটা জয় খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। প্রথম বলটা ডট, পরের বলটা আলতো করে ঠেলে দিয়ে লেগ সাইডে, একটার বেশি রান পাবেন না সেক্ষেত্রে অবশ্যই। এবার তানজিদ তামিমের গত ওভারের শেষ বলে সেই শটটা দুর্দান্ত, জায়গাটা করেছেন আগেই এবং নিজের জায়গায় লেগ সাইডের দিকে একটু সরে গিয়ে সাফল করে তারপর সাফল ব্যাক এবং তারপর সেখান থেকে দুর্দান্ত একটা সুইপ, পুরোপুরি হাঁটু গেড়ে বসেননি এবং খুবই প্রিডিটার মাইন্ডও হয়ে যাননি, দেখিয়ে দেননি যে আমি স্লগ সুইপটাই খেলবো। সিকান্দার রাজা আসছেন রাউন্ড দ্য উইকেটে, সেখানে এসে একটু স্লথ গতিতেই বলটা করেছেন, যেভাবে তিনি বোলিংটা করেন সুনীল নারায়ণের মতো, বলটা স্কিড করে গেছে তানজিদ তামিমের কাছে, বাট তানজিদ তামিম বেশ ভালো মতো নেগোসিয়েট করেছেন লেগ সাইডে ঘুরিয়ে, একটার বেশি রান যদিও পাবেন না, বাট ওই যে রানিং বিটুইন দ্য উইকেট, আপনাকে রানের চাকাটা সচল রাখতেই হবে। নবম ওভারে 72 হয়ে গেছে, গুড সাইন, বাট পরবর্তী 10 ওভারে আরও অ্যাটলিস্ট এখান থেকে 80-90 রান যোগ করতেই হবে।
0: পরের বল এবার কিন্তু আবারও লাফিয়ে উঠেছিল, আগে থেকে জায়গা করে নিয়েছেন সাইফ হাসান, খেলেছেন এক্সট্রা কাভারের দিকে, সুইপিং পজিশনে একজনকে রাখা হয়েছে, তিনি বল কুড়িয়ে ফেরত দিলেন, এক রানের বেশি কিন্তু হলো না, একটি করে রান আসছে, 4-6 দরকার এই মুহূর্তে, তার কারণ রান তোলার গতিটাকে একটু বাড়াতে হবে। 73 বিনা উইকেটে রাজা এবং সুনীল নারিনের কথা বলছিলেন, রাজাও কিন্তু বলটা পিছনে রাখেন হাতে, মানে শরীরের পেছনে গ্রিপটা পেছনেই করেন, মানে গ্রিপটা কিভাবে করেছেন সেটা দেখাতে চান না ব্যাটারকে নারিনও, এখানে রাজাকেও দেখছি ঠিক অনেকটা একই রকম জিনিস তিনি ফলো করছেন। রাউন্ড দুয়েকের ওভার পরে বল অফ স্টাম্পের বাইরে ফেলে ভিতরে ঢোকাবার চেষ্টা, পেছনে পায়ে গিয়ে একটা রিস্টি শট খেলেন এখানে এক্সট্রা কাভারে, কিন্তু দারুণ ফিল্ডিং, ঝাঁপিয়ে পড়ে বল কুড়িয়ে ফেরত দিয়েছেন, নিশ্চিত করার চেষ্টা করেছেন যেন কোনো রান ব্যাটাররা না পায়, এবং সেটা তিনি নিশ্চিত করতে সক্ষম হয়েছেন, কোনো রান এ বলে হয়নি। ডট বল 73 বিনা উইকেটে বাংলাদেশ।
1: পরবর্তী বল নিয়ে আসছেন এবার সিকান্দার রাজা, একটু যেন ঝিমিয়ে গেছে, গত ওভারে 4-6 আদায় করলেও বাংলাদেশকে একটু এক্সেলারেট করতেই হবে, সেখানে রাউন্ড দ্য উইকেটে আসছেন সিকান্দার রাজা, তার বিপক্ষে একটু ঢুকছে সেখানে দুইজন ব্যাটার, বাট ঝুঁকি নিচ্ছে না, ইটস এ গুড সাইন। 9 ওভারে খেলা শেষ, আরও একটা রান লেগ সাইড থেকে পাবেন সেখানে তানজিদ তামিম, 74 বিনা উইকেটে 9 ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ এই মুহূর্তে, টসে হেরে ব্যাটিং করতে নেমেছে তারা, এখন পর্যন্ত কোনো উইকেট হারায়নি, গত ম্যাচের সেই ব্যাটিং অর্ডারটাও অপরিবর্তিত আছে সেখানে, স্ট্যান্ডিং ক্যাপ্টেন সেখানে তাহিদ হৃদয় পরবর্তীতে আসবেন অবশ্যই, ইয়াসির রাব্বি সোহান সবাই, পুরোপুরি ব্যাটিং সেট আপটা কিন্তু অক্ষুণ্ণ রয়ে গেছে এখন পর্যন্ত, সো এটাকে আস্তে আস্তে ক্যাপিটালাইজ করতে হবে। এবং যেটা বলছিলাম যে শেষ 10টা ওভার আমরা সবসময় দেখি যে বাংলাদেশ স্লগে গিয়েই কিন্তু স্লগ করতে ভুলে যায় এমন একটা অবস্থা, সো ওই 10 ওভারের অ্যাটলিস্ট মানে 7টা ওভার থেকে বাংলাদেশকে টার্গেট করে মিনিমাম ওই যে বলে না 42 বল, ওই 42 বলের হিসাব থেকে অ্যাটলিস্ট 80-90 রানটা বের করতে হবে। মিল্টন সুম্বা সবসময় রেগুলারলি বোলিং করেন না, 32 ম্যাচে 5টা উইকেটে তার প্রমাণ, ইকোনমি রেটটা কিন্তু এখনকার টি টোয়েন্টি ক্রিকেটের তুলনায় বেশ ভালো, 8.23 মাত্র, সো মানে খুবই অকেশনালি হাত ঘোরান, সো তাকে নিয়ে এসছেন এবারে বোলিং করাতে জিম্বাবুয়ের অধিনায়ক, সো লেফট আর্ম অর্থোডক্স স্পিনার, হাওয়ায় ভাসিয়ে দিয়েছেন ফুল টস, একটা লো ফুল টসের মতো করে তানজিদ তামিম বেশ ভালো মতো পিক করেছেন সেই বলটাকে এবং হাওয়ায় ভাসিয়ে ডিপ মিড উইকেটের ওপর দিয়ে পাঠিয়েছেন একটা ছক্কার জন্য, ফ্ল্যাট 6, কিন্তু অবশ্যই রেজাল্টটা অনেক অনেক বেশি ক্যাপিটালাইজড।
0: দারুণ দারুণ একটা শট অবশ্যই বলতে হবে, যেহেতু পার্ট টাইম একজন বোলার এবং তাকে আনা হয়েছে, একটা উইকেট হয়তো কোনো ব্যাটারে ভুল করে যাবেন, করে দিয়ে দেবেন, সেরকম একটা সুযোগ নেওয়ার জন্য আমি বলবো, কিন্তু প্রথম

0: প্লে যেভাবে তাকে অ্যাটাকটা করা হয়েছে তাতে তার বাকি পাঁচটা বল করতে কিন্তু ভাবতে হবে, যথেষ্ট ভালো একটা সুযোগের সৃষ্টি হয়েছে আমার মনে হয়। আরও দু একটি চার এই ওভারে পাওয়া যাবে, আসি ইতিমধ্যে আমরা স্কোরবোর্ডে দেখতে পাচ্ছি, অর্থাৎ আট করে তো রান হচ্ছেই, তার চেয়েও বেশি হতে পারে বলতে বলতে পরে বল। এবার কিন্তু লেংথ ভালোই ফেলেছিলেন এই বলতে হবে, ব্যাকফুটে গিয়ে আস্তে করে পুশ করেছেন, মিড উইকেটের দিকে বল গেছিল, বোলার নিজেই দৌড়ে গিয়ে ফিল্ডিং করলেন, কোনো রান কিন্তু এ বলে নেওয়ার সুযোগ ব্যাটাররা পেলেন না। একটি ডট বল শেষ পর্যন্ত কনসিড করলেন আমি বলব তানজিদ তামিম। তানজিদ তামিম যথেষ্ট অ্যাটাকিং মাইন্ড সেট নিয়েই কিন্তু ব্যাট করেন অবশ্যই বলতে হবে, 39 রানে তিনি এই মুহূর্তে অপরাজিত আছেন।
1: পরবর্তী বল নিয়ে আসছেন, খুব একটা ভালো ফাটকাটা কাজে লাগাতে পারছেন না এক্ষেত্রে জিম্বাবুয়ের অধিনায়ক, অফ স্টাম্পের অনেক বাইরে বল। তানজিদ তামিম বেশ ভালো রানিং বিটুইন দ্য উইকেট, বেশ ভালো দুর্দান্ত কাট করেছেন, কাট করে বলটাকে এক্সট্রা কাভার অঞ্চলের দিকেই পাঠিয়েছিলেন, এত অফ স্টাম্পের বাইরে ছিল। তানজিদ তামিম চার কেন পেলেন না এই দুঃখে থাকবেন, বাট সেই দুঃখটা একটু পুষিয়ে দিয়েছেন, দুটো রান নিয়েছেন সেখান থেকে সেই ডিপ এক্সট্রা কাভার থেকে বল আসতে আসতে। সো খুব সম্ভবত সেখানে সাইফের জন্যই স্পেশালি আনা হয়েছে সুম্বাকে, যেহেতু লেফট আর্ম অর্থোডক্স স্পিনার, কিন্তু তানজিদ তামিম বেশ ক্যালকুলেটিভলি খেলছেন, সাইফকে এখনও স্ট্রাইকই দেননি, প্রথম তিনটা বলে তিনি সামলেছেন, ইটস এ গুড সাইন। অফ স্টাম্পের বাইরে আবারও বল একটু বডি লাইন বরাবর ছিল, সো এবারে যখন কাট করে ডিপ পয়েন্ট থেকে একটা রান পাবেন তখন কিন্তু সাইফকে একটু সময়ের জন্য এক্সপোজ করে দিবেন, বাট স্টিল আই থিঙ্ক সুম্বা খুব একটা বেশি মানে থ্রেট হবেন না সাইফের জন্য, এবং সাইফও কিন্তু এই সুম্বাকেই টার্গেট করতে যাবেন। বাট অবশ্যই একটা বা দুটো বল দেখে যদি সাইফ চার্জ করতে যান তখন হয়তো একটা ভালো রেজাল্ট তিনি বের করে আনতে পারবেন, আপাতত আই থিঙ্ক চেক দেওয়াটাই বেটার।
0: দুটি বলই রয়েছে, পরের বলটি হলো এবার কিন্তু লেংথ ডেলিভারি ছিল, অফ স্টাম্পের ওপরে অ্যাঙ্গুলার ব্যাটে বলটাকে পুশ করেছিলেন গালির দিকে, ফিল্ডার একজন সেখানে রয়েছেন, শর্ট গালির থেকে বল কুড়িয়ে ফেরত দেওয়া হলো, কোনো রান নেওয়ার সুযোগ কিন্তু সৃষ্টি হলো না। যেটা বললেন একটু আগে অনায় সেই কাজটি তিনি করে নিলেন, ব্যাটে বলে করে দেখে নিলেন যে কোথায় তিনি বল ফেলেন, শেষ বল প্রস্তুত সাইফ না, এবারেও কিন্তু বেশ ভালো একটা ডেলিভারি ঘুরিয়ে মিড উইকেটের দিকে খেলার চেষ্টা, প্রাথমিক অবস্থায় বলটা কিন্তু বাতাসে ভেসেছিল কিন্তু যেহেতু ক্লোজিং কোনো ফিল্ডার নেই, নিরাপদ শট অবশ্যই বলতে হবে, সেই সাথে একটি রান হয়ে গেল এবং 10 ওভারে খেলা শেষে বাংলাদেশ 84 বিনা উইকেটে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে বিনা উইকেটে 84, কোনো উইকেট এখনও পর্যন্ত দেন নাই, দখল করতে পারেনি জিম্বাবুয়ে, সুতরাং একটা ফ্রাস্ট্রেশন যে বোলিং লাইনের উপরে ক্রিপ আপ করার কথা সেটা কিন্তু করাতে তারা সক্ষম হয়েছেন। যাই হোক, এই জায়গা থেকে আরও কিন্তু ম্যাচটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, আগেই বলেছি যে গত ম্যাচেই কিন্তু জিম্বাবুয়ে 170 রান করেছিল এবং সেটা আমরা কিন্তু করতে পারিনি। আজকে কিন্তু নিশ্চিতভাবে বাংলাদেশ এর চেয়ে বড় একটা টোটাল তাদেরকে করতে হবে, 180-190 তো কমপক্ষে পোস্ট করতে হবে, এবং সেটা করতে হলে পারে বাকি 10 ওভারে কিন্তু প্রায় 100 রান আরও করতে হবে। এই কথাগুলো বলবেন এরপরে আমাদের ভাষ্যকার যিনি আছেন আমাদের সঙ্গে, যিনি আছেন আপনারা জানেন মোয়াজ্জেম হোসেন, তার কাছে মাইক্রোফোন হ্যান্ড ওভার করছি।
2: অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় জনাব আলফাজউদ্দিন আহমেদ আপনাকে, এবং বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ, যেখানে প্রথম ম্যাচে জিম্বাবুয়ে তারা জয়লাভ করে অলরেডি 1-0 সিরিজে এগিয়ে রয়েছে, আজকের ম্যাচে টসে জিতে জিম্বাবুয়ে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে এবং এখনও পর্যন্ত এই 10 ওভারের খেলা শেষ 7 জন বোলার ব্যবহার করা হয়েছে, সুতরাং তারা যে খুব একটা স্বস্তিতে রয়েছে বিষয়টা এমন নয়, বরং তাদের দুটো ফিল্ডার ভিন্ন সময়ে দুটো ক্যাচ মিস করেছে এবং সেখান থেকেই খানিকটা আরও ব্যাকফুটে পড়েছে খানিকটা জিম্বাবুয়ে। এখনও পর্যন্ত 10 ওভারের খেলাটা শেষ হয়েছে, 11তম ওভারের খেলা শুরু হবে। আর বলছিলাম বাংলাদেশ এই সিরিজে অলরেডি ওডিআই সিরিজটা হেরেছে 2-1 ব্যবধানে, একটা টেস্ট ম্যাচ ছিল সেই ম্যাচটাতেও হেরে গেছে বাংলাদেশ, এবং সাইফ হাসান 35 এবং তানজিদ তামিম 42 রান করেছেন। এই পার্টনারশিপ উদ্বোধনী যে জুটি সেই জুটিতেই এগিয়ে 27 বলে 42 রান তানজিদের, অন্যদিকে 33 বলে 35 রান সাইফ হাসানের। বাংলাদেশের টি টোয়েন্টি ক্রিকেটে বিশেষ করেই উদ্বোধনী যে পার্টনারশিপ বা শুরুর দিকের ব্যাটাররা খানিকটা সংগ্রাম করেন, তবে আজকে খানিকটা ভালোভাবেই এগিয়ে নিচ্ছে বাংলাদেশের এই ব্যাটিং ইনিংসটাকে 64 বল থেকে। তানজিদ এবং সাইফ 84 রানের একটা ইনিংস, যার মধ্যে 60 বল থেকে 84 রানের এই ইনিংসটা বেশ কিছু চার এবং ছয় আমরা দেখেছি, যার মধ্যে তিনটা ছয়ের মার এবং আটটা চারের মার লক্ষ্য করা গেছে। সাইফ হাসান তিনি চারটা চারের মার মেরেছেন এবং একটা ছয়। অন্যদিকে তানজিদ তামিম তিনি চারটি চার এবং দুটি ছয়ের মার মেরেছেন, যার মধ্য দিয়ে ৪২ রান করতে সক্ষম হয়েছে। ব্রায়ান বেনেট, রিচার্ড এনগ্রাভা, সিকান্দার রাজা, ব্লেজিং মুজারাবানি, ব্র্যাড ইভান্স, রায়ান বার্ল এবং মিল্টন সুম্বা, এই সাতজন বোলার এখনও পর্যন্ত বোলিং করেছে। ১১তম ওভারের প্রথম বলটা এবারে সিকান্দার রাজা যে বলটা করলেন, খানিকটা ব্যাকফুটে গিয়ে জায়গা বানিয়ে তারপরে একটা কাভার ড্রাইভ এবং ডিপ কাভার অঞ্চলের দিকে বলটা চলে গেল, সেখান থেকে একটা রান আসবে সাইফের ব্যাট হয়ে। সাইফ ৩৬, দলীয় রান ৮৫, কোনো উইকেট না হারিয়ে। কারেন্ট রান রেটটা বলছে ৮.৩৬, ভালো রান রেট উঠছে। এবং সেখানেই হেইডেক জিম্বাবুয়ান বোলারদের, এবারে স্ট্যাম্পের ভেতরের বল, ফুল লেন্থ ডেলিভারি, নিজের বলে নিজেই ফিল্ডিংটা করলেন সিকান্দার রাজা, ক্যাপ্টেন, জিম্বাবুয়ের ক্যাপ্টেন। তিনি স্পিনটা বেশ ভালোভাবেই দক্ষতার সাথেই করে থাকেন এবং এই বলটা ঠিক খেলতে চাইলেন পুল শট, ব্যাটে বলে হয়েছে, তবে যেদিক খেলতে চেয়েছেন সেদিক পারেননি, বলের টার্নে খানিকটা বিট হয়েছে, বলটা ওই ঠিক চলে গেল। ইয়েস, থার্ড ম্যান অঞ্চলের দিকে ফিল্ডার ছিল ইনার সার্কেলের ভেতরে, দৌড়ে গিয়ে বলটা নাগাল নিতে পারেননি। আরও একটা ভালো সময় অন্তত বাংলাদেশের জন্য বলতে হবে, একটা উইকেট পড়ে যেতে পারত, তবে সেখান থেকে দুটো রান এসছে সাইফ এই মুহূর্তে স্ট্রাইকে ৮৬, কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ। ১১তম ওভারের পঞ্চম বলটা করবেন সিকান্দার রাজা, কোটার তৃতীয় ওভারের বোলিং করছেন, পঞ্চম বল, এবার অফ স্টাম্পের ওপরে ফুল লেন্থ আবারও, সেক্ষেত্রে অফ ড্রাইভ করেছেন লং অফের দিকে, প্রোটেকশনটা ঠিকঠাক রয়েছে, একটা রান আসলো ৮৭, কোনো উইকেট না হারিয়ে টিম টাইগার্সদের সংগ্রহটা। শেষ বলের গল্পটা এবং সেটা নিয়ে যাবেন আবার ওই সিকান্দার রাজা, জিম্বাবুয়ের অধিনায়ক, বল করবেন তানজিদ তামিমের বিপরীতে, বাঁহাতি ডানহাতি ব্যাটারের একটা কম্বিনেশন তানজিদ এই মুহূর্তে। আরও একটা বল যেটা অনসাইডে খেলেছেন এবং লং অনের দিকে পাঠিয়ে আরও একবারের জন্য প্রান্তটা পরিবর্তন হলো, সেই সাথে আরও একটা ওভারের খেলা শেষ, ১১ ওভার শেষে ৮৮, কোনো উইকেট না হারিয়ে, টিম টাইগার্সদের সংগ্রহ, যারা টসে হেরে ব্যাট করছে। প্রথম টি টোয়েন্টিতে বাংলাদেশ দলের অধিনায়ক হৃদয় তিনি টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সেই ম্যাচটায় প্রথমে ব্যাট করে ১৭০ রান করতে সক্ষম হয় জিম্বাবুয়ে, পরবর্তীতে বাংলাদেশ দল ১৩৮ রানে অল আউট হয় ১৭১ রানের লক্ষ্যমাত্রায় খেলতে নেমে। সুতরাং ১-০তে বাংলাদেশ পিছিয়ে। আজকের ম্যাচে সিনারিওটা ভিন্ন, জিম্বাবুয়ের অধিনায়ক টসে জেতে এবং তিনি আবার বাংলাদেশ দলকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। ১২তম ওভারের খেলা শুরু হবে, ইভান্স তিনি বোলিংয়ে এসছেন, পেস অ্যাটাক ওভার দ্য উইকেট বাঁহাতি ব্যাটারের জন্য, তামিম দেখে শুনে খেললেন পয়েন্টের দিকে এবং ইনার সার্কেলের ভেতরেই যেহেতু ফিল্ডার রয়েছে এই বল থেকে রান নেবার সুযোগ পাবেন না। ৪৪ রান নিয়ে রয়েছেন তানজিদ তামিম ৩১ বল খেলে। অন্যদিকে সাইফ তিনি ৩৭ রান নিয়ে, একটা ভালো পার্টনারশিপ, ৮৮ রানের একটা পার্টনারশিপ তৈরি হয়েছে। কোনো উইকেটের পতন এখনও পর্যন্ত বাংলাদেশ দলের হয়নি, ৮৮, কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ। দ্বিতীয় বলটা এবারে গুড লেন্থ ডেলিভারি, সেখান থেকে একটা রান আসবে সাইফের ব্যাট হয়ে, তানজিদের ব্যাট হয়ে, এবং একাধিক রান ৪৬-৩২ বল থেকে তানজিদের, ৯০, কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ। কারেন্ট রান রেট ৭.৯৪। ইভান্স তিনি এর আগেও একটা ওভার করেছেন, খুব একটা সুবিধা আদায় করতে পেরেছেন, বিষয়টা এমন নয়, ১০-এর অধিক রান তিনি খরচ করেছিলেন সেই ওভারে, ঠিক এই ওভারেও অলরেডি দুটো বল করেছেন এবং সেখান থেকে একাধিক রান এসছে। এবারে জায়গায় দাঁড়িয়ে দারুণ ভাবে একটা সপাটে ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ অঞ্চলের দিকে, ওয়ান বাউন্স টু বাউন্স, তারপরে সীমানার বাইরে চার রানের জন্য, এবং সেটা তানজিদ তামিম অর্ধশত রানটা পূর্ণ করলেন। লেগ স্ট্যাম্পের বল ছিল, গুড লেংথ ডেলিভারি, সেই বলটা অনেকটা ওয়েস্ট হাইটের পুল শট এবং সপাটে পুল শট, 33 বল থেকে তাই তার এই অর্ধশত রানের ইনিংস, যেখানে পাঁচটা চার এবং দুটো ছয়ের মার আমরা দেখেছি। 151.52 স্ট্রাইক রেটে তিনি খেলছেন ইনিংসে, এখনো পর্যন্ত 9টা চারের মার এবং 3টা ছয়ের মার লক্ষ্য করেছি আমরা। পরের বলটা এবার অফ স্টাম্পের বাইরে সুইং করে ভেতরে ঢুকছিল, সেই মুহূর্তে তানজিদ তামিম ব্যাটে বলে করেছেন বটে, তবে খুব বেশি জোরের সাথে করতে পেরেছেন এমন নয়, বরং সেই জায়গাটাই তার আক্ষেপ, কেন তিনি এই বলটা ব্যাটে বলে খুব দারুণভাবে টাইমিংটা করতে পারলেন না। 8.06 কারেন্ট রান রেট, 94 কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ চলছে 12তম ওভারের খেলা। ইভান্স বোলিং করছেন, এই ওভারটাও খানিকটা খরুচে হচ্ছে কিনা ইভান্সের, এবং সেই ফায়দাটা তুলছেন বাংলাদেশি ব্যাটাররা। এবারে রোল অফ দ্য রিস্ট এবং সেটাও ফাইন লেগ অঞ্চল, ডিপার পজিশন থেকে ফিল্ডিং হয়েছে, রান এসছে 95 কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ, একটা রান এসছে তানজিদ, তিনি নন স্ট্রাইক প্রান্তে চলে গেলেন, 51 রান করে রয়েছেন তিনি। অন্যদিকে সাইফ 37 রান নিয়ে রয়েছেন স্ট্রাইকে, ডানহাতি এই ব্যাটার, ডানহাতি বা হাতির কম্বিনেশন। অন্যদিকে প্যাড ইভান্স কোনো বোলারই উইকেট পায়নি, এটি স্বাভাবিক কারণ যে এখনও উইকেটের পতন হয়নি বাংলাদেশ দলের, তবে একাধিক সম্ভাবনা তৈরি হয়েছিল, ক্যাচ উঠেছিল, তবে সেই ক্যাচগুলো ফিল্ডাররা সঠিকভাবে নিজেদের হাতে তালুবন্দি করতে পারেননি। পরের বলটা সাইফ, এবারেও তালুবন্দি করতে পারলেন না তার বলটা, খুব সম্ভবত এই জায়গাটায় সুম্বা থাকবেন, ইয়েস মিল্টন সুম্বা, স্কোয়ার লেগ অঞ্চলের দিকে বেশ জোরের সাথেই খেলেছিলেন, তবে বলটা ছিল হাওয়াইয়া শট এবং ওই মিল্টন সুম্বার হাতে গিয়ে পড়লেও তিনি জমাতে পারলেন না, বরং সেটা সীমানার বাইরে চলে গেল। 12তম ওভারের খেলা শেষ, 99 কোনো উইকেট না হারিয়ে টিম টাইগার্সদের সংগ্রহ। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার দ্বিতীয় টি টোয়েন্টি আন্তর্জাতিক খেলার চলতি ধারা বিবরণী, যেখানে ধারাভাষ্যে রয়েছেন শ্রদ্ধেয় জনাব আলফাজউদ্দিন আহমেদ, রয়েছেন প্রান্তর দাস অনয় এবং আমি মুয়াজ্জেম হোসাইন পলাশ, প্রকৌশল তত্ত্বাবধানের এবং শব্দ নিয়ন্ত্রণে যারা রয়েছে তাদের নামও আমি পরে বলবো। তবে এই মুহূর্তে বাংলাদেশের দলীয় যে স্কোরটা, সেটা 100 রান পূর্ণ হতে আর একটা রান বাকি, 13তম ওভারের খেলাটা শুরু হবে, 7টা রান অতিরিক্ত থেকে এসছে। সার্বিক নির্দেশনায় রয়েছেন জনাব শ্যামল চৌধুরী, নির্দেশনায় নাজমুস সাকিব, তত্ত্বাবধানে রয়েছেন জনাব মোহাম্মদ রফিক উদ্দিন আকন্দ এবং প্রযোজনায় জনাব মোহাম্মদ আহসান হাবিব। মুজারা বানিয়ে এসছেন, এর আগের দুটো ওভার 17 রান, উইকেট 0। তানজিদ অর্ধশতক পূর্ণ করেছেন, এখন আরও সামনের দিকে যাওয়া লক্ষ্যটা, সুযোগ রয়েছে। 13তম ওভারের প্রথম বলটা অফ ড্রাইভ করেছেন লং, মিড অফের দিকে প্রোটেকশনটা ঠিকঠাক মতো রয়েছে, এই বল থেকে 1 রান এবং দলের 17 রান পূর্ণ হল। বাংলাদেশ দলের 77 বল থেকে 17 রান পূর্ণ হয়েছে এবং যথারীতি যেহেতু উইকেট পড়েনি, পার্টনারশিপটাও 17 রানের, যার মধ্যে 7টা রান অতিরিক্ত, 41টা রান করেছেন সাইফ। এবং অন্যদিকে তানজিদ করেছেন 52টি রান। যাচ্ছেন মুজারাবানি, এবারে অফ স্টাম্পের বাইরের বল সাফল করে এসে তারপরে মূলত একটা স্কুপ শট খেলতে চাইলেন এবং সেটার দারুণভাবে ব্যাটে বলের টাইমিংটা হয়েছে, বলটা ওই চলে গেল সীমানার বাইরে, গ্রাউন্ডেড একটা শট ছিল, প্রথম দিকে অবশ্য বলটা বেশ উপরের দিকে উঠে যায়, তবে যে জায়গাটায় ল্যান্ড করে সেটা একেবারে নিরাপদ জায়গায়, আশেপাশে কোনো ফিল্ডার থাকার কথা নয়। ফাইন লেগ অঞ্চল অনেকটা লং স্টপ জোনটাকে, জোনটার পাশ দিয়েই আসলে বলটা চলে গেছে ওই সীমানার বাইরে 104। কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ ব্লেজিং মুজারাবানি করছেন তার তৃতীয় ওভারের বল, এবং তৃতীয় বলটা করবেন 22 রান দিয়েছেন উইকেট শূন্য, সাইপ 45 এই মুহূর্তে স্ট্রাইকে তিনি রয়েছেন। ফিল্ডিং এর খানিকটা রদবদল করে নিলেন, তবে অস্বস্তির জায়গা ওই একটাই জিম্বাবুয়ানদের জন্য যে টসে জিতে বোলিং নিয়ে এখনো উইকেটের পতন ঘটাতে পারেননি। পরের বলটা এবারে ঠান্ডা মাথায় দেখে শুনে একটা কাট শট, এবং সেই কাট শট থেকে একটা রান আসলো অনায়াসে, দুর্দান্ত কিছু 4 এবং 6 মার আমরা দেখেছি তানজিদ তামিমের কাছ থেকে, যেখান থেকে 2 এবং 5 4 মার 36 বল থেকে 52 রান করেছেন, এখনো পর্যন্ত অপরাজিত রয়েছেন। অন্তত এই দ্বিতীয় টি টোয়েন্টিটাতে ভালোভাবেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ প্রথম ইনিংসে। 13তম ওভারের চতুর্থ বল, মুজারাবানি করবেন 8.40 রান তোলার গড়, 105 কোন উইকেট না হারিয়ে বাংলাদেশ। এবার অফ স্টাম্পের বাইরে গুড লেন্থ ডেলিভারি, সুইং করে বেরিয়ে গেল এবং উইকেট রক্ষকের হাতে বলটা, এই বলটা অন্তত ডট এবং হাইস্ট ওপেনিং যে পার্টনারশিপ সেখানে 124 রানের একটা পার্টনারশিপ রয়েছে লিটন এবং রনি তালুকদারের মধ্যে, যেটা আয়ারল্যান্ডের বিরুদ্ধে করেছিল। 110 রানের পার্টনারশিপ রয়েছে, 109 রানের রয়েছে, 108 রানের পার্টনারশিপ রয়েছে, এবং এই মুহূর্তে তানজিদ এবং সাইফের মধ্যে 105 রানের একটা পার্টনারশিপ। অর্থাৎ এর পরের যে পার্টনারশিপটা সৌম্য সরকার এবং তানজিদ তামিম সেখানেই ছিল 108 রানের, এবং প্রত্যেকটাতেই তানজিদ তামিমের সংযুক্ততা রয়েছে। এবারে দুর্দান্ত একটা শট, আবারও তানজিদ তামিমের, সীমানার বাইরে চলে গেল গড়িয়ে গড়িয়ে 4 রানের জন্য, 109 বাংলাদেশের সংগ্রহটা। ফুল লেন্থ একটা ডেলিভারি, স্ট্যাম্পের ওপরের বলটা দারুণভাবে একটা কাভার ড্রাইভ করেছেন ডিপ কাভার দিয়ে মুহূর্তের মধ্যেই সীমানার বাইরে বলটা। 13তম ওভারের শেষ বল করবেন মুজারাবানি, খুব একটা স্বস্তিকর পরিবেশে তিনিও নেই। ওভার দ্য উইকেটে পরের বল, এবারে শর্ট অফ লেন্থের ডেলিভারি, একটা আবেদন হয়েছে কট বিহাইন্ড হবে কি না, আম্পায়ার কি বলছেন, না। 13 ওভারের খেলা শেষ, 109 কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশের সংগ্রহ। এক্ষেত্রে বরং তানজিদ তামিম, তিনি খুব সম্ভবত ওয়াইডের জন্য আম্পায়ারের কাছে কোনো আবেদন করেছিলেন কিনা, একেবারেই ব্যাটে বলে সংযোগ হয়নি। উইকেট রক্ষকের যে উচ্ছ্বাস, যে উল্লাস, মূলত একটা উইকেট পতনের জন্য তারা যে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন সেইটারই একটা একটা মানে, যদি উইকেট পড়ে তারা কি পরিমাণ উদযাপন করবে, উইকেট না পড়তেই যে উদযাপনটা শুরু করেন তারা, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। 109 রানের পার্টনারশিপটা এই মুহূর্তে ওপেনিং পার্টনারশিপে বাংলাদেশের এটি তৃতীয়। সাইফ হাসান এবং তানজিদ তামিম 109 করেছেন, এরপরেই 110, সেখানেও তানজিদ এবং পারভেজ ইমন 110। শুধুমাত্র প্রথম যেটি, সেটিতে লিটন কুমার দাস এবং রনি তালুকদার, এখানেই শুধু তানজিদ তামিম নেই। টপ যে 5টা পার্টনারশিপ বাংলাদেশের রয়েছে উদ্বোধনী পার্টনারশিপ, সেখানে এবারে ইনসাইড আউট করে অনেকটা খেলেছেন, আবারও ক্যাচ মিস, এবং ওই অফ স্টাম্পের উপরের বল, ফুল লেন্থ বলটা, সেটাই খেলতে গেলেন, সঠিকভাবে খেলতে পারেননি ব্যাটার সাইফ, এবং বলটা গালি অঞ্চলের দিকে ভেসে উঠল। সেখানে দুজন ফিল্ডার, একাধিক ফিল্ডার থাকলেও মূলত ওই হাতে জমানোর যে অবস্থানটা, সেই অবস্থানটা খুব সম্ভবত মিল্টন সুম্বা, একাধিক ক্যাচ কিন্তু তিনি মিস করলেন এটা নিয়ে। সুতরাং দল তার উপরে একটু নাখোশ থাকবে, এটা স্বাভাবিক, যেখানে একটা উইকেট পতনের জন্য যুদ্ধ করছে অনেকটা জিম্বাবুয়ে, সেখানে বারবার ক্যাচ মিস করাটা এটা দলের জন্য নিশ্চয়ই ভোগাবে, ভোগাচ্ছে অলরেডি। 109 রানের পার্টনারশিপ বাংলাদেশের, এবং বাংলাদেশের জন্য এটা একটা ভালো সিগনেচার হতে পারে। এবং আরো একটা বল এবারে তুলে মেরেছেন সপাটে, ওয়ান ড্রপ, তারপরে সীমানার বাইরে যাবে, এবং হলো তাই 4 রানের জন্য হাইস্ট পার্টনারশিপে চলে গেল বাংলাদেশ উদ্বোধনী জুটিতে।
0: সাইফের 50
2: এবং সাইফ তিনি অর্ধশত রানটা পূর্ণ করলেন, 42 বল থেকে তার এই অর্ধশত রানটা পূর্ণ হল, 113 দুটো। এই চারের সাহায্যে দুটো বিষয় স্পষ্ট হলো, একটা হচ্ছে সাইফ তিনি অর্ধশত রানটা পূর্ণ করলেন, আবারও বেশ জোরের সাথে খেলেছেন, পারলেন না ফিল্ডার বলটার গতিরোধ করতে, সীমানার বাইরে গিয়ে আবারও ওই 4 রানের জন্য 8.56, অনেকটা এই মুহূর্তে অ্যাগ্রেসিভ হয়ে উঠেছে ব্যাটাররা, যেহেতু একটা লম্বা পার্টনারশিপ তৈরি হয়েছে বাংলাদেশের সর্বোচ্চ পার্টনারশিপ এটি টি টোয়েন্টি ক্রিকেটের প্রথম অর্থাৎ উদ্বোধনী জুটিতে ব্যাক টু ব্যাক 4 মার। রায়ান বার্ড বোলিং করছেন, স্পিন অ্যাটাক, আসলে স্পিন কিংবা পেস কাউকেই খুব একটা পাত্তা দিচ্ছেন না এই মুহূর্তে দুই ব্যাটার, সাইফ এবং তামিম। এবার অফ ড্রাইভ করেছেন, বলের গতি খুব বেশি নয়, তারপরে আবার ফিল্ডার রয়েছে লং অফের দিকে। 14 ওভারের খেলা চলছে, 118, কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ। সাইফ 44 বল থেকে 8-4, একটা ছয়ের সাহায্যে 125 স্ট্রাইক রেটে 55 রান করেছেন এবং এখনও পর্যন্ত অপরাজিত। দুই ব্যাটার একেবারে সমান তালে চলছেন, একজন 55 আর তানজিদ 56 রান নিয়ে স্ট্রাইকে থাকবেন 14 ওভারের শেষ বলটা, যেটা খেলবেন তানজিদ। অন্যদিকে রায়ান বার্ল এবারে স্ট্যাম্পের ভেতরের বল, মিডল স্ট্যাম্পের ফুল লেন্থ বল, সেটাকেই ওই কাউকর্নার অঞ্চলের দিকে খেলেছেন এবং একটা রান 7 ছন্দে এসছে। 14 ওভারের খেলা শেষ হয়েছে, 119, কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশের সংগ্রহটা এখনো পর্যন্ত। ব্রায়ান বেনেট তিনি এক ওভার বল করেছিলেন, 9 রান দিয়েছেন এবং যার মধ্যে একটা ওয়াইডও ছিল। রিচার্ড এন গ্রাভা তিনি 2 ওভার বল করে 7 রান দিয়েছেন। সিকান্দার রাজা 3 ওভার বল করে 18 রান দিয়েছেন। ব্লেজিং মুজারাবানি 3 ওভারে 27 রান দিয়েছেন। ব্র্যাড ইভান্স দেন 2 ওভারে 24 রান। রায়ান বার্ড তিনি 2 ওভারে 21 রান খরচ করেছেন এবং মিল্টন সুম্বা 1 ওভারে 10 রান দিয়েছেন। 15 ওভারের খেলা চলছে, 8.50, এই হারে রান আসলে 170 আসবে, যেটা গত ম্যাচে জিম্বাবুয়ে করেছিল প্রথমে ব্যাট করে। 10 করে আসলে 179, 12 করে আসলে 191 এবং 14 করে আসলে 203, কোনোটাই অসম্ভব নয়, কারণ যেহেতু সবগুলো উইকেটই বাংলাদেশের এখনও পর্যন্ত রয়েছে, হাতে 6 ওভার রয়েছে। সিকান্দার রাজা শেষ ওভারে বোলিং করতে এসছেন নিজের কোটার প্রথম বলটা। তিনি মূলত লেগ ব্রেক, অফ ব্রেক দু ধরনের বোলিংই করতে পারেন, সুতরাং ওই বলটা যে তিনি পেছন থেকে আসলে গ্রিপ করে নিয়ে আসেন ব্যাটারদের জন্য খুব টাফ তার বলগুলো ওই রিড করা। পরের বলটা এবারে অফ স্টাম্পের বাইরের বল, ব্যাটে বলে হয়েছে, এরপরে পারভেজ ইমন রয়েছেন, হৃদয় রয়েছেন, নুরুল হাসান সোহান রয়েছেন, ব্যাটিংয়ের সবাই, টপ অর্ডার মিডল অর্ডার সবাই কিন্তু রয়েছেন, যেহেতু উইকেটের পতন নেই। তৃতীয় বল এবারে স্ট্যাম্পের ভেতরের বলটা, লেগ সাইডে খেলেছেন 1 রান এবং সেই রানটা তানজিদের ব্যাট থেকে আসলো, 58 তানজিদ, 120 বাংলাদেশ। এটা ফুরফুরে মেজাজে রয়েছে ইয়াসির আলী রাব্বি, যিনি গত ম্যাচের একমাত্র ওই অর্ধশতক হাঁকিয়েছিলেন সেখানে। আজকে অলরেডি দুজন ব্যাটার, উদ্বোধনী ব্যাটার দুজনেই অর্ধশতক হাঁকিয়েছেন, সুতরাং তার যে আজকে ব্যাটিংয়ে নেমে আর অর্ধশতক করার সুযোগটা খুব কম। এবং এই মুহূর্তে সিকান্দার রাজার একটা আঘাত, স্ট্যাম্প ভেঙে গেল, বেলসগুলো পড়ে গেছে, প্রথম উইকেটের পতন ঘটল বাংলাদেশের 120 রানের মাথায়। সাইফ তিনি আউট হলেন ওভার দ্য উইকেট, সিকান্দার রাজা দলীয় অধিনায়ক তার হাত ধরেই স্ট্যাম্পের উপরে পড়েছিল এবং সেই বলটা খুব বেশি টার্ন করেছে এমনটা নয়, তবে যতটুকু টার্ন করেছে এবং একটু নিচু হওয়া বল, হাইটটা যে হাইট অ্যান্টিসিপেট করেছিল ওই হাইটে পায়নি, যে কারণে বলটা স্ট্যাম্পে গিয়ে আঘাত আনল, একটা উইকেটের পতন। 45 বল থেকে 55 রান করে আউট হয়ে গেলেন সাইফ, 120 রানে প্রথম উইকেটের পতন। ১৫তম ওভারের খেলাটা যখন চলছে, সিকান্দার রাজা তার হাত ধরে এই উইকেটের পতনটা হল, যিনি টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্তটা নিয়েছিলেন। পারভেজ হোসাইন ইমন, তিনিই হয়তো এবং অনুমেয় যে ব্যাটিংয়ে নামবেন। মোহাম্মদ পারভেজ হোসাইন ইমন ২০২২ সাল থেকে তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেটের সাথে যুক্ত হয়েছেন এবং এই মুহূর্তে সিকান্দার রাজা তিনি দলকে অন্তত একটা ছোট্ট স্বস্তির জায়গায় এনে দিয়েছেন। না, পারভেজ হোসাইন ইমন নয়, বরং হৃদয় তিনি এসেছেন অধিনায়ক। এবারে ফেস করবে অধিনায়ক টু অধিনায়ক, অর্থাৎ বোলিং করবেন সিকান্দার রাজা, অন্যদিকে হৃদয়ে তিনি স্ট্রাইকে থাকবেন। ৮৩ সর্বোচ্চ রানের স্কোর একটা রয়েছে তৌহিদ হৃদয়। পঞ্চম বলটি মোকাবেলা করবেন ১৫তম ওভারের মারুমানি উইকেট রক্ষক। এবারে অবশ্য সিকান্দার রাজা কোনো ফিল্ডারকেই সুযোগ দেননি ক্যাচ ধরতে হবে এমন চ্যালেঞ্জের মুখেই ফেলেননি, সরাসরি নিজেই আসলে স্ট্যাম্পটা ভেঙে দিয়েছেন যে কোনো ফিল্ডারের এখানে কোনো সংযুক্ততা যাতে না থাকে, সরাসরি উইকেটটা তিনি তুলে নিয়েছেন। এবারে পঞ্চম বলটা দেখে শুনে খেললেন, ব্যাটে বলে হয়েছে হৃদয়ের, তবে রান পাবার সুযোগ নেই ১২০ এক উইকেট হারিয়ে। শেষ বলটা খুব কাছাকাছি অবস্থানে রয়েছেন মারুমানি উইকেট রক্ষক, তবে এই যাত্রায় ১৫তম ওভারের সেখান থেকে একটা রান, সেই রানটা হৃদয়ের ব্যাট থেকে আসলো, রানের খাতা খুললেন তিনি। ১৫ ওভারের খেলা শেষে ১২১ এক উইকেট হারিয়ে টিম টাইগার্সদের সংগ্রহ। আর এই যখন খেলার অবস্থা, তখন ধারাভাষ্যের পরিবর্তন, আসছেন শ্রদ্ধেয় জনাব আলফাজউদ্দিন আহমেদ।
0: ধন্যবাদ, চমৎকার একটা পজিশন মোয়াজ্জেম হোসেনের কাছ থেকে শুনলেন, বাংলাদেশ একটা মজবুত জায়গায় কিন্তু পৌঁছে গেছে অবশ্যই বলতে হবে। ১৫ ওভারের খেলা শেষে ১২১ এক উইকেটে, একটি মাত্র উইকেটে পতন ঘটেছিল এই ওভারেই, এবং সেটি হল সাইফ হাসানের। একটি বল একেবারে স্টাম্প বরাবর ছিল, সেই বলটাকে ক্রস ব্যাট করে একটা হুইক মারার চেষ্টা মিড উইকেটের ওপর দিয়ে, ব্যাটে বলে তিনি সংযোগ করতে পারেননি, স্লোয়ার ডেলিভারি ছিল, সে কারণেই ব্যাটে বলে হয়নি এবং সোজা গিয়ে স্টাম্পে বল লাগে। যদি ভিতে খেলতেন স্ট্রেট ব্যাটে, তাহলে নিশ্চিতভাবেই কিন্তু এটা বড় শট তিনি খেলতে পারতেন। যাই হোক, প্রপার শট সিলেকশন তার হয়নি। নতুন ওভার, আবার আমরা দেখতে পাচ্ছি মুজারাবানিকে এবং তার বিরুদ্ধে ব্যাট করার জন্য প্রস্তুত তৌহিদ হৃদয় এগিয়ে এসে একটা অ্যাটাকিং শট খেলার চেষ্টা খেলেছিল বলবো, যদিও ডিফিকাল্ট হয়ে গেছিল, অনেকখানি বেরিয়ে এসেছিলেন, কাট করে দিয়েছিলেন, বল চলে গেছে ডিপ পয়েন্ট অঞ্চলে, সেখান থেকে কুড়িয়ে ফেরত দেওয়ার আগে একবারের জন্য স্থান পরিবর্তন হল। একটি রান পেয়েছেন হৃদয় তার সংগ্রহ, দুই দলের সংগ্রহ বেড়ে ১২২ এক উইকেটে। বেশ ভালো গতিতে রান উঠছিল, একটা উইকেটে পতন ঘটার কারণে সেই গতি কমে যায় কিনা সেটা হচ্ছে দেখবার বিষয়। এবং যেহেতু আমরা লাস্ট ৫ ওভারে রয়েছি, এই ৫ ওভারের অন্তপক্ষে ৫০ রান তোলার একটা টার্গেট বাংলাদেশের থাকা উচিত। ৫০ রান তুলতে পারলে ১৭০ প্লাস রান কিন্তু বাংলাদেশ করবে, তার নিচে কিছু করলে আমার মনে হয় সেটা কম হয়ে যাবে। প্রস্তুত এখানে তানজিদ তামিম, তাকে বড় ভূমিকা রাখতে হবে। বোল্ড হয়ে গেলেন, ওয়ান্ডারফুল ডেলিভারি, আমি বলব পিচ অফ এ ডেলিভারি যেটাকে বলা হয়, অফ স্টাম্পের ওপরে পড়ে সামান্য একটু বাঁককে লেগ স্টাম্পটাকে ফেলে দিল, নিজের জায়গায় দাঁড়িয়েছিলেন ওখানে তানজিদ হৃদয়। তানজিদ তামিম কিন্তু ভেবেছিলেন যে ওখান থেকে বলটাকে হয়তো ডিফেন্ড করতে পারবেন, কিন্তু বলের গতি ছিল ভালো, ব্যাট এবং শরীর এর মাঝখান দিয়ে বলটা গিয়ে স্টাম্পে লেগে যায়। ফলে পরপর দুটো কিন্তু আঘাত, গুড কাম ব্যাক ফ্রম জিম্বাবুয়ান বোলার্স অবশ্যই বলতে হবে, অর্থাৎ যে রানটা প্রজেক্টেড মনে হচ্ছিল বাংলাদেশ আজকে ছুঁতে পারবে, অর্থাৎ ১৭০ প্লাস বা ১৮০, সেই জায়গার থেকে অন্তত পক্ষে কিছুটা হলেও পুল ব্যাক করতে তারা সক্ষম হবে, এবং এটা কিন্তু বাংলাদেশের জন্য আমার মনে হয় একটা বড় আঘাত। এবং জিম্বাবুয়ে ভাবতে অন্তত পক্ষে ভাববে যে তারা যদি বাংলাদেশকে ১৬০ ভিতরে রাখতে পারে বা ১৫০ ভিতরে রাখতে পারে, নিশ্চিতভাবেই দ্যাট ইজ এ রিচেবল বা চেজেবল টোটাল, ভালো ম্যাচ একটা আমাদের সামনে অবশ্যই বলতে হবে। বাংলাদেশ দলকে ব্যাট হাতে যেরকম সফলতা এখনও পর্যন্ত আমরা দেখেছি অবশ্যই বলতে হবে, ঠিক একই রকমভাবে বল হাতেও কিন্তু দারুণ সফলতা দেখাতে হবে। পারভেজ ইমন এসছেন, ইমন এবং হৃদয় দুজনেই কিন্তু নতুন ব্যাটার, দুজন সেট ব্যাটার, তারা কিন্তু তাদের ইনিংসটাকে একেবারে ডিপ পর্যন্ত নিয়ে যেতে পারেন নাই। অর্থাৎ একজন যদি ইনিংসের শেষ পর্যন্ত টিকে থাকতে পারতেন তাহলে নিশ্চিতভাবেই বলা যায় রানটা একটু বেশি হতো, সেটা কিন্তু করতে দেয়নি জিম্বাবুয়ান বোলাররা। রাজা একটি উইকেট নিয়েছেন, মুজাররাবানি ফিরে এসে তিনি আরেকটি উইকেট নিলেন, 37 ম্যাচ থেকে 688 রান করেছেন, স্কোরিং স্ট্রাইক রেটটা প্রায় 129 কাছাকাছি, 100 রানের একটা ইনিংস তিনি খেলেছেন প্রস্তুত। ওখানে লেগ স্টাম্পের বাইরে ফ্লিক করার চেষ্টা ব্যাট বলে করতে পারেননি, ওয়াইড তো হবেই, আমার মনে হয় এ চান্স ওয়াজ ইন দি অফার, এটা কিন্তু চার পাওয়ার মতন একটা বল ছিল, সেটা ইমন ক্যাপিটালাইজ করতে পারেননি। একটি ওয়াইডের কারণে একটি রান বাড়বে 123, 1-2-3 স্কোর বোর্ডে, দুটি উইকেটের পতন ঘটেছে আপনারা জানেন, দুজন উদ্বোধনী ব্যাটারি কিন্তু ইতিমধ্যে ফিরে গেছেন। খুবই উদ্দীপ্ত ওই জিম্বাবুয়েন বোলাররা, তারা কিন্তু ম্যাচ ছেড়ে দেয়নি, তারা কিন্তু জানে যে এখান থেকে ম্যাচে ফিরে আসা সম্ভব। বলতে বলতে পরের বল অফ স্টাম্পের বাইরে, যেহেতু কোনো স্লিপ নেই, স্টিয়ার করেছেন, বল চলে গেছে ডিপ থার্ড ম্যান অঞ্চলে, সেখান থেকে কুড়িয়ে ফেরত দেওয়ার আগেই কিন্তু এক রানের জন্য স্থান পরিবর্তন হল। একটি রান পেলেন ইমন, তার হিসাবের খাতা এই এক রানের সাহায্যে খুলল, দলের সংগ্রহ 124 দুই উইকেটে। শুরু থেকে কিন্তু আজকে খুব স্লিপ তারা রাখেননি, কোনো স্লিপ না রেখে কিন্তু তারা ফিল্ডিং সাজিয়েছেন, যে কথা বারবারই প্রান্ত দাস অনয় আপনাদেরকে জানিয়েছেন। দেখা যাক সেই সেইভাবে মানে ফিল্ডিং সাজিয়ে তারা কতটা লাভবান হতে পেরেছেন সেটাই দেখবার বিষয়। আমরা দেখেছি শুরুর দিকে কিন্তু বেশ কিছু ক্যাচ ড্রপের ঘটনা, এবং সে কারণেই কিন্তু বাংলাদেশ দল অনেকটা এগিয়ে রয়েছে এটা বলা যেতে পারে। তাহলে বাংলাদেশ দল কিন্তু এই মুহূর্তে ঠিক যে হ্যাপি একটা জায়গায় রয়েছে সে জায়গায় থাকতে পারত না। বলতে বলতে পরে বল এবারে ক্যাচ ছিল, কিন্তু ওই স্লিপ স্কোয়াডনে কাউকেই রাখা হয়নি, বললাম তো একটা আউটসুইং অ্যাওয়ে গোয়িং বল, সেই বলটাতে একটা খোঁচা দিয়ে দিয়েছিলেন ওখানে তাওহিদ হৃদয়। আমার মনে হয় সেকেন্ড স্লিপে যদি কেউ থাকতেন অনায়াসে ক্যাচটালে উঠতে পারতেন, কিন্তু যেহেতু সেখানে কেউ নেই, উইকেট রক্ষক ঝাঁপিয়ে পড়েও তার নাগালের বাইরে, বল গড়াতে গড়াতে ডিপ থার্ডম্যান অঞ্চল দিয়ে সীমানার বাইরে, এ লাকি ফোর তাওহিদ হৃদয়ের জন্য অবশ্যই বলতে হবে। টি টোয়েন্টি ম্যাচে এটা হতেই পারে, লাক একটু থাকার দরকার, স্লাইস অফ লাক সবসময় কিন্তু দরকার হয়, সব প্রতিযোগিতায় দরকার হয়, এবং স্লাইস অফ লাক যার সাথে থাকে তারাই কিন্তু সমান সমান ম্যাচগুলো জিতে নেয়। বিশ্বকাপে আপনারা দেখেছেন যে ইংল্যান্ড এবং যেভাবে আর্জেন্টিনা ফিরল, আর্জেন্টিনার সাথে সেই লাকটা সেদিন ছিল এটা অবশ্যই বলতে। পরে বল এবারে কিন্তু এগিয়ে এসে একটা বড় জোড়শট খেলার চেষ্টা করতে পারেননি, বল রাইজিং হয়ে গেছিল বুকের কাছে এসে গেছিল, সেই বলটাও তিনি ব্যাট দিয়ে ঠেকালেন, না ঠেকালে হয়তো বেঁচে যেত, কিন্তু ঠেকিয়ে দিলেন, বল উঠে গেল আকাশে এবং থার্ড ম্যানের দিকে যাচ্ছিল, ফিল্ডার সেখানে ডিপে একজন ছিলেন, দৌড়ে এসে এবারে কিন্তু একটা ডিফিকাল্ট ক্যাচকেও লুফে নিলেন, এবারে কিন্তু আর ক্যাচ ফেলেনি জিম্বাবুয়ের ওই ফিল্ডারটি। সুতরাং একটি উইকেটের পতন ঘটল, পয়েন্টের দিকে ছিল বলটি, আমি বলবো ব্যাকওয়ার্ড পয়েন্টে, ভালো ফিল্ডিং এবং একটি উইকেটের পতন ঘটল, তোহিদ হৃদয়কে ফিরে যেতে হবে। 123 উইকেটে তোহিদ হৃদয় করেছেন মাত্র 6 রান 5 বল থেকে, সুতরাং ওয়ান ডাউনে খেলতে এসে ঠিক যে ইচ্ছা তার ছিল বা যে স্বপ্ন তার ছিল যে খুব ভালো একটা ইনিংস তিনি খেলবেন, অ্যাটাকিং একটা ইনিংস তিনি খেলবেন, সে স্বপ্ন কিন্তু তিনি পূরণ করতে পারেননি। ভালো কামব্যাক বলতেই হবে, আমরা জানি মুজারাবানি, রাজা এবং তাদের বেশ কিছু বোলার রয়েছে যারা যথেষ্ট অভিজ্ঞ, তারা কিন্তু কিভাবে ম্যাচকে আবার ঘোরাতে হয় নিজেদের দিকে সেটা তারা জানেন, এবং দেশের মাটিতে তারা খেলছেন, নিশ্চিতভাবেই এখানকার তারা হারতে চাইবেন না। ইতিমধ্যেই বাংলাদেশ দলের বিরুদ্ধে তারা সিরিজ জিতেছেন, টি টোয়েন্টি ওডিআই, সেটা ওডিআই সিরিজ ছিল, এরপরে টি টোয়েন্টিতেও কিন্তু তারা প্রথম ম্যাচটা অনায়াসে জিতেছেন, এটা বলতেই হবে, 32 রানের ব্যবধানে সেই ম্যাচ তারা জিতেছেন, সুতরাং আজকেও তারা জিতবেন এটাই তাদের প্রত্যাশা, এবং আজকেই তারা সিরিজ দখল করে নেবেন। ইয়াসির আলী রাব্বি এসেছেন 13 ম্যাচ থেকে 182 রান, 142 স্ট্রাইক রেট, সেদিনও কিন্তু তিনি খুব চমৎকার একটা ইনিংস খেলেছেন, আমরা জানি বেস্ট হচ্ছে 54, আমার মনে হয় সেদিনকার সেই ইনিংসটাই তার সেরা ইনিংস, 54 রান সেদিনই তিনি করেছিলেন। আজকেও কিন্তু পরিস্থিতি ডিমান্ড করছে তার কাছ থেকে একটা ভালো ইনিংস, শেষের দিকে রয়েছি আমরা, 4 ওভার 1 বল খেলতে হবে, প্রথম বল ঘুরিয়ে খেললেন কিন্তু একটু খাটো লেংথে ছিল, খেলেছেন ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগের দিকে, ফিল্ডার রয়েছেন সীমানার কাছাকাছি, দৌড়ে সে বল কুড়িয়ে ফেরত দেওয়ার আগে 1 রানের জন্য স্থান পরিবর্তন হলো, 1 রান দিয়ে হিসাবের খাতা খুললেন ইয়াসির আলী রাব্বি, দলের সংগ্রহ 129 তিন উইকেটে। খুব দ্রুতই 3টি উইকেটের পতন অবশ্য ঘটেছে আপনারা দেখেছেন বা আপনারা শুনেছেন, এখন একটা জুটির দরকার শেষের দিকে, এবং দুজনেই যাতে হাত খুলে কিছু 4-6 মারতে পারেন তাহলে পরে হয়তো ওই স্কোরটা গিয়ে 170 প্লাস হবে। তা নাহলে কিন্তু মাত্র চার ওভারের খেলা, 440 রান করলে কেবলমাত্র 40 করতে পারলে 169 হবে, মানে বা 50 রান যদি করা সম্ভব হয় 12 রান করে, তাহলে হয়তো বা আরো ভালো কিছু করা যাবে। এই জন্য কিন্তু দরকার হবে সাহস, টেকনিক এবং ব্যাটে বলে সংযোগ ঘটানো। খালি খালি আক্রমণাত্মক মুড নিয়ে থাকলে হবে না, মাথায় বুদ্ধিটাকেও রাখতে হবে এবং বলগুলোকে যথেষ্ট কিভাবে নেগোসিয়েট করা যায়, কিভাবে বোলারকে বোলারের মানসিক অবস্থার উপরে যে চড়া হওয়া যায়, সেই জিনিসগুলো সেই টেকনিকগুলো আমার মনে হয় রপ্ত করতে হবে। ব্যাটিং লাইনের ওপর পরে কিন্তু আমরা দেখছি নুরুল হাসান সোহান রয়েছেন, তারপরে রয়েছেন মাহাদি। সুতরাং খুব বেশি ডেপথ আমাদের ব্যাটিংয়ে কিন্তু নেই, অর্থাৎ আমরা যে খুব ডিপ পর্যন্ত ব্যাট করতে পারি তা কিন্তু নয়। এর চাইতে আমার মনে হয় জিম্বাবুয়ে অনেক ডিপে ব্যাট করেন। বলতে বলতে পরে বল এবার উড়িয়ে মেরেছেন, ডিস্টেন্স পাবেন কি? হ্যাঁ, স্কোয়ার লেগের উপর দিয়ে একেবারে সীমানার বাইরে ছক্কা ইয়াসির আলী রাব্বির ব্যাট থেকে। যেমন একটা স্টাউট বডি, এই বডিতে ব্যাটি বলে হলে ছক্কাই হওয়া উচিত এবং যথেষ্ট লো গ্রিপে তিনি ব্যাট করেন, একেবারে নিচের দিকে ধরেন, দুটো হাত কাছাকাছি থাকে, ব্যাটে বলের সংযোগটা ঘটলে এটা ছয়ই হওয়া উচিত, সেভাবেই কিন্তু হলো। অর্থাৎ বটম হ্যান্ডের ইউজটা তিনি অনেক বেশি করেন। 6টি রান পেয়েছেন ইয়াসির আলী রাব্বি, দলের সংগ্রহ সেই সাথে বাড়লো। আমার মনে হয় চমৎকার একটা শট, খাটো লেংথের ডেলিভারি দিয়ে ফেলেছিলেন ওখানে ব্র্যাড ইভান্স, সেটাই ভুল হয়ে গেছে। বলতে বলতে পরে বল এবার লেগ স্টাম্পের বাইরে, ব্যাটে বলে করতে পারেননি, উইকেটরক্ষক গ্যাদার করেছেন, তবে ওয়াইড তো পাবেন নিশ্চিতভাবেই বলা যায়। 135 তিন উইকেটে বাংলাদেশ এই মুহূর্তে, একটি রান যোগ হলে 136 হবে। হ্যাঁ, ওয়াইড ডাকা হলো, অর্থাৎ এই বলটিকে নতুন করে করতে হবে। ইভান্স আজকে খুব ভালো একটা কিছু করতে পেরেছেন বলে আমার মনে হয় না, বল হতেও খুব ভালো একটা বোলিং তিনি করেননি, বেশ কিছু ক্যাচ তিনি ফেলেছেন ডিপে, আমরা জানি সে কথা, সে গল্প আপনাদেরকে শুনিয়েছি। ইভান্স তার ব্যক্তিগত কোটার রয়েছেন আমি জানি শেষ ওভারে, না তৃতীয় ওভারে, ইতিমধ্যে কিন্তু বেশ কিছু রান দিয়েছেন। ওভারের পরের বল এবারে পেছনে পায়ে গিয়ে জায়গা করে নিয়ে খেললেন এক্ষেত্রে ইয়াসির রাব্বি। ডিপের থেকে বল কুড়িয়ে যতক্ষণে ফেরত দেওয়া হলো ততক্ষণে একটি রান, এক রান বাড়লো, দলীয় সংগ্রহ বেড়ে হয়েছে 137 তিন উইকেটে। বাংলাদেশ সাইফের পার্টনারশিপে প্রথম উইকেটে পতন ঘটেছিল 120, তারপর দ্বিতীয় উইকেটে পতন ঘটেছিল 122 রানে, এরপরে তৃতীয় উইকেট আপনারা দেখছেন যে 128 রানে পড়েছে, অর্থাৎ এই তিনটি উইকেট মাত্র 8 রানের ব্যবধানে এই বাংলাদেশ দল খুইয়েছে। সুতরাং উইকেট খোয়ানো টি টোয়েন্টি ক্রিকেটে খুব একটা আশ্চর্যজনক ঘটনা কিন্তু নয়। খুব সবসময় আমরা হ্যাপি পজিশন বলি, কিন্তু সেই হ্যাপি পজিশন আনহ্যাপি হতে সময় লাগে না। বলতে বলতে পরে বল আবার কিন্তু বাতাসে উড়িয়ে মেরেছেন, ডিস্টেন্স পাবেন কি? না, পেলেন না, এবারে কিন্তু ভুলও করলেন না, আউট হয়ে গেলেন। এক্ষেত্রে আমি বলবো পারভেজ ইমন একটা সুযোগ পেয়েছিলেন, বলটাকে যদি একটু ট্র্যাজেক্টরি ঠিক করতে পারতেন তাহলে ডিস্টেন্স তিনি পেতেন, কিন্তু তিনি বলটাকে একেবারে গগনের দিকে বা আকাশের দিকে তুলে মারলেন এবং সেই সাথেই চতুর্থ উইকেটের পতন ঘটল। এটা কিন্তু প্রত্যাশিত নয় এই ব্যাটারদের কাছ থেকে, যেহেতু মজবুত একটা জায়গায় দল কিন্তু গেছে। এই অবস্থায় সকলেই প্রত্যাশা করবে যে এখান থেকে অন্যান্য যারা ব্যাটাররা রয়েছেন তারা সেন্সিবল ক্রিকেট খেলবেন। এক রান করে তিনি কিন্তু ফিরে যাচ্ছেন এবং মোটেও আমার মনে হয় যে সেন্সের কথা বললাম এটা তার সঙ্গে ছিল না। একটু সেন্সিবল, একটু রেসপন্সিবল ক্রিকেট দলকে উপহার দিতে হবে, আজকে খেলতে হবে। দল মানে জিততে পারে, জেতার মতন যে প্ল্যাটফর্ম সেটা তৈরি করতে সক্ষম হয়েছে, কিন্তু সেই জায়গায় এসে এরকম বেপরোয়া বা কি বলবো ইররেসপন্সিবল শট খেলা আমার মনে হয় কেউই প্রত্যাশা করে না। এদের হাত থেকেই কিন্তু এদের হাত ধরেই বাংলাদেশ দল কিন্তু এগুবে, এগিয়েছে, অতীতে বেশ কিছু ম্যাচ জিতেছে এবং এরাই কিন্তু দলে থাকবে, এরাই দলের বা বাংলাদেশ দলের ভবিষ্যৎ। কিন্তু হঠাৎ করে কেন জানো এই সিরিজটা এসে সকলেই নিজেদের যে দায়িত্ব, নিজেদের যে দল জেতাবার জন্য যে কাজটি করতে হবে সেই কথাটা ঠিক সময় যখন মনে রাখার কথা সেই সময় তারা ভুলে যাচ্ছেন বা ভুলে যান। এ কারণে কিন্তু দল কিন্তু জিততে পারছে না, দল জেতার মতন জায়গায় গিয়েও ঠিক সঠিক যে যে যে যেখানে পৌঁছানোর কথা সেই জায়গায় পৌঁছাতে পারছে না। এসছেন নুরুল হাসান সোহান, 58 ম্যাচ, 579 রান তিনি করেছেন মাত্র, স্ট্রাইক রেট 118, যদিও ডোমেস্টিক ক্রিকেটে এত ভালো খেলেছেন যে আবার তাকে দলে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। দারুণ খেলেছেন এবারে ডোমেস্টিক ক্রিকেটে, কিন্তু তার কাছ থেকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে আসার পর সেই নিশা দেখি না। বলতে তো প্রথম বল এবার কিন্তু স্টিয়ার করে দিয়েছেন, দুজন ফিল্ডারের মাঝখান দিয়ে বল চলে যাচ্ছে, ডিপ থার্ড রানও চলতে সীমানার দিকে এবং শেষ পর্যন্ত সীমানা পেরিয়ে 4 রান। ভালো প্লেসমেন্ট ছিল আমি বলবো, এবং স্লিপ এবং গালির মাঝখান দিয়ে বলটাকে তাদের দুজনকে বাইসেক্ট করে বলটাকে পাঠিয়েছেন সীমানার বাইরে নুরুল হাসান সোহান। প্রথম বল থেকেই বেশ ভালো একটা কিছু তিনি করেছেন অবশ্যই বলতে হবে, এটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, এটাকে ক্যাপিটালাইজ করতে হবে। আস্থার লেভেলটা যেহেতু তিনি বাড়াতে পেরেছেন সেটা বাড়াতে হবে আরও। নুরুল হাসান সোহান চার, দলের সংখ্যা 141, চার উইকেটে। আপনারা বা আমরা রয়েছি কিন্তু 17 নম্বর ওভারে, 16.4 ওভারের খেলা এখন পর্যন্ত হয়েছে, 18টা চার বাংলাদেশ দল পর্যন্ত মেরেছে। বুঝতেই পারছেন বেশ ভালো আজকে ব্যাটিং হয়েছে। বলতে বলতে পরের বল এবার কিন্তু ঘুরিয়ে মারার চেষ্টা, কিন্তু শরীরের উপর দিয়ে বল গেল উইকেট রক্ষকের কাছে, আউট হয়ে গেলেন। এই হচ্ছে মুশকিল, আমি বুঝি না। এসে চার মারলেন, পরের বলটা যে সঙ্গে সঙ্গে তাকে একটা বডি অ্যাটাকিং বল দেওয়া হলো, তিনি নিচু হবেন, বলটাকে ডাক করবেন অথবা বলটাকে প্রপারলি ব্যাটে বলে করার চেষ্টা করবেন। এমনভাবে খেললেন তিনি যেন শরীর বাঁচাবেন না গা বাঁচাবেন, বলটা এসে ব্যাটে লাগলো উইকেট রক্ষকের কাছে গেল। দিস আর রিয়েলি মানে দৃষ্টিকটুও লাগে আর সেন্স যে বলি আমরা একটু অ্যানালিসিস করতে গেলে আরও তখন নিজেদের কাছে মনে হয় জবাব খুঁজে পাই না যে কেন এরকম হয়, কেন এরকম করছেন। 141, পাঁচ উইকেটে বাংলাদেশ, যে প্রত্যাশা যে স্বপ্ন আপনারা দেখছিলেন আমাদের কথা শুনে, বা আমরাও স্বপ্ন দেখছিলাম যেটা, সেই স্বপ্ন পূরণ বোধ হয় আজকেও হবে না। তার কারণ বাংলাদেশ দল যে নির্ধারিত লক্ষ্যমাত্রায় পৌঁছানোর কথা ছিল হঠাৎ করে শেষের দিকে এসে কেমন যেন আমরা খেই হারিয়ে ফেলি, আজকেও ঠিক একই জিনিস হয়ে গেল। এবং এখন আমার মনে হয় যেহেতু আমাদের ব্যাটিংয়ের ডেপথ তেমন নাই, আমরা জানি সকলে লাস্ট বা শেষের এই 3 ওভারে আমরা কত রানই বা করব, যারা আসবেন তারা হয়তো ওই বল প্রতি একটা করেও যদি করতে পারেন 3 ওভারে 318-20 রান হয়তো হবে। দ্যাট মিনস যে আমরা 160 রান 162 রানে হয়তো বা আমাদের ইনিংস শেষ করব, এবং সেটা কিন্তু জিম্বাবুয়ের জন্য আনচেজেবল একটা টোটাল নিশ্চিতভাবে নয়। যা হোক, ডিফেন্ড করতে হলে তখন আবার ভালো বোলিং করতে হবে, ভালো ফিল্ডিং করতে হবে। আমি বলবো না যে ডিফেন্ড করা যাবে না। মোহাম্মদ সাইফুদ্দিন আরেকজন জানি বারবার দলে দলভুক্ত হচ্ছেন, আবার দল থেকে বেরিয়ে যাচ্ছেন, ভালো ব্যাট করতে পারেন আবার বলও করতে পারেন, এইরকম একজন খেলোয়াড়। কিন্তু মাঝে মাঝেই দেখা যায় যে প্রত্যাশা তাদের কাছ থেকে ব্যাট থেকে সে প্রত্যাশা তিনি পূরণ করতে ব্যর্থ হন, বল হাতে যে প্রত্যাশা সে প্রত্যাশা তিনি করতে পারেন না। বলতে বলতে পরে বল এবারে কিন্তু একটা রাইজিং ডেলিভারি বডি লাইনে ছিল, সেটাকেও তিনি লাগালেন গায়ে, এবং যেহেতু শর্টে কোনো ফিল্ডার ছিল না বলটা বাতাসে উঠেছিল, কিন্তু শেষ পর্যন্ত ডিপে যতক্ষণে বল পৌঁছালো ততক্ষণে গড়িয়ে গড়িয়ে গেছে, সুতরাং 1 রানের জন্য স্থান পরিবর্তন হলো ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ থেকে বলটি কুড়িয়ে ফেরত দেওয়ার আগেই। 1টি রান দিয়ে তার হিসাবের খাতা তিনি খুললেন, এবং সেই সাথে ওভারও কিন্তু শেষ হয়েছে, 17 ওভার খেলা শেষ হয়েছে আর 3 ওভারে খেলা, অর্থাৎ আর মাত্র 18টি বল। এই 18 বল থেকে 36 রান নিশ্চিতভাবে হওয়া উচিত শেষের দিকে এসে, কিন্তু সেটা কি আমাদের বাংলাদেশি ব্যাটাররা করতে পারবে নাকি এটা স্বপ্নই থেকে যাবে? এই অঙ্ক কবে আমাদের মিলবে দেখবার কথা সেইটি। যারা আমাদের সঙ্গে রয়েছেন তারা সঙ্গেই থাকুন, কারণ একেবারে শরীর শেহরিত হওয়ার মতো অবস্থায় আমরা রয়েছি এটা বলা যেতেই পারে। বাংলাদেশের পার্টনারশিপগুলো আমরা জানি যে তানজিদ তামিম এবং সাইফ হাসান 120 রানের পার্টনারশিপ তারা করেছেন, এরপরে হৃদয় এবং তানজিদের ভিতরে 2 রান, ইমন এবং হৃদয়ের 6 রানের পার্টনারশিপ, ইয়াসির করেছেন 9 রানের পার্টনারশিপ, নতুন ওভারের প্রথম বল স্লোয়ার ডেলিভারি ড্রাইভ করেছেন বা হাতে আউট হওয়ার মতন সম্ভাবনা, নন স্ট্রাইক এন্ড থেকে যথেষ্ট এগিয়ে গেছিলেন ওখানে ইয়াসির আলী, কিন্তু হয়নি, একেবারেই আমার মনে হয় বিপদের সংকেত। আমার মনে হয় আরও একটু বেটার কিছু আমাদের করতে হবে, এবং সেটা কখন হবে এটাই দেখবার বিষয়। আমরা শেষে এসে কেমন যেন এলোমেলো হয়ে যাই সকলেই, এটাই দেখবার বিষয়। সাইফুদ্দিন রয়েছেন, বাঁ হাতে তিনি ব্যাট করেন, ডান হাতে বল করেন, 1 রানে অপরাজিত, খুব জোরে রিওয়াইন্ড করেন এবং যেভাবে অ্যাপ্রোচ করেন বলে তাতে মনে হয় সব বলে উনি 6 আর 4 মারবেন, কিন্তু হয় না সেরকম রেজাল্ট। পরের বল এবারও রিওয়াইন্ড করছেন অনেকখানি, একটা বাতাসে ভাসিয়ে খেললেন ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল দিয়ে, ডিপে একজন ফিল্ডারকে রাখা হয়েছে, ড্রপ খেয়ে খেয়ে যখন তার কাছে গেল ততক্ষণে ব্যাটার 1 রানের জন্য স্থান পরিবর্তন করতে পারলেন, 1টি রান পেলেন ওখানে সাইফুদ্দিন, তিনি 2-এ পৌঁছালেন দলের সংগ্রহ 143, 5 উইকেটে, 143, 5 উইকেটে স্ট্রাইকে এসছেন, দেখা যাক তিনি কি করতে পারেন। রান কিন্তু খুব সহজে আসছে না। ইয়াসির আলী রয়েছেন এখন পর্যন্ত, এবং তার ব্যাটের দিকে কিন্তু শেষের দিকে তাকিয়ে আমরা সকলেই, তার কারণ তিনি আগের ম্যাচে কিন্তু স্বপ্ন দেখিয়েছিলেন, এই মুহূর্তে প্রস্তুত যাচ্ছেন, এবারে কিন্তু ড্রাইভ করেছেন, এনগারাভা ছিলেন বোলার, অফ ড্রাইভ ঝাঁপিয়ে পড়ে ফিল্ডিং করার চেষ্টা, কিছুটা রিবাউন্ড করে বল বেরিয়ে গেছে, সেই ফাঁকে দ্বিতীয় রান্নার চেষ্টা ফিরিয়ে দিলেন, এক রানেই সন্তুষ্ট থাকতে হলো, এক রান পেলেন ওখানে ইয়াসির, তার সংগ্রহ বাড়লো, দলের সংগ্রহ সেই সাথে বাড়লো 144 পাঁচ উইকেটে। ইয়াসির 9 রান করেছেন 4 বল থেকে, এটি ছক্কা মেরেছেন, সেই জন্যই কিন্তু স্ট্রাইক রেটটা এত হাই এই মুহূর্তে দেখা যাচ্ছে। সাইফুদ্দিন স্ট্রাইকে তিনি 2 রান করেছেন ইতিমধ্যে এবং 3 বল থেকে 2 রান তিনি সংগ্রহ করতে সক্ষম হয়েছেন। যাচ্ছেন গারাবা ওভারে পরে বল, এবারে কিন্তু টেনে খেলেছেন স্কোয়ার লেগের দিকে, 1 রানের জন্য স্থান পরিবর্তন হলো, 1 রানের জন্য স্থান পরিবর্তন হলো, আরও 1টি রান পেলেন। এক্ষেত্রে সাইফুদ্দিন তিনি পৌঁছালেন 3 রানে, দলের সংগ্রহ বেড়ে হয়েছে 145 পাঁচ উইকেটে। 145 পাঁচ উইকেটে আমি আগেই আপনাদেরকে জানিয়েছি, আমাদের এখানে গ্রীষ্ম হলেও এই মুহূর্তে কিন্তু জিম্বাবুয়েদের শীতকাল, সকলকেই বেশ স্যুটকোট পরে দেখা যাচ্ছে তারা মাঠে রয়েছেন, উৎসাহিত করছেন তাদের দলকে। বলতে বলতে পরে বল, এবারে কিন্তু টেনে খেলেছেন বাতাসে ভাসিয়ে, ডিস্টেন্স পাবেন কি 1 ড্রপে, 1 ড্রপে কাউ কর্নার রিজিন দিয়ে বলটা কিন্তু পাঠিয়েছেন সীমানার বাইরে ইয়াসির আলী রাব্বি। ব্যাটে বলে বেশ জুৎসইভাবে সম্পর্ক ঘটাতে সক্ষম হয়েছিলেন বলেই এটা হয়েছে, খাটো লেংথের ডেলিভারি ছিল সেই কারণেই এটা হয়েছে। 4টি রান পাবেন, 4 রান পাবেন, দলের রান 4টি বাড়বে, সেই সাথে ইয়াসিরের 4 রান বাড়বে, 149 এক উইকেটে। একটু ঠুঁকে দেওয়ার চেষ্টা করেছিলেন, যতটা রাইজ করাবার চেষ্টা করেছিলেন ততটা বল থেকে কিন্তু তুলতে পারেননি এক্ষেত্রে এন গারাবা, যে কারণে কিন্তু নাগালে পেয়ে গেছিলেন ইয়াসির রাব্বি। যাচ্ছেন ওভারের শেষ বলটি করার জন্য প্রস্তুত ইয়াসির, এবারে স্লোয়ার ডেলিভারি অপেক্ষা করতে হলে বলের জন্য, শেষ পর্যন্ত কাট করতে বাধ্য হলেন, বল চলে গেছে ডিপ থার্ড ম্যান অঞ্চলে, 1 রান নিয়ে সন্তুষ্ট থাকতে হলো, স্ট্রাইকটা থাকলো ইয়াসিরের কাছে। 150 বাংলাদেশে পূর্ণ হয়েছে 5 উইকেটে, ঠিক 18 ওভারের খেলা শেষে, 2 ওভার টুকু, 12 বল, 12 বলে 24 রান আমার মনে হয় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বা বেঞ্চ মার্ক, সেটা করতে পারবো কিনা আমি জানি না। টি টোয়েন্টিতে আমার মনে হয় এখন তো তাই, এখন তো সব ফ্র্যাঞ্চাইজি লিগে সব জায়গায় কিন্তু শেষের দিকে এসে বল প্রতি 2 রান এটা হওয়ারই কথা, এবং যারা চেস করে তারা চেস করেও সেটা জিতে নেয় আমরা দেখেছি। যাই হোক, বাংলাদেশ এখন টার্গেট সেট করছে, তাদেরকেও ভাবতে হবে যারা চেস করবে তারা এসে কিন্তু এইরকম চেস করতে পারবে, সুতরাং আমাদেরকে সেই রানই করতে হবে অন্ততপক্ষে 12 বলে 24 রান। দেখা যাক সেটা করতে পারেন কি না, সেটা করতে পারলে আমরা কিন্তু 170 পেরিয়ে 174 পৌঁছাতে পারব। প্রিডিক্টর বলছে 167 হতে পারে, 168 হতে পারে, 172 হতে পারে 11 রান করতে পারলে। যাই হোক, নতুন বোলার প্রথম বলটি অবশ্য করে ফেলেছেন এবং ব্যাটে বলে হয়নি, ব্যাটে বলে হয়নি, একটি ডট বলই কিন্তু হয়েছে এক্ষেত্রে আমি বলবো, অনেকখানি সরে গেছিলেন লেগের দিকে, সুতরাং ওয়াইড হয়তো জায়গায় দাঁড়িয়ে খেললে পেতেন, কিন্তু আগের থেকেই অফসাইডে যে খেলবার জন্য প্রস্তুত ছিলেন সেটা পাননি, ব্যাটে বলে করতে পারেননি। যাই হোক, যাচ্ছেন ওভারের পরের বলটি করার জন্য মুজারাবানি, এবার আগে থেকে অফ স্টাম্পের বাইরে অনেকটা সফল করে এসে বলটাকে অফ স্টাম্পের বাইরের বলটাকে টেনে নিয়ে মিড উইকেট দিয়ে খেললেন, বল চলে গেল সোজা সীমানার বাইরে, 4টি রান। ওয়েল কনস্ট্রাক্টেড একটা শট অবশ্যই বলতে হবে, শেষের দিকে এসে এইরকমই খেলতে হয় এবং সেইটাই তিনি করলেন, বাহাবা দিতেই হবে ইয়াসির রাব্বিকে, 4টি রান তিনি আদায় করে নিতে সক্ষম হয়েছেন। আরও 4 রান বেড়েছে বাংলাদেশের দলীয় সংগ্রহ, 154 পাঁচ উইকেটে, রাব্বি ইতিমধ্যে পৌঁছে গেছেন 18 রানে। বেশ বড় সড়ই মাঠ আমি বলব, খুব একটা ছোট নয়, মোটামুটি ভালো মাপের একটি মাঠ। যাচ্ছেন মুজারবানি ওভারের পরে বলটি করার জন্য, করলেন এবারে অফ স্ট্যাম্পের বাইরে রাইজিং একটা ডেলিভারি, উড়িয়ে খেলার চেষ্টা, ব্যাটে বলে করতে পারেননি, ব্যাটকে ফাঁকি দিয়ে বল উইকেট রক্ষকের গ্লাভসে, 1টা ডট বল। আগেই বলেছি মুজারবানি কিন্তু যথেষ্ট ফ্র্যাঞ্চাইজি লিগে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছেন তিনি, এবং সবশেষ আমরা জানি তিনি নাইট রাইডার্স, কলকাতা নাইট রাইডার্সের হয়ে তাদের দলও তিনি ছিলেন, কয়েকটি ম্যাচও তিনি খেলেছেন, সুতরাং এই এই ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলতে পারলে অভিজ্ঞতাটা কিন্তু অনেক বেড়ে যায়, তার কারণ এই দলগুলোতে আন্তর্জাতিক মানের সমস্ত খেলোয়াড়রা থাকেন এবং সেখানে তাদের বিরুদ্ধে যদি দেহ ভরে বল করার অভিজ্ঞতা কারো থাকে তাহলে নিশ্চিতভাবেই সে এই ধরনের ম্যাচগুলোতে বেশ ভালো কিছু করতে পারে। প্রস্তুত, যাচ্ছেন মুজারবানি 4র্থ বল, এবারে কিন্তু ব্যাটে বল হয়েছে ডিপ থার্ড ম্যান অঞ্চল দিয়ে কাট করে দিয়েছেন, বল চলে গেল সীমানার বাইরে, 4টি রান। বেশ ওয়েল কনস্ট্রাক্টেড, চমৎকার একটি শর্ট আমি বলবো। রাব্বির কাছ থেকে আগের থেকেই বুঝতে পেরেছেন যে কোথায় বলটি খেলবেন, মাপটাও তিনি বুঝে গেছিলেন এবং সে কারণেই কাটটি তিনি চমৎকারভাবে করতে পেরেছেন। চার রান লাস্ট, একেবারে হোপ বাংলাদেশ অবশ্যই বলতে হবে, সেই জায়গায় তিনি আজকে খেলছেন। ২২ রানে তিনি পৌঁছেছেন দলীয় সংগ্রহ ১৫৮, পাঁচ উইকেটে। ইয়াসির রাব্বি ফিল্ডিং এর অবস্থানটা দেখে নিলেন, পঞ্চম বলটি করবেন এই ১৯ নম্বর ওভারের মুজারাবানি, ব্যাটে বলে করতে পারলেন না, একটু উইথড্র করে আগের থেকেই অফসাইডে জায়গা বানাবার একটা চেষ্টা, এবং এই ফাঁকে কিন্তু এই করিডোর অফ আনসার্টিনিটির ভিতর দিয়ে বলটাকে পাঠিয়ে দিলেন মুজারাবানি উইকেট রক্ষকের কাছে, নাগালে নিতে পারলেন না। একটি ডট বল বেশ চাতুর্যের সাথে আদায় করে নিয়েছেন আমি বলবো মুজারাবানি, ফলে একটি ডট বল শেষের দিকে এসে যথেষ্ট মূল্যবান। ওয়ার্ম আপে আমরা দেখতে পাচ্ছি নাহিদ রানাকে, ভালো বল করেন, ভালো বল করেছেন, ভালো উইকেটও তিনি নিয়েছেন, আবার লুজ ডেলিভারিও দিয়েছেন, যেটা অবশ্যই বলতে হবে যে লাস্ট ম্যাচে পরপর তিন বলে তিনটি চার দৃষ্টিকটুও লেগেছে। যাচ্ছেন ওভারের পরে বলটি করার জন্য, এবার কিন্তু অফ স্টাম্পের বাইরে, আবারও রাইজিং ডেলিভারি ছিল, ব্যাটে বলে করতে পারেন নাই, নিজেকে দুষছেন এখানে ইয়াসির রাব্বি। দুষলে কি হবে, ক্ষতি তো হয়েই গেছে। ১৫৮, পাঁচ উইকেটে ১৯ ওভারের খেলা শেষে রাব্বি ২২, স্ট্রাইকটা পাবেন কিনা জানি না, আমার মনে হয় যদি এক রান নিয়ে স্ট্রাইকটা রাব্বিকে আবার দিয়ে দেওয়া হয় তাহলেই আমার মনে হয় মঙ্গল, সেটাই হবে বেটার প্ল্যানিং। আর তা নাহলে যদি সোহান মনে করেন যে আমার তো কেরিয়ার শেষ, আমি এরপরে চান্স পাবো কি না, আমার তো একটা ৬ বা ১০ ৪ মারতে হবে, আমাকে তো কেরিয়ারটাকে টিকিয়ে রাখতে হবে, সেই নিয়ে করতে গিয়ে যদি এক রান ২ রানে ৬টি বল খেয়ে ফেলেন তাহলে কিছু বলার থাকবে না। দলের জন্য খেলতে হবে, দলকে জেতানোই হচ্ছে সবচেয়ে বড় কথা। সাইফউদ্দিন, মাফ করবেন, সাইফউদ্দিনের কথা বলছিলাম আমি, সোহান নয়, সোহান তো আউট হয়ে গেছেন, সাইফউদ্দিন কি করবেন সেটাই দেখবার বিষয়। তিন রানে তিনি অপরাজিত আছেন, ছক্কা মেরেছেন প্রথম বলটি, গুড, একটা ভালো একটা শর্ট ডেলিভারি ছিল এবং সেটাকে ব্যাটে বলে বেশ ভালোভাবেই করেছেন। আগে বলেছি সাইফউদ্দিন যেভাবে ওয়াইন্ড আপ করেন, মানে যেভাবে ব্যাটটাকে ঘাড়ে তোলেন পিছন দিক দিয়ে, মনে হয় ব্যাটে বলে হলে চার ছয়ই হবে, এবারে কিন্তু তার ব্যর্থ নয়, একটা ফুল টস দিয়ে ফেলেছিলেন, একটা ফুল টস দিয়ে ফেলেছিলেন, সেটা ব্যাটে বলে যথেষ্ট ভালোভাবে হয়েছে এবং মিড উইকেটের ওপর দিয়ে সোজা সীমানার বাইরে ৬টি রান। আমার মনে হয় রাজা কিছুটা রিগ্রেট করবেন, তিনি চাচ্ছিলেন যে একটু নিচে রাখতে স্কোরটাকে, সেটা কিন্তু হলো না, এগিয়ে এসে কিন্তু কথা বলছেন তার সাথে। ১৬৪তে পৌঁছে গেছে বাংলাদেশ দল, আরও ৫টি বল রয়েছে, সুতরাং ১৭০ তো হাতের নাগালে এখন দেখাই যাচ্ছে, সেটা পেরোনো উচিত। কতটা আরও বেশি পাওয়া যায়, আরও চার ছয় কি আসবে, প্রস্তুত সাইফউদ্দিন, আবার স্লোয়ার ডেলিভারি, আবার উড়িয়ে মেরেছেন এবং একই রেজাল্ট, ওই মিড উইকেট দিয়ে আবার বল কিন্তু সীমানার বাইরে। আজকে আমার মনে হয় ইভান্স প্লেয়িং ডান্সিং অ্যাট দ্য টিউন অফ সাইফউদ্দিন, সাইফউদ্দিন বাজনাটা বাজাচ্ছেন আর ইভান্স যেখানে বল ফেলার সাইফউদ্দিন চাচ্ছেন সেখানেই বলগুলোকে ফেলছেন, আর যে কাজটি করার দরকার সাইফউদ্দিনের সেটা তিনি করছেন। পরপর দুটি বল অন্তত পক্ষে আমার কাছে সেটাই মনে হয়েছে, দু বল থেকে ৬-২, গ্রেট, একটা খুবই ভালো একটা মানে ওভার বাংলাদেশের জন্য বলতে হবে। ইতিমধ্যে স্কোরবোর্ডে ১৭০, যেটা কথা বারবার আমরা বলছিলাম।
3: এখন শুনবেন স্থানীয় খবর ইংরেজিতে।
4: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা, দ্য নিউজ স্ট্রেট বাই সারোয়ার আর্থার। Cultural Affairs Minister Advocate Nitai Rai Choudhury has said music has been given the most importance among our philosophy, art, literature and tradition. The more importance a nation gives to music, the more advanced the nation is in terms of mentality. He said this at a views exchange meeting organized at his residence at Hartbaria village of Mohammadpur Upazila of Magura this morning as chief guest. The minister said, all people in the world can understand the melody and rhythm of music, despite our languages are different. He also said, indecent dances and indecent gestures have nothing to do with our culture. The present government is working to bring back the lost culture of Bangladesh. A large number of party leaders and activists, including music lovers, vocalists and instrumentalists, were present at that time. Special dua and munajat were held at the Shah Gumbuz Mosque, a World Heritage Site in Bagerhat today, after Juma prayers to seek the forgiveness of the souls of the July martyrs and the prosperity of the country and the nation. Acting Imam and Khatib of the Shah Gumbuz Mosque, Maulana Nasiruddin, led the munajat. State Minister for Environment, Forest and Climate Changes Affairs, Dr. Sheikh Faridul Islam, Administrator of Bagerhat Jila Purishad, Sheikh Mohammad Jakir Hoshan, former Secretary Sheikh Faridul Islam, former student leader CPA Rafiqul Islam Joglu, President of Kochua Upojila BNP, Shardar Jahid, and other Muslims from different professions took part in the prayer. Meanwhile, a day-long different programs have been taken in Khulna University tomorrow to mark the second Matridom University of Mir Mahfujur Rahman Mukto, a student of Khulna University's 1-9 batch who was matured in the July movement. The programs include a photo exhibition of the July movement at the Adamo Bangla Chattor in the morning, tree plantation program at the Adamo Bangla premises, and a discussion meeting on From the July Revolution to a New Democratic Bangladesh at the journalist Liaquat Ali Auditorium. Besides, special prayers will be held at the university's central Jami Mosque after Maghrib prayer. The university teachers, students, officials, and employees will attend the program. Scholarship and

0: অডিটোরিয়াম ইন ঝিনাইদহ টুডে। অ্যাডমিনিস্ট্রেটর অব জেলা পরিষদ অ্যাডভোকেট এম এ মজিদ ডিস্ট্রিবিউটেড দিস অ্যাজ চিফ গেস্ট, প্রিসাইডেড ওভার বাই দ্য প্রেসিডেন্ট অব দ্য ডিস্ট্রিক্ট ব্রাঞ্চ অব বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন। দ্য প্রোগ্রাম ওয়াজ অ্যাটেন্ডেড অ্যামাং আদার্স বাই দ্য অর্গানাইজেশনস অর্গানাইজিং সেক্রেটারি, এডুকেশন সেক্রেটারি, পলিটিক্যাল লিডার্স অ্যান্ড লোকাল এলিট। ইট মে বি মেনশন দ্য সার্টিফিকেটস আর ডিস্ট্রিবিউটেড অ্যামাং দ্য স্টুডেন্টস হু রিসিভড স্কলারশিপস ফর টেকিং পার্ট ইন দ্য এক্সামিনেশন ইন 2025। বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন ঝিনাইদহ ডিস্ট্রিক্ট ব্রাঞ্চ অ্যামেনস্টিট। A two-day Akai Sriti Sangshod International Rating Chess Competition began at the Press Club Auditorium in Magura today. Member of Parliament Mohammad Munwar Hussain inaugurated the competition as chief guest. Presided over by Additional Deputy Commissioner General Mohammad Abdul Qadir, the inaugural function was attended among others by Police Super Mullah Ajad Hussain and the President and General Secretary of the Press Club. 30 competitors from 10 districts including Magura and 7 from India are taking part in the competition. Bangladesh Chess Federation announced it. Kabaddi and Joshpur 11 defeated Moshua 11 by 32 points to 24 in the Anti-Tobago Kabaddi tournament at Kashipur Sindaliwal Field Ground under Mohammadpur Upazila in Magura today. Dhaka Met Office says the well-marked low over northwest Bay and adjoining North Odisha West Bengal coast weakened into a low-pressure area and now lies over North Odisha and adjoining Bihar and Gangetic West Bengal. Under its influence, a step pressure gradient lies over North Bay. Squally weather may affect the maritime ports, North Bay and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Paira have been advised to keep hoisted local cautionary signal number 3. Repeat, local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to remain close to the coast and proceed with caution till further notice. Meanwhile, Forecast Valley till 1 tonight says there are chances of rain or thunder showers with temporary south-southeasterly gusty to squally wind at a speed of 45 to 60 km per hour over the regions of Khulna, Joshur, Kushtia, Rajshahi, Rongpur, Babna, Dhaka, Maimonsingh, Faridpur, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, Cox's Bazar, and Sylhet. River ports in these areas are to watch cautionary signal number 1. And that is the end of the news. Dear listeners, you are welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Allah Hafiz.
1: Bangladesh Betar Khulna. Shrota Bandhurab, amra phire jacchi abar Bangladesh Betar Zimbabwe jatiyo cricket daler moddhekar T20 cricket khelar cholti dharabibhorni shorashori Dhaka kendrer maddhome সম্প্রচার করে শোনানো হচ্ছে। মিডিয়ামে 537.63 মিটার অর্থাৎ 558 কিলো হার্জে। এছাড়াও এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে অর্থাৎ বাংলাদেশ বেত এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে।
2: সাইফুদ্দিন এবং তার সাথে আমরা দেখলাম ইয়াসির রাব্বি। রাব্বি গত ম্যাচেও ভালো খেলেছিলেন, আজকেও দারুণ খেলেছেন। তাদের ব্যাটের উপরে ভর করে কিন্তু বাংলাদেশ দল শেষ পর্যন্ত আজকে একটা ভালো ফিনিশ করতে পেরেছে, 186 দাঁড় করাতে পেরেছে। এটা মোটামুটিভাবে আমি বলব ডিফেন্ডেবল, কিন্তু এটা একেবারে ম্যাচ উইনিং স্কোর তা কিন্তু বলা যাবে না, কারণ টি-20তে অহরই 200 রান চেস্ট হয়ে যায়। সুতরাং কী আজকে হবে আমি জানি না। বাংলাদেশ দলের বোলিং লাইন আপে আপনারা জানেন একটা পরিবর্তন রয়েছে, নাসুমকে সরিয়ে সেখানে কিন্তু একজন লেগিকে আনা হয়েছে, রিশাদ। এবং রিশাদ এক্সপেন্সিভ হতে পারে, লেগ স্পিন বোলাররা কিন্তু বেশিরভাগ সময় এক্সপেন্সিভ হয়, তবে তাকেও বুদ্ধিমত্তা খাটিয়ে বল করতে হবে, হয় উইকেট নিতে হবে না হয় মৃতব্যয়ী হতে হবে। এই জায়গাগুলো আমাদেরকে দেখে আমার মনে হয় যদি বোলাররা বল করতে পারেন এবং সেইভাবে ওভারে ওভারেও যদি মনিটরিংটা করা হয়, ক্যাপ্টেন লুজ যেন না করেন নিয়ন্ত্রণ, সেই জিনিসগুলো রেখে খেলতে পারলে আমার মনে হয় ভালো কিছু হতে পারে। আমার সঙ্গে অন্তর রয়েছেন, প্রান্তদাস অনায় রয়েছেন, সুতরাং প্রান্তরের কাছে যাব। তার মতামত কেমন ভাবে দেখছে আজকে বা বাংলাদেশের জয়ের সম্ভাবনাটাকে কিভাবে সে আজকে দেখছে সেটা তার কাছ থেকে শুনব।
3: ধন্যবাদ শ্রদ্ধা ভাজন আলফাসুদ্দিন আপনাকে। হ্যাঁ, জয়ের কথা বলছেন, আমার মনে হচ্ছে জয়টা পেতেই পারে বাংলাদেশ। 180+ রান চেস করা এই জিম্বাবুয়ের ব্যাটিং লাইন আপের জন্য একটু চ্যালেঞ্জিং বা একটু কঠিন তো অবশ্যই হতে যাচ্ছে, কিন্তু বাংলাদেশের ইনিংসটা থেকে আমার বলতেই হবে যে একটা পর্যায়ে 120 রানে আমরা কোনো উইকেট হারাইনি। সেখান থেকে যখন

0: একুশ রানের মাথায় পাঁচটা উইকেট হারিয়ে বসলাম আমরা, একশো বিশ উইদাউট লস, একশো একচল্লিশ পাঁচ উইকেট। সেখান থেকে যে একটা ভালো কামব্যাক দিয়েছি আমরা, এই কামব্যাকটাই কিন্তু আমাদের পজিটিভিটি যোগাবে অনেকটা। বিকজ ওই সময়টাতে যখন নুরুল সোহান থেকে শুরু করে পারভেজ ইমন, তাহিদ হৃদয়, নুরুল সান সোহান, একটা মিডল অর্ডার কলাপস হলো, একটা মিডল অর্ডারের ধস নামলো, তখনই কিন্তু একটু মানে ওই যে আকাশে মেঘ দেখলে সুদূরে এরকম মানে একটা প্রবাদ আছে যে ভয় পেয়ে গিয়েছিলাম যে এরপরে মোহাম্মদ সাইফুদ্দিন বা ইয়াসির আলী রাব্বি বা মাহেদি এ ছাড়া কিন্তু আর কোনো ব্যাটিং অপশন ছিল না। সো এটা যদি এখান থেকে একশো ষাট সত্তর হতো তখন কিন্তু জিম্বাবুয়েকে বলতাম যে না, আমরা জিম্বাবুয়ে কিন্তু ম্যাচটা জিততেও পারে, বাট একশো আশি আই গেস চেস করে যেতেটা জিম্বাবুয়ের এই ব্যাটিং লাইন আপের জন্য একটু কঠিন তো হতেই পারে। তারপরে বলতে হয় জিম্বাবুয়ের বোলাররা এক সময় পর্যন্ত বাংলাদেশকে বেশ টাফ একটা ব্যাটল দিয়েছিল। সেখানে রিচার্ড এনগারাভা দুটো উইকেট নিয়েছেন, দুটো উইকেট নিয়েছেন ব্র্যাড ইভান্স। ব্র্যাড ইভান্সের কথা বলতেই হয়, সময়টা আজকে তার একদমই ভালো যায়নি, দুটো ক্যাচ তিনি মিস করেছেন। বোলিংয়ে এসে রান দিয়েছেন, দুটো উইকেট নিলেও চার ওভারে পঁয়ষট্টি রান দিয়ে ফেলেছেন ব্র্যাড ইভান্স। সো এটা একটা বিশাল তার লস, এবং জিম্বাবুয়ের লস তো অবশ্যই। সেখানে সিকান্দার রাজা একটা উইকেট নিয়েছেন, এছাড়া আর কোনো বোলারই কিন্তু উইকেট পাননি, উইকেট নিতে পারেনি। সো ওই ক্ষেত্রে বলতে হবে যে শেষ দিকে ওই যে উইকেটের ঝড়, সেই ঝড়ের কারণে কিন্তু বাংলাদেশ এক সময় একটু বিপদে পড়ে যাচ্ছিল, বাট সেখান থেকে আর কোনো উইকেট না হারিয়ে একশো একচল্লিশ থেকে একশো ছিয়াশি, ভেরি গুড কামব্যাক অবশ্যই। পঁয়তাল্লিশ রানের একটা পার্টনারশিপ এই দুজনের মধ্যে, ইয়াসির আলী চৌধুরী রাব্বি এবং মোহাম্মদ সাইফুদ্দিন, যার সিংহভাগ রান সাইফুদ্দিন নিয়েছেন এবং সেটাও নিয়েছেন শেষ ওভারে টানা কয়েকটা ছক্কা হাঁকিয়ে। সো এই সাইফুদ্দিনকে কিন্তু দেখতে যাই আমরা, টানা চারটা ছয়, তিনি একবার টানা পাঁচটা ছক্কা হজম করেছিলেন ডেভিড মিলারের বিপক্ষে দক্ষিণ আফ্রিকায় সেখানে। সো সেই রাগ ক্ষোভ থেকে কিনা প্রায় পাঁচটা ছক্কা হাঁকিয়েই ফেলেছিলেন, শেষ পর্যন্ত চারটা টানা ছক্কা হাঁকিয়ে তিনি থামলেন এবং শেষ দুটো বলে দুটো রান নিয়ে, মোট চারটা রান নিয়ে বেসিক্যালি ওভারটা শেষ করেছেন আঠাশ রান দিয়ে। সো এই আঠাশ রানতে কিন্তু অনেক অনেক বেশি হয়ে গেছে জিম্বাবুয়ের জন্য শেষ ওভারে এসে, এবং সেই শেষ ওভারটাও যেটা বলছিলাম ব্র্যাড ইভান্স, দিনটা একদমই ভালো যায়নি তার, ব্যাটিংয়ে অবশ্যই পুষিয়ে দিতে চাইবেন। এবং শুরুর দিকে সাইফ তানজিদ তারা প্রথমে রেসপেক্টিভলি পঞ্চান্ন করেন, আটান্ন করেন, দুজন একটা ভালো পার্টনারশিপ দেন। সো ওই যে একশো বিশ থেকে হারিয়ে তারপর শেষে মিডল অর্ডারের ধস, তো এই ধসটাই কিন্তু আমাদের খানিকটা হলেও ব্যাকফুটে ঠেলে দিয়েছে এই ক্ষেত্রে। দ্বিতীয় ইনিংস শুরু হতে যাচ্ছে, অবশ্যই ট্যাকটিক্সটা একদমই স্পষ্ট। সেখানে আমাদের যে বোলিং অপশনগুলো আছে এক্ষেত্রে তাসকিন, নাহিদ রানা এবং সাইফুদ্দিন তিনজন সামলাবেন সেই পেস ব্যাটারিটা। সো তাসকিন, নাহিদ রানা এবং সাইফুদ্দিন, এবং স্পিনে যদি আসি আমি, সেখানে অবশ্যই শেখ মাহেদি এবং রিশাদ হোসেন লিমন এই দুজন বড় ভরসার জায়গায় থাকবেন। সেখানে সাইফও হাত ঘোরাতে পারেন, ইমনও মাঝে মধ্যে হাত ঘোরাতে পারেন, সো তাদের দিকেও লক্ষ্যটা থাকবে অবশ্যই। সো জিম্বাবুয়ের ব্যাটিং লাইন আপটা যদি আমি আপনাদেরকে একটু বলি, সেক্ষেত্রে জিম্বাবুয়ে আজকে কোনো পরিবর্তন করেনি, ব্রায়ান বেনেট এবং মারুমানি দুজনই টপ অর্ডারে নামবেন। সেক্ষেত্রে ডিয়ন মেয়ার্স, সিকান্দার রাজা অধিনায়ক, রায়ান বার্ল, মিল্টন সুম্বা, সেখানে তাসিঙ্গা মুসিকিওয়া, ব্র্যাড ইভান্স, ক্লিভ মাদান্দে, রিচার্ড এনগারাভা এবং ব্লেসিং মুজারাবানি, এ হচ্ছে তাদের লাইন আপটা। সো ব্যাটিংয়ের কথা যদি বলি আমি, টপ অর্ডার ব্যাটার সেখানে মারুমানি এবং ডিয়ন মেয়ার্স, তারপর সেখানে ব্রায়ান বেনেট, যার কারণে দুর্দান্ত একটা ওয়ার্ল্ড কাপ গিয়েছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ। তার পাশাপাশি অবশ্যই মিডল অর্ডারটা কিন্তু জিম্বাবুয়ের বেশ স্ট্রং, সিকান্দার রাজা, রায়ান বার্ল, ব্র্যাড ইভান্স থাকবেন সেখানে এবং ক্লিভ মাদান্দে, তিনিও ব্যাটিংটা করতে পারেন। সো ব্যাটিং অর্ডারটা বেশ নামের ভারে শক্ত অবশ্যই, স্ট্যাটিস্টিক্স হয়তো আপনাকে সেই কথা বলবে না, বাট স্টিল টি টোয়েন্টিতে ইন এ গিভেন ডে একটা বা দুটো ওভার পুরো খেলার মোমেন্টামটা চেঞ্জ করে দেয় সেক্ষেত্রে। সো এরকম একটা অবস্থা হতে যাচ্ছে কিনা আবার, নাকি বাংলাদেশ খুব সহজেই নাহিদ রানার এক্সপ্রেস ডেলিভারি, তাসকিনের সুইং, সাইফুদ্দিনের ডেডলি ইয়র্কার, শেখ মাহেদি এবং রিশাদের ঘূর্ণি জাদুতে এই ম্যাচটা জিতে নেবে কিনা, সেই সব কিছু নিয়ে কথা বলতে আবারও হাজির হয়ে গিয়েছি এবং সবসময়ের মতো আছি বাংলাদেশ বেতারে। বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রম থেকে আমাদেরকে শুনতে পাচ্ছেন, এবং জিম্বাবুয়ে নেমে গেছে এই রানটা চেস করতে। ব্রায়ান বেনেট সাইট ম্যাচে উনিশশো বত্রিশ রান, স্ট্রাইক রেটটা বেশ ঈর্ষণীয় একশো চুয়াল্লিশের মতো, এবং তার কিন্তু একটা সেঞ্চুরিও আছে টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ফরম্যাটে। এবং তার সঙ্গী মারুমানি 69 ম্যাচে 1290 রান, স্ট্রাইক রেট 130 ঘরে, বেস্ট তার 86 রানের একটা ইনিংস। সো তিনিও অবশ্যই ব্যাটিংটা ভালো মতোই শুরু করবেন। সো তাসকিন নাকি নাহিদ রানা নাকি শেখ মাহেদি, শেখ মাহেদির কাছে গেছেন সেক্ষেত্রে দলীয় অধিনায়ক তাহিদ হৃদয়, 75 ম্যাচ 71 উইকেট। সো তিনি জিম্বাবুয়ের মতোই স্পিন নিয়ে চলে আসবেন ইনিংসের গোড়াপত্তন করতেন এবং চেইজিং ইনিংসের গোড়াপত্তন করতে। শ্রদ্ধাভাজন আলফাজউদ্দিন স্যার, তারপরে মজিম পলাশ আছেন আমার সাথে এবং আমি প্রান্তর দাস অনয় শুরু করছি এই রান চেইজিং ইনিংসটা। প্রথম বল নিয়ে আসছেন শাক মেহেদি, কোনো স্লিপ নেই ব্রায়ান বেনেটের জন্য, জায়গা করে কাট করেছেন, দুজন ফিল্ডারকে ফাঁকি দিয়ে বল ছুটছে ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলের দিকে। বল ছুটবে নাকি? ও মাই গড, এত মানে আপ টু দ্য মার্ক ফিল্ডিং আমি আশা করিনি। জোকস অ্যাপার্ট, ফিল্ডিংটা ভালো হয়নি। গালি অঞ্চলের ফিল্ডার এবং ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলের ফিল্ডার দুজনেই কিন্তু ছুটছিলেন, গ্যাপটা তো সুন্দর বের করেছেন, অফ স্টাম্পের বাইরের বল কাট করে সেখানে ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে পাঠিয়েছেন এবং ইয়াসির চৌধুরী রাব্বি আইগেস সেখানে ছিলেন, বলটা সেখানে ড্র্যাগ করে, না তাসকিন ছিলেন, বলটা ড্র্যাগ করে যখন ফেরত পাঠাবেন তার পেছনে দৌড়তে থাকা ফিল্ডারের কাছে, তখন তিনি বলটাকে হাত দিয়ে একদম ঝাড়ুর মতো করে সেই বাউন্ডারির লাইনেই ঠেলে দিয়েছেন। প্রথম বলেই চার হজম করে শেখ মাহেদি শুরু করলেন তার ইনিংসটা, সাফল করে এসে এবার কিন্তু স্লগ সুইপ করেছেন হাওয়ায় ভেসে, বল যাচ্ছে সীমানার বাইরে, সীমানা কেন, স্টেডিয়ামের বাইরে চলে গেছে ব্রায়ান বেনেটের ব্যাটে, ছক্কা, সেটাও ইনিংসের দ্বিতীয় বলে। কি দুর্দান্ত শট, সাফল করে এসছেন, বলটাকে বানিয়ে নিয়েছেন একটা ফুলার লেন্থের বল এবং সেই বলটাকে সামনে সোজা ব্যাটে সেখানে তুললেন সেখান থেকে ব্রায়ান বেনের ঝাড়ুর মতো করে এবং সেই স্লগ সুইপটা করে স্টেডিয়ামের বাইরে পাঠিয়ে দিয়েছেন বলটা। What a start for Zimbabwe! প্রথমে চার, দুর্দান্ত একটা গ্যাপ শটে এবং পরবর্তীতে ছয় স্টেটমেন্ট শটে। শেখ মাহেদি একটু প্রেশারে থাকবেন অবশ্যই, আবার সাফল করে এসছেন, আবার সে স্লগ সুইপ করার চেষ্টা, কিন্তু না, এবার শেখ মাহেদি অফ স্টাম্পের বাইরেই বলটাকে রেখেছেন একটু গুড লেন্থে চেপে ধরে, যাতে কিনা একদম ফুল ব্যাটের সামনেই না পেয়ে যান বলটাকে ব্রায়ান বেনেট। এরকম স্লগ সুইপে তিনি বেশ সিদ্ধস্ত, প্রায় 45-46% শট তিনি প্রডিউস করেন ব্রায়ান বেনেট স্পিনারদের বিপক্ষে এরকম স্লগ সুইপে। সো এই বলটাকে আলতো করে ঠেলে দিতে হয়েছে সেই শর্ট থার্ডে ফিল্ডারের কাছে, ঠেলে দিয়ে একটি রান, 11 বিনা উইকেটে, তিনটা বল শেষে জিম্বাবুয়ের সংগ্রহ। মারুমানি অন স্ট্রাইক, কোনো স্লিপ নেই এখনো শেখ মাহেদির জন্য, এবারেও ডাউন দ্য লেগ স্লগ সুইপ করেছেন এবারে মারুমানিও এবং সেখান থেকে বলটাকে পাঠিয়েছেন ডিপ ব্যাকওয়ার্ডস করা লেগ অঞ্চল দিয়ে, 1-2 বাউন্সে চারটা রান খুব স্বাচ্ছন্দ্যে পেয়ে যাবেন এক্ষেত্রে মারুমানি, একদমই লুজ ডেলিভারি বলবো আমি সেটা, এবং সেই প্ল্যান অনুযায়ী একদমই করেননি। ব্যাকওয়ার্ডস করা লেগ, স্কোয়ার লেগে কোনো ফিল্ডার নেই, অফসাইড প্যাকড ফিল্ড সেট আপে কেন আপনি লেগ স্টাম্পের বাইরে বলটা করবেন? একটু এক্সপেরিমেন্ট, পরীক্ষা নিরীক্ষা, এবং সেটারই খেসারত দিতে হলো বাংলাদেশকে আরও চারটা রান কনসিড করে, 15 রান হয়ে গেছে অলরেডি প্রথম চারটা বল থেকে শাক মেহেদির। আসছেন পরবর্তী বল নিয়ে, অ্যারাউন্ড দ্য উইকেটে থাকছেন তিনি মারুমানির মতো বাঁহাতি ব্যাটারের বিপক্ষে, এবারে ভালো কামব্যাক, উইকেট টু উইকেট বলটা একটু ভেতরের দিকে উঠছিল, যখনই তিনি স্লগ সুইপে বাউন্ডারি বা ওভার বাউন্ডারি খেয়ে যাচ্ছেন তখনই কিন্তু লাইনটাকে চেপে ধরে গুড লেন্থে দিচ্ছেন, এই জিনিসটা আগে করছেন না কেন? আপনি লেন্থ ডেলিভারিতে আপনার সেই সিদ্ধস্তর জায়গা এবং সেখানেই বলতে না বলতেই সেই লেন্থের বল খুব একটা বেশি ওঠেনি, টার্ন করে ভেতরের দিকে ঢোকার মুহূর্তে ফ্লিক অফ দ্য রিস্টে লেগ সাইডে ঘোরানোর চেষ্টা, বাট মারুমানি ব্যাটে বলে করতে পারলেন না, ব্লেডটা ঘুরে গেল ব্যাটের এবং সেখান থেকে সোজা একটা ক্যাচ, লোপ্পা একটা ক্যাচ, সেটা মিড উইকেটে দাঁড়িয়ে থাকা ক্যাপ্টেন হিমসেলফ তাওহিদ হৃদয় খুব স্বাচ্ছন্দ্যে লুফে নিয়েছেন এবং বলতে না বলতেই প্রথম উইকেট, মিড উইকেটটা একটু সামনে এগিয়ে এনে রেখেছেন তাওহিদ হৃদয় নিজেকে। সো সেই জায়গাতে জাস্ট ক্যাচটা প্র্যাকটিস করলেন এবং তাদি ওয়ান আসে মারুমানিকে ফেরত পাঠালেন সেই ডাগ আউটে, 3-4 করে ফিরছেন মারুমানি, জিম্বাবুয়ে 15, 1 উইকেট হারিয়ে প্রথম ওভার শেষে, ইভেন্টফুল ওভার, ঘটনা বহুল ওভার প্রথম ওভারটা শেখ মাহেদির, একটা ছয় দুটো চার হজম করেছেন অবশ্য, তারপরে শেষ বলটাতে এসেই একটা উইকেট নিয়ে জানিয়েছেন যে না, এরকম বোলার যারা কিনা অকেশনালের চেয়ে একটু বেশি অফ স্পিন নিয়ে থাকেন এবং অফ স্পিনটা খুব ভালো মতো গ্রিপ করতে পারেন, তিনি উইকেট বের করে দেবেন বিপদের মুহূর্তে বা রান খরচ করলে এবং সেই কাজটা তিনি করে দেখিয়েছেন, অফ স্পিনার এসে উইকেট তুলে নিয়েছেন, জিম্বাবুয়ের মতো উইকেটলেস যায়নি বাংলাদেশের এই ফাটকাটা, সো এটা একটা ভালো দিক। তাদি ওয়ান আসে মারুমানি, 3-4 করে ফিরে গেছেন, 1 ওভার শেষ, 15 রান, 1 উইকেট, আই থিঙ্ক তাসকিন আহমেদ চলে আসবেন। দ্বিতীয় ওভারটা নিয়ে বোলিংয়ে আরও একজন ব্যাটার ডিয়ন মেয়ার্স, 39 ম্যাচে 633 রান, 122 স্ট্রাইক রেট, মাত্র 4 রান দূরত্ব থেকে শেষ করেছেন তার বেস্ট ইনিংসটা, অর্থাৎ 96 রান তার বেস্ট ইনিংস টি টোয়েন্টি ইন্টারন্যাশনালে। তাস্কিন আসছেন কি না? নাহিদ রানা, গুড মুভ, গুড মুভ, একটা স্লিপ রেখে রাখা হয়েছে সেখানে নাহিদ রানার জন্য, অফ স্টাম্পের ওপরে বলটা করেছেন, ভালো গতি ছিল বলটাতে, উইকেট টু উইকেট জায়গা পাননি খুব বেশি একটা ব্রায়ান বেনেট, খোঁচা মেরে সেই ডিপ থার্ড অঞ্চলের দিকে একটা রান নিয়ে জায়গাটা পরিবর্তন করলেন সেখানে ব্রায়ান বেনেট। কেন বলছিলেন ভালো একটা মুভ? কারণ যখন দেখলেন যে একটা উইকেট অলরেডি আপনার প্রতিপক্ষ হারিয়ে ফেলেছে এবং আপনার প্রতিপক্ষ ওয়েটই করে আছে যে কিভাবে নাহিদ রানাকে খেলবে, নাহিদ রানাকে ট্যাকেল করবে। যদিও নাহিদ রানার বিপক্ষে প্রথম ম্যাচে বেশ ভালো একটা আউটিং গেছে জিম্বাবুয়ের, 5 ম্যাচে 7 উইকেট নিয়েছেন নাহিদ রানা, এই ফরম্যাটে এই ফরম্যাটটা খেলতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করে না, বাট স্টিল আপনাকে সব মানে ম্যাচেই পারদর্শী হতে, ফরম্যাটে পারদর্শী হতে হবে, এবং বলতে না বলতেই একটা বাউন্সার, গতিময় একটা বাউন্সার। যদিও এই ফরম্যাটে 10-এর মতো করে ইকোনমি রেট তার বেশ খরুচে, বাট স্টিল এরকম র পেস আপনি যদি জেনারেট করে যান, তৈরি করতে পারেন, লাইন অ্যান্ড লেন্থ ঠিক রাখতে পারেন, তাহলে কিন্তু ব্যাটার একটু হলেও শর্ট খেলতে গেলে দ্বিতীয়বার তৃতীয়বার চিন্তা করবে। সো সেক্ষেত্রেই আপনাকে অবশ্যই প্রত্যেকবার এই স্পিডটাই জেনারেট করতে হবে। নাহিদ রানা খাবি খেয়ে গেছেন সেখানে ডিনো মেয়ার্স, এবং অবশ্যম্ভাবী ছিল সেটা, নতুন ব্যাটার এসছেন মাত্র, এসে এরকম একটা গতিময় বাউন্সার। সো একটা স্লিপ রাখা আছে, শর্ট ফাইনালে একটা ফিল্ডার রাখা আছে, এবং আবারও সেই উইকেট টু উইকেট ডেলিভারি অফ স্টাম্পের ওপর দিয়ে গেছে সাই করে উড়ে বলটা। নাহিদ রানা গতির সাথে কোনো আপোষ করেন না, কিপারের কাছে যাবে বলটা, এবং সেখানে আরও একটা ডট বল, পরপর দুটো ডট। প্রথম ম্যাচে যেটা বলছিলাম যে ফার্স্ট টি টোয়েন্টিতে 4 উইকেট নিয়েছেন নাহিদ রানা, 26 রান দিয়েছেন, কথা হচ্ছিল তার যে পরপর কয়েকটা বলে 4-6 হজম করেছেন তিনি, বাট স্টিল নাহিদ রানা এখনও উইকেট টেকিং বোলার বাংলাদেশের জন্য, এবং সেই পেসের জন্যই বারবার কিন্তু ব্যাটাররা খাবি খান, এবং এই র পেসটাই দরকার আপনার যে কোনো কন্ডিশনে। একটা স্লিপ এখনও রেখে তিনি পুশ করে যাচ্ছেন ব্যাটারদেরকে ভুল করতে, অফ স্টাম্পটাকে একটু ছেড়ে এবার ডিনো মেয়ার্স কিন্তু ব্যাটটা তারা চালিয়েছেন। অবশ্য একটা খুব কনভিনসিংলি খেলা শট নয় এটা, অফ সাইডে সেই স্ট্রেট ড্রাইভ খেলতে গিয়েছিলেন, হাওয়ায় খানিকটা ভেসছিল শটটা, এবং মিড অফের ফিল্ডার একটু দৌড়ে গিয়ে পেছনে ফিল্ডিংটা করলেন, সেই সূত্রে আরও দুটো রান সেই ভাগে নিয়ে নিয়েছেন ডিনো মেয়ার্স। বেশ চ্যালেঞ্জিং সময় পার করছেন তিনি, খুব একটা ভালো মতো পেস খেলতে পারছেন না, এরকম র পেস খেলে তারা অভ্যস্ত নয় এই উইকেটে বেসিক্যালি। সো 18টা রান জিম্বাবুয়ে তুলে ফেলেছে, যদিও এর 15টা রান এসছে সেই প্রথম ওভার থেকে, এবং তারপরে 3টা রান এসছে এই 4টা বল থেকে। পরবর্তী বল নিয়ে আসছেন নাহিদ রানা, আবারও গতি, একদম ফুল লেন্থের বল, মিডলেন অফ স্টাম্প, মিডলেন লেগ স্টাম্পের দিকে, জাস্ট জায়গাটা একটু করে নিয়ে তারপরে সেখানে ব্যাট চালিয়েছেন ফ্লিক অফ দ্য রিস্টে, সেই ডিপ স্কোয়ার লেগ অঞ্চলের দিকে গেছে বলটা, আরও একটা রান নিয়ে জায়গাটা পরিবর্তন হলো, 19-1 উইকেটে জিম্বাবুয়ের সংগ্রহ। বেশ ইভেন্টফুল একটা ওভার, যেটা বলছিলাম যে শেখ মাহেদি এসে 4 ছক্কা খেয়েছেন, তারপরেও কিন্তু তিনি তার নিজের কাজটা বেশ ভালো মতো করে দিয়ে গেছেন, সেখানে একটা উইকেট নিয়েছেন, এবং উইকেট নিয়ে তারপরে একটা ভালোভাবে ভালো হাই নোটে শেষ করেছেন সেখানে। পরবর্তী বল নিয়ে আসেন নাহিদ রানা, একটা স্লিপ সরিয়ে এবারে গালি অঞ্চলে নিয়ে যাওয়া হয়েছে, ভেরি ইন্টারেস্টিং চেঞ্জ, এবং নাহিদ রানার এক্সপ্রেস ফেস একদম ফুলার লেন্থে জোরের উপরে সরে গিয়ে লেগ সাইডে ব্রায়ান বেনেট ব্যাট চালাতে গিয়েছিলেন, কিন্তু সেই পেসে পরাস্ত হয়েছেন, এবং নাহিদ রানা স্ট্রাইকস, দ্বিতীয় উইকেটের পতন সেখানে জিম্বাবুয়ের। হোয়াট আ বোলিং! বারবার নাহিদ রানা চাইবেন এই রিপ্লেটা দেখতে, এবং বারবার আপনারা চাইবেন যারা শুনছেন বাংলাদেশ বেতারের ধারাভাষ্য, বারবার এরকম ভাবেই নাহিদ রানাকে পরিচয় করিয়ে দিতে আপনাদের সামনে। 11 রান করে ফিরছেন ব্রায়ান বেনেট দুর্দান্ত ভাবে বোল্ড হয়ে, যেভাবে লেগ স্টাম্পটা তার হাওয়ায় দোল খাচ্ছিল, হাওয়ায় ঘুরপাক খাচ্ছিল, ড্রিম ডেলিভারি যে কোনো পেস বোলারের জন্য, এবং নাহিদ রানা ইউ বিউটি, সব বিশ্ব তাকিয়ে থাকবে এই নাহিদ রানার এই পেসের দিকে, এরপরেই ঘরের মাঠে ভারত আসবে খেলতে, এবং আমরা যাব অস্ট্রেলিয়াতে, এবং সেই অস্ট্রেলিয়াতে যেখানে পেসারদের স্বর্গরাজ্য, সেখানে নাহিদ রানা কেমন করেন তার একটা ঝলক অবশ্যই অজিরা পেয়ে যাবে এই সিরিজের এই স্পেশালি বোল্ড আউটটা দেখে। ব্রায়ান বেনেটের কাছে কোনো জবাবই ছিল না এই শটটা খেলার জন্য, এবং ঠিক এর আগেই, এই বলটার ঠিক আগেই স্লিপ প্রথম স্লিপ থেকে ফিল্ডার সরিয়ে নিয়ে একটু গালি অঞ্চলে নিয়ে যাওয়া হয়েছিল, গালি এবং বলা যায় যে থার্ড স্লিপ কিংবা থার্ড ম্যানের মাঝামাঝি একটা জায়গায়, এবং ব্রায়ান বেনেটকে সেখান থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল যে আমি এবার একটা সেই ফুলার লেন্থের বলই করবো, কাম অ্যান্ড প্লে ইফ ইউ ক্যান। সো সেই চ্যালেঞ্জটা নিতে গিয়েছিলেন, কিন্তু ভুলে গিয়েছিলেন যে নাহিদ রানার একটা প্রিমিয়াম পেস আছে। শেখ মাইদি চলে আসলেন পরবর্তী ওভারটা নিয়ে, দুই ওভার শেষে জিম্বাবুয়ে 19-2 হারিয়ে, সুম্বা মিল্টন সুম্বা নেমে পড়েছেন, ডিনো মেয়ার্স আছেন অপর প্রান্তে, পার্টনারশিপ প্রয়োজন জিম্বাবুয়ের এই মুহূর্তে। ব্রায়ান বেনেট 11 রান করে ফিরে গেছেন, নাহিদ রানা আসার পর্যন্ত বেশ ভালো ব্যাটিং করছিলেন, বাট স্টিল এই দুজন ব্যাটার মিল্টন সুম্বা এবং ডিনো মেয়ার্স এই দুজনের কাছ থেকে একটা গতি প্রয়োজন। ও বারবার বারবার হাইলাইটসে দেখছি সেই স্টাম্প উড়ে যাওয়াটা, লেগ স্টাম্পটা উড়ে গেছে, যে কোনো ড্রিম মানে পেস বোলারের জন্য একটা ড্রিম ডেলিভারি, এবং সেই ডেলিভারিটার মাধ্যমে দ্বিতীয় উইকেটটা কিন্তু তুলে নিয়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ে এরপরে সিকান্দার রাজা আছেন, রায়ান বার্ল আছেন, ব্র্যাড ইভান্স আছেন, সো সবকিছু মিলিয়ে ব্যাটিংটা কিন্তু এখনও রয়ে গেছে জিম্বাবুয়ের জন্য, শুধুমাত্র দরকার একটু স্টেডিনেস, একটু স্থিরতা, একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা এবং পার্টনারশিপ গড়ে তোলার চেষ্টা, নট নেসেসারি যে বড় বড় শট খেলতে হবে। ডিনো মেয়ার্স সামনের পায়ে ভর করে একদম নির্বিশ একটা বল সেখানে শেখ মাহিদির অফ স্টাম্পের একদম ওপরে, হাফ বলের একটা বল, একটু লোপ্পা দিয়েছিলেন, ফ্ল্যাট ডেলিভারি দিয়েছিলেন, কিন্তু সেই লোভে পা দেননি, ডাউন দ্য উইকেটে এসে এবার ব্যাট চালিয়েছেন, কাভার ড্রাইভ করার চেষ্টা, বাট কাভার ফিল্ডারটা হাত দিয়ে ধরে বলটা থামিয়েছেন একটু, যার কারণে বলটা গতি মানে স্পিডটা পায়নি সেই বাউন্ডারির দিকে যেতে, সেই ফাঁকে আরও একটা রান নিয়ে জায়গাটা পরিবর্তন করেছেন ডিনো মেয়ার্স, নিজে পৌঁছে গিয়েছেন 4 রানে 20-2 জিম্বাবুয়ের সংগ্রহ। 2.2 ওভারে আছি আমরা এই মুহূর্তে, শুনছেন বাংলাদেশ বেতার ধারাভাষ্যে। আজকে তিনজন আছি, শ্রদ্ধেয় আলফাজউদ্দিন, প্রিয়ভাজন মোয়াজ্জেম এবং আমি প্রান্তর, আপনাদের সাথে যুক্ত আছি বাঁহাতি ব্যাটার সুম্বা মিল্টন সুম্বা, অ্যারাউন্ড দ্য উইকেটে আসবেন শেখ মাহিদি নিশ্চিতভাবে, এসেওছেন আবারও ভেতরের দিকে, দেখো বল একটু বাম্প করে গিয়েছিল, একটু হালকা সেখানে বাউন্স খাওয়ার মতো করে গিয়েছিল, আচমকা একটা বাউন্স ফুলার লেন্থে এসছে, বাট সে আর্ম ডেলিভারিটা বেশ ভালো মতো খেলেছেন সেখানে মিল্টন সুম্বা, অফসাইডের দিকে চেপে ধরে সেখানে খেলেছেন এবং সেখান থেকে একটা রানও পেয়ে যাবেন খুব স্বাচ্ছন্দ্যে। জিম্বাবুয়ে 21-2 হারিয়ে তাদের সংগ্রহ, বেশ ভালো কন্ডিশন, বেশ ভালো ওয়েদার কন্ডিশন ক্রিকেটটা খেলার জন্য এই জিম্বাবুয়েতে। দুর্দান্ত দুর্দান্ত বোলিং ডিনো মেয়ার্স, শেখ মাহিদিকে ক্রস ফুটে বসে একটা স্লগ সুইপ খেলতে গিয়েছিলেন, ইউ আর নট ব্রায়ান বেনেট, এবং এই শেখ মাহিদিও সেই প্রথম ওভারের শেখ মাহিদি নন যিনি কিনা স্লগ সুইপে ছক্কা 4 খাবেন। গতিময় একটা বল আগেই রিড করে ফেলেছিলেন সেখানে মিল্টন সুম্বাকে, একদম উইকেটের উপরে পেছনের পাটা ড্র্যাক করতে করতেই তিনি বলটাকে একদম স্কিড করিয়ে আর্ম ডেলিভারি রেখেছেন উইকেট টু উইকেট, এবং অফ স্টাম্পটাকে নাড়িয়ে দিয়েছেন, নেড়ে গিয়েছে ডিয়ন মেয়ার্সের দুনিয়া। 4 করে ফিরছেন ডিয়ন মেয়ার্স ডাগ আউটে 7 থেকে, এবং জিম্বাবুয়ে হারিয়েছে আরও একটা উইকেট 21 রানে, 3-3 উইকেট হারিয়েছে তারা। রায়ান বার্ল এরপরে, এরপর সিকান্দার রাজা, এরপর ব্র্যাড ইভান্স, এই তিনজনই আছেন, একজন নেমে পড়বেন নিঃসন্দেহে। আই থিঙ্ক সেখানে সিকান্দার রাজাই নেমে পড়বেন ব্যাটিংটা করতে। সো সেখান থেকে একটা এক্সপিরিয়েন্সের জায়গা পাবে অবশ্যই জিম্বাবুয়ে। ইয়াস, সিকান্দার রাজা তিনি নেমেছেন, সো বার্ল এবং ব্র্যাড ইভান্সকে শেষ দিকে ফিনিশিং রোলেই জিম্বাবুয়ে দেখতে পছন্দ করে, সো সেখানে অবশ্যই তাকে রাখতে চাইবে। তৃতীয় ওভারের শেষ দুটো বল গার্ড নিচ্ছেন সেখানে সিকান্দার রাজা, 135 ইনিংসে 3109 রান, 137 স্ট্রাইক রেট, এবং বেস্ট ইনিংসটা 133 রান করে নট আউট থাকা। এই সিকান্দার রাজা অবশ্যই জানেন কিভাবে ব্যাটিং করতে হয়, কিভাবে T20 ব্যাটিং করতে হয়। সো সবকিছু মিলিয়ে বেশ ভালো একটা সময় সিকান্দার রাজার জন্য অপেক্ষা করছে, যদি তারা এই ইনিংসটাকে সামনে টেনে নিয়ে যেতে পারে, ইনিংসটা বিল্ড করতে পারে। সিকান্দার রাজা অফ স্টাম্পের উপরেই বলটা পেয়েছেন, পেয়েই ঠেলে দিয়েছেন সেই ফ্লিক অফ দ্য রিস্টে, এবং একদমই বলা যায় শেখ মাহিদি যে বলটাতে আউট করেছেন ডিনো মেয়ার্সকে একদম ফুলার লেন্থে দেননি, দেখিয়েছিলেন যে ফুলার লেন্থে দেবেন একটা ফ্লাইটের ডেলিভারি, বাট চেপে ধরেছেন খানিকটা লেন্থ, এবং সেম কাইন্ড অফ ডেলিভারি আবারও ভেতরের দিকে ঢুকছিল বলটা, কোনো মতে সেখানে ব্যাট ছুঁয়েছেন মিল্টন সুম্বা, আরও একটা ডট বল 21-3 3 ওভার শেষে 22 রানে জিম্বাবুয়ের অনেকটাই ঢুকছে জিম্বাবুয়ে। এখান থেকে কতটা ভালো করতে পারে তারা বা কতটা পুল অফ করতে পারে সময় বলে দেবে নিঃসন্দেহে। দ্বিতীয় টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে এবং প্রান্তর শ্রদ্ধা আলফাজউদ্দিন এবং মোয়াজ্জেম আছে আপনাদের সাথে ধারাভাষ্য কক্ষে। জিম্বাবুয়ে তিনটা উইকেট হারিয়ে ঢুকছে 22 রানে, তিন ওভারের খেলা শেষ। এরপর রায়ান বার্ল, মাদান্দে এবং মুসাকিওয়া, তারপর ব্র্যাড ইভান্স, এই কয়জনই আছেন। এবং জিম্বাবুয়ের এই ইউনিটটা বেশ অনেকদিন ধরে একসাথে খেলছে, বাট সেখান থেকেও কোনো মানে ধারাবাহিক পারফরমেন্স তারা বের করে আনতে পারছে না। বাট তাদের কাছে অনেক বড় একটা চ্যালেঞ্জ 2028 বিশ্বকাপে অংশগ্রহণ করার। তাসকিন আসছেন পরবর্তী ওভারটা নিয়ে, প্রথমবারের মতো 89 ম্যাচ 106 উইকেট তার। ইকোনমি রেটটা 7.7 এই টি-20 যুগে, এই মার্কাটারের যুগে স্পেশাল, সামথিং স্পেশাল। সিকান্দার রাজারও কিন্তু সামথিং স্পেশাল, একটা ইনিংস প্রয়োজন এই মুহূর্তে দলকে টেনে নিতে। অফ স্টাম্পের একটু বাইরে থেকে পুল করেছেন, ডিপ স্কয়ার লেগ থেকে ফিল্ডিংটা হয়ে গেছে সরাসরি থ্রো, সেখানে নুরুল সোহানের কাছে। বাট নুরুল সোহান স্টাম্পটা কি ভাঙতে একটু লেট করে ফেললেন কিনা, যদিও সিকান্দার রাজা খুব দ্রুত গতিতে ছুটেছেন। সো অবশ্যই আম্পায়ার যাইবেন চেক করতে সেখানে, অফ স্টাম্পের বাইরের বল, সেই ক্রস ফুটে খেলেছিলেন সিকান্দার রাজা, বিপদ হতে পারত। বাট না, আই গেস যে সিকান্দার রাজা খুব ভালো মতোই, কলটা তার ছিল যেহেতু, তিনি জানতেন তিনি কি করছেন এবং ইয়াস ঢুকে গিয়েছেন খুব ইজিলি। তো তিনি জানতেন তাকে কি করতে হবে রানিং বিটুইন দ্য উইকেটে দ্রুত গতির হতে হলে, এবং সেই কাজটা করেই দুটো রান সংগ্রহ করেছেন 24-3 উইকেটে জিম্বাবুয়ের সংগ্রহ এই মুহূর্তে। চতুর্থ ওভারের দ্বিতীয় বল লেগ স্টাম্প এবং স্টাম্পের একদম ওপরের দিকে ঢুকছিল বলটা, বেশ ভালোই জোরের উপরে ছিল, গুড লেন্থের বল, এবং এখান থেকে অবশ্যই ঝুঁকি নেওয়ার মতো কিছু নেই। জিম্বাবুয়ে তিনটা উইকেট হারিয়ে ফেলেছে তারা, বাংলাদেশ যেমন 120 থেকে 141 পাঁচটা হারিয়ে ফেলেছিল, সেই অল্প সময়ের ব্যবধানে জিম্বাবুয়ে উইকেটগুলো হারিয়েছে সেখানে, তিনটা উইকেট। শেখ মাহিদি দুটো উইকেট নিয়েছেন, একটা বোল্ড, একটা কট, এবং নাহিদ রানার সেই ডেলিভারিটা দুর্দান্ত, দুর্দান্ত ডেলিভারি ছিল, যে কোনো পেস বোলারের জন্য একটা স্বপ্ন এরকম বোলিং করার, বা এরকম বল করে ক্লিন বোল্ড করে স্টাম্প উপরে ঘুরপাক খাওয়ানোর। তাসকিন বলে একটু গতি কমিয়েছেন, স্লাইড গতি, বাট সেটা স্কিড করে গেছে, অবশ্য গতি পাবে বলটা, এবং সেখানে সুম্বা বেশ ভালো মতো, আই থিঙ্ক সেখানে রাজা ছিলেন খুব ভালো মতো, একটা রান নিয়ে জায়গা পরিবর্তন করেছেন। 26-3 উইকেটে জিম্বাবুয়ের সংগ্রহ 3.3 ওভারে, বেশ ভালো একটা স্টার্ট বাংলাদেশের, বাট নট সো গুড স্টার্ট ফ্রম জিম্বাবুয়ে। হাওয়ায় ভাসিয়ে খেলেছিলেন সেখানে সিকান্দার রাজা শটটাকে, সো সেখান থেকে অবশ্যই খুব টাফ হয়ে যেত মাটিতে নামিয়ে খেলা বা ফ্ল্যাট খেলা, বাট সিকান্দার রাজা সেখান থেকে আস্তে আস্তে দুটো রান নিয়ে জায়গাটা পরিবর্তন করে স্ট্রাইকটা নিজের কাছে রেখেছেন। পরবর্তী বল নিয়ে আসছেন তাসকিন আহমেদ, এবারে স্টাম্পটাকে আবারও কিন্তু এক্সপোজ করে অফ স্টাম্পের ওপর থেকে হাই পিক আপ শট, সিকান্দার রাজার বল ছুটছে ডিপ মিড উইকেটের দিকে, বাট না, শেষ পর্যন্ত আই থিঙ্ক তানজিদ তামিম সেখানে ছিলেন, দৌড়ে গিয়ে বলটাকে ধরে আবারও ফেরত পাঠালেন তিনি সেই 22 গজের দিকে। দুটো রান কি হয়ে গেছে, ইয়াস দুটো রান আরও যোগ, তিনটা ইনফ্যাক্ট, তিনটা রান যুক্ত হয়ে যায় স্কোরবোর্ডে। অনেকক্ষণ ধরে হাওয়ায় ভাসছিল বলটা, এবং তাসকিন আহমেদ ব্যাক অফ লেন্থের বলটাকে এত বেশি স্ট্রাইক করেছেন মাটিতে যে বলটা জোর পেয়েছে কিন্তু প্রত্যাশা মতো ওঠেনি সিকান্দার রাজার সামনে। বাট রাজা তিনটা রান বের করতে পেরেছেন, খুশি থাকবেন অবশ্যই। শেষ বলটা বাকি, শেষ দুটো বল বাকি বেসিক্যালি জিম্বাবুয়ের এই চতুর্থ ওভারে, মিল্টন সুম্বা এবং সিকান্দার রাজা দুজনের হাতে তাদের বল, এবার দুজন দায়িত্ব অবশ্য এই ইনিংসটাকে মেরামত করার, একটা পার্টনারশিপ গড়ার। পার্টনারশিপ খুবই গুরুত্বপূর্ণ, আপনি যদি প্রথম থেকেই সেখানে উইকেট লুজ করতে থাকেন তাহলে কিন্তু আপনার কামব্যাক করাটা বেশ বেশ কঠিন হয়ে যায়। তাসকিন আসছেন পরবর্তী বলটা নিয়ে, অফ স্টাম্পের বাইরের বল, উইথ পেয়েছেন, জায়গা করে তারপর কাট করেছেন সেখানে মিল্টন সুম্বা, যখন কাট করেছেন তিনি সহ তাসকিন সবাই জানতেন যে বলটা ডিপ পয়েন্ট অঞ্চল দিয়ে বাউন্ডারিতে চলে যাবে, এবং সেই কাজটাই হয়েছিল। হোয়াট আ শট, অফ স্টাম্পের বাইরে একদমই লোপ্প একটা বল তাসকিনের, সেই ব্যাক অফ লেন ডেলিভারিটা বেশ ভালো মতো জায়গায় দাঁড়িয়ে জাস্ট বলের গতিটা ব্যবহার করেছেন সেখানে মিল্টন সুম্বা, এবং সুম্বা 4 রান আদায় করে নিয়েছেন 33-3 উইকেটে। চতুর্থ ওভারের শেষ বলটা নিয়ে আসছেন তাসকিন, এই ওভারে এখন পর্যন্ত 11টা রান দিয়ে ফেলেছেন, একটু আনলাকি অবশ্যই, বাট স্টিল ইউ নেভার নো, কামব্যাকটা কিন্তু করতেই পারেন। এবং মানে আমি কামব্যাক এত বলছি যে আর্জেন্টিনার ম্যাচ দেখতে দেখতে আর্জেন্টিনার ম্যাচ দেখে আমার কামব্যাক শব্দটা মাথায় গেঁথে গেছে, কামব্যাক করার ধরনটা মাথায় গেঁথে গেছে। ওহো, স্লোয়ার ডেলিভারি, অফ স্টাম্পের বাইরে মিল্টন সুম্বা ওয়েট করে দেখে শুনে তারপরে জাস্ট গাইড করে দিয়েছেন বলটাকে ডিপ থার্ড মেন অঞ্চলের দিকে, শর্ট থার্ড ছিল বাট তার কাছে সুযোগই ছিল না সেই বলটাকে আটকানোর। 37-3 উইকেটে 4 ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ। এবং ধারাভাষ্যের এই পর্যায়ে যুক্ত হয়ে যাবে আমাদের সাথে শ্রদ্ধা ভাজন আমাদের আলফাজউদ্দিন স্যার। 3টা উইকেট আমরা নিয়েছি, তাস্কিন রান কিছু কনসিড করেছে বাট স্টিল ইভেনলি পয়েস্ট এর থেকেও বলবো আমি একটু বাংলাদেশের দিকে হেলে পড়ে আছে ম্যাচটা।
1: ঠিক তাই, আসলে টপ অর্ডারে 3টে উইকেট পেয়ে যাওয়া মানে তো অনেকখানি বাংলাদেশের পক্ষে চলে আসে, এটা ঠিক কথা। কিন্তু জিম্বাবুয়ে ইজ মেনটেনিং দ্য আস্কিং রান রেট, এটা অবশ্যই মনে রাখতে হবে। তারা কিন্তু ম্যাচ ছেড়ে দেয়নি এখনো পর্যন্ত, তারা মাত্র 4 ওভারে 37 রান করে ফেলেছে, অর্থাৎ 9 রান করে তারা করছে, যেটা আস্কিং রান রেট ইনিশিয়ালি রয়েছে। সুতরাং তারা ম্যাচ থেকে বেরিয়ে যায়নি, তারা চেষ্টা করছে এখান থেকে ম্যাচটাকে আবার ম্যাচে ঘুরে দাঁড়াতে। রাজাকে দেখতে পাচ্ছি এবং রানার হাতে আবারও বল, যাচ্ছেন রানা বল করলেন, এবার কিন্তু লেগ স্টাম্পের উপরে ছিল, বলটাকে কবজির মোচড় দিয়ে ঘুরিয়েছেন, ডিপ স্কোয়ার লেগ থেকে ফিল্ডিং হলো, 1 রানের জন্য স্থান পরিবর্তন হলো। বারবারই যেটা অনায় বলছিল আমি তার সাথে সহমত, এই যে র এজ, এই র স্পিড, এই পেসটাকে ব্যবহার করতেই হবে, এবং এটাই কিন্তু ইতিমধ্যে এই এই সিরিজে দারুণ সুফল পেয়েছে রানা, এটা অবশ্যই বলতে হবে। হ্যাঁ, তার এক্সপিরিয়েন্সের ঘাটতির জন্য আমি বারবারই বলেছি যে মানে বেশ কিছু মানে এক্সপেন্সিভ ওভার তাকে দিতে হয়েছে, বাট তার কাছ থেকে অনেক প্রত্যাশা রয়েছে, সে কিন্তু অনেক ইম্প্রুভমেন্টের জায়গা তার রয়েছে। বোলিংটা যথেষ্ট ভালো করে, এখন মাথার খেলাটা যদি একটু ভালো খেলতে পারে তাহলে আমার মনে হয় সে নিজেকে খুব একটা ফ্রন্ট লাইন বোলার হিসেবে গ্লোবালি এগিয়ে নিয়ে যেতে পারবে। যাচ্ছে রানা ওভারের পরের বলটি করার জন্যে, রাউন্ড দ্য উইকেট যাচ্ছেন তিনি, একটু খাটে লেংথের ডেলিভারি ছিল, রাইজিং একটা ডেলিভারি নেগোসিয়েট করেছেন এখানে সোমবার, তবে কোনো স্ট্রোক খেলার চেষ্টা করেন নেই, ফলে কোনো রান কিন্তু এ বল থেকে হলো না। একটি ডট বল, তারা জানে যে রানার সাথে কিছু করতে গেলে তারা খুব একটা সুবিধা করতে পারছে না, সুতরাং রানাকে একটু সমীহ করেই তারা খেলবে, আনলেস ওই যে হাফ বলি বা পিচ যেগুলো নাগালের মধ্যে বল পাওয়া সেরকম ডেলিভারি না দিয়ে দেয় তাহলে তারা সেগুলোকে খুব বেশি এখন অ্যাটাক করার চেষ্টা করবে না হয়তোবা, তার কারণ রানা যথেষ্ট গতিতে বল করেছেন এবং উইকেটও কিন্তু ভেঙে দিয়েছে। যাচ্ছেন রানা ওভারের পরে বল, এবার কিন্তু হাফ বলই ছিল, ড্রাইভ করেছেন, মিড অফে ফিল্ডার রয়েছেন তৌহিদ হৃদয়, নিজেই সেখান থেকে বল কুড়িয়ে ফেরত দিলেন, কোন রান কিন্তু এ বলে হল না। 2টি ডট বল পরপর এবং রানাকে দেখে শুনে খেলছে সোমবার, এটা অবশ্যই বলতে হবে। সোমবার ফিল্ডিং আজকে খুব ভালো একটা কিছু করতে পারেনি, একাধিকবার তার কাছ থেকে বেশ কিছু ক্যাচ তার এরিয়াতে পড়েছে ধরতে পারেননি, সুতরাং ব্যাট হাতে সেটাকে মেন্ট করার একটা চেষ্টা নিশ্চয়ই তিনি করবেন। নাহিদ রানা রাউন্ড দ্য উইকেট যাচ্ছেন ওই সোমবার বিরুদ্ধে, বল করলেন আবারও, খুব ভালো একটা ডেলিভারি এবারে কিন্তু ছিল, তবে ভালোভাবে নেগোসিয়েট করেছেন, জায়গা ছাড়েননি, স্টাম্পটাকে এক্সপোজ করেন নেই, বল অ্যাটলিস্ট ডিফেন্ড করতে সক্ষম হয়েছেন। আরও একটি ডট বল, পরপর 3টি ডট বল পেয়েছেন নাহিদ রানা, এটাও কিন্তু বাংলাদেশের জন্য যথেষ্ট ভালো আমি বলবো, তার কারণ যত ডট বল পাবেন তত আস্কিং রেটটা বাড়বে এবং ব্যাটারদের যে রান তোলার একটা ছন্দ সে ছন্দ থেকে একটা ছন্দ ভঙ্গ হবে, এই সব কিছুই কিন্তু আমার মনে হয় বাংলাদেশের পক্ষেই আস্তে আস্তে যাবে।
0: ফিল সিমন্স তিনি বসে আছেন, বসে বসে একটু দেখছেন, নজর রাখছেন, তিনি অবশ্যই সেই টি-20 বিশ্বকাপের দিকে নজর রাখছেন। নাহিদ রানা পরবর্তী বল নিয়ে আসছেন, রাউন্ড দ্য উইকেটে আসছেন, গতি আবারও গতি, উইকেট টু উইকেট বল, এবং সেখান থেকে হিউজ আপিল হয়েছিল, মিস করে গিয়েছিলেন ব্যাটে বলে মিল্টন সুম্বা, বাট আম্পায়ার আনমুভড, তিনি আউটটা দেননি, কোন রকম কোন তার কাছ থেকে ইঙ্গিত পাওয়া গেল না সেখানে, বাট আমার মনে হচ্ছে একটু হলেও হাইট ছিল এবং বলটা আই গেস লেগ স্টাম্পটা মিস করতে পারত, এবং সেই সোমবার যেই ফলো থ্রুটা ছিল তিনি দেখাচ্ছিলেন যে কুচকিতে তার ঠিক জায়গাটাতে বলটা লেগেছে, সো ওই কারণেই হয়তো আম্পায়ার আরো আনমুভ ছিলেন যে না বলটা মিস করে গিয়েছে এবং তুমি ফেরত যেতে পারো আবার বোলিং করতে। নাহিদ রানা যে র পেস, যে পেসটা তিনি বারবার প্রডিউস করে যাচ্ছেন এবং এই পেসে বিশ্বের বড় বড় ব্যাটাররা খাবি খেয়েছেন অলরেডি, অ্যারাউন্ড দ্য উইকেটে থাকছেন নাহিদ রানা। এবারেও কিন্তু পেস ডেলিভারি, ব্যাক অফ অলেন ডেলিভারিটা উঠে গিয়েছিল হালকা ব্যাটে লেগে, কিন্তু ভাগ্য ভালো বলতে হবে সোমবার যে বলটা আলতো করে উঠেছিল, তাও সেই ব্যাকওয়ার্ড পয়েন্টের একদমই জিরো জোনটা দিয়ে বা নোম্যান্স জোনটা দিয়ে, এবং বলটা গেছে সেই ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলের দিকেই। একটা রানের বেশি পাবেন না সেখানে মিল্টন সুম্বা, একটু একটু করে হার্ড হয়ে যাচ্ছে ইকুয়েশনটা বারবার, এবং সেই ডট বলস কনসিড করলেও চার ছক্কা যেহেতু সময় মতো পাচ্ছে না জিম্বাবুয়ে, তাদের জন্য কাজটা আরো কঠিন হয়ে যাচ্ছে। পাঁচ ওভার শেষে 39-3 উইকেটে জিম্বাবুয়ের সংগ্রহ, এবং এখনও 148 রান প্রয়োজন 90টা বল থেকে, একটু অসম্ভব মনে হচ্ছে তাই না?
1: হ্যাঁ, আস্তে আস্তে সেরকম হয়ে যাবে আমার মনে হয়, সেদিকেই যাচ্ছে। আস্কিং রেটটা যখন বাড়তে থাকবে, যত বাড়তে থাকবে তত কিন্তু বিষয়গুলো কঠিন হয়ে যাবে জিম্বাবুয়ের জন্য, এবং তখন ওই রান তাড়া করতে গিয়ে আবার উইকেটেরও পতন ঘটবে। দিস সিনারিও আমার মনে হয় সামনে আমরা দেখতে পাবো, সেটাই হয়তো বা আসছে। সাইফুদ্দিনকে আনা হয়েছে, সাইফুদ্দিনের কথা আগেও বলেছি যে বলও ভালো করেন কিন্তু মাঝে মধ্যে এত খাটো বল দিয়ে ফেলেন, তখন পানিশমেন্ট তার হয়। তো সেই জায়গা থেকে নিজেকে যদি আমার মনে হয় ঠিক রাখতে পারেন তাহলে বেটার কিছু করবেন। এটাও খাটো লেংথে ডেলিভারি ছিল, তবে লোড বাউন্সের ছিল, শেষ মুহূর্তে সেটাকে স্টিয়ার করেছেন, এক রানের জন্য স্থান পরিবর্তন হল, একটি রান পেলেন। এক্ষেত্রে সোম্বা তিনি পৌঁছে গেছেন 11 রানে এবং রাজা 9 রানে অপরাজিত রয়েছেন। স্কোরবোর্ডে 43-3 উইকেটে ষষ্ঠ ওভারের খেলা এগিয়ে, অর্থাৎ পাওয়ার প্লে শেষ ওভার, বাংলাদেশ 6 ওভারে অনেক রান করেছিল এবং বিনা উইকেটে। আপনারা জানেন যে বাংলাদেশের উদ্বোধনী জুটিতে 120 রান করতে সক্ষম হয়েছিল, সেটাই কিন্তু এই বড় রান তোলার যে ফাউন্ডেশন সেটা তৈরি করে দিয়েছিল। যাচ্ছেন সাইফুদ্দিন ওভার দ্য উইকেট, এবারে কিন্তু খাটো লেংথে ছিল এবং সঙ্গে সঙ্গে বল থেকে ঘুরিয়েছেন ব্যাকওয়ার্ড স্কোয়ারের দিকে, অনেক দৌড়ে গিয়ে দ্রুততার সাথে ঝাঁপিয়ে পড়ে বল থামানোর একটা ব্রিলিয়েন্ট চেষ্টা আমি বলবো, কিন্তু শেষ পর্যন্ত বলটাকে রাখতে পারেননি, বল কিন্তু সীমানা পেরিয়ে 4 রান। ওই যে খাটো লেংথের আগেই বলেছি, উনি খাটো লেংথের বলই করে থাকেন, তারপরেও লেংথের এই করতে পারেন। এবারে কিন্তু ফুলটস ছিল, এটা লো ফুলটস ছিল লেগ স্টাম্পের ওপরে, ফিল্ডারের বাবা বা প্রশংসা করতেই হবে, যথেষ্ট চেষ্টা তিনি করেছিলেন কিন্তু করলে কি হবে, সুফল পাওয়া মুশকিল।
0: আনকনভেনশনাল শট সিকান্দার রাজার, এবং এরকম আনকনভেনশনাল শট খেলে তিনি প্রায় কিন্তু অপ্রস্তুত করে দেন বোলারদেরকে, এবং রিদমটা ভেঙে যায়। আবারও জায়গা করে নিয়ে এবার স্টপল পুলের মতো করে খেলেছেন শটটাকে, হাওয়ায় ভাসতে ভাসতে কাউ কর্নারের ওপর দিয়ে বল চলে গেল সীমানার বাইরে, একটা ফ্ল্যাট 6, কিন্তু রেজাল্টটা অবশ্যই ম্যাক্সিমাম, দুর্দান্ত শট। তিনি কিন্তু সাইফুদ্দিনের এই ওভারটাকেই টার্গেট করেছিলেন, যেহেতু নাহিদ রানার পেইসে বিট করতে পারবেন না নাহিদ রানাকে, তাসকিনের সুইংয়েও একটু ডিফিকাল্ট হয়ে যাবে, সো ওয়াই নট সাইফুদ্দিন। এবং সাইফুদ্দিনও একদমই তুলে দিয়েছেন পাত্রে যে কাম অ্যান্ড প্লে, মানে লেন্থরে বল খুব বেশি ওঠাননি, খুব বেশি গতিও তার এখন কিন্তু নেই যে গতিটা আগে ছিল। সো সেখানে সিকান্দার রাজার মতো একজন বোলারকে হাফ ট্র্যাকার দিলে সেখান থেকে সিকান্দার রাজা জাস্ট মানে ব্যাটে বলে করলেই কিন্তু ছক্কাটা হয়ে যায়। ফিল্ডিংয়ের পরিবর্তন সেখানে, পাওয়ার প্লের একটা ওভার বাকি আছে এখন পর্যন্ত, সো লং অনের ফিল্ডারটাকে বৃত্তের ভেতরে নিয়ে আসলেন মিড অনে বা ওয়াইডিশ মিড অনে, একটু ওয়াইড করে রাখা আছে, মিড অফও রাখা আছে, তার জন্য পয়েন্টে একটা ফিল্ডার রাখা আছে, লেগ সাইডে স্কোয়ার অফ দ্য উইকেটে ডিপে একজন আছেন, শর্ট বৃত্তের ভেতরেও সেই স্কোয়ার লেগে একজন আছেন। উদ্দেশ্যটা কিন্তু স্পষ্ট যে ইয়র্কার লেন্থেই বলটা দেবেন, কোনো স্লিপ নেই তার জন্য অবশ্যই, এবং সেটা করতে গিয়েছিলেন বাট সফলটা হলেন না। ডাউন দ্য উইকেটে এসে আবারও একটা হাফ ট্র্যাকার এবং সেটাকে হাওয়ায় ভাসিয়ে স্ট্রেইট একটা ড্রাইভ এবং পার করেছেন সেই লং অফ অঞ্চল দিয়ে বাউন্ডারির উদ্দেশ্যে, 6 তারপরে 4। সাইফুদ্দিন মনে হচ্ছে একদমই বিভ্রান্ত হচ্ছেন যে তিনি কি করবেন।
1: আগে আমি বলেছি যে সাইফুদ্দিনকে আনা খুব কিন্তু ঝুঁকির একটা কাজ, আর যতক্ষণ পর্যন্ত রাজা রয়েছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু জিম্বাবুয়ে ম্যাচ হারে নেই বা হারবে না। রাজা ইজ এ ফাইটার, সে কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত ম্যাচটা জেতার জন্য যা কিছু করার দরকার সেটা সে করে যাবে তার প্রান্ত থেকে। এবং সাইফুদ্দিনের মতন এরকম কি বলবো, একটু মাথায় বোধহয় অনেকটা অর্গানাইজেশনের সমস্যা আছে, বলতে বলতে পরে বল লেগ স্টাম্পের উপরে ছিল, এবারে কিন্তু আস্তে করে পুশ করেছেন মিডনের দিকে, বল কুড়িয়ে ফেরত দেওয়ার আগে 1 রানের জন্য স্থান পরিবর্তন হলো, এবং 5ম বলে গিয়ে তিনি জায়গাটা পরিবর্তন করলেন, অর্থাৎ সোমবার একটি বল খেললেই পরের ওভারের স্ট্রাইকটা কিন্তু তার কাছেই থাকবে।
0: অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি মিল্টন সুম্বা শেষ বলটা ফেস করবেন সেখানে, এবং মিল্টন সুম্বা চাইবেন যে স্ট্রাইকটা সিকান্দার রাজার কাছেই যাক। সাইফুদ্দিনের ওভারটা এত এত কস্টলি, 18 রান, ইয়েস 18 রান চলে এসছে এই একটা ওভারে, নিজের প্রথম ওভারে এসে মার খাচ্ছেন বেধরক। মিডল্যান লিস্টাম্পের ওপরে ছিল বলটাকে, ফ্লিক করেছেন খুব সন্দ্র মতো মিল্টন সুম্বা, সেন্সিবল ব্যাটিং। দেখুন এই ওভারে 18 রান চলে, মানে 16 রান চলে এসেছিল। সো এই একটা বলে খামাখা ঝুঁকি না নিয়ে একটা সিঙ্গেল যদি বের করা যায় সেটাই কাজে দেবে, এবং সেই সিঙ্গেলটা নিয়েছেন 56-3 উইকেটে 6 ওভারের পাওয়ার প্লে শেষে জিম্বাবুয়ে।
1: আসলে সাইফুদ্দিন যে স্ট্যান্ডার্ডের বোলিং করেন বা যে লেভেলের বোলিং তার রয়েছে, হয়তো ব্যাটিংটা তিনি মাঝে মাঝে ভালো করেন, আজকে করেছেন সে কাজটা তিনি নিশ্চিতভাবে বলতে হবে, কিন্তু যে লেভেলের বোলিং তিনি করেন সেখানে তাকে ফিফথ বোলার হিসেবে দলে ভুক্ত করলে সে দল সাফার করবে। হয়তো বা সিক্সথ বা সেভেন্থ বোলার হিসেবে যদি তাকে রাখা হয় এবং তার ব্যাটিংটাকে ইউটিলাইজ করা রাখা মুখ্য উদ্দেশ্য হয়, তাহলে হয়তো বা সাইফুদ্দিনের দল ভুক্ত হওয়া সেদিন ঠিক আছে।
0: এবং তার কাছ থেকে তখন ওই আউটপুটটা পাওয়া যাবে,
1: 5টা বোলার আপনি নেবেন তার ভিতরে সে একটা
0: ওভার
1: বল করবে, এটা যদি ধরে নেন তাহলে হি ক্যান বি দ্য প্লেয়ার, মানে বোলার যার জন্য ম্যাচ হেরে যাবেন আপনি।
0: অবশ্যই রিশাদ হোসেন লিমন 61 ম্যাচে 75টা উইকেট, ইকোনমি রেটটাও বেশ ভালো টি-20 যুগে 8.2। তিনি এসছেন, তাকে নিয়ে আসা হয়েছে স্পেশালি সেখানে সোমবার উইকেটটা তুলে নিতে। ডেফিনেটলি অপর প্রান্তে সোমবার সেট হয়ে গেলে এই 1-2-1-2 নিলে সমস্যা হয়ে যেতে পারে। বেশ ভালো একটা গুগলি নিয়ে শুরু করলো এই প্রথম বলটা নিজের ওভারের, 56-3 উইকেটে 6.1 ওভার। যারা টিউন করেছেন বাংলাদেশ বেতারের ধারাভাষ্য তারা অবশ্যই জেনে খুশি হবেন যে পাওয়ার প্লেতে বাংলাদেশও 50 ওভার তুলে ফেলেছিল, উইকেটলেস ছিল, বাট জিম্বাবুয়ে উইকেট হারিয়েছে। এবার কিন্তু বেশ বিপজ্জনকভাবে শট খেলেছেন সোমবার, জায়গা করেছেন, সাফল করে অফ স্টাম্পের বাইরে গেছেন। তারপরে রিশাদের যেই মিডল্যান অফ স্টাম্পের বলটা ছিল ফুলার লেন্থে, সেটাকে সুইপ করেছেন, স্লগ সুইপে ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগের দিক দিয়ে একটা বাউন্ডারি আদায় করেছেন। হোয়াট আ ব্রেভ শট!
1: আমার কথা হচ্ছে সুইপিং লেন্থে বল দেবে
0: কেন,
1: আমার কথা হচ্ছে সেখানে ইউ মাস্ট রিড দ্য ব্যাটার, এর আগেও তিনি এইভাবেই খেলেছেন। সুতরাং আমি সুইপিং লেন্থের ঠিক এক গজ পিছনে, ব্যাক অফ লেন্থ যেটাকে বলা হয়, সেখানে বল দেবো, আই উইল অ্যালাউ দ্য বল টু টেক দ্য টার্ন, সেটাও তো করছেন না। এইখানেই আমাদের মাথার বললাম না একটু সমস্যা আছে। পরে বল এবারে কিন্তু ওই ওই গুড লেন্থেই ছিল, একটু রাইজ করেছিল বলটাকে, সেজন্য তিনি পেছনে পায়ে গিয়ে পাঞ্চ করলেন, মিড অফ থেকে কুড়িয়ে ফেরত দেওয়ার আগে কিন্তু একটা রান হলো। আমার মনে হয় আমার বোলাররা নিজেরা নিজেরা শিক্ষিত হওয়ার চেষ্টা করেন না, ইউ হ্যাভ টু লার্ন ফ্রম ইয়োর ওন মিস্টেকস, সেই জিনিসটা কিন্তু একটা সমস্যা আছে।
0: এক্স্যাক্টলি, এবং আপনি দেখলেন যে বাঁহাতি ব্যাটারের বিপক্ষে আপনি আপনার লেগ স্পিনটা নিয়ে আসছেন, প্রথম বলটা যেরকম আপনি কোনো সুযোগ দেননি, লেন্থ করেছেন, সো আপনার সেই ব্যাক অফ আর লেন্থে যদি বাঁহাতিদের বিপক্ষে বোলিংটা করেন উইকেট টু উইকেট, সেখান থেকে টার্ন করার জন্য সময় দেন বলটাকে, খুব বড় টার্নার না আপনি বলেন, এটা আমরাও জানি, সবাই জানে, বাট সেখান থেকে এরকম একজন লেগ স্পিনারের বিপক্ষে শর্ট খেলা ডিফিকাল্ট। দেখুন সিকান্দার রাজা ডানহাতি ব্যাটার, তার বিপক্ষে আপনি লেগ ব্রেকটা দিলেন অফ স্টাম্পের এত বাইরে, সিকান্দার রাজা বসে একটা শর্ট খেললেন, এজ হলেও সেই শর্টে এত জোর ছিল বলটা চলে গেল ডিপ থার্ড দিয়ে বাউন্ডারের উদ্দেশ্যে, ক্লুলেস বোলিং।
1: ঠিক তাই, ডানহাতি ব্যাটার এগেনস্টে লেগ ব্রেক বোলার তো লেগ স্টাম্পের বাইরে বল ফেলবে, বলটাকে টার্ন করে ভিতরে ঢোকাবে, তা না তাকে উইথ দিচ্ছেন লেগ স্টাম্পের বাইরে, অফ স্টাম্পের বাইরে, এবং তাকে বলছেন যে এই বলটা খেলো, তো এই বলটা তো সে জোরেই মারবে, ফ্লাশই করবে, এজ লাগুক আর যেখানেই লাগুক তাতে তো তার সুবিধাই হবে, সেই কাজ সেই জিনিসটাই হলো। সুতরাং এই জিনিসগুলো সূক্ষ্ম, এগুলো নিয়ে কথাও বোধ হয় বলতে হবে, বলতে বলতে পরে বল এবার একটা আপিল হচ্ছে কট বিহাইন্ডের জন্য, আম্পায়ার সাড়া দিলেন, অর্থাৎ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট উইকেট কিন্তু পেয়ে গেলেন ভাগ্যক্রমে, সৌভাগ্যক্রমে আমি বলবো, ওই রিশাদ হোসেন 4th উইকেটে পতন ঘটলো, রাজা আউট হয়ে গেলেন, কট বিহাইন্ড হয়েছেন 28 রানে, দলীয় সংগ্রহ 65-4 উইকেটে জিম্বাবুয়ে, দ্যাট ওয়াজ এ গুড ডেলিভারি। দেখো জাস্ট ব্যাক অফ ডেলিভারি, এই ডেলিভারিতে কোনো ব্যাটারি কিন্তু ফ্রন্ট ফুটে ড্রাইভ খেলতে আসবে না লেগ ব্রেক বোলারের এগেনস্টে, সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু বলটাকে কাট করার একটা চেষ্টা করলো, একটা স্কোয়ার ড্রাইভ করার চেষ্টা করলো, ব্যাটে কিন্তু লাগলো স্লাইট একটা এজ এবং উইকেট রক্ষকের কাছে।
0: এইটাই এইটাই কিন্তু ছিল যে আমি জানি যে আমার কুইকার অনেক সমৃদ্ধ, আমি কুইকার গুগলি অনেক ভালো মতো করতে পারি, এবং ডানহাতি ব্যাটার যেহেতু, সো ওই ডানহাতি ব্যাটারকে আমি একটু কুইকার গুগলি যদি আমি সেই ব্যাক অফ লেন্থ বা গুড লেন্থে দেই, ডিফিকাল্ট হবে, সবসময় ডিফিকাল্ট হয় যে কোনো পিচে, এবং সেই বোলিংয়ে কিন্তু ধরাটা খেয়েছেন রিশাদ। আমি বলছি না যে খারাপ বোলিং করে ফেলেছেন অনেক, বাট স্টিল আপনি যদি বিশ্বের অন্যতম সেরা বোলার হতে চান আপনাকে ওই ছোট ছোট মার্জিনাল মিস্টেকগুলোকে জিরো করতে হবে, এবং সেটাও জিম্বাবুয়ের মতো প্রতিপক্ষের বিপক্ষে। আপনি হয়তো তার চাইতে আরেকটু বেটার প্রতিপক্ষ, আমি জিম্বাবুয়েকে ছোট করছি না, বাট স্টিল ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনি যখন অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা এই সব দলের সামনে পড়বেন, তখন কিন্তু ওই মার্জিনাল এররগুলো করার সময় পাবেন না, তার আগেই কিন্তু ম্যাচ বের করে নেবে বড় বড় দলগুলো। ওয়েবসাইটগুলো
1: পার্টিকুলারলি টি টোয়েন্টি ফরম্যাটে এখানে কোনো সুযোগই নাই, কোনো মিস্টেক করার কোনো সুযোগ নেই, একটি বলই কিন্তু খুব পার্থক্য গড়ে দিতে পারে। যাই হোক, রায়ান বার্ল এসছেন, খুব ট্রিকি একজন ব্যাটার, আমরা জানি খুব ভালো চার ছয় মারতে পারেন, 67 নট আউট তার সবচেয়ে বড় ইনিংস, 1978 রান তিনি ইতিমধ্যে দলের জন্য করেছেন 120 ইনিংস থেকে। প্রথম বলটি অফ স্টাম্পের ওপরে ছিল, একটা লুপ দিয়েছিলেন, ফ্লাইটের ডেলিভারি, সেটাকে ডিফেন্স করলেন, আমি বলবো নিজের বলে নিজেই ফিল্ড করতে সক্ষম হয়েছেন এখানে ঋষাদ, কোনো রান কিন্তু এ বলে হলো না। সেই সাথে সাত ওভারে খেলা শেষ হয়েছে জিম্বাবুয়ে 65 চার উইকেটে 65 জিম্বাবুয়ে জয়ের জন্য তাদের লক্ষ্যমাত্রা কিন্তু 187 রান। এই যখন অবস্থা তখন আবারও আমার মনে হয় কণ্ঠের পরিবর্তন হওয়া দরকার। মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি মোয়াজ্জেম হোসেন, তোমাকে
2: অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় আলফাজউদ্দিন আহমেদ আপনাকে, এবং বাংলাদেশ যে টার্গেটটা সেট করে দিয়েছে সেই টার্গেট অর্থাৎ 187 রানের একটা লক্ষ্যমাত্রা নিয়ে এই মুহূর্তে জিম্বাবুয়ে খেলছে 65 চার উইকেটে। যদিও উইকেট পড়ছে তবে রান তোলার গড়টা কিন্তু তারা ঠিক রেখেছে। এই যাত্রায় ঠিক অষ্টম ওভারের খেলাটা শুরু হবে, শেখ মেহেদি বোলিংয়ে এসছেন, দুটো উইকেট নিয়ে বেশ ফুরফুরে মেজাজেই রয়েছেন আজকে। প্রথম বলটা করলেন এবং সেটা মিল্টন সোমবার বিপরীতে।
3: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রে প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও জিম্বাবুয়ের ক্রিকেট দলের মধ্যকার টি টোয়েন্টি খেলার চলতি ধারা বিবরণী বাংলাদেশ বেতার খুলনা। এখন প্রচারিত হচ্ছে মাগরিবের আজান ও দোয়া।

0: فإن ربها بالدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যে ব্যক্তি কোনো বিপদগ্রস্তকে সান্ত্বনা দেয়, সে ওই বিপদগ্রস্ত ব্যক্তির মতো সব পায়। আল হাদিস। প্রিয় শ্রোতা, এই মুহূর্তে আবারও ফিরিয়ে নিয়ে যাচ্ছি বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে টি টোয়েন্টি ক্রিকেট খেলার চলতি ধারা বিবরণীতে। ঢাকা কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।

0: প্রিয় শ্রোতা, এতক্ষণ হামদু নাদ শুনলেন, এখন শুনবেন স্থানীয় খবর বাংলায়।
1: আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৭টা, বাংলাদেশ বেতার, খুলনা। খবর পড়ছে মির্জা নুরুজ্জামান। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, আমাদের দর্শন, শিল্প, সাহিত্য ও ঐতিহ্যের মধ্যে সঙ্গীতকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। যে জাতি সঙ্গীতকে যত বেশি গুরুত্ব দেয়, সে জাতি তত বেশি উন্নত মানসিকতার পরিচয় বহন করে। তিনি আজ মাগুরার মোহাম্মদপুর উপজেলার হাটবাড়িয়া গ্রামের নিজ বাসভবনে আয়োজিত এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন। মন্ত্রী বলেন, আমাদের এক একজনের ভাষা ভিন্ন হলেও সুর ও রাগের মূর্ছনা পৃথিবীর সব মানুষ বুঝতে পারে। তিনি আরও বলেন, আমাদের সংস্কৃতির সঙ্গে অশালীন নৃত্য, অশালীন অঙ্গভঙ্গির যাত্রাপালার কোন সম্পর্ক নেই। বাংলাদেশের হারানো সংস্কৃতি ফিরিয়ে আনতে বর্তমান সরকার কাজ করছে। সঙ্গীতপ্রেমী, কণ্ঠশিল্পী ও যন্ত্রশিল্পী সহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী সময় উপস্থিত ছিলেন। জুলাই শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির সমৃদ্ধির জন্য আজ বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে জুমার নামাজ শেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক শেখ মোহাম্মদ জাকির হোসেন, সাবেক ছাত্রদল নেতা রফিকুল ইসলাম জগলু, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সর্দার জাহিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মুসল্লিগণ মোনাজাতে অংশগ্রহণ করেন। ষাটগম্বুজ মসজিদের ভারপ্রাপ্ত ইমাম ও খতিব মাওলানা নাসির উদ্দিন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি একটি কল্যাণমুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে তাদের ইস্তেহার উপস্থাপন করে, যার মূল লক্ষ্য ছিল রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কার, অর্থনৈতিক মুক্তি এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করা। এবারে শুনুন বিএনপির নির্বাচনী ইস্তেহার, জবাবদেহিমূলক ও জনবান্ধব নিয়ন্ত্রণ কাঠামোর উপর মাগুরা জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন।
2: জবাবদিহিমূলক ও জনবান্ধব নিয়ন্ত্রণ কাঠামো গঠন হল এমন একটি প্রশাসনিক ও নিয়ন্ত্রক ব্যবস্থা প্রতিষ্ঠা করা যা জনগণের স্বার্থ রক্ষা করবে, সুশাসন নিশ্চিত করবে এবং সরকারি সেবাকে আরও কার্যকর, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করবে। এ প্রসঙ্গে মাগুরার জেলা তথ্য কর্মকর্তা পাভেল দাস বলেন,
3: বর্তমান সরকার আমাদের জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। সে লক্ষ্যে রাষ্ট্রীয় অর্থের সঠিক ব্যবহার, দুর্নীতি দমন এবং জনগণের দোরগোড়ায় যে আমাদের রাষ্ট্রীয় সেবাগুলো রয়েছে সেটি পৌঁছে দেওয়ার জন্য আমাদের ডিজিটাল বিভিন্ন প্ল্যাটফর্ম তৈরি করেছেন। পাশাপাশি আমাদের এই রাষ্ট্রীয় অর্থটি যেন সঠিক কাজে ব্যবহৃত হয় এবং সকলে যেন সমবণ্টনের আওতায় আসে, সেজন্য একটি সেন্ট্রালি ডিজিটাল সেবামুখী একটি পদক্ষেপের মাধ্যমে বিভিন্ন কার্ডের প্রণয়ন করেছেন। তার মধ্যে আমাদের ফ্যামিলি কার্ড রয়েছে, কৃষক কার্ড রয়েছে, এটির মাধ্যমে আমাদের প্রান্তিক জনগোষ্ঠী উপকৃত হচ্ছে।
2: জবাবদিহিমূলক ও জনবান্ধব নিয়ন্ত্রণ কাঠামোর মূল লক্ষ্য হল দুর্নীতি দমন, রাষ্ট্রীয় অর্থের সঠিক ব্যবহার এবং জনগণের দোরগোড়ায় সহজে সেবা পৌঁছে দেওয়া। এটি ক্ষমতার অপব্যবহার রোধ করে এবং সর্বস্তরে স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করতে কাজ করে। এ প্রসঙ্গে মাগুরার জেলা তথ্য কর্মকর্তা পাভেল দাস আরো বলেন,
3: আমরা স্বচ্ছতার সাথে যাতে কাজ করতে পারি সেটা ডিজিটালি অ্যালটমেন্টের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি আমাদের স্বচ্ছ এবং জবাবদিহিতামূলক প্রশাসন বা অন্যান্য প্রশাসনিক কর্মকাণ্ড যাতে পরিচালনা করা যায় সেজন্য দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স, এটা সরকারের প্রথম পদক্ষেপ এবং এটা খুবই কার্যকরী পদক্ষেপ হয়েছে। আমরা জনগণের স্বার্থকে সরকার সবার অগ্রাধিকারমূলক ভাবে প্রণয়ন করেছে।
2: এই লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের মাধ্যমে সরকার একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, অংশগ্রহণমূলক এবং জনকল্যাণমুখী প্রশাসন গড়ে তুলতে চায়। মোহাম্মদ আরাফাত হোসেন, বাংলাদেশ বেতার, খুলনা।
1: খেলার খবর ফুটবল। মেহেরপুর সদর উপজেলার গোবিপুর ফুটবল মাঠে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় আমধাও ইউনিয়ন ফুটবল একাদশ 1-0 গোলে আমঝবি ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করেছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা, পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সমুদ্র বন্দর সমূহ উত্তর বঙ্গোপসাগর তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাস বলা হয়েছে খুলনা, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, রংপুর, পাবনা, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 35-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বেজে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
0: এতক্ষণ শুনলেন স্থানীয় সংবাদ বাংলায়, বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এই মুহূর্তে আবারও ফিরিয়ে নিয়ে যাচ্ছি বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে টি-20 ক্রিকেট খেলার চলতি ধারা বিবরণীতে। ঢাকা কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।
4: স্টাম্পের লাইনেই বলটা ছিল, টার্ন করবার মুহূর্তে ব্যাটে বলে হয়েছে, একটা রান পাওয়ার সুযোগ না নেই। দশম ওভারের খেলা শেষ, 81-6 উইকেটে জিম্বাবুয়ে। বাংলাদেশ এই স্টেজে 84 রান ছিল কোনো উইকেট না হারিয়ে, 3টা রান কম জিম্বাবুয়ের। আবার উইকেট 6টার পতন হয়েছে, যেখানে বাংলাদেশের কোনো উইকেটেরই পতন হয়নি। 60 বল থেকে 106 রানের প্রয়োজন, অর্থাৎ পুরো 10 ওভার খেলা বাকি, 106 রান করতে হবে। রিকোয়ার্ড রান রেটটা 10.60 করে তুলতে হবে, যদিও হাতে সেই রকম উইকেট বা সেই শক্তিশালী উইকেটগুলো আর নেই, ব্যাটারগুলো আর নেই। মুসে কিবা, তিনি স্ট্রাইকে থাকবেন, ডানহাতি এই ব্যাটার, অলরেডি 1 বল খেলে 1 রান নিয়েছেন। তাসকিনের বল মোকাবেলা করবেন 11 ওভারের প্রথম বলটা দেখে শুনে, তারপরে শর্ট কাভারের দিকে ঠেলে দিলেন এবং 1টা রানের জন্য দৌড় শুরু করলেন, সেটা সাকসেসফুলি নিতে পেরেছেন। 86-6 উইকেটে জিম্বাবুয়ে চলছে 11 ওভারের খেলা। তাসকিন প্রথম ওভারটা বেশ খরুচে ছিলেন, তিনি 15 রান দিয়েছিলেন, যদিও সেই ওভারে কোনো উইকেটও পাননি তিনি। দ্বিতীয় ওভারের বোলিং করতে এসছেন নিজের, এবং সেটা দলীয় 11 ওভারের বল করবেন, দ্বিতীয় বল হবে। 86-6 উইকেটে জিম্বাবুয়ে ঢুকছে, জিম্বাবুয়ে একটা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছে, সেখান থেকে কে রক্ষা করবে? সেরকম ব্যাটার কি রয়েছেন? একেবারে লোয়ার মিডল অর্ডারের ব্যাটাররা এই মুহূর্তে ব্যাট করছেন, এই মুহূর্তে 2 রানের জন্য দৌড়, শেষ পর্যন্ত নিতে সক্ষম হয়েছে রায়ান বার্ড। তার ব্যাট থেকেই আসলো, তিনি 13 রানে পৌঁছে গেছেন। দল 84-6 উইকেট হারিয়ে 58 বল থেকে 103 রান করতে হবে জিম্বাবুয়েকে। একপাশে অনেকটা গ্রিন গ্যালারি, গাছপালায় আচ্ছাদিত, এবং আমরা এর আগে একটা ছক্কা দেখেছি রায়ান বার্লের কাছ থেকে, একেবারে সেই বড় বড় গাছপালা যেই জায়গায় রয়েছে সেখানেই গিয়ে ফেলেছে বলটা। এবারে অফ ড্রাইভ, মিড অফের দিকে পাঠিয়েই হৃদয় রয়েছেন, দ্রুত গতিতে রান নিয়েছেন, যদিও হৃদয়ের হাত থেকে, হৃদয় তিনি যা থ্রোটা করেছিলেন সেটা স্ট্যাম্পে লাগেননি, ইনফ্যাক্ট একটা নিরাপদেই রান হয়ে গেছে।

শেখ মেহেদির হাত ধরে উইকেটের পতনটা শুরু হয়েছিল, এরপরে নাহিদ রানা, তারপরে আবারও শেখ মেহেদি, এরপর রিশাদের আঘাত, জোড়া আঘাত, পরে আবারও শেখ মেহেদি, আরও একটা উইকেট। একটা ভালো দিন যাচ্ছে শেখ মেহেদির, বলছিলাম বোলিংয়ে তিনটা উইকেটের পতন তার হাত ধরে এসছে। তবে তাসকিন এই মুহূর্তে উইকেট শূন্য থেকে বোলিং করছেন, চতুর্থ বল ওভারের, এবারে ফুল লেন্থ একটা ডেলিভারি, মিডল স্ট্যাম্পের বল ছিল এবং সেটা সফট হ্যান্ডে খেলেছেন, রান নেই। এগারোতম ওভারের খেলা চলছে এবং সেখানে একের পর এক জিম্বাবুয়েন ব্যাটাররা পরাস্ত হয়েছেন, কখনো ক্যাচ তুলে দিয়ে, কখনো বা স্ট্যাম্পে বল লেগে আউট হয়ে তারপরে ফিরেছেন। মুসে কিওয়া তিনি ব্যাটিংয়ে রয়েছেন, স্ট্রাইকে তিন বল মোকাবেলা করে দুটো রান, তার তাসকিনের বল মোকাবেলা করবেন। ঠিক পঞ্চম বল হবে এটি, শর্ট অফ লেংথের ডেলিভারি, সেটা অফ স্টাম্পের বাইরে দিয়ে চলে গেল এবং ওয়েল লেফট করলেন এই মুহূর্তে। জিম্বাবুয়ের যে উইকেটের পতন, 15 রানে 1, 19 রানে 2, 21 রানে 3, 65 রানে 4, 68 রানে 5 এবং 80 রানে 6 উইকেটের পতনটা ঘটেছে, যেখানে স্পিন অ্যাটাকটাই বেশি কার্যকর ভূমিকা পালন করেছে, কারণ শেখ মেহেদির তিনটি এবং ওই রিশাদের হাত ধরে দুটো উইকেটের পতন হয়েছে। অন্যদিকে একজন পেস অ্যাটাক থেকে উইকেট পেয়েছে, সেটা হচ্ছে নাহিদ রানা। এবারে স্ট্যাম্পের ভেতরের বলটা, সেটাকে গ্লান্স করে দিলেন, বলটা ডিপ মিড উইকেট অঞ্চল থেকে দৌড়ে এসে ফিল্ডিং হওয়ার পূর্বে একটা রান, থ্রো হলো ওভার থ্রো থেকে একটা রান, এবং সেটাতে নিশ্চয়ই সন্তুষ্টির জায়গা থাকতে চাইবেন না ফিল্ডাররা। তবে রান একটা হয়ে গেছে ওই ওভার থ্রো থেকে। 11তম ওভারের খেলা শেষ, 85-6 উইকেটে জিম্বাবুয়ানদের সংগ্রহ, এবং সেখানে বাংলাদেশের বিপরীতে তারা 187 রানের লক্ষ্যে ব্যাট করছে, যেটা অনেক দূরে এই মুহূর্তে মনে হচ্ছে তাদের লক্ষ্যমাত্রা থেকে, তারা অনেক পেছনে রয়েছেন। বেনেট তিনি এবং মারুমানি এই দুজন ইনিংসের গোড়াপত্তন করতে আসেন, তবে সুবিধাটা তারা করতে পারেননি এবং পরবর্তীতেও যারা এসছেন তারাও আসলে খুব একটা সুবিধা আদায় করতে পারেননি। শুধুমাত্র ওই সিকান্দার রাজা 12 বল থেকে 28 রান করেছিলেন, একটা অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলতে চেয়েছিলেন তিনি, বোলারদেরকে একটা ছন্ন ছাড়া করবার চেষ্টা ছিল, তবে তিনি নিজেই আসলে সেই কাটা পড়ে যান। 54 বল থেকে 100 রানের প্রয়োজন, 87-6 উইকেট হারিয়ে জিম্বাবুয়ে 11 ওভারের খেলা শেষে। প্রথম বলটা 12তম ওভারের প্রথম বল, বেশ জোরের উপরেই খেলেছেন, ডিপার পজিশন থেকে একটা রান এবং সেটা রায়ান বার্লের ব্যাট থেকে আসলো, 11 বল থেকে 15 রান করলেন তিনি। 88-6 উইকেট হারিয়ে জিম্বাবুয়ে চলছে 12তম ওভারের খেলা। মুসে কিওয়া তিনি ব্যাটিং করবেন এই মুহূর্তে স্ট্রাইকে, 5 বল থেকে 4 রান করেছেন। ডানহাতি এই ব্যাটার খেলবেন সাইফুদ্দিনের বল, সাইফুদ্দিন প্রথম ওভারে দিয়েছেন 17 রান, এই ওভারে প্রথম বল থেকে একটা রান অলরেডি খরচ করেছেন। দ্বিতীয় বলটা ফোর্থ স্ট্যাম্প চ্যানেলে বলটা করেছিলেন এবং সেটাই অফ ড্রাইভ করেছেন, মিড অফ থেকে ফিল্ডিং হয়েছে এবং একটা রান আসলো এই বল থেকেও। 89-6 উইকেটে জিম্বাবুয়ে চলছে 12তম ওভারের খেলা, 98 রান প্রয়োজন, 52 বল থেকে হাতে রয়েছে 4টা উইকেট, যেটা বেশ কঠিন কাজ এবং সেই কঠিন কাজটা অসম্ভব নয় বটে, কিন্তু বাংলাদেশ সিরিজে টিকে থাকতে হলে যেই সুযোগ বা সম্ভাবনাটা তৈরি করেছে জয়ের, সেটা ওই সেই চাপটা অব্যাহত রাখতে হবে এবং উইকেটের পতন ঘটাতে হবে। পরের বলটা এবারে বেশ জোরের ওপরে খেলেছিলেন এক্ষেত্রে রায়ান বার্ল, এবং খেলেই একটা রানের জন্য দৌড়, সেটা সফল হয়েছেন তারা। 12তম ওভারের তৃতীয় বল থেকে এই 1 রানের সুবাদে জিম্বাবুয়ের রান 96-6 উইকেট হারিয়ে। এই পার্টনারশিপটাই আসলে সর্বশেষ পার্টনারশিপ বলা যায়, তারা আসলে যতটুকু দূরে নিয়ে যেতে পারে, তারপরেই যারা আছেন মূলত বোলার হিসাবেই

0: তাদের একাদশে সুযোগ পেয়েছেন, জিম্বাবুয়ের একাদশে সুযোগ পেয়েছেন তাসকিন। এবারে শর্ট অফ লেংথের ডেলিভারি, ওয়েস্ট হাইটের, সেটাকে তাসকিন নয় সাইফুদ্দিন দুঃখিত, সেটাকেই ওই পুল শট খেলতে চাইলেন মুসেকিওয়া, তবে ব্যাটে বলের অ্যাডজাস্টমেন্ট একেবারেই হয়নি, যে কারণে একটা ডট বল, 96 উইকেট হারিয়ে জিম্বাবুয়ে। সিরিজে ফিরে আসার লড়াই, সেই ফিরে আসার লড়াইয়ে বাংলাদেশ বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে। আজকের এই ম্যাচে জয়লাভ করলে তৃতীয় ম্যাচটা একটা ফাইনাল ম্যাচের মতোই উত্তাপ ছড়াবে। এবং ফিল্ডিং করতে গিয়ে ডিপার পজিশনে তানজিদ তামিম তিনি খানিকটা আঘাত পেলেন কিনা, ফিজিও এসছেন মাঠের এক সাইডে, আবারও একটু টেনে খেলবার চেষ্টা, তবে সেটা ইয়াসির আলী রাব্বি, তিনি লং অফের দিকে, লং অনের দিকে রয়েছেন, প্রোটেকশনটা ঠিকঠাকভাবেই হয়েছে। এবং এক রান, 12তম ওভারের খেলার পঞ্চম বল থেকে এই এক রান আসলো, 91-6 উইকেট হারিয়ে জিম্বাবুয়ে। রায়ান বার্ল এবং মুসেকিওয়া এই দুজনের পার্টনারশিপটা ওই 1-2 করেই এগিয়ে যাচ্ছে, 49 বলে 96 রান প্রয়োজন, যদিও তাদের বড় বড় শটস অবশ্যই খেলতে হবে, না হলে এই ম্যাচ বের করবার খুব বেশি সুযোগ নেই, তবে সেই সাথে উইকেটও তাদের রক্ষা করে চলতে হবে, এটি সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ। সাইফুদ্দিন এবারে অফ স্টাম্পের বাইরে, কভার ড্রাইভ, আবার ইয়াসির আলী রাব্বি খানিকটা দৌড়ে গিয়ে ডিপ এক্সট্রা কাভার অঞ্চলের দিকে ফিল্ডিং করলেন, ততক্ষণে একটা দুটো রান, 12 ওভারের খেলা শেষ, 93-6 উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ, 93-6 উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ যখন 12তম ওভারের খেলাটা শেষ হয়েছে। এক্ষেত্রে জিম্বাবুয়ের আরও 94 রানের প্রয়োজন 48 বল থেকে, 94 রানের প্রয়োজন 48 বল থেকে, কারেন্ট রান রেটটা 7.75, প্রয়োজন 11.75 করে, অর্থাৎ অনেক অনেক বেশি, প্রায় 11.75 মানে অলমোস্ট 12 করে রান তুলতে হবে, যেটা সত্যিই অনেক কষ্টসাধ্য বা ডিফিকাল্ট একটা ব্যাপার। আর পরবর্তী সেই ব্যাপারগুলো নিয়েই নতুন করে কথা বলবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শ্রদ্ধেয় আলফাজউদ্দিন আহমেদ আপনাকে।
1: ধন্যবাদ মোয়াজ্জেম, দারুণ একটা প্রতিদ্বন্দ্বিতা হবে আশা করেছিলাম, শুরুটা সেভাবেই করেছিল জিম্বাবুয়ে, কিন্তু দ্রুত কিছু উইকেটের পতন ঘটে যাওয়ার কারণে আজকে অনেকটা সুবিধাজনক অবস্থা এই মুহূর্তে সৃষ্টি করতে সক্ষম হয়েছে বাংলাদেশের খেলোয়াড়েরা, অবশ্যই বলতে হবে। তবে রায়ান বার্লের কথা অবশ্যই বলবো, হি ইজ এ ডেঞ্জার ম্যান, তার ব্যাটে কিন্তু রান আসে, যতক্ষণ সে আছে ততক্ষণ কিন্তু স্বস্তির কিছু ঘটেছে বলে আমি বলবো না। আর জিম্বাবুয়েন্সরা নিজেদের মাঠের যে কোনো রকম ফলাফল করার চেষ্টা, আপ্রাণ চেষ্টা শেষ মুহূর্ত পর্যন্ত করবে এটা বলতেই হবে। তবে হ্যাঁ, বাংলাদেশের আজকে 2-3 জন ব্যাটার কিন্তু খুব ব্রেভ ব্যাটিং করেছেন অবশ্যই বলতে হবে, ভালো একটা ওপেনিং স্ট্যান্ড ছিল এবং এসে শেষের দিকে এসে ভালো কিছু ফিনিশিং শটস আমরা দেখেছি সাইফুদ্দিনের কাছ থেকে এবং ইয়াসির আলী রাব্বির কাছ থেকে। এই চারজনের ব্যাটের উপরে ভর করে ভালো একটা স্কোর 187, সুতরাং সেটাকে টপকাতে কষ্ট পেতে হবে। নাহিদ রানাকে আবার ফিরিয়ে আনা হয়েছে, ইতিমধ্যে 1টি উইকেট তিনি পেয়েছেন প্রথম বল, এবারে ঘুরিয়ে দিয়েছেন সঙ্গে সঙ্গে ফাইন লেগের দিকে, ডিপে একজন ফিল্ডার রাখা হয়েছে, তিনি বল কুড়িয়ে ফেরত দিলেন, কোনো রান কিন্তু হল না। লিটন দাস এবং রনি তালুকদারের মধ্যে ওপেনিং জুটিতে 120 রানের সর্বোচ্চ জুটি ছিল, সেটা কাছাকাছি পৌঁছেছিলেন, 124 রানের জুটি ছিল সেটি, এবং আজকে আমরা সাইফকে এবং তানজিদ তামিমকে দেখেছি 120 রানের জুটি তারা করতে সক্ষম হলেন, কিন্তু 124 রানের যে রেকর্ড সেটা কিন্তু ভাঙা সম্ভব হয়নি। যাই হোক, তানজিদ তামিম যতগুলো জুটি হয়েছে টপ 5টা 17 রানের জুটি বলবো, সেই সবগুলোতেই কিন্তু এক প্রান্তে তানজিদ তামিম কন্ট্রিবিউট করেছেন। তানজিদ তামিমের কাছ থেকে এরকমই প্রত্যাশা, আরও বেশি প্রত্যাশা বলতে হবে। রাউন্ড দ্য উইকেট যাচ্ছেন এবারে ওয়াহিদ রানা, অফ স্টাম্পের বেশ কিছুটা বাইরে ছিল, ব্যাট চালিয়েছিলেন জোরের উপরে রায়ান বার্ল, ভাগ্য সুপ্রসন্ন বলবো, বল ভেতরে কানায় লেগে স্টাম্পের একেবারে পাশ দিয়ে ফাইন লেগ দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। গতি, ওই যে নাহিদ রানার যে গতি, সেই গতিটাই পেয়ে গেল বলটা, তো বলটা যদি স্টাম্পে এসে লাগতো তাহলে হয়তো উইকেটে পতন করতো, কিন্তু ভাগ্য সুপ্রসন্ন, ভাগ্য সাথে থাকলে এই রানগুলো পাওয়া যায়। 4 রান বাড়ল, চার রান বাড়ায় 98-6 উইকেটে। আমরা আছি 13 নম্বর ওভারে, নাহিদ রানার হাতে বল, নাহিদ রানা প্রস্তুত, কিছু ইঙ্গিত করছেন হয়তোবা, আমি জানি না আঘাত পেয়েছেন কি না তিনি। আমার মনে হয় ব্যাটারও বলছেন যে একটু মাঠের ভেতরে এসো, অর্থাৎ নাহিদ রানা কিছুটা আহত, এরকম কিছু একটা আমার কাছে মনে হচ্ছে। যাই হোক, মোস্ট রানস ফর জিম্বাবুয়ে যদি বলা হয় তাহলে সেখানে কিন্তু সেকেন্ড হাইয়েস্ট রান করেছেন এই রায়ান বার্ন, এবং একবারে টপে নামার আমরা দেখতে পাচ্ছি সেকেন্ডের রাজা, তিনি 3137 রান করেছেন। এবং তারপরেই আমরা দেখতে পাচ্ছি এই রায়ান বার্লের নাম, যিনি 2000 রান ইতিমধ্যে করে ফেলেছেন 111 ইনিংস থেকে। সুতরাং হিজ এ বিগ কন্ট্রিবিউটার ইন জিম্বাবুয়ান ক্রিকেট অবশ্যই বলতে হবে, এবং টি টোয়েন্টি ক্রিকেটে বিশেষ করে। সুতরাং আমার মনে হয় একেবারে নিশ্চিন্ত হয়ে যাওয়ার কোনো কারণ নেই যে বাংলাদেশ দল জিতেই যাবে। আর এই যে অমিনাস সাইন যেটা বলতে হবে, নাহিদ রানা যার উপর অনেক কিছু নির্ভর করছে, তিনি কিন্তু আহত হয়ে গেছেন। শরীফুল ইতিমধ্যে আহত হয়ে দেশে ফেরার মতন অবস্থা তার। এর ইতিমধ্যে আমরা জানি মুস্তাফিজ তিনিও নট অ্যাভেলেবল, তিনিও দেশে ফিরেছেন। সুতরাং আমাদের এই সিম বোলার যারা তৈরি হয়েছেন, কেবলমাত্র এখন আমরা বলব যে নতুনভাবে আমরা একটা একগুচ্ছ ফসল পেয়েছি, সেইখানে থেকে আবার যদি তারা ইঞ্জুরি লিস্টে নিজেদেরকে ঘন ঘন নিয়ে যান, এটা খুবই দুঃখজনক হবে। আমার মনে হয় এই বিষয়গুলি যারা তাদের ট্রেনার হিসেবে রয়েছেন তাদেরকেও ভাবতে হবে, এবং যারা নিজেদের কেরিয়ার গড়ছেন যারা খেলোয়াড় তাদেরকেও বুঝতে হবে যে কতটা গতিতে বল করলে, কতটা প্রস্তুতি হয়ে এসে বল করলে পরে তারা ইঞ্জুরিতে পড়বেন না, কেন ইঞ্জুরিতে পড়বেন তিনি, কতটা গতি, কতটা বেন্ড হতে হবে, এই সব বিষয়গুলো তো তার মুখস্থ। ডে অফ ডে ইন ডে আউট তারা এই জিনিসগুলোই কিন্তু করছেন। সুতরাং তারপরেও যখন দেখি একটা বল করতে গিয়ে নিজেই একটু আহত হয়ে যান, খুব অবাক লাগে। যাই হোক, এই মুহূর্তে অবশ্য প্রস্তুত নাহিদ রানা, বারে বারেই দুপাশে বেন্ড করছেন শরীরটাকে, কোমরে কিছু সমস্যা আমার মনে হয়, একটু স্টিফনেস হতে পারে। যাচ্ছেন, দৌড় শুরু করছেন ওভারের পরে বলটি করার জন্য, রাউন্ড দ্য উইকেট বল করবেন, বল করলেন। এবার একটু স্লোয়ার ডেলিভারি ছিল, আস্তে করে ঘুরেছেন মিড উইকেটের দিকে, এক রান হল ধরো, দ্বিতীয় রানের জন্য ছুটছেন, শেষ পর্যন্ত দ্বিতীয় রানটাও কিন্তু হয়ে গেল। এবং সেখানেও ভত্র, সেখানেও ভত্র, একেবারে বাউন্ডারি লাইনের কাছেই বল চলে গেছে, জানি না তৃতীয় তো চতুর্থ রান হয়ে গেল, 4টা রান। এবং আমরা দেখতে পাচ্ছি যে এক প্রান্তে ব্যাটার যিনি রয়েছেন মিসেক কাবা, তিনি কিন্তু তার ব্যাট হাত থেকে হারে পড়ে গেছে, ব্যাট ছাড়াই তিনি কিন্তু দৌড় শুরু করেছেন। সুতরাং প্রয়োজনের ক্ষেত্রে সব কিছুই করতে হবে, জানি না 4টি রান কিন্তু হয়ে গেল, যেটা 2টি রান হতে পারত সর্বোচ্চ, সেখানে কিন্তু 4 রান। এইভাবে আমার মনে হয় একটু সাবধানতা হওয়া দরকার, সকলকেই সাবধান হতে হবে, ম্যাচ জিতে নিয়েছি এরকম ভাববার কোনো সুযোগ কিন্তু টি টোয়েন্টিতে নেই। 102-6 উইকেটে নাহিদ রানা বল শেষ মতো ফেলে দিলেন, তিনি আর বল করতে চাচ্ছেন না, অর্থাৎ তিনি কিন্তু নিজেকে ইঞ্জুরি লিস্টে নিয়ে চলে গেলেন। বল করেছেন 2 ওভার 3 বল করে তিনি কিন্তু বলটা ছেড়ে দিলেন। মুশকিল হচ্ছে যে এই টিমে আমার মনে হয় আমরা একজন পার্ট টাইম বোলার মিস করব, সাইফ হাসানকে দিয়ে শেষ পর্যন্ত বল করাতে হবে কিনা আমি জানি না, তিনি মাঠের বাইরেই কিন্তু চলে যাচ্ছেন। মোসাদ্দেক সৈকত তাকে কেন দলে নেওয়া হচ্ছে না সেটাও আমি জানি না, তিনি কিন্তু ভালো পারফর্ম করেছিলেন, বিশেষ করে আমরা দেখেছি ওডিআই ম্যাচে, তিনি যদি দলে থাকতেন তাহলে ব্যাট বল দুটোতেই হয়তো বা তিনি কন্ট্রিবিউট করতে পারতেন, এরকম সময় তাকে দিয়ে বল করানো খুবই আমার মনে হয় একটা সুযোগ সৃষ্টি হতো। যাই হোক, তিনিও কিন্তু দলভুক্ত নেই, দলে নেই, সুতরাং বাংলাদেশের ক্যাপ্টেনকে কিছুটা হলেও কিন্তু চিন্তায় পড়তে হবে, চিন্তায় পড়তে হচ্ছে, তার কারণ তাসকিন এবং সাইফুদ্দিন দুজন সিমারই কিন্তু যথেষ্ট খরুচে বোলিং করছেন, কেউই কিন্তু খুব ভালো নিয়ন্ত্রিত বোলিং করতে পেরেছেন বলে আমার কাছে মনে হয় না। দুজন স্পিনারই পক্ষান্তরে কিন্তু ভালো বল করেছেন আমরা দেখেছি ইতিমধ্যে, কিন্তু মাহাদি তার কোটাই শেষ করে ফেলেছেন, 4 ওভার বল তিনি করে ফেলেছেন, আর এখনও রিশাদের বোধ হয় 1টি ওভার বাকি আছে। সুতরাং কিছুটা হলেও হিসাব নিকাশে আবার নতুন করে করতে হবে আমাদের ক্যাপ্টেনকে। নাহিদ রানা 2 ওভার 3 বল করে 15 রান দিয়ে 1টি উইকেট পেয়েছেন, তিনি বেরিয়ে গেলেন। তাসকিন 2 ওভার বল করেছেন, 21 রান দিয়েছেন। সাইফুদ্দিনের কথা বলছেন, 2 ওভার বল করেছেন, তিনি 23 রান দিয়েছেন, অর্থাৎ 10 রান 10.5 ইকোনমি 11.5 ইকোনমি দুজনেরই, বুঝতেই পাচ্ছেন এত করে রান দিলে শেষ পর্যন্ত ম্যাচ জেতা যাবে কি না। ঠিক সাইফ হাসানকে কিন্তু আনা হলো এই ওভারটি কমপ্লিট করার জন্য, অন্ততপক্ষে তিনটি বল তো তাকে করতেই হবে, শুধু তাই নয় আমার মনে হয় আরও এক আধটা ওভার তাকে দিয়ে করাতে হবে। সাইফ রাউন্ড দুয়েকে ছোট্ট রান আপনি অফ ব্রেক বল করার চেষ্টা করে থাকেন, অফ স্টাম্পের বেশ বাইরে একটা স্কোয়ার ড্রাইভ বল চলে গেল সোজা সুইপারের দিকে, সেখানে একজন ফিল্ডারকে রাখা হয়েছে, তিনি বল কুড়িয়ে ফেরত দিলেন, এক রানের বেশি কিন্তু হলো না। গুড, একটি করে রান আমার মনে হয় কনসিড করা যেতেই পারে। এক রান বাড়ল 103 ছয় উইকেটে জিম্বাবুয়ে, জয়ের লক্ষ্যমাত্রা আপনারা জানেন 187-188। 103 ছয় উইকেটে মুশিকাওয়া স্ট্রাইকে যাচ্ছেন সাইফ ওভারে, পরে বল অফ স্টাম্পের উপরে বাতাসে ভাসিয়ে খেলেছেন না, ক্যারি করেনি, লং অনে ফিল্ডার একজন আছেন সীমানার কাছাকাছি, তার কাছে এক ড্রপ দুই ড্রপে বল গেল, তিনি বল কুড়িয়ে ফেরত দিলেন, আরও একটি রান বাড়ল 104 ছয় উইকেটে। 13 নম্বর ওভারে শেষ বলটি করবেন সাইফ হাসান, সাইফ বল করছেন এই মুহূর্তে, দুই বল থেকে দুটি রান তিনি কনসিড করেছেন, সুতরাং শেষ বলটি করতে গিয়েও আবার ফিরে আসলেন, আবার ফিরে আসলেন আমরা দেখতে পাচ্ছি, দেখা যাক কি করেন তিনি। হ্যাঁ, প্রস্তুত হচ্ছেন নতুনভাবে, বার্ড রয়েছেন তার সামনে, রায়ন বার্ড 27 রান করেছেন তিনি, পরে বল হলো অফ স্টাম্পের বাইরে আস্তে করে পুশ করেছিলেন ওখানে ব্যাকওয়ার্ড পয়েন্টের দিকে, ফিল্ডার একজন সেখানে রয়েছে, সুতরাং এ বল থেকে কোনো রান নয়, ডট বলে শেষ করলেন নাহিদ রানা নয় মাফ করবেন সাইফ হাসান এই ওভারটি, এবং সেই সাথে 104 13 ওভারের খেলা কিন্তু ইতিমধ্যে হয়েছে, আরও 7টি ওভার এখনও পর্যন্ত আছে, এবং সেখান থেকে বাকি রানগুলো করা সম্ভব হবে কি না সেটাই দেখবার বিষয়। একটা ভালো চ্যালেঞ্জিং সিচুয়েশন সৃষ্টি হয়েছে অবশ্যই বলতে হবে, জিম্বাবুয়ের একেবারে টেল তা বলবো না, তবে লোয়ার মিডল অর্ডার এবং টেল এরাই খেলছে, মুশিকাওয়া তিনি রয়েছেন এক প্রান্তে, তিনি কিন্তু খুব ভালো কিছু একটা করতে পারছেন বলে আমি বলব না, তবে রায়ন বার্ল যতক্ষণ রয়েছেন তিনি কিন্তু চেষ্টা করবেন অন্তত পক্ষে রানের গতি বাড়াবার, 17 বল থেকে 27 রান করে এই মুহূর্তে তিনি অপরাজিত আছেন। নতুন বোলার হিসাবে ঋষাদকে আনা হয়েছে, ঋষাদ তার ব্যক্তিগত কোটার তৃতীয় ওভারে বোলিংটা করবেন, প্রথম বলটি ছিল অফ স্টাম্পের উপরে কাট করেছেন, শর্ট থার্ডম্যানে একজন ছিলেন বল কুড়িয়ে ওই যে বোলার প্রান্তে স্টাম্প ভাঙার চেষ্টা, সেখানে কেউ ছিলেন না, এক রানের জায়গায় দুই রান হয়ে গেল, এইভাবে রানগুলো কিন্তু লিক হচ্ছে, এই লিকগুলোকে এখন থেকেই কিন্তু সামলাতে হবে, তা নাহলে পরে এটাও কিন্তু বিপদের কারণ এক সময় হয়ে যেতে পারে। 41 বল থেকে 81 রান করতে হবে এই ম্যাচ জিততে হলে, 187-তে পৌঁছাতে হলে, ওভারের পরের বল এবারে লেগ স্টাম্পের ওপরে ছিল, উড়িয়ে মারার চেষ্টা, ক্রস ব্যাটের একটা শর্ট খেলার অ্যাটেম্পট ওখানে দেখলাম মুশিকাওয়ার কাছ থেকে, ব্যাট বলে হয়নি, উইকেট রক্ষক সঙ্গে সঙ্গে বেলস ফেলে দিচ্ছেন, তবে কোনো বিপর্যয় ঘটেনি, অন্ততপক্ষে একটি ডট বল পেয়েছেন ঋষাদ, এটা বলতেই হবে, ঋষাদের কাছে দুটি উইকেট তার নামের পাশে রয়েছে, আরও উইকেট পাওয়ার সম্ভাবনা তার কিন্তু রয়েছে, এবং এই ম্যাচে সেটা তার ক্যাপিটালাইজ করা উচিত। এই মুহূর্তে যাচ্ছেন ওভারের পরের বল, এবার কিন্তু অফ স্টাম্পের বাইরে উইথ পেয়ে গেছেন ব্যাটার, করেছেন খেলেছেন ওখানে কাভারের দিকে, সুইপার পজিশনে একজন ফিল্ডার আছেন, তিনি বল কুড়িয়ে ফেরত দিলেন, আরও একটি রান, 39 বল থেকে 80 রান করতে হবে এই ম্যাচ জিততে হলে জিম্বাবুয়েকে, 107 ছয় উইকেটে 14 নম্বর ওভারে খেলা কিন্তু এগিয়ে, বার্ল কিছু একটা বুঝে নিচ্ছেন আম্পায়ারের কাছ থেকে, প্রস্তুত তিনি 27 রানে অপরাজিত আছেন, যাচ্ছেন ঋষাদ, মিডল স্টাম্পের উপরে ছিল, একটুখানি বেশি লাফিয়ে উঠেছিল, সে কারণেই বড় শট খেলা তার পক্ষে সম্ভব হয়নি, তবে মিড উইকেটের দিকে খেলেছেন এবং একের জায়গায় দুই তিনি আদায় করলেন, স্ট্রাইকটা নিজের কাছেই রাখলেন বার, তিনি 29 রানে পৌঁছে গেলেন, দলের সংগ্রহ বেড়ে হয়েছে 109 ছয় উইকেটে, জিম্বাবুয়ে 187 রান জয়ের লক্ষ্যে খেলছে, এখনো পর্যন্ত 6টি উইকেটে পতন ঘটেছে, 25 বল থেকে তাদেরকে করতে হবে বাকি রানগুলো, অনেকগুলো রান আসছে সে কথায়। এবারে উইকেট পেয়ে গেলেন এখানে ঋষাদ, এবং রায়ন বার্ড যাকে আমি ডেঞ্জারম্যান বলছিলাম তিনিই কিন্তু একটা কি বলবো, হাফ হার্টেড শট খেললেন, যতটা জোরে খেলতে পারলে মিড উইকেটের যে সীমানা সেই সীমানা পার করতে পারতেন ততটা জোরে কিন্তু তিনি খেলতে পারেননি, ব্যাট বলের সংযোগটা ততটা ভালো হয়নি, আকাশে বেশি উঠেছিল, ডিপি একজন ফিল্ডার রেখেই বল করছেন ওখানে ঋষা, তিনি জানেন যে এই এলাকা দিয়েই বলটাকে সীমানার বাইরে পাঠাবার পরিকল্পনা করবেন রায়ান বার্ল, এবং সেই অনুযায়ী সেখানে ফিল্ডারটি ছিল, তিনি ক্যাচ লুফলেন এবং সেই সাথে এই বার্লের ইনিংসের পরিসমাপ্তি ঘটল। 29 রানে তিনি আউট হলেন 109-7 উইকেটে জিম্বাবুয়ে। এখন কিন্তু বলা যায় যে জয়ের দিকে অনেকটাই, জয়ের পাল্লা অনেক দিকে অনেকটাই বলবো বাংলাদেশের দিকে ঝুলে গেছে বা ঝুঁকে গেছে, এটা বলা যেতেই পারে। তার কারণ এরপরে এইখান থেকে ম্যাচ জেতাবার মতন সেরকম ব্যাটসম্যান বা ব্যাটার জিম্বাবুয়ের ব্যাটিং লাইন আপে আছে বলে আমার কাছে মনে হয় না। 109-7 উইকেটে 8 নম্বর ব্যাটার মাঠের মধ্যে রয়েছেন, তিনি হলেন মিসিকাওয়া। 9 নম্বর ব্যাটার হিসেবে এসছেন ইভান্স, ব্র্যাড ইভান্স, দেখা যাক তিনি কি করতে পারেন, ব্যাট হাতে কতটা সক্ষম হন আজকে সেটাই দেখবার বিষয়, বল হাতে যথেষ্ট ভালো বোলিং তিনি করেন। তবে আজকে বাংলাদেশি ব্যাটাররা কিন্তু সকলের বিরুদ্ধেই রান পেয়েছে, 33 ম্যাচ থেকে 159 রান করেছেন, বেস্ট কিন্তু 43 রানের ইনিংস তার রয়েছে, স্ট্রাইক রেটটা ভালো 120। যাচ্ছেন ঋষাদ ওভারের পরে বল, প্রথম বল এগিয়ে এসে খেলার চেষ্টা, ব্যাটে বলে হয়েছে, নিজের বলে বল কুড়িয়ে নিয়ে ফেরত দিলেন, কোন রান কিন্তু এই বলে হল না, ডট বল। 19 বল থেকে 29 রান করে আউট হয়ে গেছিলেন রায়ান বার্ল, ভালো ইনিংস অবশ্যই বলতে হবে, ইনি ওভার কিন্তু আরেকটা শেষ হয়েছে, 14 ওভারের খেলা শেষ হয়েছে, 109-7 উইকেটে জিম্বাবুয়ে, আর 6 ওভারের খেলা রয়েছে। জয়ের যে টার্গেট সেটা থেকে কিন্তু জিম্বাবুয়ের দূরত্ব এখন বেশ অনেকটা, এবং হাতে সেরকম কোনো ব্যাটার আছে বলে আমার মনে হয়। এইরকম সময় কিন্তু বাংলাদেশ করেছিল 119 বিনা উইকেটে, সেখানে জিম্বাবুয়ে 109-7 উইকেটে, তফাৎ হচ্ছে উইকেট, বাংলাদেশের হাতে তখনও কিন্তু সবকটা উইকেট ছিল, আর জিম্বাবুয়ে এমন একটা জায়গায় আছে যখন তাদের হাতে আর মাত্র 3টি উইকেট। 36 বল থেকে 78 রান করতে হবে, সাইফকে দেওয়া হয়েছে প্রথম বল, আকাশে উঠেছে এবং ক্যাচ, এবং ক্যাচ গালিতে একজন ফিল্ডার রেখে বল করছিলেন মসিকাওয়া, তিনি ব্যাট চালিয়েছিলেন সজোরে, ব্যাটের কানায় লেগে বল চলে গেছে সেই গালির ফিল্ডারের কাছে, সহজে সে ক্যাচ তিনি লুফেছেন, এবং সাইফ পার্ট টাইম বল করতে এসেও কিন্তু একটি উইকেটের পতন ঘটালেন। এখন নো বল হবে কি না, আমার মনে হয় ডেলিভারি ঠিকই আছে, ব্যাক অফ লেগ ডেলিভারি ছিল, সেই বলটার উপরেই কিন্তু খেলার চেষ্টা করেছিলেন সাইফুদ্দিন, ক্যাচ লুফেছেন, সেখানে ফিরে যেতে হচ্ছে মুসিকিওয়া। 14 বল থেকে 11 রান তিনি করেছেন, দলের সংগ্রহ 109-8 উইকেট, অর্থাৎ প্রায় শেষের দিকে ইনিংসের চলে এসছে জিম্বাবুয়ের অবশ্যই বলতে হবে, এবং বাংলাদেশ মোটামুটি জয়ের যে লক্ষ্য বা জয়ের যে একটা বাসনা নিয়ে আজকের ম্যাচ খেলতে নেমেছিল অনেকটা সেটা পূরণের পথে। আমরা নিশ্চিত আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন তারাও উৎফুল্ল, একটু ভালো মেজাজেই রয়েছেন, এই ম্যাচটা জিততে পারলে বাংলাদেশ দল অন্তত পক্ষে সিরিজে টিকে থাকবে, এই সিরিজটা জীবিত থাকবে টি টোয়েন্টির, এবং আগামী পরশু 19 তারিখে কিন্তু রয়েছে থার্ড ম্যাচটি, এবং সেই দিন বাংলাদেশ দল যদি জিততে পারে জিম্বাবুয়ের বিরুদ্ধে তাহলে সিরিজ, এই সিরিজটা অন্তত পক্ষে তারা জিতে ফিরতে পারবে। রিচার্ড এনগারাভা 10 নম্বর ব্যাটার হিসেবে তিনি এসছেন, খুব একটা সক্ষম ব্যাট হাতে তা বলবো না, প্রস্তুত বাঁহাতি ব্যাটার। সাইফ হাসান ভালো একটা ডেলিভারি দিয়েছেন মিডল এবং অফ স্টাম্পের উপরে, একেবারে লেংথ ডেলিভারি, এ গুড বল টু এ নিউ ব্যাটার, ডিফেন্ড করতে সক্ষম হয়েছেন, কোনো বিপর্যয় অবশ্য এ বলে ঘটে নাই। যাই হোক, পরে বল, এবার কিন্তু ছোট্ট একটা টার্ন ছিল, সেই টার্নের সাথে সাথে ব্যাটকে ফাঁকি দিয়ে বল চলে গেছে উইকেট রক্ষকের কাছে, তিনি কিন্তু বেলস ফেলে দিয়ে আম্পায়ারের দৃষ্টিও আকর্ষণ করলেন, কিন্তু আম্পায়ার বললেন যে না, এটা দেখার মতন তেমন কিছু নেই, হি ওয়াজ ওয়েল অ্যাঙ্কর্ড, তার পাটা ক্রিজের ভিতরেই ছিল। 15 নম্বরের খেলা ওভারের খেলা কিন্তু এগিয়ে 109-8 উইকেটে জিম্বাবুয়ে, 187 জয়ের জন্য তাদের প্রয়োজন 33 বল থেকে 78 রান করতে হবে। পরে বল, এবার কিন্তু ব্যাটে বল হয়েছে, বল চলে গেছে মিড উইকেটের দিকে, অনেকটা দূর থেকে দৌড়ে এসে বল কুড়িয়ে যতক্ষণে ফেরত দেওয়া হচ্ছে ততক্ষণে এক এক করে দুই রান, দুটি রান পেয়েছেন এক্ষেত্রে এনগারাবা, দুই দিয়ে তার ইনিংসের খাতা খুললেন তিনি, স্কোর বোর্ডে নেলসনস একশো এগারো আট উইকেটে জিম্বাবুয়ে যাচ্ছেন সাইফ ওভারের পরে বল, এবারও কিন্তু পেছনে পায়ে গিয়ে খেলেছেন মিড উইকেটের দিকে, কিন্তু সেখানে একজন ফিল্ডার রাখা হয়েছে, তিনি বল কুড়িয়ে ফেরত দিলেন, কোন রান এ বলে হল না, ডট বল। 31 বল থেকে 76 রান করতে হবে। 15 নম্বর ওভারের শেষ বলটি করবেন সাইফ হাসান, প্রস্তুত এনগারাবা বল করলেন, এবারে কিন্তু অফ স্টাম্পের বাইরেই ফেলেছিলেন, সেটাকে উড়িয়ে মারার চেষ্টা, ব্যাটের ভিতরে কানায় লেগে বল চলে গেছে শর্ট ফাইন লেগের দিকে, সেখানে ফিল্ডার ছিলেন সাইফুদ্দিন, বল কুড়িয়ে ফেরত দিলেন, কোন রান কিন্তু এ বলে হল না। সেই সাথে 15 ওভারের খেলা শেষ হয়েছে 111 8 উইকেটে জিম্বাবুয়ে। এই যখন অবস্থা তবরও তখন আবারও ধারাপ্রস্ত প্রান্তে একটু কণ্ঠস্বরের পরিবর্তন হবে, আমার জায়গায় কথা বলবেন প্রান্ত দাস অনয়।
2: ধন্যবাদ শ্রদ্ধাভাজন আলফাজউদ্দিন স্যার, আপনাকে আবারও আমাকে স্বাগত করার জন্য, স্বাগত জানানোর জন্য। 111 8 উইকেটে হ্যাঁ জিম্বাবুয়ে একদমই ছিটকে গেছে, পথভ্রষ্ট নিশ্চিতভাবেই, দুটো উইকেট দূরত্বে দাঁড়িয়ে বাংলাদেশ এই সিরিজটা জয় থেকে 187 রানের টার্গেটে, হ্যাঁ এই ম্যাচ থেকে, হ্যাঁ বেসিক্যালি হ্যাঁ এই ম্যাচ থেকে, মানে সিরিজ বলতে পারলে ভালো লাগবে, দেখা যাক 19 তারিখ হ্যাঁ বেঁচে থাকবে সিরিজটা, সেই 19 তারিখে যেদিন বিশ্বকাপের ফাইনাল বেসিক্যালি ফুটবলের রাত্রেবেলা, সেই দিন বিকালবেলা বাংলাদেশ নামবে সিরিজটা জয় করতে। হ্যাঁ তার আগে অবশ্য দুটো উইকেট নিয়ে খেলা শেষ করতে হবে এই খেলাটা। জিম্বাবুয়ে 187 রানের টার্গেটে ব্যাট করতে নেমেছে এবং 187 রান তো দূরে থাক, 130-40 করাটাই এখান থেকে তাদের জন্য অনেক বড় একটা মোমেন্টাম বা আত্মবিশ্বাসের মজুদ হবে পরবর্তী ম্যাচের জন্য। তাসকিন আসছেন, একটু স্লোয়ার ডেলিভারি দিয়েছেন, স্কিড করে অফ স্টাম্পের ওপরে গেছে, সেখান থেকে একটা বেশি রান পাবেন না। ব্র্যাড ইভান্স একটা রান নিয়েছেন অফ দ্য মার্ক, দুটো বল, দ্বিতীয় বল থেকে প্রথম রানটা নিয়েছেন নিজের, এবং দিনটা একদমই ভালো যায়নি আজকে ব্র্যাড ইভান্সের, দুটো ক্যাচ ছেড়েছেন, 4 ওভারে 65 রান দিয়েছেন, মাত্র একটা উইকেট নিয়েছেন, তো সেদিক থেকে বলতে হচ্ছে যে মানে এই দিনটা ভুলে যেতে চাইবেন তিনি। 112 এই মুহূর্তে দলীয় সংগ্রহ, 29 বলে প্রয়োজন 75 রান। তাসকিন আহমেদ এই ওভারটা করছেন এই মুহূর্তে, বেশ ভালো দিন গেছে বাংলাদেশের বোলিং ইউনিটের, ব্যাটিংটা বলবো এখনও কিন্তু তৃতীয় ম্যাচের জন্য একটা অশনি সংকেত, মিডল অর্ডার যেভাবে কোলাপস করেছে সেই কোলাপসটা কিন্তু ঠিকঠাক করে নিতে হবে। আবার একটা স্লোয়ার অফ কাটার, অফ স্টাম্পের বাইরে দিয়ে গেছে বলটা বাহাতি ব্যাটার এনগারাভার জন্য, কিপারের কাছে গেছে বলটা, চেজ করতে গিয়ে ব্যাটে বলে করতে পারেননি এনগারাভা, আরও একটা ডট ডেলিভারি তাসকিন আহমেদের নামে। সো ওই যেটা বলছিলাম যে মিডল অর্ডারটা এখনও চিন্তার নাম, যেভাবে আজকে পারভেজ ইমন, তাওহিদ হৃদয় কোলাপস করেছেন আজকে, নুরুল হাসান সোহান করতে পারেননি রান, ভাগ্যটা ভালো ছিল যে সেখানে ইয়াসির আলী রাব্বি শেষ ম্যাচের মোমেন্টামটা ক্যারি করে এনেছেন এবং মোহাম্মদ সাইফুদ্দিন খুনে মেজাজে ব্যাটিং করেছেন, তা না হলে কিন্তু বাংলাদেশের এই 186 রানটা ওঠে না বোর্ডে। সো তৃতীয় ম্যাচে যেটা সিরিজ নির্ধারণের ম্যাচ হতে পারে, সেই সিরিজ নির্ধারণের ম্যাচে কিন্তু আপনাকে ওই মিডল অর্ডার সহ সব ব্যাটারদেরকে হিট করতে হবে। এনগারাভা একটা এক্সট্রা কাভারে কাভার ড্রাইভ খেলেছেন, বল ছুটছে বাউন্ডারির দিকে, এবার তাওহিদ হৃদয় দলীয় ক্যাপ্টেন, স্ট্যান্ড ইন ক্যাপ্টেন, তিনি দৌড়ে গিয়ে ফিল্ডিংটা করলেন, দুটো রান, ইয়েস দুটো রান পেয়ে যাবে সেক্ষেত্রে এনগারাভা, দুটো নাকি তিনটে রান খুব সম্ভবত তারা পেয়ে যাবে এই মুহূর্তে, রান সংখ্যা আরও দুটো বেড়ে গেল। সো যেটা বলছিলাম যে মার্জিন অফ এরার অনেক কম করতে হবে এই মুহূর্তে, এবং এটা ছাড়া আর তেমন কোনো উপায় থাকবে না এখান থেকে ম্যাচটা বের করে নেওয়ার জন্য। সো ডেফিনেটলি সামনের দিনগুলোতে অনেক চ্যালেঞ্জ অবশ্যই ভারত আসছে, এর পরবর্তীতে সিরিজ খেলতে আমরা অস্ট্রেলিয়া যাচ্ছি সিরিজ খেলতে, যদিও সেটা টেস্ট বাট স্টিল ইন ভারত সফর, এবং তার পরবর্তীতে একটা সফর খুবই গুরুত্বপূর্ণ, এবং সেখানে বড় দলের বিপক্ষে খেলা সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়ার অনেক বাইরের বল, তাসকিন গতি বাড়িয়েছেন বাট ওয়াইড লাইনের বাইরে দিয়ে গেছে, চেজ করতে গিয়েছিলেন ব্র্যাড ইভান্স বাট ব্যাটে বলে করতে পারেননি, আরও একটা ডট ডেলিভারির মাধ্যমে, ডট না ওয়াইড যদিও, সো ওয়াইড ডেলিভারি। সো ওই যে নাহিদ রানার একটা ইঞ্জুরি একটা বড় দুশ্চিন্তার কারণ আমাদের জন্য, কারণ অস্ট্রেলিয়া সিরিজের টেস্ট ম্যাচে যদি তার আগে আগে ইঞ্জুরিটা ঠিকঠাক মতো রিকভার না করতে পারেন তিনি, এবং 100+ ফিট থেকে ওই অজি অ্যাটমসফিয়ারে যেটা কিনা পেসারদের জন্য স্বর্গরাজ্য, সেখানে যদি ঠিকঠাক না হতে পারেন বাংলাদেশ হয়তো আরেকটু ভুগতে পারে। 27 বল থেকে 71 প্রয়োজন এই মুহূর্তে জিম্বাবুয়ের, সমীকরণটা একদমই অসম। সো যতক্ষণ টিকে থাকা যায় উইকেটে, ব্র্যাড ইভান্স স্লোয়ার আরেকটা ফুল টস পেয়েছেন, বাট সেটা কাজে লাগাতে পারেননি নিঃসন্দেহে। লেগ সাইডে ঘুরিয়েছেন, স্কোয়ার লেগে ফিল্ডিং হয়ে যাচ্ছে, আরও একটা ডট বল। ব্র্যাড ইভান্স লেগ আম্পায়ারের দিকে চেয়ে দেখছেন যে কোমর সমান হাইটে বলটা উঠেছে কিনা, বা একটা নো বল ডাকবেন কিনা আম্পায়ার। এবং ইয়াস, এরকমটা ব্যাটাররা প্রায় করেন যখন আর রান করার কিছু থাকে না বা ম্যাচের কিছু থাকে না বাকি, তখন একটু সময় ক্ষেপণ করেন বা একটু নিজেদের দিকে একটু ফোকাস নিতে চান। সো এটা ছাড়া আর কিছুই না ডেফিনেটলি, যেহেতু নোবল হবে না অবশ্যই, তাস্কিন নিচের করে রেখেছিলেন সেই ফুল টসটা, পরবর্তী বল নিয়ে আসেন। এই ম্যাচটা দ্রুত র্যাপ আপ করা খুব জরুরি, কনফিডেন্স বুস্ট করবে আপনার, আত্মবিশ্বাসকে অনেক অনেক বাড়িয়ে দেবে এবং বড় জয় প্রয়োজন। গত ম্যাচটা 32 রানে আমরা হেরে গিয়েছি, টি টোয়েন্টির হিসাবে 32 রানের পরাজয়ও কিন্তু অনেক বড় পরাজয়। সো এখান থেকে যদি আমরা 50 বা 60 রানের একটা বিশাল পরাজয়, বিশাল জয় পাই, অবশ্যই সেখানে ভালো কনফিডেন্সটা পাবো আমরা। একটু লোয়ার ফুলটস আবার অফ স্টাম্পের একদম ওপরে, সেখান থেকে পিক করেছেন পিক আপ শটটা পুল করে, বাট সেটা ব্যাটে বলে ঠিকঠাক মতো করতে পারেননি, ডিপ ইন উইকেটে ফিল্ডিং হয়ে গেল খুব স্বাচ্ছন্দ্যে। আরও একটা রান ফিল সিমন্সকে প্রায় কিন্তু আমরা ইনসেটে দেখতে পাচ্ছি এই মুহূর্তে, বারবার ক্যামেরা তাকে খুঁজে নিচ্ছে। ফিল সিমন্সের খুব মজার একটা ব্যাপার, সেটা হচ্ছে 2012 এবং 16 ওয়েস্ট ইন্ডিজ যে দুবার বিশ্বকাপ জিতেছিল সেই বিশ্বকাপ জয়ী কোচ, দুবারের আগে পরেই কিন্তু তিনি ওয়েস্ট ইন্ডিজের সেই কোচিং প্যানেল থেকে চলে গিয়েছিলেন, তারপর আবার তাকে নিয়োগ করা হয় এবং নিয়োগ করে তিনি সেই দলকে বিশ্বকাপ জিতিয়ে আবার চলে যান। সো ভেরি ইন্টারেস্টিং ফ্যাক্ট। এবং বাংলাদেশে যেভাবে তিনি বাংলাদেশের ক্রিকেটে এসেছেন গত বছর, ইটস ভেরি ক্রুশিয়াল। পুল করেছেন এনগারাভা, তাস্কিন আমাদের বল অফ স্টাম্পের একটু বাইরে, সেখান থেকে ড্র্যাগ করে টেনে পুল করে ডিপ স্কোয়ার এবং ডিপ মিডের ঠিক মাঝখান দিয়ে একটা বাউন্সে 4টা রান পেয়ে গিয়েছেন। Well finish of this over. শেষ পর্যন্ত তাস্কিন একটু এই বাউন্ডারিটার মাধ্যমে খরচে হয়েই যাচ্ছেন সেখানে। সো আরও একটা সফল ওভার বলবো না, বাট বেশ ভালো একটা দেখে শুনে ওভার পার করলো জিম্বাবুয়ে। 16 ওভার শেষে 121 8 উইকেটে জিম্বাবুয়েদের সংগ্রহ এবং মাত্র 2 উইকেট দূরত্বে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। সো যেটা বলছিলাম যে এই এই ম্যাচটা খুব দ্রুত র্যাপ আপ করাটা খুব জরুরি, এবং তার চাইতেও বড় জরুরি হচ্ছে নাহিদ রানার ইঞ্জুরি কনসার্নটা। যারা একটু আগে টিউন করেছেন বা ফলো করতে পারেননি আগে বাংলা ধারা ভাষ্য বাংলাদেশ বেতারের, সবাইকে জানিয়ে দিচ্ছি যে একটু কুচকির হয়তো টান লেগেছে নাহিদ রানার, সেইখান থেকে দৌড়টা ঠিক ভালো মতো তিনি করতে পারছিলেন না, যার কারণে নাহিদ রানা তার নিজের তৃতীয় ওভারের তৃতীয় বলটা করার পরে কিন্তু মাঠ ছেড়ে বের হয়ে গেছেন, একটা উইকেট পেয়েছেন। এবং সেই উইকেটটাও এমন একটা দৃষ্টিনন্দন উইকেট ছিল, যে কোনো পেসারের জন্য সেটা মনে হবে একটা ড্রিম, একটা স্বপ্ন, যেভাবে লেগ স্টাম্পটা উড়ে গেছে এবং সেটা হাওয়ায় ঘুরপাক খাচ্ছিল। মানে কক্সবাজারে শুনছি যে টর্নেডো হয়েছে আজকে ছোট্টখাট্ট একটা ঘূর্ণিঝড়ের মতো। নাহিদ রানা মনে হচ্ছে সেই টর্নেডোটা জিম্বাবুয়ের এই বুলহাবে ক্রিকেট গ্রাউন্ডে নিয়ে এসছেন সেই উইকেটটার মাধ্যমে। সাইফউদ্দিন আসছেন আরও একটা ওভার, লেগ স্টাম্পের বাইরের বল, দিক নিশাহীন বল, বলতে হচ্ছে যে কোনো গতি নেই, কোনো দিশা নেই বলটাতে এবং কোনো দিক নির্দেশনা তিনি দিতে পারছেন না তার বলগুলোতে, বারবার ওয়াইড দিয়ে ফেলছেন, হাত থেকে বল চুরে যাচ্ছে। ইন্টারন্যাশনাল সার্কিটে এত বছর পার করার পরেও আপনি যখন এরকম একজন বোলারের কাছ থেকে এই মানে দিশাহীন বলটা দেখবেন, বোলিংটা দেখবেন, তখন একটু আপনার অবশ্যই মানে চিন্তার খোরাক জোগাবে যে সাইফউদ্দিন কি করছেন। এবারে হেঁটে এগিয়ে এসে ডাউন দ্য পার্কে স্ট্রেট হাই লং এনাফ মাঠের বাইরে পাঠিয়েছেন, একদম স্ট্রেইটিশ সেই লফটেড ড্রাইভে একটা ছক্কা আদায় করেছেন ব্র্যাড ইভান্স। দুর্দান্ত শট, পিক করে ফেলেছিলেন সাইফউদ্দিনকে আগেই, যে হাফ ট্র্যাকার বলগুলো করতে চাচ্ছেন সাইফউদ্দিন, আই ডোন্ট নো যে এত হাফ ট্র্যাকার করছেন, এত ফুলার লেন্থে বল দিয়ে দিচ্ছেন যেখানে আপনি সেই ইয়র্কার করতে চাচ্ছেন। আই নো, আমরা বুঝতে পারছি ইয়র্কার লেন্থেই বারবার করতে চাচ্ছেন নিজের শক্তির জায়গায়, বাট আধুনিক ক্রিকেটে শুধুমাত্র ওই ইয়র্কার করে আপনি সার্ভাইভ করতে পারবেন না, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট সাম ডিফারেন্ট ওয়ে, আপনাকে নতুন কোনো রাস্তা তৈরি করতে হবে, নতুন কোনো ভ্যারিয়েশন করতে হবে আপনার বোলিংয়ে। ব্র্যাড ইভান্সের মতো ব্যাটার, যিনি কিন্তু একদমই বলা যায় যে পার্ট টাইম ব্যাটার বা লোয়ার এন্ড বোলার ব্যাটার, তিনিও কিন্তু আপনাকে পিক করতে পারছেন না, যে আবার একটা স্লোয়ার বাউন্সার দিয়েছেন, ভেরি গুড, বিভ্রান্ত করেছেন অবশ্যই ব্র্যাড ইভান্সকে, অফ স্টাম্প এবং মিল স্টাম্পের ওপরে গিয়েছিল বলটা, ব্র্যাড ইভান্স একদম শেষ মোমেন্টে খোঁচা দিয়ে সেটা লং লেগে পাঠিয়েছেন, তিনি নিজেও শিওর ছিলেন না যে কোথায় মারছেন। সো এই যে ভ্যারিয়েশনের কথাগুলো বলছিলাম, আপনি স্লোয়ার ইয়র্কার বেশ ভালো মতো দিতে পারেন, গতি আছে আপনার, সো কেন নয় সেখানে ইয়র্কার দিতে পারেন, একদম টোক রাশার ইয়র্কার যেগুলোকে আমরা বলি, সেখান থেকেও বিভ্রান্ত করতে পারেন ব্যাটারদেরকে। সো এই জিনিসগুলো যদি এখনো হান্ড্রেডে হান্ড্রেড না হয়, একশোতে একশোতে না হয় এই সার্কিটে, ইন্টারন্যাশনাল সার্কিটে প্রায় আই গেস সাইফুদ্দিন আট নয় বছর পার করে ফেলেছেন, সো ওই সময়টাতে আপনার নিজে তিনি কনফিডেন্সে ভোগেন, এই যে স্লোয়ার দিয়েছেন, একটা অফ কাটার দিয়েছেন অফ স্টাম্পের বাইরে গুড লেন্থে, এত মানে বিভ্রান্ত করেছেন এন গারাভাকে, সো সেটা কিনা আবার লোয়ার অর্ডার ব্যাটার দেখেই কিনা আপনি একটু আত্মবিশ্বাস পাচ্ছেন, সেটাও কিন্তু এই মোমেন্টে দেখা উচিত। বিকজ আন্তর্জাতিক ক্রিকেট এতটাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে যে আপনি কোন ব্যাটারদের বিপক্ষে, কোন লেভেলের ব্যাটারদের বিপক্ষে এই কাজগুলো করছেন সেটাও কিন্তু একটা ভবিতব্য। পরবর্তী বল নিয়ে আসছেন এন গারাভার বিপক্ষে, অ্যারাউন্ড দ্য উইকেট আসতে পারলে একটু ভালো হতো। সাইফুদ্দিন ফুলটস হাওয়ায় ভেসেছে, বলটা লেগ স্টাম্পের ওপর ছিল, লেগ সাইডে ঘোরাতে গিয়েছিলেন এন গারাভা, বাট ব্যাটে বলে হল না কনভিনসিংলি, চলে গিয়েছিল বলটা সেখানে অফসাইডে এবং সেখানে ক্যাচটাও ধরতে পারলেন না সেখানে কাভার অঞ্চলে দাঁড়িয়ে থাকা ফিল্ডার, এবং সেখান থেকে আবারও একটা রান নিয়ে কোনো মতে জায়গাটা পরিবর্তন করেছেন। ২০ বলে ৫৭ রান প্রয়োজন এই মুহূর্তে জিম্বাবুয়ের, নিশ্চিত অর্থেই মানে গেটেবল না ডেফিনেটলি, বাট সেখান থেকে কতটুক পর্যন্ত যেতে পারে এই মুহূর্তে জিম্বাবুয়ে সেটাই কিন্তু এবার দেখার বিষয়। বারবার সেই জায়গাটাতেই ধরা খাচ্ছে জিম্বাবুয়ে, যে অনভিজ্ঞতা এবং তার পাশাপাশি একটা সেটেলড দল বা অনেক বছর ধরে তারা একসাথে খেলছে, একসাথে টি টোয়েন্টি বা ওয়ান ডে খেলে আসছে সীমিত পরিসরের ক্রিকেট, সেখান থেকে এখনও একটা কংক্রিট দল হয়ে তারা কিন্তু ডেলিভারটা করতে পারছে না সেই পারফরমেন্সটা। দুটো উইকেট দূরত্বে দাঁড়িয়ে ১৭তম ওভারের শেষ দুটো বল বাকি এই মুহূর্তে, স্কুপ করার চেষ্টা অফ স্টাম্প ছেড়ে এতটাই বের হয়ে গিয়েছিলেন ব্র্যাড ইভান্স যে ব্যাটে বলেই হলো না আর, এবং ভালো একটা ধোকা দিয়েছেন সাইফুদ্দিন। রাউন্ড দ্য উইকেটে আসছেন তিনি ব্র্যাড ইভান্সের জন্য এই মুহূর্তে, অর্থাৎ এনগারাবার বিপক্ষে সেই মানে এন্ডটা ঠিকঠাক মতো বুঝে নিতে বা কন্ট্রোল করতেই তিনি চলে আসছেন সেই অ্যারাউন্ড দ্য উইকেটে, শেষ বলটা বাকি, যদিও পাবেন না এনগারাভাকে এই মুহূর্তে স্ট্রাইকে, সো ব্র্যাড ইভান্সের উইকেটটাই চাচ্ছেন তুলে নিতে, অ্যাঙ্গেলটা ব্যবহার করে অ্যারাউন্ড দ্য উইকেটে থাকছেন, ইয়াস অ্যারাউন্ড দ্য উইকেটে থাকছেন তিনি। এবারে অফ স্টাম্পের বাইরে আবার ফুল টস, হয়তো ব্র্যাড ইভান্স বা এনগারাভা বলেই বেঁচে যাচ্ছেন, বাট প্রথিত যশা কোনো ব্যাটার হলে একটু ডিফিকাল্ট হতো, একটু কঠিন হতো। একটা রান সেই লেগ সাইডে ঘুরিয়ে ১৩২ আট উইকেটে ১৭ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ এই মুহূর্তে দুটো উইকেট দূরত্বে দাঁড়িয়ে, যেটা বারবার বলছি আমি, বাট এই দুটো উইকেট নিয়ে জিম্বাবুয়ে যদি পুরো ২০টা ওভার কাটিয়ে দেয় ফ্রাস্ট্রেটিং হবে বাংলাদেশের জন্য, হতাশাজনক হবে ডেফিনেটলি। সো তার আগেই র্যাপ আপ করতে হবে এই জুটিটাকে ভেঙে উইকেটগুলো তুলে নিয়ে আপনাকে সেই পটটা খুঁজে বের করতে হবে যে কিভাবে আপনি এই ম্যাচটা তাড়াতাড়ি শেষ করবেন। দুটো ওভারের খেলা বাকি, দুটো উইকেট দূরত্বে দাঁড়িয়ে, তিনটে ওভারের খেলা বাকি ইনফ্যাক্ট, এবং দুটো উইকেট দূরত্বে দাঁড়িয়ে ৫৫ রান প্রয়োজন জিম্বাবুয়ের এই ম্যাচটা জিততে। শেষ পর্যন্ত বুলাওয়ের এই মাঠ থেকে জয়টা নিয়ে ফেরা হয় কিনা বাংলাদেশের, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট থিং। এবং বাংলাদেশের যে ফিউচার ট্যুর প্রোগ্রাম, অর্থাৎ পরবর্তীতে যে খেলাগুলো আছে সেগুলো নিয়ে কথা বলছিলাম, যে ভারত আসবে আমাদের দেশে, তারপরে আমরা দক্ষিণ আফ্রিকায় যাব, ইট উইল বি আ ভেরি টাফ কম্পিটিশন, খুবই কঠিন একটা সিরিজ অপেক্ষা করছে আমাদের জন্য, তারপরে আবার দক্ষিণ আফ্রিকা আসবে আমাদের ঘরের মাটিতে সিরিজ খেলতে। আমরা আমাদের আয়ারল্যান্ড যাওয়ার কথা ছিল বাট যেতে পারিনি, সেই আয়ারল্যান্ড সিরিজটাও কিন্তু ডিউ আছে আমাদের অবশ্যই। তাস্কিন আসছেন, একটা স্লোয়ার অফ কাটার দিয়ে শুরু করেছেন অফ স্টাম্পের একদম ওপরে, এনগারাভা জায়গা করে নিয়ে সেটা পুল করেছেন বাট কনভিনসিংলি করতে পারেননি। একটা রান, আরও একটা রান নিয়ে জায়গাটা পরিবর্তন করবেন এনগারাভা, ১১ বলে ১১, ব্র্যাড ইভান্স ৮ বলে ১১, খুব একটা যে স্বাচ্ছন্দ্যে খেলতে পারছেন তেমনটা বলতে পারছেন। ১৩৩ ৮ উইকেটে জিম্বাবুয়ের সংগ্রহ এই মুহূর্তে, ১৭.১ ওভারে ১৭ বল থেকে প্রয়োজন ৫৪ রান। জিম্বাবুয়ে হয়তো তৃতীয় ম্যাচটা কিভাবে খেলবে বা কোন রণকৌশল সাজাবে সেই চিন্তাটাই করতে ব্যস্ত থাকবে, বাট বাংলাদেশ অবশ্যই দুটো সিরিজে হারের মুখ দেখার পরে, অর্থাৎ টেস্ট এবং ওয়ান ডে হারার পরে, তারা এই টি টোয়েন্টি সিরিজটা অবশ্যই জিতে তারপর দেশে ফিরতে চাইবে। একদম হাফ বলে একটা বল হাওয়ায় ভাসিয়ে কাভার ড্রাইভ, দুর্দান্ত শট ব্র্যাড ইভান্সের, সেই সুইপার কাভার অঞ্চল দিয়ে এক বাউন্সে ৪টা রান পেয়ে গিয়েছেন ব্র্যাড ইভান্স ম্যাচ শেষ করার আগে। একদমই ফাইনাল প, শেষ থাবাটা জিম্বাবুয়ে দিতে চাইছে এবং শেষ করতে চাইছে যত হারের ব্যবধান কমিয়ে এই ম্যাচটা, খেলে তারা পরের ম্যাচে যেতে পারে এরকমই একটা অবস্থা। অফস্টাম্পের অনেক বাইরে, হাফ ভলি লেন্থের বল এবং সেখান থেকে জাস্ট পিক করেছেন দুর্দান্ত কাভার ড্রাইভে ব্র্যাড ইভান্স, ডিপ ইন দ্য ক্রিজ, ক্রিজের গভীরে গিয়ে দাঁড়িয়েছিলেন এবং সেখান থেকেই শটটা কিন্তু তিনি খেলেছেন। আবারও দেখে নিচ্ছেন, ষোলো বলে 50 রান প্রয়োজন এই মুহূর্তে, 137 আট উইকেটে জিম্বাবুয়ের সংগ্রহ, 17.2 ওভার, শর্ট থার্ড, শর্ট ফাইন সবই আছে, স্লোয়ার ডেলিভারি, গতি কমিয়েছেন। গত বলটাতে বেশ গতি ছিল, এই বলটাতে বেশ ভালো ডিসগাইজ ডেলিভারি, মনে হচ্ছে একদম ছদ্মবেশী একটা বল, যেই বলটাকে ভেবেছিলেন ব্র্যাড ইভান্স জোরের উপরে আসবে, বাট একটু স্লোয়ারই গেছে বলটা অফ স্টাম্পের ঠিক ওপর দিয়ে ফিল্ডার সেখানে কিপারের কাছে ইনফ্যাক্ট, সো ব্যাটে বলে করতে পারেননি। আরও একটা ডট ডেলিভারি তাসকিন আহমেদের, তাসকিন 36 রান দিয়ে ফেলেছেন, উইকেটলেস থাকছেন আজকে 3.3 ওভারে, 15 বল থেকে প্রয়োজন 50টা রান। ব্র্যাড ইভান্স দেখে নিচ্ছেন একটু ঠিকঠাক মতো, ফিল্ড সেট আপটা 10 বলে 15 রান করে অপরাজিত আছেন, এনগারাভার সংগ্রহ 11 বল থেকে 11, আসছেন সেখানে তাসকিন, শর্ট থার্ড, শর্ট ফাইন যেটা বলছিলাম রাখা আছে, সো সেই চিকি শটগুলোর দিকে লক্ষ্য। বাট নফ সাম্বের বাইরের বল, আবার সেই ফুল লেন্থের বল এবং সেখান থেকে পিক করেছেন দুর্দান্ত লফটেড অফ ড্রাইভ, লং অফকে দর্শক বানিয়ে বল পাঠিয়েছেন গ্যালারিতে, হিউজ সিক্স ফর ব্র্যাড ইভান্স, খেলার মোড় ঘুরে যাবে কি না এই ওভারে, মার খাচ্ছেন তাসকিন, একটু পরীক্ষা নিরীক্ষা করতে চাইছেন, বাট সেই পরীক্ষা নিরীক্ষার ফায়দা নিচ্ছেন অবশ্যই ব্র্যাড ইভান্স, জায়গা করে যেহেতু ক্রিজের গভীরে দাঁড়িয়েছেন লং হ্যান্ডেলে ব্যাট করছেন এবং অফ স্টাম্পের একদমই বাইরে উইথ পে সেখান থেকে ছক্কা আদায় করতে কোনো সমস্যা হয়নি ব্র্যাড ইভান্সের, 14 বল থেকে 44, অনেক কঠিন, অনেক কঠিন, বাট ক্রিকেটে কোনো কঠিনই কিন্তু অসম্ভব নয়। সেখান থেকে পরবর্তী বল নিয়ে আসছেন, শেষ দুটো বল বাকি এই ওভারে, তাসকিন আহমেদ চিকি শট খেলার চেষ্টা খেলে দিয়েছেন, স্কুপ করেছেন, বল ছুটছে বাউন্ডারি দিকে, কে জিতবে, খুব ভালো মতো ভাবে কিন্তু বলটা জিতে নিয়েছে সেই রেসটা এবং ডিপ ফাইন লেগ অঞ্চল দিয়ে বাউন্ডারি আদায় করেছেন সেখানে ব্র্যাড ইভান্স। বলছিলাম খেলার মোড় ঘুরে যাচ্ছে কিনা, তাসকিন আহমেদ আবারও সেই ফুলার লেন্থ বা ইয়র্কার লেন্থে বল করার চেষ্টা করছেন, বাট আগেই বুঝে ফেলেছিলেন ব্র্যাড ইভান্স যে ব্যাক অফ আ লেন্থ, গুড লেন্থ কোনো মতেই যেন কাজ করছে না তাসকিন আহমেদের, সো এবার তিনি সেই ফুল লেন্থেই যাবেন বা ইয়র্কার দিতে চাইবেন, সেটাই দিয়েছেন, বাট ব্র্যাড ইভান্স প্রস্তুত ছিলেন সেই স্টান্সটা নিয়ে এবং জাস্ট স্কুপ করেছেন, চামচের মতো বলটা নিয়ে উঠে দিয়েছেন সেই ডিপ ফাইন লেগ অঞ্চল দিয়ে বাউন্ডারির জন্য। আবারও দেখে নিচ্ছেন ক্রিজে কে কে আছেন, মানে ফিল্ডে কে কে আছেন, অ্যারাউন্ড উইকেটে আসবেন কিনা তাসকিন, না আসবেন না আমার মনে হচ্ছে, ইয়াস ওভার দ্য উইকেটে যাচ্ছেন, শেষ বল ওভারের, আবারও স্লোয়ার অফ স্টাম্পের বাইরে, যখনই গতি দিয়ে পরাস্ত হচ্ছেন নিজে তখনই গতি কমিয়ে পরাস্ত করছেন ব্যাটারকে, 12 বল 40 প্রয়োজন জিম্বাবুয়ের এই ম্যাচটা জিততে এবং শেষ দুটো ওভারের খেলা বাকি এবং শেষ দুটো ওভারের ধারাভাষ্য নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ধারাভাষ্য কক্ষে মোয়াজ্জেম হোসেন পলাশকে।
0: জি অসংখ্য ধন্যবাদ। ঠিক এই মুহূর্তে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার সর্বশেষ দুই ওভারের গল্প দেখা যাক, সেই গল্পটা সবশেষ পরিণতিটা কি হয়, তবে এখনো পর্যন্ত বাংলাদেশ তারাই কাগজে কলমে এগিয়ে রয়েছে এটাই বলতে হবে। 147 আট উইকেটে জিম্বাবুয়ে, 18-19 ওভারের খেলা শুরু হবে, 187 রানের লক্ষ্যমাত্রায় 12 ওভারে বা 19 ওভারের প্রথম বলটা এবং সেটা ওয়াইড, সাইফুদ্দিন তাসকিন কারো কাছ থেকেই খুব ভালো বোলিং আজকে অন্তত পাওয়া যায়নি, বেশ খরুচে বোলার এই মুহূর্তে সাইফুদ্দিন, আবারও যাচ্ছেন তার লিগাল ডেলিভারিটা নিয়ে অফ স্টাম্পের ওপরের বল, সেটা স্ট্রেইট একটা হিট, নিজের বলে নিজেই ফিল্ডিং করলেন, ঝাঁপিয়ে পড়ে সাইফুদ্দিন, এই বল থেকে রান নেবার সুযোগ নেই, 148 আট উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ। এবং ওই বিপরীত প্রান্তে থাকা ব্যাটার ইভান্স, তার ব্যাটেই প্রথমে লেগেছিল বলটা, সাইফুদ্দিন এবারে আবারও ফুল লেংথ ডেলিভারি, একটা ওয়াইড ইয়র্কে ধরনের ডেলিভারি, সেই বলটা একটু স্লোয়ার দিয়েছিলেন বটে, যে কারণে ব্যাটে বলে করবার সুযোগ পাননি এনগ্রাভা, যিনি 13 বল থেকে 11 রান করেছেন, ওডিআই ক্রিকেটের অধিনায়ক জিম্বাবুয়ে টিমের। এই মুহূর্তে বাঁহাতি ইয়া মূলতই বোলার, তিনি ব্যাটিংয়ে এসছেন এবং ব্যাটিংটাও বেশ ভালোভাবেই ব্যাট চালাচ্ছেন। পরের বলটা হুক শট, রিশাদ ডিপার পজিশন থেকে এসে ফিল্ডিং করলেন, একটা রান এসছে, নয় বল থেকে ৩৮ প্রয়োজন, নয় বল থেকে ৩৮ প্রয়োজন, ১৪৯, ৮ উইকেট হারিয়ে জিম্বাবুয়ে। ইভান্স রয়েছেন ২৫ রান নিয়ে ১৩ বল থেকে, অন্যদিকে ১৪ বল থেকে ১২ এন গ্রাভা, তিনি নন স্ট্রাইক প্রান্তে। এদিক সেদিক দেখে নিচ্ছেন কোন দিকে খেলবেন, সেই জোনগুলোতে ফিল্ডার রয়েছে কিনা, এবং সেটা দেখেই এবারে চার্জ করেই খেললেন, হাওয়ায় ভাসিয়ে দুর্দান্ত ক্যাচ, অসাধারণ ডিপার পজিশনে, খুব সম্ভবত পারভেজ ইমন হবেন, ওই ডিপ স্কোয়ার লেগ অঞ্চল থেকে দৌড়ে গিয়ে অনেকটা ডিপ মিড উইকেট অঞ্চলের দিকে খানিকটা দৌড়ালেন, তারপরে ঝাঁপিয়ে পড়ে বলটা নিলেন, এবং এই বলটা খুব খুব বেশি সম্ভব ছিল যে বলটা হাত ফসকে বেরিয়ে যাওয়া, বলটা সামনের দিকে ঝাঁপালেন দুই হাত, দুই হাতের তালুবন্দি করলেন, এরপরে হাতটা গিয়ে মাটিতে লাগলো, অর্থাৎ গ্রাউন্ডে লাগলো, তখনও বলটা তার তালুতেই রয়েছে, এবং বেশ শক্তপোক্তভাবেই তিনি বলটা তিনি যে তালুতে রেখেছেন। ১৪৯ রানে নবম উইকেটের পতন, ১৯তম ওভারের খেলা, এবং ১৯তম ওভারের চতুর্থ বল থেকে এই উইকেটের পতন, অবশেষে সাইফুদ্দিন একটা উইকেট পেলেন বটে, একটা উইকেটের পতন ঘটালেন, অষ্টম নবম উইকেটের পতন, বেশ ভুগিয়েছে এই উইকেটটা, কারণ বাংলাদেশের যে উইকেটের ৪০ রানের একটা পার্টনারশিপ ছিল এটা, এই ৮ উইকেট পড়ার পর টি টোয়েন্টিতে একটা ৪০ রানের পার্টনারশিপ, সেটা নিশ্চয়ই একটা ভিন্ন মাত্রা যুক্ত করেছে জিম্বাবুয়ে দলকে, যেটা তাদের জয়ের স্বপ্নটাও অনেকটা দেখিয়েছিল এই ওভারের আগে যে এটা সম্ভব হতেও পারে, কারণ ব্র্যাড ইভান্স যেভাবে ব্যাট চালিয়েছে তাসকিনের ওভারটায়, আর ঠিক পারভেজ ইমনের দুর্দান্ত ক্যাচটাতেই সেই সম্ভাবনা সুযোগটা একেবারেই নস্যাৎ হয়ে গেছে। ১৯তম ওভারের শেষ বলটা, শেষ ব্যাটার মুজারাবানি স্ট্রাইকে, ডানহাতি ব্যাটার খেলবেন সাইফুদ্দিনকে, ১৯তম ওভারের শেষ বলটা, লেগ স্ট্যাম্পের বল, ফ্লিক শট, রান নেবার চেষ্টা, একটা ফিল্ডিং হলো, রান আউটের সম্ভাবনা ছিল, তবে বলটা ঠিকভাবে গ্যাদার করার সুযোগ হয়নি, একটা মিসফিল্ডিংও হয়েছে, সেখান থেকে অবশ্য রান আসেনি। ১৯তম ওভারের খেলা শেষ, ১৯ ওভারের খেলা শেষে দলীয় রান সংখ্যাটা ১৪৯, ৯ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের ৭.৯১ এই হারে রান উঠছে, তবে ৬ বল থেকে ৩৮ রান, এটা এটা অসম্ভব একটা সমীকরণ, আপনি ৬ বলে ৬টা ৬ মারলেও ৬৬৩৬ এরপরে আপনি হয়তো বা আরও অসংখ্য সমীকরণ নিয়ে আসতে পারেন, ওয়াইড হবে, একটা নো হবে, নো বলে ৬ হবে, কোনো বল ডট হলে, এই সব জটিল সমীকরণে যাওয়ার সুযোগ নেই, আপনি একেবারে সহজভাবে যদি দেখেন এই ম্যাচে আসলে জিম্বাবুয়ের জয়ের কোনো সুযোগ নেই। ২০তম ওভারের খেলা, এখন যে শেষ ওভারের খেলাটি সেটি একেবারে অফিসিয়ালি আপনাকে এই ওভারটা চালাতে হবে, এজন্যই খেলা আর কি। দেখা যাক এখান থেকে অন্তত ওই পরাজয়ের ব্যবধানটা কতটা কমাতে পারে জিম্বাবুয়ে। প্রথম বলটা ডট, দারুণভাবে একটা স্পিন অ্যাটাক রিশাদ করেছিলেন, এবং সেখানে সোহান তিনি স্ট্যাম্পের খুব কাছ ঘেঁষে দাঁড়িয়ে রয়েছেন, বলটাকে ধরেই স্ট্যাম্পিং করেছেন, এবং ডিসিশন পেন্ডিং রাখা হয়েছে যে আউটের আবেদনটা করা হয়েছে, সেই আবেদনটায় সারা মেলে কি না। প্রথমতই রিশাদ ২০তম ওভারের যে বলটা করতে এসছেন, প্রথম বলটা, সেটার ডেলিভারিটা লিগ্যাল হয়েছে কি না, লিগ্যাল একটা ডেলিভারি এটা নিঃসন্দেহে বলা যায়, গুড লেন্থ ডেলিভারি, সেটা ছোট্ট একটা টার্ন করেছে, এবং উঠতি একটা ডেলিভারি, বলটা নুরুল হাসান সোহানের কাছে গেল যখন, ত তখন বলটা ধরেই স্ট্যাম্পে আঘাত এনেছেন, অর্থাৎ স্ট্যাম্পিং করেছেন। আর সেই সময়ে সামনের পাটা বাইরে থাকলেও পেছনের পাটা খুব সম্ভবত ওই সেফ জোনেই রয়েছে বলে মনে হচ্ছে, অন্তত টোটা একটু উঠে গিয়েছিল, সেই জায়গাটাতেই একটা সাসপেকশন তৈরি হয়েছে, একটা সন্দেহ তৈরি হয়েছে, আর ওটাই কেটে ছেটে দেখবার চেষ্টা করছেন এই মুহূর্তে, দেখে সঠিক সিদ্ধান্তটাই উপনীত হবেন। একটু পরেই জানিয়ে দেওয়া সম্ভব, খুব বেশি সময় লাগার কথা নয় এটা নিয়ে, এবং নট আউট সিদ্ধান্ত এসছে। অর্থাৎ 149 নয় উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ, ঋষাদ চতুর্থ ওভার বোলিং করছেন, অর্থাৎ কোটার শেষ ওভার এবং দলের পক্ষে শেষ ওভার। 5 বলে 38 রান দরকার, যেটা একেবারে অসম্ভব। এবারে ভেসে উঠেছে কাভারের দিকে হৃদয়, তৌহিদ হৃদয় দৌড়াচ্ছিলেন বটে, তবে বলের নাগালটা পাননি, নোম্যান্স ল্যান্ডে পড়েছে বলটা। এখান থেকে বরং একটা রান, দুটো রান এসছে মুজারাবানি এবং এনগ্রাভা, এই দুজন ব্যাটার, তাদের সমন্বয়ে এই দুটো রান, 151 নয় উইকেট হারিয়ে জিম্বাবুয়ে। পরের বলটা এবারে ভাসিয়ে খেলেছেন, সেটাও কি ক্যাচ হবে, না আবারও নোম্যান্স ল্যান্ডে পড়ল, আবারও একটা দুটো রানই হবার কথা, তবে না। এবার এনগ্রাভা বললেন যে অন্তত মুজারাবানি শেষ দিকের বলগুলো খেলুক, তাতে করে একটা দুটো রানও যদি তিনি বের করতে পারেন সেক্ষেত্রে তার রানের খাতাটা খোলা হবে। ম্যাচ থেকে বাড়তি কোনো কিছু পাওয়ার সুযোগ আর জিম্বাবুয়ের নেই, বরং ওই পরাজয়ের ব্যবধান যে 2-1 রান করে আসছে তাতে খানিকটা কমছে। 3 বল বাকি, এবারে খোলস ছেড়ে বেরিয়ে এসে খেলতে চাইলেন, তবে সেটা কাজের কাজ হলো না, স্ট্যাম্পে লাগলো। ঋষাদ আরও একটা উইকেট পেয়ে গেলেন, অল আউট হয়ে গেল 152 রানে জিম্বাবুয়ে। এবং একটা দারুণ ডেলিভারি, একটু নিচু হয়ে গিয়েছিল এবং সেটাই অফ স্ট্যাম্পটাকে উপড়ে দিল, অল আউট করে দিল জিম্বাবুয়েকে। 19.4 ওভার খেলে 152 রানে আউট হয়ে, অল আউট হয়ে গেছে। 34 রানের একটা জয় পেয়েছে বাংলাদেশ, ফুরফুরে মেজাজে রয়েছে এই মুহূর্তে বাংলাদেশ দলের ড্রেসিং রুম, সবাই খোশ মেজাজে। 34 রানের একটা জয় বাংলাদেশের, সিরিজের সমতায় ফিরল 1-1 বাংলাদেশ। এনগ্রাভা তিনি শেষ ব্যাটার হিসাবে থেকে গেলেন অপরাজিত 17 বল থেকে 15 রানে, এবং মুজারাবানি তিনি ওই আউট হয়ে গেলেন, 1-1 সিরিজ সমতা, আর একটা ম্যাচ বাকি সিরিজ নির্ধারণী ম্যাচ সেটি, এবং সেটি অনুষ্ঠিত হবে 19 তারিখে। সেই খেলাটিও বাংলাদেশ বেতার ধারা বিবরণী সরাসরি সম্প্রচার করবে। আমরা যদি একটু স্কোর কার্ডটা একবারের জন্য বলে দিতে চাই, সেক্ষেত্রে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ, সেই ম্যাচে টস নামক ভাগ্য পরীক্ষায় জয়লাভ করে জিম্বাবুয়ে তারা প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়, যে কারণে বাংলাদেশ দল ব্যাটিংয়ে নামে এবং সাইফুদ্দিন তিনি 55 রান করেন, তানজিদ 58 রান, তৌহিদ হৃদয় 6 রান করেন, পারভেজ ইমন 1, ইয়াসির আলী রাব্বি 22, নুরুল হাসান সোহান 4, মোহাম্মদ সাইফুদ্দিন 31 রান করেন, অতিরিক্ত থেকে 9টা রান যুক্ত হয়, টোটাল রান 186, 5 উইকেট হারিয়ে অর্থাৎ 20 ওভারের খেলা শেষে 187 রানের একটা লক্ষ্যমাত্রা দেয় বাংলাদেশ দল জিম্বাবুয়েকে। যদি বোলিংয়ের কথা বলি জিম্বাবুয়ের, তাহলে ব্রায়ান বেনেট 1 ওভারে 9 রান দেন, রিচার্ড এনগ্রাভা 4 ওভারে 23 রান দিয়ে 2টো উইকেট নেন, সিকান্দার রাজা 4 ওভারে 20 রান দিয়ে 1টা উইকেট নেন, ব্লেজিং মুজারাবানি 4 ওভারে 35 রান দিয়ে উইকেট শূন্য থাকেন, ব্র্যাড ইভান্স 4 ওভারে 65 রান দিয়ে 2টো উইকেট নেন, রায়ান বার্ল তিনি 2 ওভারে 21 রান দেন উইকেট শূন্য, এবং মিল্টন সুম্বা 1 ওভারে 10 রান দিয়ে উইকেট শূন্য থাকেন। 187 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ব্রায়ান বেনেট তিনি 11 রান করেন, মারুমানি 4 রান করেন, মায়ার্স তিনি করেন 4 রান, মিল্টন সুম্বা 19, শ্রীকান্দার রাজা 28, রায়ান বারল 29, মাদান্দে 1, মুসেকিওয়া তিনি 11 রান করেন, ইভান্স 25, এনগ্রাভা 15 রান করে নট আউট থাকেন, মুজারাবানি কোনো রান না করে আউট হন শেষ ব্যাটার হিসাবে এক্সট্রা 5, টোটাল 152 রান করে আউট হন যখন 19.4 ওভারের খেলা শেষ হয়, অর্থাৎ পুরো 20 ওভার থেকে দুটো বল বরং কম খেলেই অল আউট হয়েছে জিম্বাবুয়ে 152 রানে। বোলিংয়ে যদি বলি মেহেদি হাসান মিরাজ, দুঃখিত শেখ মেহেদি 4 ওভার বল করে 24 রান দেন, 3টা উইকেট, নাহিদ রানা 2.3 ওভার বল করে 15 রান দিয়ে 1টা উইকেট পান, এরপরে অবশ্য তিনি খানিকটা চোট পেয়ে মাঠের বাইরে চলে যান। তাসকিন 4 ওভারে 46 রান দিয়ে উইকেট শূন্য, মোহাম্মদ সাইফুদ্দিন 4 ওভারে 36 রান দিয়ে 1 উইকেট, রিশাদ হোসাইন 3 ওভার 4 বল করে 4 উইকেট পান এবং সাইফ হাসান তিনি 1.3 ওভার বল করে 1টা উইকেট লাভ করেন। অর্থাৎ বাংলাদেশ দল 34 রানে জয়লাভ করে দ্বিতীয় টি টোয়েন্টিতে। এই হচ্ছে খেলার টোটাল সিনারিও। আজকে আমরা ধারাভাষ্যে, অর্থাৎ বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচের ধারাভাষ্যে ছিলাম আমি মোয়াজ্জেম হোসাইন পলাশ, ছিলেন শ্রদ্ধেয় আলফাজউদ্দিন আহমেদ এবং প্রান্তর দাস অনয়, সার্বিক নির্দেশনায় শ্যামল চৌধুরী, নির্দেশনায় নাজবুস সাকিব, তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ রফিক উদ্দিন আকন্দ, প্রযোজনায় মোহাম্মদ আহসান হাবিব। ঠিক এই মুহূর্তে আমরা চলে যেতে চাই বাংলাদেশ বেতারের স্টুডিওতে।
3: বাংলাদেশ বেতার, প্রিয় শ্রোতা, এতক্ষণ কুইন্স স্পোর্টস ক্লাব বুলাবুয়ে জিম্বাবুয়েতে অনুষ্ঠিত বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের মধ্যকার দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট খেলার চলতি ধারা বিবরণী সম্প্রচার করা হল। খেলার চলতি ধারা বিবরণী বাণিজ্যিক কার্যক্রম মধ্যম তরঙ্গ 630 কিলো হার্টস, FM 104 মেগাহার্টস, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম FM 88.8 মেগাহার্টস, বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট ও রংপুর FM 88.8 মেগাহার্টস, কক্সবাজার FM 100.8 মেগাহার্টস, বরিশাল FM 105.2 মেগাহার্টস, ঠাকুরগাঁও, ময়মনসিংহ, গোপালগঞ্জ ও বান্দরবান FM 92 মেগাহার্টস, কুমিল্লা FM 103.6 মেগাহার্টস এবং রাঙামাটি FM 103.2 মেগাহার্টজে একযোগে সম্প্রচার করা হল। এছাড়াও খেলার চলতি ধারা বিবরণী বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ ও বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd থেকেও শুনতে পেয়েছেন। সার্বিক নির্দেশনায় শ্যামল চৌধুরী, নির্দেশনায় নাজমুস সাকিব, তত্ত্বাবধানে মোহাম্মদ রফিকউদ্দিন আকন্দ এবং প্রযোজনা করলেন মোহাম্মদ আহসান হাবিব। প্রিয় শ্রোতা, আমাদের অনুষ্ঠান আপনারা আবার শুনতে পাবেন আগামীকাল সকাল 9টায় মধ্যম তরঙ্গ 630 কিলো হার্টস এবং FM 104 মেগাহার্টজে। সবাই ভালো থাকুন, এ প্রত্যাশায় বিদায়, আল্লাহ হাফেজ।
4: প্রিয় শ্রোতা, এতক্ষণ বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের জাতীয় ক্রিকেট দলের মধ্যকার টি টোয়েন্টি ক্রিকেট খেলার চলতি ধারা বিবরণী সরাসরি ঢাকা কেন্দ্রের মাধ্যমে সম্প্রচার করে শোনানো হল মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলো হার্টজে। এছাড়াও FM ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
5: মাস্কাটে অনুষ্ঠিত জুনিয়র AHF কাপ নারী হকিতে আজ বাংলাদেশ তাদের চতুর্থ শেষ ম্যাচে কাজাখস্তানের বিপক্ষে খেলতে নামবে। বাংলাদেশ সময় রাত 10টায় ম্যাচটি শুরু হবে। গতকাল বাংলাদেশ তাদের তৃতীয় ম্যাচে পাকিস্তানকে 8-0 গোলে বড় ব্যবধানে পরাজিত করে প্রতিযোগিতার ফাইনালে উঠেছে। ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করে বাংলাদেশের নাদিয়া ইমা হ্যাটট্রিক লাভ করেন। আগামী রোববার লর্ডসে স্বাগতিক ইংল্যান্ড এবং ভারতের মধ্যে তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বিকেল 4টায় ম্যাচটি শুরু হবে। এদিকে গতরাতে অনুষ্ঠিত দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে ভারতকে 4 উইকেটে পরাজিত করে 3 ম্যাচের সিরিজে 1-1 সমতা এনেছে ইংল্যান্ড। গতরাতে প্রভিডেন্সে তৃতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে 6 উইকেটে পরাজিত করে 2 ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে 138 রান করে। জবাবে নিউজিল্যান্ড 39 ওভার 3 বলে 4 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। আগামী রোববার ব্রিসটেউনে বাংলাদেশ সময় রাত 8টায় ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ডের মধ্যে সিরিজের চতুর্থ একদিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে। আগামীকাল থেকে ঢাকায় বয়সভিত্তিক দশম সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা শুরু হচ্ছে। দক্ষিণ এশিয়ান কারাতে ফেডারেশনের ব্যবস্থাপনা এবং বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহযোগিতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। রাজধানীর মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত দুইদিনব্যাপী প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও স্বাগতিক বাংলাদেশের 565 জন খেলোয়াড় অংশগ্রহণ করবেন। আগামী 27 জুলাই রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত নতুন করিয়া স্পোর্টসের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ সংক্রান্ত উপকমিটির এক সভায় ইতিমধ্যে সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। জাতীয় পর্যায়ের এই অনুষ্ঠানটি যথাযথ মর্যাদা উৎসবমুখর পরিবেশে আয়োজনের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এদিকে দেশের তৃণমূল পর্যায়ে ক্রীড়াঙ্গনে নতুন করে স্পোর্টসের দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে। আগামী 31 আগস্ট পর্যন্ত এ কার্যক্রম চলবে। 12 থেকে 14 বছর বয়সী কিশোর কিশোরীদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ব্যাডমিন্টন,

0: ইউনিয়নে খেলাগুলো অনুষ্ঠিত হবে। খেলাধুলার খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়া রং, প্রেমের চারা ছায়াছবির গান, শিল্পী কনক চাপা।

0: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়া রং। এর বাকি অংশ শুনতে পাবেন পবিত্র এশার নামাজের আজানের পর।
1: নিশ্চয় যারা ইমান আনে, সৎকর্ম করে, সালাত কায়েম করে ও যাকাত দেয়, তাদের জন্য রয়েছে পুরস্কার তাদের রবের নিকট, আর তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। আল কুরআন, বাংলাদেশ বেতার ঢাকা। এখন প্রচার হচ্ছে পবিত্র এশার নামাজের আজান।
2: Allah

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها
3: আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
4: পবিত্র ইশারা জানার পরে আবারও ফিরে এলাম ছায়া রঙে। এবারে মায়া ছায়াছবি গান, শিল্পী জিকু ও কোনাল।

0: এই গানের সাথে শেষ হল নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়া রং।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছি শরীফ বায়েজিদ মাহমুদ। শুরুতেই শিরোনাম। জুলাই সনদ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, বললেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী। বন্যায় ত্রাণ বিতরণের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে, জানালেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে বাংলাদেশকে ইউরোপীয় ইউনিয়ন ও G77 অ্যান্ড চায়নার সমর্থন পুনর্ব্যক্ত। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত, মার্কিন হামলায় ইরানের দক্ষিণাঞ্চলে 8 নিহত। এবং বুলাওয়েতে দ্বিতীয় টি-20 ক্রিকেট ম্যাচে জিম্বাবুয়েকে 34 হারিয়ে সিরিজে সমতা আনল বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই জাতীয় সনদের প্রতিটি ধারা বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মাজউদ্দিন আহমেদের 6 মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় একথা বলেন। মন্ত্রী বলেন, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে বিরোধী দল জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তিনি বলেন, নির্বাচনে জনগণের সামনে উপস্থাপিত ইশতেহারের ভিত্তিতে বিএনপি সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাইয়ের গণ অভ্যুত্থান কোন বিচ্ছিন্ন ঘটনা ছিল না, বরং ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে দীর্ঘ 18-19 বছরের লড়াইয়ের চূড়ান্ত রূপ ছিল। এ সময় তিনি অধ্যাপক মাজউদ্দিন আহমদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় তাঁর বাসভবনে প্রায় বৈঠক হত, যেখানে বুদ্ধিজীবীদের একত্রিত করে গণতন্ত্রের পক্ষে বিবৃতি তৈরি ও কৌশল নির্ধারণ করা হত। এবারে জুলাই 24 গণঅভ্যুত্থানের উপর বিশেষ পরিবেশনা।

0: 2024-এর জুলাই আগস্ট পিচ ঢালা রাজপথ পেরিয়ে এখন বাঙালির হৃদয়ে খোদাই করা এক রক্তি মহাকাব্য। স্বৈরাচারের শৃঙ্খল ভেঙে সমতার বাংলাদেশ গড়তে যারা রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন, তাদের অন্যতম সম্মুখ সারির যোদ্ধা ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। তবে এই বিজয়ের আড়ালে লুকিয়ে আছে অন্ধকার কারাগারের নির্মম সেল আর পুলিশি নির্যাতনের গা শিউরে ওঠা গল্প। সেই দুঃসহ দিনগুলোর ক্ষত নিয়ে শুনুন আমাদের বিশেষ প্রতিবেদন।
1: লোহার শলাকার ওপারে তখন কেবল নিকশ কালো অন্ধকার, আর বাইরে নতুন ভোরের অপেক্ষায় ছটফট করছে এক অবরুদ্ধ দেশ। ফ্যাসিবাদের ভিত কাঁপিয়ে দেওয়া জুলাইয়ের সেই উত্তাল দিনগুলোতে রাজপথের অগ্রভাগে ছিল জাতীয়তাবাদী ছাত্রদল। জুলাই আগস্ট আন্দোলন ও ছাত্রদল নেতাকর্মীদের উপর হওয়া বর্বর পুলিশি নির্যাতনের বর্ণনা দিচ্ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হান্নান তালুকদার।
2: যখন আমাদেরকে ধরে নিয়ে যায়, যে টিমটা আসছিল 18 জনের টিম, টর্চার করা হয়েছে আমাদেরকে, সপ্তাহ হারুনের নির্দেশে হয়েছে। টর্চার গুলো মূলত ছিল ফাঁসির আসামিকে যেভাবে নিয়ে যাওয়া হয়তো, ফাঁসি দেওয়ার আগে যেভাবে জমটুপি পরে চোখ বাঁধে পিছন দিয়ে হ্যান্ডকাপ লাগিয়ে ওইভাবে আমাদেরকে নিয়ে যাওয়া হইতো, নিয়ে গিয়ে আমাদেরকে টর্চার করা হইতো।
1: শুধু পুলিশ হেফাজত নয়, মিথ্যা ও বানুয়াট মামলায় গ্রেফতার করা ছাত্রদল নেতাদের কারাগারেও করা হতো নির্যাতন, দেয়া হতো না চিকিৎসা সেবা, বলছিলেন আবু হান্নান তালুকদার।
2: আমরা জেলেও ভাবে চিকিৎসা পাই নাই, 24 ঘন্টায় লক আপ ছিল। তারপর দেশ যে দ্বিতীয়বার স্বাধীন হইল 5 তারিখ, স্বৈররানী হাসিনা পতনের পর আমরা 6 তারিখ বের হই, 6 তারিখ রাত 1টার পর আমরা বের হই।
1: শৃঙ্খল দিয়ে যারা কণ্ঠ রোধ করতে চেয়েছিল, ইতিহাস তাদের ক্ষমা করেনি। অত্যাচারের সেই নির্মম চাবুক আজ পরাজিত, আর বিজয়ীর বেশে দাঁড়িয়ে বুক ভরে শ্বাস নিচ্ছে বাংলাদেশ। ক্ষমতার অলিন্দে বসে যারা এই তরুণদের ওপর মধ্যযুগীয় বর্বরতা চালিয়েছিল, তাদের বিচার নিশ্চিত করাই এখন নতুন বাংলাদেশের সবচেয়ে বড় দাবি। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বন্যায় ত্রাণ বিতরণের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজও শুরু হয়েছে। তিনি আজ চট্টগ্রামের পতেঙ্গায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে একথা বলেন। মন্ত্রী বলেন, পুনর্বাসন কার্যক্রম পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত সরকারি সহায়তা অব্যাহত থাকবে। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আজ চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানের বিভিন্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেছেন। এ সময় তারা ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের সব ধরনের সহায়তার আশ্বাস দেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: শুক্রবার সকালে চট্টগ্রামের পতেঙ্গায় মাহমুদুন নবী চৌধুরী উচ্চ বিদ্যালয়ে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ত্রাণ বিতরণ শেষে তিনি সাংবাদিকদের বলেন, বন্যা পরবর্তী সময়ে সম্ভাব্য স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় সরকার সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
4: অসুখের একটা বন্যার পরে একটা প্রকোপ দেখা যায়, সেজন্য ওষুধ বিষুধ সব প্রস্তুত আছে। কোন রোগ, কোন সংক্রামক, কোন কিছু দেখা দিলে তার জন্য সরকার সম্পূর্ণভাবে প্রস্তুত আছে।
3: এদিন কক্সবাজারের চকরিয়ার ফাঁসি খালিতে ত্রাণ বিতরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বন্যা দুর্গত এলাকার সরকারি জরিপ শেষে দ্রুতই ক্ষতিগ্রস্ত মানুষ ও কৃষকদের কাছে সরকারি বেসরকারি সহযোগিতা পৌঁছে দেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।
5: সরকারি ভাবে জরিপ পরিচালনা করছি, ইনশাআল্লাহ খুব শিগগিরই এই জরিপের ফলাফলের ভিত্তিতে সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আমরা, কৃষকদের পাশে আমরা, আমাদের যথাযথ সরকারি এবং বেসরকারি সহযোগিতা নিয়ে আমরা দাঁড়াবো।
3: এছাড়া এদিন বান্দরবানে জেলা পরিষদের রেস্ট হাউস প্রাঙ্গণে বন্যা কবলিতদের মাঝে ত্রাণ বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এ সময় তিনি বন্যা কবলিত এলাকার বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে নেওয়া ক্ষুদ্র ঋণের কিস্তি এক মাসের জন্য স্থগিত রাখার কথা জানান।
6: যে কিস্তিগুলো আছে এগুলো একটু আলাপ আলোচনা করে এক মাসের জন্য স্থগিত রাখা, এরকম আরো জীবনমুখী কিছু পদক্ষেপ আমরা নেওয়ার চেষ্টা করছি, যেটাতে জনগণ প্রকৃত উপকারটা পায়, শুধু রেটরিক না থাকে।
3: ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: কৃষি এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত চাষাবাদে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে। তিনি আজ চট্টগ্রামের চান্দনাইশ উপজেলায় ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্যচাষী ও খামারিদের মাঝে ধান বীজ ও অন্যান্য উপকরণ বিতরণ এবং গবাদি পশুর টিকাদান কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের কথা বলেন। মন্ত্রী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ ও চারা বিতরণের পাশাপাশি আগামী 15 দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকার শতভাগ গবাদি পশুকে টিকার আওতায় আনা হবে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, কুশিয়ারা নদীর পানি ফেঞ্চুগঞ্জ এবং মার্কুলি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কেন্দ্র আরও জানায়, ব্রহ্মপুত্র, যমুনা ও গঙ্গা পদ্মার পানি আগামী পাঁচ দিন বৃদ্ধি পেতে পারে, ফলে ব্রহ্মপুত্র, যমুনা, কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়া জেলার কিছু স্থানে সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে এবং নিম্নাঞ্চল কোথাও কোথাও প্লাবিত হতে পারে। এছাড়া রংপুর বিভাগের তিস্তা, ধরলা, দুধকুমার নদীর পানি আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে এবং কিছু স্থানে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এদিকে উত্তর পূর্বাঞ্চলের কুশিয়ারা ও সুরমা নদীর পানি আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে, ফলে আগামী চব্বিশ ঘণ্টায় সিলেট ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। এছাড়া ফেনী, মহুরী, গোমতী ও সেলানিয়া নদীর পানি আগামী একদিন বৃদ্ধি এবং পরবর্তী দুই দিন স্থিতিশীল থাকতে পারে। সম্প্রতি টানা ভারী বর্ষণে রাজধানীর বেশ কিছু এলাকায় তৈরি হয় তীব্র জলাবদ্ধতা। এতে চরম ভোগান্তিতে পড়েন চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীরা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যথাসময়ে কেন্দ্রে পৌঁছানো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে উদ্বেগ তৈরি হলেও শিক্ষার্থীদের পরীক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে শুরু থেকেই তৎপর ছিল প্রশাসন। শিক্ষামন্ত্রীও তাৎক্ষণিক ইতিবাচক বেশ কিছু পদক্ষেপ নেয়, সারাদেশের শিক্ষার্থীদের মধ্যেও স্বস্তি আসে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
7: টানা ভারী বর্ষণে রাজধানীর বেশ কিছু এলাকার জলাবদ্ধতা তৈরি হওয়ায় চরম ভোগান্তিতে পড়ে এইচএসসি পরীক্ষার্থীরা। তবে এই আকস্মিক প্রাকৃতিক দুর্যোগে শিক্ষার্থীদের পরীক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে শুরু থেকে তৎপর ছিল প্রশাসন। শিক্ষার্থীরাও তুলে ধরেন তাদের অভিজ্ঞতার কথা।
8: এই চার বছর ধরে এই ভোগান্তিতে আমরা পড়তেছি, যার ফলে আমাদের ক্লাস করা, আনুষাঙ্গিক শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের যে কার্যক্রমগুলো সেগুলো ব্যাহত হচ্ছে। এবং এই জলাবদ্ধতার নিরসনের উপায় আসলে শুধু যে কলেজে জলাবদ্ধতা এমন না, এটা কিন্তু আপনার কলেজের ছাপিয়ে বাহিরেও কিন্তু এই জলাবদ্ধতার সমস্যাটা আছে।
9: পরীক্ষাগুলো আমরা যেরকম পানিতে ভিজে, বৃষ্টিতে ভিজে দিচ্ছি, যেগুলো আমাদের অনেক ক্ষতি হচ্ছে।
10: পানির উপর দিয়ে হেঁটে হেঁটে গেছিলাম, জুতা প্যান্ট ভিজে গেছিল।
7: দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যথাসময়ে পরীক্ষার কেন্দ্রে পৌঁছানো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে উদ্বেগ তৈরি হয়। অনেকেই পরীক্ষা পেছানোর দাবিও তোলেন। অভিভাবকরাও জানালেন তাদের উদ্বেগের কথা।
11: রিক্সাওয়ালারা মনে করেন খুব বাড়তি ভাড়া চায়, মনে করেন আমরা হচ্ছে নিম্ন মধ্যম পরিবার, আমাদের তো এটা সম্ভব না কোলানো।
12: 30-20 বছরের জন্য এই পানি নিষ্কাশনের ব্যবস্থাটা সিটি কর্পোরেশনের দ্বারা করতে পারে, তাহলে মনে হয় যে এই পানির অবস্থা থেকে আমরা আর কি ভোগান্তির হাত থেকে আমরা রক্ষা পাবো।
7: শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসান আলক মিলন ওই দিনই সংসদে এক প্রশ্নের জবাবে বলেন, বৃষ্টি বা জলাবদ্ধতার কারণে যে সমস্ত কেন্দ্রের পরীক্ষা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, পরীক্ষা দিতে পারেনি বা বিঘ্ন ঘটেছে, তাদের জন্য প্রয়োজনে আবারও পরীক্ষার ব্যবস্থা করা হবে। একটি শিক্ষার্থীও যেন ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।
13: আমাদের সকলেই আমরা উদ্বিগ্ন এই মনসুন সিজনের পরীক্ষাকে নিয়ে। আমরা কনস্ট্যান্ট মনিটরিং এ ছিলাম, আছি, সারাদিনই আমরা এই কাজটি করে থাকি। যেই সেই ক্ষেত্রে আমরা মনে করি এখনো ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ক্ষতিগ্রস্ত তাদেরকে শুধরিয়ে দেওয়া আমাদের জন্য কোনো বিরাট কাজ নয়, কারণ আমরা অনেক জায়গায় পরীক্ষা বন্ধ করেছি এবং আমরা আবার আমাদের কোশ্চেন সেট রয়েছে, আমরা আবার তাদের পরীক্ষা নেব।
7: প্রাকৃতিক দুর্যোগ এড়ানো সম্ভব নয়, তবে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে কিভাবে তা মোকাবেলা করতে হয় সরকার তা আবারও প্রমাণ করল। প্রশাসনের এমন আন্তরিক ও দ্রুত পদক্ষেপের ফলে দূর হয়েছে হাজারো শিক্ষার্থীর অনিশ্চয়তা, যা সরকারের শিক্ষা বান্ধব নীতিরই এক উজ্জ্বল দৃষ্টান্ত। নেক্সট রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
14: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
15: খবরের বাকি অংশ পড়ছে জিনাত আক্তার। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের টেকসই ও স্থিতিশীল উত্তরণ নিশ্চিতে ইউরোপীয় ইউনিয়ন, ইইউ এবং G77 অ্যান্ড চায়না তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে। জাতিসংঘ সদর দপ্তরে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে ইইউর প্রতিনিধি দল এবং G77 অ্যান্ড চায়নার চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠকে এ সমর্থন পুনর্ব্যক্ত করা হয়। বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক রূপান্তর, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, জ্বালানি খাতের চ্যালেঞ্জ এবং চলমান কাঠামোগত সংস্কারের সফল বাস্তবায়নের স্বার্থে অতিরিক্ত সময় প্রয়োজন। জবাবে ইইউ প্রতিনিধি দল এই প্রক্রিয়ায় সরকারি ও বেসরকারি খাতের মধ্যে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্বের উপর গুরুত্বারোপ করেন। G77 অ্যান্ড চায়না তার সদস্য রাষ্ট্রগুলোর জন্য বাংলাদেশের এলডিসি উত্তরণ কৌশল বিষয়ে একটি বিশেষ ব্রিফিং আয়োজনের প্রস্তাব দেয়। বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তা ও ভূ রাজনৈতিক উত্তেজনার মধ্যেও বিদেশি বিনিয়োগে ইতিবাচক অবস্থান তৈরি করেছে বাংলাদেশ। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আন্টারের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, 2025 সালে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ বা FDI প্রবৃদ্ধিতে শীর্ষে ছিল বাংলাদেশ। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: দক্ষিণ এশিয়ায় বিদেশি বিনিয়োগ প্রবৃদ্ধিতে এখন শীর্ষে বাংলাদেশ। আংটাডের ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট 2026 অনুযায়ী 2025 সালে দেশে FDI প্রবাহ প্রায় 45% বেড়ে 1.78 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়, আগের বছর যা ছিল 1.23 বিলিয়ন মার্কিন ডলার। প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক বিনিয়োগ পরিস্থিতি চ্যালেঞ্জপূর্ণ হলেও বাংলাদেশের এই প্রবৃদ্ধি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের বাড়তে থাকা আস্থার প্রতিফলন। আংটাডের প্রতিবেদনের সঙ্গে একমত পোষণ করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা জানায়, নতুন শিল্প বা গ্রিনফিল্ড প্রকল্পে বিনিয়োগ আকর্ষণেও স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে অন্যতম শীর্ষ গন্তব্য বাংলাদেশ। বাংলাদেশ বেতারকে যেমনটি বলছিলেন বিডার জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবু হানিফ,
16: 2025 সালে বাংলাদেশের সরাসরি বিদেশি বিনিয়োগ বা FDI প্রবাহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে 1.78 বিলিয়ন ডলারে পৌঁছেছে। নতুন শিল্প বা গ্রিন ফিল্ড প্রকল্পে বিনিয়োগের ক্ষেত্রে স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম প্রধান গন্তব্য হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে। সরকারের বৈদেশিক মুদ্রা বিনিময় নীতি শিথিল করার মতো সংস্কারগুলো বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বড় ভূমিকা রেখেছে। এছাড়া যুক্তরাষ্ট্রের সাথে সাম্প্রতিক বাণিজ্য চুক্তি বাংলাদেশের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং একটি উন্নত বিনিয়োগ স্ক্রিনিং ব্যবস্থা গড়ে তুলতে সহায়ক হবে।
3: বিডার মতে, বৈদেশিক মুদ্রা বিনিময় নীতিতে সংস্কার এবং বিভিন্ন দেশের সঙ্গে সাম্প্রতিক বাণিজ্য চুক্তি বিনিয়োগকারীদের আস্থা আরো বাড়িয়েছে।
16: বৈশ্বিক ভূ রাজনৈতিক টানাপোড়েন এবং 2025 সালে নতুন কিছু আন্তর্জাতিক বিনিয়োগ বিরোধ বা ISDS মামলার মোকাবিলা করা বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ। তবুও গত 25 বছরে দেশে অভ্যন্তরীণ বিনিয়োগের স্থিতি 2 বিলিয়ন ডলার থেকে বেড়ে প্রায় 20 বিলিয়ন ডলারে উন্নীত হওয়া আমাদের অর্থনীতির ক্রমবর্ধমান শক্তিরই প্রমাণ।
3: বিশ্লেষকদের মতে, দীর্ঘমেয়াদী বিদেশি বিনিয়োগের জন্য বাংলাদেশ আরও সম্ভাবনাময় গন্তব্য হয়ে উঠছে। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
15: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মঞ্জুর অন্তর্ভুক্তিমূলক সাশ্রয়ী জলবায়ু সহনশীল ও টেকসই শহর গড়ার ক্ষেত্রে বাংলাদেশের অবিচল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গতকাল নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের নতুন নগর এজেন্ডার মধ্যবর্তী পর্যালোচনা বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠকে বাংলাদেশের জাতীয় বিবৃতি দেওয়ার সময় তিনি এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। প্রতিমন্ত্রী বলেন, পরিকল্পিত নগরায়ন, সাশ্রয়ী আবাসন ও ভারসাম্যপূর্ণ আঞ্চলিক উন্নয়ন বাংলাদেশের জাতীয় উন্নয়ন কৌশলের অন্যতম প্রধান স্তম্ভ।
0: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
17: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
0: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
15: এবারে আন্তর্জাতিক সংবাদ। টানা ষষ্ঠ রাতের মতো ইরানে বড় ধরনের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে অন্তত 8 জন নিহত ও 20 জন আহত হয়েছেন। দক্ষিণ ইরানের কর্মকর্তারা জানান, সেতু, বিমানবন্দর, বিদ্যুৎ কেন্দ্র ও একটি রেলওয়ে স্টেশন সহ বেসামরিক অবকাঠামোয় হামলা চালানো হয়েছে। এদিকে ইরানের সেনাবাহিনী দাবি করেছে, তারা বাহরাইন, জর্ডান, কুয়েত ও কাতারে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনায় আঘাত হেনেছে। কাতার কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের হামলা প্রতিহত করার সময় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে একটি শিশু আহত হয়। ইরানের সামরিক বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, হরমুজ প্রণালী আর কখনোই যুদ্ধ পূর্ববর্তী অবস্থায় ফিরে যাবে না। সাম্প্রতিক জঙ্গি হামলার জের ধরে অভিযান জোরদারের অংশ হিসেবে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে একাধিক আস্তানায় হামলা চালিয়ে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী 24 জঙ্গিকে হত্যা করেছে। সেনাবাহিনী ও স্থানীয় কর্মকর্তারা আজ একথা জানান। আন্তঃবাহিনী জনসংযোগের এক বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বান্নুতে পুলিশের ওপর সন্ত্রাসী কর্মকাণ্ড ও আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। পূর্ব উগান্ডায় শিক্ষা সফরের একটি বাস দুর্ঘটনায় অন্তত 20 জন শিক্ষার্থী ও এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, বাসটি মনোরম সিপি জলপ্রপাত পরিদর্শন শেষে শিক্ষার্থীদের নিয়ে কাম্পালায় ফেরার সময় গতরাতে কাপচোরওয়া জেলায় এই দুর্ঘটনাটি ঘটে। উগান্ডার স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রী জানান, আরও অন্তত 9 জন শিশুর অবস্থা আশঙ্কাজনক। পুলিশ তাৎক্ষণিকভাবে আহত যাত্রীদের মোট সংখ্যা জানায়নি। খেলার খবর ক্রিকেট। বুলাওয়েতে আজ দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়েকে 34 রানে পরাজিত করেছে বাংলাদেশ। বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 186 রান করে। 187 রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে জিম্বাবুয়ে 19 ওভার 4 বলে সবকটি উইকেট হারিয়ে 152 রান করতে সক্ষম হয়। ফলে 3 ম্যাচের সিরিজ এখন 1-1 সমতা বিরাজ করছে। এদিকে আগামী রোববার একই ভেন্যুতে দুদলের মধ্যে তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। কক্সবাজার, চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সকল নৌকা ও ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। জুলাই সনদ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, বললেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী। বন্যায় ত্রাণ বিতরণের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে, জানালেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে বাংলাদেশকে ইউরোপীয় ইউনিয়ন ও G77 চায়নার সমর্থন পুনর্ব্যক্ত। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত, মার্কিন হামলায় ইরানের দক্ষিণাঞ্চলে 8 জন নিহত। এবং বুলাওয়েতে দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে জিম্বাবুয়েকে 34 রানে হারিয়ে সিরিজে সমতা আনল বাংলাদেশ। খবর শেষ হলো।
18: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছি মোহাম্মদ ইসহাক আলী। সরকার আবারও জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পৃথকভাবে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর 1 নভেম্বর জাতীয় যুব দিবস এবং 12ই আগস্ট আন্তর্জাতিক যুব দিবস স্বতন্ত্রভাবে পালন করা হবে। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় প্রতিবছরের 1 নভেম্বর জাতীয় যুব দিবস এবং 12ই আগস্ট আন্তর্জাতিক যুব দিবস আলাদাভাবে পালন করে আসছে। তবে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী দুটি দিবস একত্রে 12ই আগস্ট উদযাপনের ব্যবস্থা করা হয়। সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় 2025 সালে প্রথমবার জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস একই দিনে পালিত হয়। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারিকৃত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেশ কয়েকটি কারণকে বিবেচনায় নিয়ে জাতীয় যুব দিবস আবার পূর্বের তারিখে উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমত, বর্ষাকালে 2 দিবস একসঙ্গে উদযাপন করায় যুব র্যালি, যুব সমাবেশ ও যুব মেলার মতো কর্মসূচি সফলভাবে আয়োজন করা কঠিন হয়ে পড়ে। এতে বিশেষ করে যুব উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রির ক্ষেত্রে নানা ধরনের সমস্যার মুখোমুখি হন। দ্বিতীয়ত, জাতীয় যুব দিবসকে কেন্দ্র করে আয়োজিত যুব মেলায় সাধারণ মানুষের অংশগ্রহণ এবং বাণিজ্যিক সাড়া তুলনামূলক বেশি থাকে। অন্য সময়ে একই ধরনের আয়োজন করলে প্রত্যাশিত জনসম্পৃক্ততা ও সাফল্য পাওয়া যায় না। আরও একটি কারণ হচ্ছে, জাতীয় যুব দিবস সরকারি অর্থায়নে উদযাপিত হলেও আন্তর্জাতিক যুব দিবস সাধারণত সরকারি ও বেসরকারি সংস্থা এবং উন্নয়ন সহযোগীদের সহযোগিতায় পালিত হয়ে থাকে। এসব বিষয় বিবেচনা নিয়ে মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে, ভবিষ্যতে দুটি দিবস আর একসঙ্গে নয়, বরং প্রতি বছরের 12ই আগস্ট আন্তর্জাতিক যুব দিবস এবং 1লা নভেম্বর জাতীয় যুব দিবস পৃথকভাবে উদযাপন করা হবে। যুবকরাই সমাজের চালিকা শক্তি, গুরুত্বপূর্ণ অংশ ও একই সঙ্গে জনগণের স্বপ্ন ও ক্ষমতার প্রতীক। যুব সমাজের মেধা, সৃজনশীলতা ও প্রতিভাকে কেন্দ্র করেই গড়ে ওঠে জাতির অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক পরিমণ্ডল। বিশেষ করে বাংলাদেশের মতো দেশের ক্ষেত্রে কথাটি আরও বেশি প্রযোজ্য, কেননা এখানে মোট জনসংখ্যার 1/3 যুবক। সার্বিকভাবে বাংলাদেশের উন্নয়নে দেশের বিপুল সংখ্যক যুবশ্রেণীকে কাজে লাগানোর অনুপম সুযোগ রয়েছে। জনগণের মাথাপিছু আয় বেড়ে যাওয়া, জিডিপির প্রবৃদ্ধি, শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি শক্তি, নারীর ক্ষমতায়ন ও তথ্য প্রযুক্তি খাতে ব্যাপক সাফল্যের মতো ঈর্ষণীয় উন্নতি আদৌ সম্ভব নয় যুবকদের অংশগ্রহণ ছাড়া। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনী ইশতেহারে যুবদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, মেধার ভিত্তিতে চাকরি এবং উদ্যোক্তা তৈরি সহ সুনির্দিষ্ট কিছু প্রতিশ্রুতি ঘোষণা করে। নির্বাচনে জয়লাভের পর ক্ষমতায় এসে বিএনপি সরকার একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশের যুবকদের জন্য দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে কাজ শুরু করেছে। জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস একত্রে পালন না করে পৃথকভাবে 12ই আগস্ট আন্তর্জাতিক যুব দিবস এবং 1লা নভেম্বর জাতীয় যুব দিবস হিসেবে উদযাপনের সিদ্ধান্তটি সরকার পুনরায় বহাল রাখা বিএনপির নির্বাচনী ওয়াদারই প্রতিফলন। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
19: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
20: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শোনাব দেশের গান। প্রথম শিল্পী
21: আছে, এখন শুনবেন দেশের গান।

এতক্ষণ দেশের গান শুনলেন। সমবেত কণ্ঠে গীতিকার অচিন্ত্য কুমার ভৌমিক, বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, আজকের মিডিয়া ওয়েভের অনুষ্ঠান এখানেই শেষ করছি। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি পীযূষ গোমস্তা, এবং অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন নাজনীন সুলতানা। বাংলাদেশ বেতার খুলনা।

এতক্ষণ দেশের গান শুনলেন। সমবেত কণ্ঠে গীতিকার অচিন্ত্য কুমার ভৌমিক, বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, আজকের মিডিয়া মোবের অনুষ্ঠান এখানেই শেষ করছি। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি পীযূষ গোমস্তা, এবং অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন নাজরীন সুলতানা। বাংলাদেশ বেতার খুলনা।

এতক্ষণ দেশের গান শুনলেন এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজ বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। জুলাই 24-এর গণ অভ্যুত্থান নিয়ে বিশেষ অনুষ্ঠান, জুলাই 36 গ্রন্থনা NAM সারোয়ারে আক্তার, তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম, প্রযোজনা ফাহাদ হোসেন মোল্লা। প্রচারিত হবে সকাল 8:15। ইসলাম ও জীবন মাশাল্লাহ মাসাইল ভিত্তিক বিশেষ অনুষ্ঠান বিকেল 3:30। মনীষা মনীষীদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সন্ধে 6:10। এবার জানিয়ে দিচ্ছি সঙ্গীত অনুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান শুনবেন দুপুর 12:15 ফরিদা পারভিনের কণ্ঠে, রাত 8:55 এম এ হামিদের কণ্ঠে, রাত 9:20 মোহাম্মদ রফিকুল আলমের কণ্ঠে। বর্ণালী স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান সকাল 8:30, পূর্ণতা ফিরোজের কণ্ঠে দুপুর 12:20 মোহাম্মদ তোফাজ্জেল হোসেনের কণ্ঠে বেলা 2:40। রবীন্দ্রসঙ্গীত আজমল হোসেনের কণ্ঠে দুপুর 12:20, অনামিকা বৈরাগীর কণ্ঠে বেলা 2:30। পল্লীগীতির অনুষ্ঠান শুনবেন গাজী গোলাম মোস্তফার কণ্ঠে দুপুর 12:40, নাজনীন সুলতানার কণ্ঠে

0: 2:50। এছাড়াও ছায়াছবির গানের অনুষ্ঠান রূপালী সকাল 9:05। এছাড়া ছায়াছবির গান শুনবেন বিকেল 3:05 ও বিকেল 4:05। এছাড়া FM 88.8 মেঘাহার্জ NSK জাপানের অনুষ্ঠান রিলে করে শোনানো হবে রাত 9:00। বাংলাদেশ FM ব্যান্ড 88.8 মেঘাহার্জ, বাংলাদেশ বেতার খুলনা।
1: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت

0: صدق الله العظيم.
1: তোমরাই হলে সর্বোত্তম উম্মত, মানব জাতির কল্যাণের জন্যই তোমাদের বের করা হয়েছে। তোমরা সৎ কাজে আদেশ দান করবে ও অন্যায় কাজে বাধা দেবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে। আর আহলে কিতাবরা যদি ঈমান আনত, তাহলে তা তাদের জন্য মঙ্গলকর হতো। তাদের মধ্যে কিছু তো রয়েছে ঈমানদার, আর অধিকাংশই হল পাপাচারী। যৎসামান্যই কষ্ট দেয়া ছাড়া তারা তোমাদের কোনো ক্ষতিই করতে পারবে না। আর যদি তারা তোমাদের সাথে লড়াই করে, তাহলে তারা পশ্চাদপসরণ করবে, অতঃপর তাদের সাহায্য করা হবে না।
2: সমাপ্তি। সুপ্রিয় শ্রোতা, আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।